সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং নিউজ অন AIR অ্যাপে। আজ বুধবার, 27 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 17 জুন 2026 খ্রিস্টাব্দ, 2 আষাঢ় 1433 বঙ্গাব্দ। ঘড়িতে এখন সময় সকাল 5:58 সেকেন্ড। আমাদের আজকের প্রথম অধিবেশন শুরু হলো।

0: और मिस्र के मैच भी एक एक से ड्रॉ रहे। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন অমৃতবাণী। ঈশ্বর কি চেতন কি অচেতন, কি উদ্ভিদ, সমস্ত পদার্থের সৃষ্টি করিয়াছেন, এ নিমিত্ত ঈশ্বরকে সৃষ্টিকর্তা বলে। ঈশ্বর নিরাকার চৈতন্যস্বরূপ, তাহাকে কেহ দেখিতে পায় না, কিন্তু তিনি সর্বদা সর্বত্র বিদ্যমান আছেন। আমরা যাহা করি তিনি তাহা দেখিতে পান, আমরা যাহা মনে ভাবি তিনি তাহা জানিতে পারেন। ঈশ্বর পরম দয়ালু, তিনি সমস্ত জীবের আহার দাতা ও রক্ষাকর্তা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে উদ্ধৃত। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা।

দোনা অনুষ্ঠানটিতে আজ শিল্পী ছিলেন নারায়ণ চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি। এবারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ কোথাও আকাশ পরিষ্কার থাকবে এবং বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ বায়ু উত্তর দিক থেকে প্রবাহিত হতে পারে 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং সর্বোচ্চ তাপমাত্রা 18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবার সম্ভাবনা রয়েছে। পরামর্শে জানানো হয়েছে, লঙ্কার ক্ষেত্রে জমিতে কোনোভাবে জল জমতে দেওয়া যাবে না। জল জমে থাকলে বৃষ্টির জল দ্রুত বের করে দেওয়ার পরামর্শ রইল এবং প্রতি 1 মিটার পরপর পরিধির দিকে 10 থেকে 15 সেন্টিমিটার গভীরতায় ভি আকৃতির নিকাশি নালা তৈরি করুন। এছাড়া টমেটোর ক্ষেত্রে জানানো হয়েছে, জমিতে কোনোভাবেই জল জমতে দেওয়া যাবে না, তাই বৃষ্টির জল দ্রুত বের করে দেবার পরামর্শ রইল। এবং কাউন বা মারুয়া এবং রাগির ক্ষেত্রে বলা হয়েছে, বীজ বপনের পর তা ছিটকে পড়া বা ধুয়ে যাওয়া রোধ করতে শুকনো ঘাস বা খড় ব্যবহার করুন এবং নার্সারি বেড বা চারা তৈরির তলানিকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে বাঁশ কাঠির সাহায্যে শেড নেট ব্যবহার করুন। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস। এবারে চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজ শুনবেন বর্ষাকালীন সবজি চাষে জমি তৈরি নিয়ে কিছু কথা। এ নিয়ে বলবেন ডক্টর বিপ্লব দাস।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন
1: বর্ষাকালীন সবজি চাষ, বলছেন ডক্টর বিপ্লব দাস, সিনিয়র সায়েন্টিস্ট, কৃষি বিজ্ঞান কেন্দ্র, জলপাইগুড়ি।
2: বর্ষাকালীন সবজি চাষ একটু প্রযুক্তির হাতিয়ার নিয়ে কিন্তু আমরা মাঠে নামতে পারি, এবং জানেন যে হচ্ছে গিয়ে এই সময় সবজির দাম কিন্তু অনেকটাই বেশি থাকে। তো সেক্ষেত্রে আমাদের ছোট ছোট কিছু পদক্ষেপ যদি আমরা নিই, তাহলে পরে কিন্তু আমরা এই বর্ষাকালীন সবজি চাষ করে অনেকটা লাভবান হব। প্রথমেই হচ্ছে কি আমাদের জমি নির্বাচন করা, যে কি ধরনের জমি আমরা বেছে নেব। দেখুন, এখানে যেহেতু বর্ষাকাল, তাই আমাদের সবসময় একটু উঁচু জমি, যেখানে হচ্ছে গিয়ে জল জমবে না, জল নিষ্কাশন তার হচ্ছে গিয়ে সুবন্দোবস্ত থাকবে, এরকম জমি কিন্তু আমাকে বেছে নিতে হবে। এবং অনেক সময় কি হয় যে হচ্ছে গিয়ে আমরা আগাম ধান চাষ করছি, যেখানে বীজতলা করেছিলাম সেই বীজতলার জমিটাকেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে অনেক সময় এই চাষে নিয়ে নিতে পারি আর কি। এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কী ধরনের সবজিকে বেছে নেব, সবসময় বলি যে বাজারের চাহিদা অনুযায়ী আমাদের হচ্ছে গিয়ে সবজি বা ফসলগুলোকে নির্বাচন করতে হবে। কারণ আমরা বর্ষাকালে সবসময় খুঁজি যে হচ্ছে গিয়ে আগাম শীতকালের ফসল, যে একটু আগাম মূলো শাক, ধনে পাতা, পালং শাক, এইগুলো যদি আমরা পাই তাহলে পরে কিন্তু সেখানটা থেকে আমরা একটা ভালো আয় হচ্ছে গিয়ে করতে পারি। তো অনেক সময় কি হয় যে বর্ষাতি বেগুন, বর্ষাতি লঙ্কা, তো এই ধরনের প্রচুর কুমড়ো গোত্রীয় যেগুলো ঝিঙে, চাল কুমড়ো এইগুলো পাওয়া যাচ্ছে, সেইগুলো কিন্তু আমাদের হচ্ছে গিয়ে নির্বাচন করতে হবে। তার জন্য হচ্ছে গিয়ে এখন বিভিন্ন ধরনের হাইব্রিড জাত বেরিয়ে গেছে, তো সেই জাত নির্বাচনের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং জেলায় জেলায় আমাদের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত থাকতে হবে প্রযুক্তি এবং বিভিন্ন এলাকা ভিত্তিক জাত নির্বাচনের ক্ষেত্রে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
3: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আজ শুনলেন বর্ষাকালীন সবজি চাষে জমি তৈরি নিয়ে কিছু কথা, এ নিয়ে বললেন ডাক্তার বিপ্লব দাস। এবারে কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পূর্বাভাসে জানানো হয়েছে যে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না, এবং সতর্কবার্তায় জানানো হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে 2-1 স্থানে বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টায়। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবরটি, আর এর সাথেই শেষ হল আজকের চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আরোগ্য অনুষ্ঠানটিতে আজ শুনবেন হোমিওপ্যাথিতে লো ব্যাক পেইনের চিকিৎসা, এ নিয়ে বলবেন ডাক্তার বৈদুর্য ভট্টাচার্য।
4: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
5: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনবেন লো ব্যাক পেইন বা কোমরে ব্যথায় হোমিওপ্যাথির চিকিৎসা, এ বিষয়ে বলছেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য।
6: লো ব্যাক পেইন বা কোমরে ব্যথা এমন একটি রোগ যেটা সবথেকে কমন মাসকুলোস্কেলিটাল ডিসঅর্ডার হিসেবে দেখা গেছে। লো ব্যাক পেইন এটা সমস্ত রকমের বয়সের ক্ষেত্রে হতে পারে, একটা বাচ্চার ক্ষেত্রে হতে পারে যে সে একটা ভারী স্কুল ব্যাগ নিয়ে রোজ রোজ স্কুলে যাচ্ছে, লো ব্যাক পেন হতে পারে একটা টিনেজ এজের ক্ষেত্রে, হতে পারে 20-30 বছরের এক মহিলা বা পুরুষ ক্ষেত্রে, হতে পারে একটা আইটি প্রফেশনালের ক্ষেত্রে, হতে পারে যে সারাক্ষণ একটা চেয়ারে বসে কম্পিউটার অপারেট করছে, বা যে কৃষিকাজ করছে বা ভারী বিভিন্ন রকমের কাজ, তাদের ক্ষেত্রেও লো ব্যাক পেন হতে পারে। 40 ঊর্ধ্বে লো ব্যাক পেনটার সবথেকে বেশি মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যখন তাদের মেনোপজ বা যাদের মাসিক যখন পার্মানেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে তাদের শরীরের মধ্যে একটা ক্যালসিয়ামের লেভেলে ড্রপ হচ্ছে এবং তার ফলে তাদের লো ব্যাক পেনটা বাড়তে শুরু করছে। এবার লো ব্যাক পেনের কারণ নিয়ে যদি আমরা আলোচনা করি, যে মাংসপেশি থেকে একটা লো ব্যাক পেন হতে পারে, তার যে শিরদাঁড়া আছে সেখান থেকে একটা লো ব্যাক পেন হতে পারে, আর লো ব্যাক পেনের কারণের মধ্যে তার ভেতরের দিকে বিভিন্ন রকমের অর্গানস যেমন কিডনি, প্যাংক্রিয়াস, এই ধরনের অর্গানস থেকেও কিন্তু অনেক সময় রেফার্ড পেন লো ব্যাকে আসতে পারে। তবে আমরা আজকে আলোচনা করব বেশিরভাগ ক্ষেত্রেই মাংসপেশি এবং হাড়জনিত কারণে। লো ব্যাক পেনের প্রিভেনশনের ক্ষেত্রে অবশ্যই আমরা বলি যে ভারী কাজ এবং ভারী জিনিস ক্যারি করা, ঝুঁকে কাজ করা, একসময় অনেকক্ষণ একটা পজিশনে থাকা, এই সব জিনিসগুলো যাতে না করা হয়। লো ব্যাক পেনের যখন মাসকুলার কজ হচ্ছে, স্পেশালি যখন একটা স্প্রেন হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন কেউ একটা ভারী বালতি তুলতে গেল বা একটা গ্যাসের সিলিন্ডার তুলতে গেল, তারপর তার একটা হঠাৎ করে কোমর ব্যথা হলো। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কোমরের ব্যথাটা একটা ব্যাক স্প্রেনের জন্য হয়। হোমিওপ্যাথিতে এর চিকিৎসার জন্য রাস্টাক্স, রানানকুলাস এই ধরনের ওষুধ আপনারা নিতে পারেন। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের অ্যানালজেসিক স্প্রে আছে বা কোনো অ্যানালজেসিক মেডিসিনও এর ক্ষেত্রে নিতে পারেন, যেগুলো আপনার লো ব্যাক মাসেলসগুলোকে রিল্যাক্স করে, সেই ধরনের ব্যায়ামের মাধ্যমেও কিন্তু আপনার এই লো ব্যাক স্প্রেনটা হতে পারে। এবার হাড়জনিত কারণে যখনই আমরা আসব, সবথেকে বড় কারণ যেটার জন্য লো ব্যাক পেন হয় সেটা হলো লাম্বার স্পন্ডাইলোসিস। লাম্বার স্পন্ডাইলোসিস হিসেবে যখনই আমরা বলি, সেটা কোনো রকমের ইনফেকশন নয়, সেটা বিভিন্ন দিন ধরে আপনার কোমরের ওভার অ্যাক্টিভিটির জন্য, কোমরের যে ভার্টিব্রা আছে তার হাড়টা ক্ষয় হওয়ার জন্যই হতে থাকে। এবং অ্যাডভান্স স্টেজে যখন লাম্বার স্পন্ডাইলোসিস চলে যায়, সেখানে যে ভার্টিব্রাল ডিস্কটা আছে সেটা গিয়ে আপনার স্পাইনাল কর্ডের উপর ইরিটেশন করে, যেটাকে আমরা ডিস্ক প্রোল্যাপস হিসেবে বলে থাকি। এই লাম্বার স্পন্ডাইলোসিসের সবথেকে কমনলি দেখা গেছে 40 ঊর্ধ্বে মহিলাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ক্যালসিয়ামটা কমে যেতে থাকে, যাদের বোনসের মধ্যে একটা অস্টিওপোরোসিস বা বোনসটা নরম হয়ে যায়, হাড়টা নরম হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো সবার আগে দেখা যায়। এর যে চিকিৎসা আছে, অবশ্যই আপনাদেরকে ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট করাটা হলো সবার আগে দরকার। খাবারের মাধ্যমে যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন হিসেবে আমরা রোগীদেরকে বলে থাকি। এছাড়াও বিভিন্ন ওষুধের মাধ্যমে করতে হবে। অনেকেই হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আসেন কারণ তারা পেনকিলার নিতে চায় না, বা অনেকের অ্যালার্জি থাকে পেনকিলারের জন্য, অনেকের এমন হচ্ছে যে তারা তার ব্যয় বহন করতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথির অনেক চিকিৎসা আছে। বিভিন্ন গবেষণার মাধ্যমে যেটা দেখা গেছে যে পেন রিলিফে কিন্তু প্যারাসিটামল বা অ্যাসপিরিন এই জাতীয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের থেকে কোনো মতে এটা কম নয়, এবং গবেষণাতে এইটা পাওয়া গেছে দীর্ঘমেয়াদীভাবে এই ব্যথাটা কিন্তু আপনাকে আরাম দিতে পারে। আপনার ওষুধের সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ব্যথাটাকে নিরাময়ের জন্য কিন্তু যখন ওষুধ চলছে তার সাথে আপনি কিছু যোগার ব্যবস্থা করুন। ভুজঙ্গাসন, সেতুবন্ধনাসন এই ধরনের কিছু আসন আছে, যেটা অবশ্যই আপনি কোনো একজন যোগা থেরাপিস্টের তত্ত্বাবধানে এই আসনগুলো করার চেষ্টা করবেন, এবং এই আসনের মাধ্যমে আপনার যে লো ব্যাক পেন আছে সেটা থেকে কিন্তু আপনি অনেকটা নিরাময় পাবেন।
5: হোমিওপ্যাথিতে কোমরে ব্যথা বা লো ব্যাক পেন, এ বিষয়ে বললেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য।
3: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন মৌমিতা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া মৌমিতা বর্মনের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, প্রথম গানটির শিল্পী আশা ভোসলে।

এতক্ষণ শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটি। আর এর সাথেই শেষ হলো আজকে রবীন্দ্রসঙ্গীতের এই অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। আমাদের বাংলা ভাষায় বন্ধুর অনেক প্রতিশব্দ আছে, সখী, সই, মিতা, স্যাঙাত, দোসর প্রভৃতি। সকলের জীবনে ঘিরে রয়েছে ভালো মন্দ বন্ধুরা। ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত গভীর বন্ধুত্বের সন্ধান পাওয়া যাবে আমাদের আশেপাশেই। কৃষ্ণ সুদামার কথা, অথবা দুর্যোধন কর্ণের বন্ধুত্ব, আবার বন্ধু তথা অভিভাবক হিসেবে

কৃষ্ণ অর্জুনের বন্ধুত্বের সম্পর্ক? জীবনের একটা অংশ জুড়ে থাকে বন্ধুত্বের রঙিন দিনগুলি, তবে বর্তমানে হিংসায় উন্মত্ত পৃথিবীতে ভালো বা সত্যিকারের বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভালো বন্ধুত্ব মানেই যে কোনো বিপদ, দুঃখ, কষ্ট বা খুশির মুহূর্তগুলিতে পাশে থাকা, না বলা কথা বলার সঙ্গী হওয়া, পিএনপিসির সঙ্গী হওয়া, বিচ্ছেদে আপনজন হওয়া। তবে জীবনে ভুল বন্ধুত্বের দিকে হাত বাড়ানো মানে জীবনটাই নষ্ট হয়ে যাওয়া। হাজার হাজার মিথ্যে ও স্বার্থপর বন্ধুর তুলনায় একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। মিসাইলম্যান, ভারতরত্ন, প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের উক্তিটি এই মুহূর্তে মনে পড়ছে। একটি বই 100টি ভালো বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। এই কথাগুলো শুনতে শুনতে যদি আপনার মনেও এই বন্ধুত্ব নিয়ে দু চার কথা উঁকি মারে, তাহলে আর দেরি কেন, কাগজ কলম নিয়ে বসে পড়ুন। আগামী মাস জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। মনে থাকবে তো, জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু।

জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় মা বাবার ঋণ কি শোধ করা যায়, এই বিষয়টি আপনাদের কাকে কিভাবে ভাবাচ্ছে দেখে নেওয়া যাক। লিখছেন হরিণঘাটার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের N81 নাকপাড়া থেকে শুভশ্রী মুখোপাধ্যায়। প্রিয় প্রত্যুষা, আমি যদি ছেলে হতাম হয়তো খুব সহজেই এর উত্তর দিতাম, না শোধ করা যায় না। কিন্তু আমি একটি মেয়ে, বিবাহিত, একটা ছোট কন্যা সন্তানের মা। আজ এই প্রশ্নের উত্তর আমার কাছে বেশ ঘোলাটে। বিয়ের সময় মেয়েরা যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পাড়ি দেয়, নিয়ম মতো চাল ছুঁড়ে মাকে বলে তোমার ঋণ শোধ করলাম। আমি আজকালকার যুগের মেয়ে, যে নিয়ম বুঝি না, মানতেও পারতাম না। উচ্চশিক্ষিত, নামজাদা স্কুলে পড়া ও কর্মরত, ভাবতাম আমরা যদি সেকেলে নিয়ম আঁকড়ে পড়ে থাকি তো সমাজ বদলাবে কে? অতএব বিয়ের সব নিয়ম মানলেও এই নিয়মটি মানিনি। এ কী অবাস্তব নিয়ম, এ আবার হয় নাকি? বয়স এবং অভিজ্ঞতা দুই বেড়েছে, বিবাহিত জীবনের 3 বছর কেটে গেছে, একা হাতে সংসার সামলাই, মেয়েকে সামলাই, আর সব কিছু সামলাতে গিয়ে নিজের ক্যারিয়ারটাও বিসর্জন দিয়েছি। তাও বাপের বাড়ির সাহায্য নিই না, বাপের বাড়ি বেশি দিন থাকতেও ইচ্ছে করে না আর। আসলে বড্ড ইতস্তত বোধ করি, আমি তো বাবা মায়ের জন্য কিছু করতে পারছি না, আবার নিজের সমস্যাটুকু ওদের দিয়ে মেটাব? ওদের সংসারে ওরা ভালো থাক, আমি নিজেই নিজেকে সামলে নিচ্ছি তো, এটাই অনেক। তাতে শিক্ষাটা রয়েছে তো, তাই মেরুদণ্ডটা সোজা করে বাঁচতে পারি এখনও, এটাই আনন্দের। যেদিন আবার সব সামলে সুযোগ পাব, সেদিন যদি ইচ্ছা করে আবার ক্যারিয়ার গড়তে পারব। তবে এইভাবে প্রায় সব মেয়েকেই কম বেশি ইচ্ছায় বা অনিচ্ছায় নিজের শক্তিতেই চলতে হয় বিয়ের পরে। তাই সে হয়তো তার মা বাবার ঋণ খানিকটা হলেও মিটিয়ে ফেলে নিজের অজান্তেই। নমস্কার, আন্তে শুভশ্রী মুখোপাধ্যায়, N81 নাকপাড়া বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় হরিণঘাটা। এবারের ভাবনা লিখছেন ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়, C2/9 ইস্ট এনক্লেভ নিউ টাউন কলকাতা থেকে। সুপ্রিয় প্রত্যুষা, বৈদিক মতে প্রতিটি মানুষ 5টি ঋণ নিয়ে পৃথিবীতে আসেন।

দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ, নৃঋণ, ভূতঋণ, জীবিত মা বাবার সেবা যত্ন, মৃত্যুর পরে শ্রাদ্ধ, তর্পণ সন্তানের কর্তব্য, তাঁরাই আমাদের জীবন গড়ে দেন। মনুসংহিতায় বলা হয়েছে, সন্তান জন্মদানে ও লালন পালনে পিতামাতা যে কষ্ট সহ্য করেন, সন্তান শত শত বছরেও সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হয় না। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন যে, কোনো প্রত্যাশা ছাড়া দান করাই হলো সর্বোত্তম দান, সাত্ত্বিক দান। পিতামাতা কোনো প্রতিদান আশা না করেই তাঁদের সন্তানদের যত্ন নেন, সুতরাং পিতামাতা আমাদের জন্য যা করেন তাই হলো সাত্ত্বিক দান। ইসলাম অনুযায়ী সন্তান মা বাবার জন্য আর্থিক বা আত্মিক দিক থেকে যে ত্যাগ স্বীকার করুক, তাদের সেই ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয়। বৌদ্ধ পণ্ডিত, অধ্যাপক তদন্ত যে প্রজ্ঞাবংশ মহাথেরোর মতে, মায়ের গর্ভে জন্ম নেয়া থেকে শুরু করে সন্তানের ভবিষ্যৎ জীবন নিরাপদ না হওয়া পর্যন্ত মা বাবার অহরহ দিবারাত্রে বারবার এই চিন্তায় ঘুরপাক খায়, আমার সন্তানকে সার্বিক সুরক্ষার জন্য কী করা যায়। তার জন্য বাবা অকাতরে যে কোনো ত্যাগ স্বীকার করে থাকেন, এমনকি এই মা বাবা মৃত্যুর পূর্বক্ষণেও ভাবেন, আমি তো মরতে যাচ্ছি, আমার সন্তানেরা নিরাপদ থাকবে তো। ধন্যবাদ আন্তি। ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়, C2/9 ইস্ট এনক্লেভ, নিউ টাউন, কলকাতা। এবারের ভাবনা লিখছেন ডলি বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার দিকপাড় থেকে। প্রিয় প্রত্যুষা, কোনো ছেলে মেয়েই কখনো মা বাবার ঋণ শোধ করতে পারে না। ছোট থেকে বড় করা পর্যন্ত মা বাবার স্নেহ ভালোবাসায় বড় হয়ে ওঠে। মা 10 মাস 10 দিন জঠরে ধারণ করে, বাবা তাকে যোগ্য করে তোলেন, নিজেরা না খেয়েও সন্তানকে মানুষ করেন। আমার মাকে দেখেছি ভাত কম পড়ায় লুকিয়ে মুড়ি খেতেন, আমাদের 4 বোনকে বাবাকে কখনো বুঝতে দেননি। আমার বিয়ের পরদিন সকালে কনকাঞ্জলি দেবার সময় আমি 1 মুঠো চাল মায়ের আঁচলে দিয়ে ঋণ শোধ হল বলিনি, আজও আমি ঋণী। লিখেছেন ডলি বন্দ্যোপাধ্যায়, দিকপাড়, বাঁকুড়া থেকে। এবারে জুন মাসের বিষয় নিয়ে লিখছেন সুজিত বণিক, ক্রান্তি শিশুতীর্থ বিদ্যানিকেতন, নিউ ক্রান্তি, ক্রান্তিহাট, মালবাজার, জলপাইগুড়ি থেকে। প্রত্যুষের প্রাণ সখা প্রত্যুষা, কি গো মা, কি গো বাবা, শাক নেবে গো, ভালো কুমড়া শাক, কলার মোচা, নানাবিধ সবজি নিয়ে 1-2-3 দিন পরপর 70 ঊর্ধ্ব একজন মা, হ্যাঁ ঠিকই ধরেছেন, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে সবজি বিক্রি করছেন। এই দাবদাহে জুন মাসে বিশ্বপিতামাতা দিবস যখন উদযাপিত হচ্ছে 1 জুন, তিনি এসেছেন, আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা আমার নাতিটা বাড়ি চলে গেছে, কিন্তু বগলে একটা পোটলা মতো কিছু বাঁধা আছে। তিনি বললেন, ভালো শাক আছে গো, চোখে জল আসে, ভাবতে অবাক লাগে, উনি 3 পুত্রের জননী, ভরা সংসার, নাতি নাতনি নিয়ে কোথায় আনন্দে বাকি জীবনটা কাটাবেন, সামান্য রোজগারের জন্য তিনি এই বয়সে রোদ বৃষ্টি মাথায় নিয়ে কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন। কোনো অভিযোগ নেই, তিনি সর্বদাই সন্তানের জন্য শ্রেষ্ঠ জিনিসটাই নিয়েছেন, কোনো পিতামাতা কার্পণ্য করেন না। শতকোটি প্রণাম, ধন্য মা তুমি জগৎ মাঝারে। তিনি স্বামী হারিয়েছেন দীর্ঘদিন আগে, অনেক কষ্টে সন্তানদের বড় করেছেন, বিয়েও দিয়েছেন, তাঁরাও মা বাবা হয়েছেন। এ জগতে পিতা ও মাতাই জীবন্ত ঈশ্বর। একজনের প্রশ্ন ছিল, জন্মের পূর্বে তুমি কোথায় ছিলে? উত্তর, মাতৃজঠরে। তার পূর্বে পিতার রক্তে, তার পূর্বে
প্রকৃতিতে, অর্থাৎ পিতা ও মাতার সাথে প্রকৃতির প্রতি প্রেম বাঞ্ছনীয়। পিতা ও মাতার ঋণ কোনো দিন শোধ করা সম্ভব নয়। শৈশব থেকে যৌবন, জীবনের আমৃত্যু পিতা ও মাতা প্রকৃতির মতোই হিসাব ছাড়া যাবতীয় চাহিদা পূরণ করে চলেছেন। আমরা হতভাগা সন্তান কতটুকুই বা সময় পাই ওনাদের জন্য উৎসর্গ করার? সন্তানদের প্রতিষ্ঠিত করতে করতেই, সংসার সাগরের ভার নিতে নিতে, একদিন হাসি মুখে সকলকে ভালো রেখে তারা চলে যান। কত চোখের জলের বিনিময় তাদের আর কাছে পাই না। যারা পিতৃমাতৃহারা তারাই জানেন পিতা ও মাতা আসলে কী অমূল্য স্নেহ মায়া মমতার ভাণ্ডার। কত শত সহস্র স্নেহ বিন্দু দিয়ে ওনারা আমাদেরকে লালিত পালিত করছেন। জনক জননী এই শুভ দিনে বিনম্র শ্রদ্ধা নিবেদন করি তবশ্রী চরণে, তোমাদের ঋণ শুধিতে না পারি এ জীবনে। ঋণ তবস্রোতস্বিনী নদীর মতো, পিতা মাতার আশিস স্নেহ মমতা শীতল গাছের ছায়ার মতো, শত জন্মেও পিতা ও মাতার ঋণ পরিশোধ করার কল্পনাও যেন নাহি আসে মনে। কত বিনিত্র রাত কেটেছে কষ্টে, শুধু মোদের পুত্র কন্যা যেন থাকে দুধে ভাতে। তব কিরণে মোরা আলোকিত জগৎ সংসারে মাঝে পেয়েছি পরিচিতি, তব আশিস ধারায় স্নাত হয়েছি, মোরা আনন্দ ধারায় ভুবন ভরেছি। নিবেদনে সুজিত বণিক, ক্রান্তি শিশুতীর্থ বিদ্যানিকেতন, নিউ ক্রান্তি, ক্রান্তিহাট, মালবাজার, জলপাইগুড়ি। এবারে ভাবনা, লিখছেন ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া থেকে। প্রত্যুষা। শাশ্বত আশ্রয় মা, বাবা চিরন্তন ভরসা, প্রথম স্পর্শ, প্রথম দেখা, প্রথম উচ্চারণ মা, মাতৃত্ব মমতা মাখা এক পবিত্র যাত্রাপথ। তাই বাবা মা ও সন্তানের মধ্যে রয়েছে ব্যক্তির প্রসারতা, বিশ্বের শ্রেষ্ঠতম মধুর সম্পর্ক। তারা সন্তানের জন্য কতটা ব্যাকুল তা ব্যক্তিগত জীবনে উপলব্ধি করেছি। বাইরে থেকে ঘরে ফিরতে দেরি হলে ওদের চোখে মুখে এক রাশ অস্থিরতার ছাপ। বাবা মা জীবন্ত ইতিহাস, রোদ বৃষ্টি কিংবা জীবনের কঠিন ঝড় সব কিছু থেকে আগলে রাখেন ওঁরা। সন্তানের কষ্টে যাঁর চোখ ভিজে ওঠে, তিনি আমার জননী। সন্তানের জীবনে প্রথম শিক্ষক, চিরকালের বন্ধু মিষ্টি মা। যে সমস্ত সন্তানের জীবনে সাফল্য আসে না, সেই সব মায়েদের জীবন কাটে বিড়ম্বনায়। সেই বিড়ম্বনা মাতৃত্বের উদারতার আকাশকে সংকুচিত করতে পারে না কখনোই। ব্যর্থতার মানসিক যন্ত্রণাকে বুকের মধ্যে লালন করেন গোপনে। আর সচেতন বাবা হলেন মায়ের কর্মযজ্ঞের বড় শক্তি। বাবার সক্রিয় উপস্থিতি সন্তানকে সুরক্ষিত ও সাহসী করে তোলে, ভরসা যোগায়। সন্তানের সফলতার জন্য কত সময় বাবা নিজেই খালি পেটে থেকেও সন্তানের মুখে খাবার তুলে দিতে এগিয়ে আসেন। সন্তানের অস্তিত্বের প্রতিটি স্পন্দনে বাবা মার প্রার্থনা মিশে থাকে ঢাল হয়ে। বাবা মার নিঃস্বার্থ ভালোবাসায় সন্তান প্রতিপালনে প্রতি দানের প্রত্যাশা থাকে না। নিঃস্বার্থ ভালোবাসায় সন্তানকে স্বপ্নাকাশে ডানা মেলার সাহস যোগান। তাঁদের এই অকৃত্রিম ত্যাগের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে ঋণ শোধের কথা এসেছে। ঋণ এখানে প্রতীকী অর্থে, বাণিজ্যিক নয়। সন্তানের কাছে অমূল্য পাওয়া, যা পার্থিব সম্পদের দ্বারা শোধ করা সম্ভব নয়। মা বাবার পাশে থাকাটাই সন্তানের কর্তব্য ও দায়বদ্ধতা নিশ্চিতভাবেই। লিখেছেন ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া থেকে। এবারে ভাবনা, লিখছেন সাগর ভট্টাচার্য, ঘোষপুকুর, দার্জিলিং থেকে। প্রিয় প্রত্যুষা, এ মাসের বিষয় খুবই হৃদয় বিদারক। জীবনের অন্তিম লগ্নে মা বাবার কথা মনে করিয়ে দেওয়ায় তোমাকে কুর্নিশ জানাই প্রত্যুষা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, এই স্মৃতিতে আপছ

0: আছে আজও, যখন পিতার কাঁধে চেপে গ্রামের মেঠো পথ ধরে দূরে বনের মধ্যে দিয়ে হাঁটে যেতাম। বনের পথে যেতে যেতে প্রথম প্রকৃতির সাথে সখ্যতা, নাম না জানা অজানা পাখির ডাক, ফুলের সুবাস, বনফুলের সাথে পরিচয়, গাছের নাম সবই প্রথম শিখেছিলাম পিতার কাছে। অর্থাৎ প্রকৃতির সাথে সখ্যতা ঘটিয়েছিলেন বাবা, যা আজও বিস্মৃত হয়নি। আবার পরশ্রী কাতরতা, লোভ, অন্যের সম্পদে ঈর্ষা বর্জিত জীবন পিতাই শিখিয়েছিলেন। অপরদিকে মায়ের স্নেহ, ভালোবাসা, আঁচলে মুখ লুকিয়ে কাঁদা এক প্রশান্তি এনে দিত ছোটবেলায়। মায়ের কাছ থেকেই শিখেছিলাম শিষ্টাচার, অন্যায় কথা না বলা, মানুষকে সম্মান প্রদর্শন করা, যা আজও অম্লান অটুট হয়ে আছে হৃদয়ে। স্বামীজির মহান বাণী, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, মায়ের কাছ থেকেই শুনেছিলাম। মূর্খ, বিদ্বান, ধনী, দরিদ্র সবাইকে শ্রদ্ধার চোখে দেখতে শিখিয়েছিলেন মা। মা বাবার এই ঋণ কি শোধ করা যায়? তবুও আমরা ভুলে যাই সব কিছু, ভালোবাসার রাজপ্রাসাদকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তাদের নির্বাসনে পাঠাই অম্লান বদনে, ভুলে যাই তাদের স্নেহ মায়া মমতার কথা। মানবপ্রস্থে তোমাদের একমাত্র ঠাঁই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তোমাদের ঋণ শোধ করি, এই উক্তি প্রায়শই শোনা যায় সংসার মাঝারে। দগ্ধ হৃদয়ে মা বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। লিখেছেন সাগর ভট্টাচার্য, ঘোষপুকুর, দার্জিলিং থেকে। এবারে ভাবনা, লিখছেন সুজাতা চৌধুরী, উদয়নপল্লী, বোলপুর, বীরভূম থেকে। প্রিয় প্রত্যুষা, মা বাবার ঋণ কথাটাই ভিত্তিহীন বলে মনে হয়। মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কে থাকে শুধু ভালোবাসা, প্রতিদান কথাটা এখানে খাটে না। সুস্থ, সুন্দর এবং মানবিক পরিবেশে সন্তান মানুষ হলে সেও বড় হয়ে মা বাবাকে সুস্থ, সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করে। অবশ্য ব্যতিক্রমও আছে, চরম দুঃখ বা আনন্দে আমরা মা গো, বাবা গো বলে থাকি। অসুস্থ অবস্থায় মাথায় মায়ের হাত থাকলে মনে হয় অসুস্থতা অনেকাংশে কমে যায়। কোনো সমস্যায় পড়লে মা যখন বলেন চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তখন মনে বাড়তি জোর আসে। আর যে কোনো পরিস্থিতিতে বাবা যেন একটা খুঁটি, ধরলে কিছুতেই পড়ে যেতে দেবেন না। মা বাবার স্নেহ ভালোবাসা, মনের গহনে লুকিয়ে থাকা অনুভূতি, তাকে কিছুতেই ঋণ ভাবতে পারি না, তাই শোধ করার প্রশ্নই ওঠে না। প্রত্যুষা, সন্তানের কর্তব্য মা বাবাকে ভালো রাখা, পরিণত বয়সে তারা যেন সুস্থ এবং সুন্দর পরিবেশে কাটাতে পারেন সেটা দেখার দায়িত্ব সন্তানের। মনের মধ্যে ঋণ শোধ করছি এই ভাবনা এলে ভালোবাসা হারিয়ে যাবে। এ ব্যাংকের ঋণ শোধ নয়। আমি হয়তো একটু বেশি সরলীকরণ করে ফেললাম, কারণ বহু ক্ষেত্রে দেখা যায় সন্তান মা বাবার যথাযথ খেয়াল রাখছে না, অবহেলা অযত্নে মা বাবা খুব কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে বলবো অন্যায় হচ্ছে। মা বাবা আমাদের খুব যত্ন করে মানুষ করেন, আমরা যেন তাঁদের যথাযোগ্য সম্মান করতে পারি। শুভেচ্ছান্তে সুজাতা চৌধুরী, উদয়নপল্লী, বোলপুর, বীরভূম। সময় বলছে আজ প্রত্যুষাকে ধীরে ধীরে ঘরে ফিরতে হবে। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাস এবং আগামী মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়, আর আগামী মাস জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালি বন্ধু। আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, এবারে আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। আজ সকাল 6:45 রয়েছে নজরুলগীতি, 7:45 রয়েছে নজরুলগীতি শিল্পী পূরবী দত্ত, 8:30 হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান, সকাল 9:00 আধুনিক গান শুনবেন প্রজ্ঞা পালের কণ্ঠে, শিল্পীর কণ্ঠে পরবর্তী অনুষ্ঠান শুনবেন রাত 8:30, সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বিভাস রাগে খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত, সকাল 10:00 সীমান্ত কথা, আজ রয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহেবপাড়া গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, 10:20 অতুল প্রসাদের গান শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি, আজ শুনবেন 1308, 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানটি, 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, বিদ্যার্থীদের জন্য আজকের পাঠ্য বিষয় নবম শ্রেণীর জীবনবিজ্ঞান, এ বিষয়ে পাঠদান করবেন নরসিংহ বিদ্যাপীঠ বিদ্যালয়ের শিক্ষক আশিস কুমার রায়, বেলা 12:00 কথায় সুরে একটায় মহিলা মজলিশ। এই অনুষ্ঠানে আজ শুনবেন প্রবীণদের সম্মান ও নিরাপত্তা বিষয়ে আইনি পরামর্শ, এই সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানটিতে রয়েছেন সুরভি পাল, 1:45 দূরের সুর, দূরের সুর অনুষ্ঠানটিতে আজ শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে মারাঠি গান, 3টে গান পরম্পরা, এই অনুষ্ঠানটিতে আজ শুনবেন মেঘ রাগে সন্তুর শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা, 3:30 যুব অনুষ্ঠান, যুব অনুষ্ঠানে আজ রয়েছে যোগে সুস্থ জীবন, 4টে গ্রামীগঞ্জে অনুষ্ঠানটিতে শুনবেন আর্থিক স্বনির্ভরতা ও সুকর পালন, বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকবেন পরিতোষ রায় এবং অসীম ওরাও, 4:30 ক্রীড়াঙ্গন লক্ষ্য মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ 2026, বিশেষজ্ঞ অতিথি উপস্থিত থাকবেন ক্রীড়া বিশেষজ্ঞ পরাগ বিশ্বাস, সান্ধ্য অধিবেশনে 5:00 জওয়ান ভাইদের জন্য অনুষ্ঠান, 5:30 আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান, 6:05 বিচিত্রা অনুষ্ঠানে শুনবেন বিরোহিণী রায়ের প্রথম পর্ব, 6:30 আকাশবাণী শিলিগুড়ি ডিআরএম ট্রান্সমিটারে শুনবেন লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত ভারত বনাম নেদারল্যান্ডের মধ্যে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ 2026 হিন্দি এবং ইংরেজিতে ধারা বিবরণীটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে, এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন বিচিত্রা অনুষ্ঠান, 7:05 নিউজ অন এআইআর অ্যাপে রয়েছে বিশেষ অনুষ্ঠান, শুনবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইস্তেশানন্দজি মহারাজের সাক্ষাৎকার, রাত 8:00 বিজ্ঞান ঘরে বাইরে, 8:30 আধুনিক গান শুনবেন প্রজ্ঞা পালের কণ্ঠে, রাত 9:15 গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:30 গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান, রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, এবং রাত 10:30 রয়েছে মনির জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা

নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি এবং আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়েছে। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট মিশন লাইফ, এক পের মাকে নামের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হ্যারিকেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে ভিশন 2035 আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌচলাচল বজায় রাখার ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে ছটি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট ছটি রাজ্য ভাগ করে নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও JJ ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026 খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে 5টি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে
পুনরায়

0: হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেবার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে। কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে এনটিএ স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে এনটিএর মহানির্দেশক অভিষেক সিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
1: Payment links and the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June.
0: সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে NTA প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থরগেরদুর কাত্রিন গুনার্সদত্তির এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে লিওনেল মেসির করার গোলে আর্জেন্টিনা এক গোলে এগিয়ে আছে। অন্যদিকে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডানের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 9:30। রাত 10:30 পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30। অন্যদিকে গতকাল নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আয়েমেন হুসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড এবং দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আয়েমেন হুসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দেয়। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বার্কোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংগেলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। লিডসের হেডিংলিতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় 7:00। গত রবিবার বার্মিংহ্যামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। সোহমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টিবিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। পুরুষদের ক্রিকেটে শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় এ সিরিজের ম্যাচে ভারত এ দল মুখোমুখি হবে আফগানিস্তান এ দলের। ভারতীয় সময় সকাল 10:00 শুরু হবে এই ম্যাচ। তিলক ভার্মার নেতৃত্বে ভারত এ দল সিরিজে এখনও পর্যন্ত 3টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল FIH হকি উইমেন্স নেশনস কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লালরেম সিয়ামি। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিৎসু আই। ম্যাচের সেরা খেলোয়াড় হন সালিমা তেতে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আজ 2টি বড় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে। খেলগাঁওয়ে সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ আজ শুরু হবে। খেলগাঁওয়ের হরিবংশ তানা ভগত ইনডোর স্টেডিয়ামে থ্রোবল ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে হতে চলা দুদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রায় 150 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর পাশাপাশি খেলগাঁওয়ের রোলার স্কেটিং স্টেডিয়ামে 5 দিনব্যাপী দ্বাদশ জাতীয় র্যাঙ্কিং ওপেন স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপও আজ শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, একটু পরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাংবিধানিক পদ্ধতিতে দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

0: জানিয়েছেন। তিন দিনব্যাপী জনকল্যাণ শিবিরে গতকাল পর্যন্ত ২৪ লক্ষ মানুষ এসেছেন। শেষ দিনে আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুরের শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছতা সে স্বাগত অভিযানের আওতায় মুখ্যমন্ত্রী আজ বাগবাজারে, মায়ের ঘাটে এবং ফলতায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন। ২২ জুন বিধানসভায় নবগঠিত রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ভিত মজবুত করতে গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায়। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এখন থেকে কাশির সিরাপ বা এই জাতীয় কোনো ওষুধ কেনা যাবে না বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনার প্রায় ৮৭ দিন পর আদালতে চার্জশিট দিয়েছে এনআইএ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক পলাতক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিআইডি। আসছে বিস্তারিত খবরে। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে গতকাল প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। শ্রী অধিকারী বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। নতুন সরকারের বাজেট প্রস্তাবে পাহাড়ের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী একাধিক উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় দার্জিলিং পাহাড় এবং তরাই ডুয়ার্স অঞ্চলে ২৫টি বন্ধ চা বাগান পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করেছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, টি বোর্ডের চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়ে চা বাগানের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।
1: प्रधानमंत्री चा श्रमिक योजना के अंदर बंद चा बागान में हमारे श्रमिक के लिए 330 करोड़ का काम हम लोग इस प्रोग्राम के अंदर करूंगा।
0: কার্শিয়াং হাসপাতালের সংস্কার, সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম তৈরি, কালিম্পংয়ে মেডিকেল কলেজ স্থাপনে রাজ্য উদ্যোগী হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটেলিয়ানের সংখ্যা কমিয়ে 2টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। জনকল্যাণ শিবিরের শেষ দিনে আজ শিবিরগুলিতে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াং থেকে ফিরে গত সন্ধ্যায় নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তালিকায় না থাকলেও টেবিলে সব ধরনের আবেদনপত্র রাখার নির্দেশ দেন তিনি। যদিও বর্তমানে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বন্ধ রয়েছে, এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে তিনি কথা বলবেন বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বৈঠকে। কোনো অযোগ্য ব্যক্তি যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পায় তা সুনিশ্চিত করতে হবে। শিবিরে প্রচণ্ড গরমে মানুষ যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও মুখ্যমন্ত্রী ফের জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা প্রমুখ। দুদিনে রাজ্যজুড়ে 2000-এর বেশি শিবির বসেছে। গতকাল পর্যন্ত এই শিবিরগুলিতে মোট 24 লক্ষ মানুষ এসেছেন বলে খবর। মুখ্যমন্ত্রী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুরে জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকে টানা 3 দিন কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেবেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, সকাল 8টায় বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পার সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে মুখ্যমন্ত্রী সামিল হবেন। দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে তাঁর। আগামীকাল সকালে ভবানীপুরের একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টারে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শুক্রবার 19 জুন সকাল 6:30 কলকাতা পুরভবন থেকে স্বচ্ছতা ম্যারাথনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত কর্মসূচির আগে শহরজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের বার্তা দিতেই এই বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। অধিবেশন শুরুর আগে গতকাল প্রথামাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের প্রাথমিক সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল 11:00 রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে বিধানসভার অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 জুন রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। এরপর 24 ও 25 তারিখ বাজেটের ওপর মোট 10 ঘণ্টা আলোচনা হবে। বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় গতকাল সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি দাবি করেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের মধ্যে সবচেয়ে কম কার্যদিবস নিয়ে চলেছে। সেই পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগবদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 10:00 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ভিত মজবুত করতে গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়ন জরুরি বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তর মুখোপাধ্যায় মত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন স্বাস্থ্য পরিষেবার আমূল উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, শীঘ্রই তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার নিচুতলার পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে নজর দেয়নি বলে অভিযোগ করেন মন্ত্রী।
2: আমাদের যে পরিকাঠামোটা আছে, যে পরিকাঠামোটা পিরামিডের মতো, সব থেকে শক্ত করা উচিত তার ভিতটা। সেই ভিত শক্ত করার কার্যপ্রণালী আমরা নিচ্ছি এবং সেটাই করা হবে। এতদিন ধরে সব সরকার এই চূড়াটাকে নিয়ে ভাবত, চূড়াটা যেমন SSKM, NRS, মেডিকেল কলেজ, CNMC বা ন্যাশনাল মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন হাসপাতাল। আমার চূড়ার চিন্তা থেকে এখন ভিতের চিন্তাই বেশি মগ্ন।
0: চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এখন থেকে কাশির সিরাপ বা এই জাতীয় কোনো ওষুধ কেনা যাবে না। কাশির সিরাপ বিক্রিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করতে 1945 সালের ড্রাগস রুলসে সংশোধনী এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ড্রাগস রুলসের শিডিউল কে থেকে সিরাপ শব্দটি বাদ দেওয়া হয়েছে। উল্লেখ, এই ব্যবস্থায় এমন কিছু ওষুধের নাম থাকে যা কেনার জন্য কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না। ওই তালিকা থেকে সিরাপ শব্দটি বাদ দেওয়ার ফলে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের সিরাপ জাতীয় ওষুধ কেনা যাবে না। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তর মুখোপাধ্যায়। রাজ্যে বেসরকারি পরিবহনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান হবে বলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আশ্বাস দিয়েছেন। বেসরকারি বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটসের সদস্যদের সঙ্গে সম্প্রতি পরিবহন মন্ত্রী বৈঠক করেন। সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিগত 9 বছরে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি হয়নি, কিন্তু ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে ওই বৈঠকে পরিবহন মন্ত্রীকে অবহিত করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনার প্রায় 87 দিন পর কলকাতার বিশেষ এনআইএ আদালতে চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। আদালতে গতকাল জমা পড়া 65 পাতার ওই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, ওহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলী মোল্লার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র এবং বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে CID। জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত সুমিতের বিরুদ্ধে গত সোমবারই মেদিনীপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাংবিধানিক পদ্ধতিতে দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরে গতকাল পর্যন্ত 24 লক্ষ মানুষ এসেছেন। শেষ দিনে আজ দক্ষিণ 24 পরগনার ফলতার ফতেপুরের শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
3: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন পুরবী দত্তর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: শুভ সকাল, শুরু করছি হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। ঘড়িতে এখন সময় সকাল 8:30।

শুভ সকাল শ্রোতা বন্ধুরা, হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানে আমি আছি বৈশালী আপনাদের সাথে। আষাঢ়ের এই সকালে আজ হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে, আর আষাঢ়ের এই সকাল মানেই কালো সাদা মেঘ, হালকা শীতল বাতাস আর দূরে বৃষ্টির গন্ধ, সব কিছু মিলিয়ে এক অপূর্ব আবহ। টুপটাপ বৃষ্টির শব্দে কখনো মেঘের গর্জনে ঘুম ভাঙে, আবার এই কারণে কখনো প্রাতঃভ্রমণে যারা বেরোন তাদের এই যাওয়াটা আটকে যায়, এবং অনেক সময় এই বৃষ্টির শব্দে ঘুম ভাঙতেও দেরি হয় আলসেমিতে। আর এই আলসেমি মানেই কাজটি যথেষ্টই দেরি হয় এবং পরে করব, আচ্ছা পরে করছি, এই জিনিসটি কিন্তু মনের মধ্যে চলে আসে। সবচেয়ে কথা বলতে কি, প্রযুক্তির যুগে আমাদের ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে, আর তারপর থেকেই শুরু হয় নিয়মিত সেই নিত্যদিনের কর্তব্য, একের পর এক দায়িত্ব, আর তখনই সময়ের পেছনে সবাইকে ছুটে চলা, একটার পর একটা কাজ, একটার পর একটা দায়িত্ব। আর এই সময় আমাদের জীবনে অত্যন্ত মূল্যবান শব্দ, আর এই সময়কে সঠিকভাবে কাজে লাগানো আমাদের সকলের পক্ষেই খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের বিষয় ভাবনায় রইল সময়, সময়কে নিয়ে রইল আজকের হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানে বিষয় ভাবনা। আর শ্রোতা বন্ধুরা, তাই আপনাদের কাছে সময়ের মূল্য কতটা, এবং বর্তমান প্রযুক্তির যুগে আমরা কি সময় পাচাচ্ছি নাকি অপচয় করছি, জানান 9434076705 এই নম্বরে। তবে হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে রয়েছে নানান গানের সম্ভার, চলে যাই প্রথম গানটিতে। উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে লাগান ছায়াছবি থেকে এই গানটি।

0: উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে শুনলেন লাগান ছায়াছবি থেকে এই গানটি। রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: হ্যাঁ, আমি নর্থ ইস্ট ত্রিপুরা থেকে বলছি, অবিনাশালী।
0: অবিনাশ?
1: অবিনাশালী ত্রিপুরা থেকে।
0: আচ্ছা, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ, খুব ভালো আছি, আর আপনাদের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। আজকে বিষয়টাও রেখেছেন সেইভাবে সময়ের, সময়কে নিয়ে। তো দেখুন, আমাদের জীবনে সময় একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ আমরা যদি সময়কে যদি ভালোভাবে ব্যবহার করতে না পাই, তাহলে আমাদের জীবনে কিন্তু সেইভাবে উন্নতি করতে পারবো না। কারণ দেখুন, একটা একটা একটা ছাত্র যদি সেই সময়টাকে ভালোভাবে যদি ব্যবহার করতে পারে, তাহলে সে বছর শেষে দেখা যাচ্ছে সে ভালো নম্বরে পাস করেছে, আর একটা বছর তার খুব ভালো এভাবে কেটে যায়। আর যদি যদি সেই ছেলেটি যদি ভালোভাবে সময়ের কাজটা সময় মানে সেভাবে পড়তে না পারে, তাহলে কিন্তু একটা বছর নষ্ট হয়ে যায়। সেভাবে কিন্তু আমাদের সব দিক বিচার করে চলতে হবে, সময়টা সব ব্যবহার করতে হবে।
0: একদমই। যাই হোক, আসলে সময় তো নদী স্রোতের মতো থেমে থাকে না, সামনের দিকে এগিয়ে যায়।
1: থেমে থাকে না। এই তো যেমন আপনার আপনাদের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা রেখে দেখেছেন, সেটা কিন্তু ওই আধ ঘন্টার অনুষ্ঠান কিন্তু সেই সময়ের ভিতরে আমরা

0: কল করতে হবে, সে
1: একদম
0: সেটা বেরিয়ে গেলে আমাদের কল করলে কিন্তু কোনো লাভ হবে না।
1: একদম ঠিকই, কারণ সময় সবসময় বলছে ছুট ছুট ছুট, তাই না? সময়ের পেছনে
0: হ্যাঁ
1: দৌড়তে দৌড়তে আমাদের একদম। তো যাই হোক, খুব ভালো লাগলো ত্রিপুরা থেকে আপনি অবিনাশবাবু ফোন করলেন, সঙ্গে থাকুন।
0: অবশ্যই, নমস্কার।
1: নমস্কার। সত্যি সময়কে সাথে নিয়েই সব সময় আমাদের চলা, আর এই বর্তমান প্রযুক্তির যুগে আমাদের জীবন অনেক সহজ হয়েছে ঠিকই, কিন্তু একই সঙ্গে বেড়েছে সময়ে অপচয়ের প্রবণতাও। কি বলছেন আপনারা, ফোন করুন 9434076705, এই নম্বরে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
2: নমস্কার,
1: নমস্কার।
2: আমি সৌভিক সরকার বলছিলাম।
1: হ্যাঁ হ্যাঁ সৌভিক বাবু, বলুন, কেমন
2: হ্যাঁ
1: আছেন বলুন।
2: অবশ্যই অবশ্যই ভালো আছি, আপনি?
1: একদম ভালো আছি, এই তো। আর এই আষাঢ়ের সকালে যে শুরুতে বলছিলাম যে সময়ে হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, আবার প্রযুক্তির কারণেও সময়ে দেরি হচ্ছে, কি বলছেন, কি ভাবনা আপনার?
2: খুব সুন্দর আজকে টপিকটা দিয়েছেন। আসলে আমাদের কাছে না সময় এখন খুব মূল্যবান। আপনি যখন টপিকটা দিচ্ছিলেন, বলছিলেন যে আধুনিক যুগে কি আমরা সত্যি কি সময় অপচয় করছি না বাঁচাচ্ছি, সত্যি বলতে গেলে আমরা কিন্তু এখন কিছুটা হলেও সময় বাঁচাচ্ছি। তার একটা উদাহরণ, আমরা যেমন আগে চিঠি লিখতে বসতাম, একটা সময় কিন্তু তার পেছন যেত, এবং আমরা অপেক্ষা করতাম যাকে আমরা পাঠাচ্ছি সে কখন আমাদের উত্তরটা দেবে।
1: হ্যাঁ, এটা কিন্তু ঠিক।
2: হ্যাঁ, এখন দেখুন সেটা কিন্তু পাল্টেছে, কিন্তু এখন কি হচ্ছে না, আমরা মেলের মাধ্যমে না মেসেজের মাধ্যমে আমরা তাকে কিন্তু পাঠিয়ে দিচ্ছি মেসেজ, এবং সে কিন্তু বার্তাটা কিন্তু পেয়ে যাচ্ছে। কি হতো, আমরা যখন কাউকে যখন নিমন্ত্রণ করি, ধরুন সেটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ বলুন বা যা কিছু নিমন্ত্রণ, আমরা আমন্ত্রণ যখন পাঠাই, এখন কিভাবে পাঠাচ্ছি, কোনো একটা পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, সেই পিডিএফটা নিমন্ত্রণ পত্র দেখে নিচ্ছে। আধুনিক যুগে এখন নানা রকম ভাবে এআই এর মাধ্যমে নানা রকম খুব সুন্দর ভাবে দেখছে, ছবি ছবি দেখতে পাচ্ছে, এসব এই জিনিসগুলো পাচ্ছে। আমরা কারো প্রায় আর যেতে হচ্ছে না তাকে আবার নিমন্ত্রণ করতে, একটা সময় কিন্তু এখানে কিন্তু আমাদের বেঁচে আছে, ওই সময়টা আমরা অন্য কাজ কিন্তু করে নিচ্ছি। এখন বিয়ে বাড়ি বলুন, আমরা তোড়জোড় অনেক আগের থেকে আমরা করি, ধরুন 2 মাস আগে বিয়ে বাড়ি কি হবে না হবে প্ল্যান করি, কিন্তু এখন কোন অর্গানাইজ কে আমরা তার হাতে দিয়ে দিচ্ছি, আপনারা সে প্ল্যানটা করে নিন, আমরা এই টাকাটা আপনাকে দিয়ে দেবো গুচ্ছভাবে, সেইভাবে আপনারা করুন।
1: সত্যি
2: এই জিনিসগুলো
1: এইভাবে ভাবতে গেলে বা এইভাবে যখন আমরা জিনিসগুলোকে দেখছি, সত্যি সময় আমরা কিন্তু অনেক বাঁচাচ্ছি আগের থেকে।
2: একদম, মানে আমরা কিন্তু সেইভাবে কিন্তু সময়টা কিন্তু আমরা বাঁচাচ্ছি, এবং আপনি নানা ভাবেই দেখুন না কেন, আমাদের কিন্তু এখন সময়টা কিন্তু আস্তে আস্তে অনেকটা কিন্তু বেঁচে যাচ্ছে। এখন আধুনিক যুগে আধুনিককরণ মোড়কে কিন্তু আমরা কিন্তু সময় কিন্তু অনেকটা কিন্তু বাঁচাচ্ছি, এবং তার জায়গায় আমরা অন্য কোনো অত কাজ বাজ করছি হয়তো, দিদি এটাই বলবো।
1: হ্যাঁ, কিন্তু অনেক সময় হয় যে মোবাইল ফোন আর প্রযুক্তির যুগে অনেক সময় এই ঘাটতে ঘাটতেও কিন্তু আবার সময় অপচয়ও হয়, এই দিকটাও যদি বলেন। একদিকে তো অবশ্যই সময় বাঁচাচ্ছে এটা তো ঠিকই, তবে কিছু কুঅভ্যাসও তো থাকে যেটা দেখতে দেখতে হয়তো সময়ের, হ্যাঁ বল, সেই দিকটা
2: অবশ্যই। দেখুন আমরা কিন্তু একটা জিনিস কিন্তু বলি যে একটা দিকে যখন প্রদীপের ওপর যখন আলো থাকে না, নিচটা দিক বলতে গেলে কালো হয়ে
1: ঠিক
2: থাকে।
1: ঠিক
2: আপনি মোবাইল ফোনের কথা বললেন, আমরা হয়তো কোন একটা কাজ করতে গিয়ে হয়তো ফট করে নোটিফিকেশন এলো, ব্যাস ও হয়ে পড়ে রইলাম ওই নোটিফিকেশনটা দেখার জন্য, এবং একটার পর একটা রিল আমরা দেখেই যাচ্ছি,
1: স্ক্রল
2: আকর্ষণ
1: করেই
2: হয়ে যাচ্ছে।
1: যাচ্ছি, করেই যাচ্ছি।
2: হ্যাঁ, করেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, এত সুন্দর আকর্ষণীয় রিল, সব একের পর এক দেখেই যাচ্ছি। আর ইয়ে নেই, ফট করে একটা ওইদিকে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো, এবার ওইখানে ঢুকে পড়লাম ওইখানে ভিডিও। কিন্তু আমার যে কাজটা, যেটা যেটা ধরুন অফিসে হয়তো কাজ বা কোনো একটা দরকারি কাজ, সেইটা আর আমরা করে উঠতে পারছি না, ওইখানে কিন্তু আমাদের কিন্তু অপচয় কিন্তু সময়টা নষ্ট হচ্ছে। মানে স্মার্টফোন কোথায় জানি আমাদের আস্তে আস্তে আনস্মার্ট করে দিচ্ছে, এই সময়টা জানি কোথায় জানি খেয়ে নিচ্ছে। আগে সেই জিনিসটা হতো না, তখন এত ফোনের ইউজ ছিল না, ফোন যদিও তো থাকতো কিপ্যাড ফোন, এত আধুনিক ছিল না। এই জিনিসটা আস্তে আস্তে কোথায় একদিক দিয়ে বলতে আমরা সময় বাঁচাচ্ছি, ওই সময়ের জায়গা এই সময়টা আমরা অপচয় করছি নোটিফিকেশন পেয়ে বা নানা রকম, এই জিনিসগুলো আমাদের কোথায় জানি সময়টা অপচয় হচ্ছে, এটাই বলবো।
1: একদিকে একদম একদম। যাক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, সঙ্গে থাকুন।
2: নমস্কার,
1: নমস্কার। সত্যি আসলে এই প্রযুক্তির কারণে, মোবাইল ফোনের কারণে অনেক সময় হয় যে

আচ্ছা দেখছি দেখছি, সঙ্গে থাকুন। হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে ফোন করুন 9434076705 এই নম্বরে। তবে এবারে চলে যাই গানের পর্বে। এবারের গানটি শুনে নিন কুনাল গাঞ্জিওয়ালার কণ্ঠে, গুজারিস ছায়াছবি থেকে।

0: হ্যালো, আমি রাকেশ বলরাম, শিমলা সে।
1: কে বলছেন?
0: রাকেশ বাত কর রহা হুম শিমলা সে। আর মানে কেনা চাহতা হুম কি সময় যো হ্যাঁ হামারে লিয়ে বহুত কিমতি হতা হ্যাঁ।
1: হ্যাঁ,
0: হমে সময় কি যো হ্যাঁ কদর করনি চাহিয়ে, কিন্তু হমে যো ভি কুছ করনা চাহিয়ে, যো আপনা যো সময় হতা হ্যায় তো সময় কি হমে কদর করনি চাহিয়ে। জেসে কি আমি হামারা সময় কি হম আকাশবাণী মে কল করতে হ্যায়, ইসকা ভি অব টাইম হতা হ্যায়। অগর মানো কি অগর হম টাইম নেই হোগা তো ফির হম টাইম অগর বিনা টাইম সে কল করেন তো ফির কল উঠায়েঙ্গে না, কিন্তু হর চিজ কাজ হ্যাঁ সময় হতা হ্যায় তো হমে ইসলিয়ে সময় কি কদর করনি চাহিয়ে।
1: একদম, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সঙ্গে থাকুন।
0: জি, ধন্যবাদ।
1: এটা তো ঠিকই যে হ্যালো আকাশবাণীর অনুষ্ঠানে সবাইকেই আমাদের সময়ের মধ্যে শেষ করতে হবে এবং তার মধ্যে কথা বলতে হবে, এবং এই সময় অনেক সময় হয় যে সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। কোনো কাজ হয় আগে প্রাধান্য পায় এবং সেই কাজ আগে করা উচিত, আবার কোনো কাজ একটু পেছনে ফেলে রাখলেও অসুবিধে কিছু হবার নয়। এইভাবেই আমরা সারাদিনের সময়ের সদ্ব্যবহার করি এবং সময়কে বাঁচাই। কি বলছেন আপনারা? রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো।
2: হ্যাঁ, হ্যালো দিদিভাই, নমস্কার।
1: নমস্কার। হ্যাঁ
2: হ্যাঁ
1: বলুন,
2: দিদিভাই,
1: প্রবীরবাবু বলছেন।
2: দিদিভাই, এই
1: হ্যাঁ
2: যে সময়, সময় নিয়ে আপনি যে আজকে বসেছেন,
1: হুম
2: সত্যি করে এই সময়টার দাম আছে দিদিভাই।
1: হ্যাঁ
2: কারণ আমি এই সময়ের মধ্যে 8:30 থেকে চেষ্টা করে যাচ্ছি, হ্যাঁ আমার 8:50
1: আচ্ছা
2: পঞ্চান্নই লাগলো,
1: আচ্ছা
2: এটাও
1: আচ্ছা
2: একটা সময়ের দাম আছে দিদিভাই। কারণ সময়টা মানে চলে যাচ্ছে,
1: হুম
2: কিন্তু আমরা কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি যে চেষ্টা করে যাচ্ছি যে দিদিভাইয়ের সাথে একবার কথা বলে নেব, তো
1: হ্যাঁ
2: সেই কথাটা কিন্তু এই সময়কে পার করে দিচ্ছে। তো
1: সব মানে ঘুম
2: হ্যাঁ
1: থেকে ওঠার পর থেকে শুধু সময় আর সময়, তাই তো? ঘড়ির
2: হ্যাঁ
1: দিকে
2: হ্যাঁ
1: নজর।
2: হ্যাঁ দিদিভাই, দেখুন 5:30 উঠেছি,
1: হুম
2: 5:30 থেকে দেখুন হ্যাঁ এই যে গাছে জল টল দেওয়া, তারপরে এইদিকে টুকটাক কাজ করা, হ্যাঁ বাথরুম টাথরুম যাওয়া, এগুলো সব সেরে নিয়ে এখন আপনার সাথে এই যে কথা বলবো, সেই জায়গাটা কিন্তু সময় ছাড়া কোনো মতেই হবে না। আমি যদি চাই যে না আমি দাঁড়িয়ে থাকি, সময় দাঁড়িয়ে থাকবে তা বললে হবে না। আমার
1: সময়
2: সময়ের ট্রেন হ্যাঁ
1: একদম সময় থেমে থাকে না।
2: না,
1: হুম
2: এবং দেখুন আজকে ট্রেন ধরতে গেলেও সময়ে ট্রেন আসছে,
1: হুম
2: তো সেইটা যদি আমি ভাবি যে না আমি 5 ঘন্টা পর যাব, তাহলে
1: হুম
2: ট্রেনটা
1: তাই
2: দাঁড়িয়ে
1: কি
2: থাকবে,
1: হবে?
2: তাই তাই
1: একদম।
2: হয়। হ্যাঁ,
1: হুম
2: তো সেই সময় কারুর জন্য দাঁড়ায় না, সময় নিজের
1: হুম
2: নদীর স্রোতের মতন সময় চলে যাচ্ছে।
1: হুম
2: হ্যাঁ, আমরা খালি সেই জায়গাটাকে মেনে নিয়ে চলছি দিদি ভাই, এবং এবং চলতে হবে, কারণ সময় কারুর জন্য অপেক্ষা করে না, সময় নিজেদের মতন বানিয়ে নিয়ে সেইগুলো চলতে হবে দিদি ভাই। এইটুকু বললাম,
1: হুম
2: ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ,
1: একদম
2: নমস্কার, নমস্কার দিদি ভাই।
1: একদম, সঙ্গে থাকুন। হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানে জানান আপনি কিভাবে সময়ের সদ্ব্যবহার করেন আর আপনার কাছে সময়ের মূল্য কতটা। জানান 9434076705 এই নম্বরে। তবে এবারে চলে যাই একটি হিন্দি গানে পর্বে। খুরাম ইকবালের কণ্ঠে মাতার ছায়াছবি থেকে শুনে নিন এই গানটি।

কুনাল গঞ্জেওয়ালার কণ্ঠে শুনলেন গুজারিশ ছায়াছবি থেকে এই গানটি। রয়েছি হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। হ্যালো,

খুরাম ইকবালের কণ্ঠে শুনলেন মাতার ছায়াছবি থেকে এই গানটি। হ্যালো আকাশবাণীর অনুষ্ঠান বলছে সময় একেবারে শেষ, কারণ সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, তাই জীবনের প্রতিটি মুহূর্তকে আমাদের মূল্য দিতে হবে এবং সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে, তাই তো। আর তাই আজকের এই হ্যালো আকাশবাণীর অনুষ্ঠান শেষ করছি। সময়ের প্রতি সকলকে আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, সময়ানুবর্তী হতে হবে এবং নিজেদের ও সমাজের উন্নয়নে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। এর সাথেই শেষ করছি আজকের হ্যালো আকাশবাণীর এই লাইভ ফোন ইন অনুষ্ঠান। আবার আগামীকাল। আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী প্রজ্ঞাপাল।

এতক্ষণ শুনলেন আধুনিক গান প্রজ্ঞা পালের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আজ পরবর্তী অনুষ্ঠান শুনবেন রাত 8:30। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরবর্তীতে জেলার চিঠি।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আসন্ন নিট ইউজি পরীক্ষায় অনিয়ম রুখতে এবং প্রশ্নপত্র সুরক্ষিত রাখতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে NTA জানিয়েছে। পশ্চিমবঙ্গের নবগঠিত বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরকে কেন্দ্র করে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটবল বিশ্বকাপে জয় দিয়ে শুরু আর্জেন্টিনার, হ্যাট্রিক মেসির, সর্বোচ্চ গোলদাতার তালিকায় যুগ্মভাবে প্রথম। আসছে বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটিই প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল ফ্রান্সের এভিয়তে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি ও আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব গঠনে পারস্পরিক আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌরজোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট, মিশন লাইফ, এক পের মাকে নামের অভিযানের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়তে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফতা আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় তাঁর। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন। G7 গোষ্ঠীর নেতারা গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া কন্ট্যাক্ট ট্রেসিং অর্থাৎ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ, সীমান্ত নজরদারির মতো জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বানে সমর্থন জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাউ বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে 6টি রাজ্য ঐক্যমতে পৌঁছায়। স্বরাষ্ট্রমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই 6টি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও জে জে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026 খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে 5টি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে NTA স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে NTA মহানির্দেশক অভিষেক সিং এর একটি ভিডিও প্রকাশ করেছে তারা। সংবাদ সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে এনটিএ প্রতিশ্রুতিবদ্ধ।
1: CNTA is committed 100% to ensure that no malpractice will happen. Every question paper which has been made, every question which is made, has been made in a complete secure manner. We have taken every single precaution to ensure that nobody who is involved in setting up the question papers or translating them or printing them or moving them or storing them till the date of the examination is compromised in any manner. And the state governments, state police, state administration, chief secretaries, everybody is helping NTA, and this is the commitment that India has to our young minds, and we will ensure that the examination is conducted in a flawless manner at all the 5,440 centers within India and 14 centers outside India.
0: কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগবদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর আগামীকাল প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে। সকাল 11টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্যে দিয়ে বিধানসভার অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 জুন রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘন্টার আলোচনা নির্ধারিত হয়েছে। এরপর 24 ও 25 তারিখ বাজেটের ওপর মোট 10 ঘন্টা

আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি এবং ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতবি রাখা হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6 জুলাই থেকে। সেই পর্যায়ের আলোচ্যসূচি পরে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল। ঝাঁটাহাতে তাদের গঙ্গার ঘাটের সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 5.4% কমে $78.66 নেমে এসেছে। এর ফলে চলতি বছরের মার্চের পর এই প্রথমবারের মতো তেলের দাম ব্যারেল প্রতি $80 নিচে এলো। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ সমাপ্তি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণার পরেই তেলের দামের এই পতন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থরগেরদুর কাত্রিন গুনারস্তোত্তির ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন। বিশ্ব খরা ও মরুপ্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি এবং পুষ্টি ও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করারও আবেদন জানান তিনি। অমরনাথ যাত্রা উপলক্ষে জম্মু কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রাপথ, বেস ক্যাম্প, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চলছে নজরদারি। পেহলগাঁও রুটে নাশকতা বিরোধী তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ট্রানজিট পয়েন্ট, পার্কিং এলাকা, থাকার জায়গা এবং বিপজ্জনক স্থানগুলিতে বিশেষ নজর রাখা হচ্ছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচের 76 মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। উভয় বিশ্বকাপে 16 করে গোল করেছেন। অন্য খেলায় আজ গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডনের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30, রাত 10:30 পর্তুগাল গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। বাঁকুড়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। ফের তীব্র অস্বস্তিকর গরমের দাপটে নাজেহাল বাঁকুড়াবাসী। বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসে দফায় দফায় বৃষ্টি হলেও গত কয়েকদিনে তাপমাত্রার তেমন হেরফের দেখা যাচ্ছে না। আকাশে কালো মেঘের আনাগোনা থাকলেও সকালের তাপমাত্রা শুরু হচ্ছে 26 সেলসিয়াস তাপমাত্রার আশেপাশে। গরমে পুড়ছে লালমাটির এই জেলা। চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন জেলাবাসী। দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আর এই দুইয়ের জাঁতাকলে পড়েছেন জেলার একটি বড় অংশের কৃষিজীবী মানুষ। প্রায় শিল্পহীন এই জেলার আঞ্চলিক অর্থনীতির অন্যতম মূল উৎস কৃষিকাজ। কিন্তু সাম্প্রতিক সময়ে অনাবৃষ্টির কারণে একদিকে যেমন নদী নালা খালবিল শুকিয়ে গেছে, অন্যদিকে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় সেচের সমস্যা দেখা দিয়েছে। ফলে জলের অভাবে নষ্ট হতে বসেছে বিঘার পর বিঘা উৎপাদিত সবজি ও ফসল। কৃষিজীবীরা জানিয়েছেন সকাল থেকে রোদের তাপে মাঠে কাজ করা সম্ভব হচ্ছে না, সেচের জলের

0: অভাবে নষ্ট হচ্ছে ফসল। অন্যদিকে সার, কীটনাশক সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, সেই তুলনায় দাম নেই উৎপাদিত ফসলের। ফলে এবার বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। জেলাজুড়ে ভয়ঙ্কর গরম ও তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মশাবাহিত রোগ। জেলায় দাপিয়ে বেড়াচ্ছে মশার দল। মশাবাহিত রোগ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দপ্তর। বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় পঞ্চম বর্ষ 40ার্ধ ওল্ড ইজ গোল্ড কাপ অনুষ্ঠিত হল সম্প্রতি। বিষ্ণুপুর স্টেডিয়ামে দিবারাত্রি এই প্রতিযোগিতায় 8টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় গড়বেতা এসটি ইলেভেন ও বাঁকুড়া চলখেলি বোস্টেল মাঠ। নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হলে টাইব্রেকারে 7-6 গোলে জয়লাভ করে গড়বেতা এসটি ইলেভেন। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের গোলরক্ষক বাবলু হেমব্রম। ফাইনালে জয়ী দলকে নগদ 15,000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। এদিনের খেলায় বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ ও রাজ্যের প্রতিমন্ত্রী তথা সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি ছাড়াও হাজির ছিলেন বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সুদীপ চক্রবর্তী, ফুটবলার ও কোচ গৌরব সেনগুপ্ত প্রমুখ। বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় বিশ্বসেরা শিরোপা জিতে নিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের মেয়ে সম্পূর্ণাশীল। বিষ্ণুপুরের মরার 1 নম্বর ক্যাম্পের গ্রামের বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্রী সম্পূর্ণা প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সাব জুনিয়র বিভাগে সোনা পেয়েছে। 60টি দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছে সে। এছাড়াও কোতুলপুরের বাসিন্দা টিনা খাতুন একই প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক ছিনিয়ে নিয়েছে। বিষ্ণুপুর মহকুমার এই দুই কন্যার বিশ্বজয়ে খুশি জেলাবাসী। বিগত কয়েক বছর ধরেই বাঁকুড়ার আম জায়গা করে নিয়েছে দেশের মানচিত্রে। শুধু দেশে কেন, বিদেশের মাটিতেও বাঁকুড়ার আম্রপালি, মল্লিকা, আলফান্সো, মিয়াজাকি প্রজাতির সুস্বাদু আম কদর পেয়েছে রসনাপ্রিয় আমরসিকদের কাছে। চলতি মরশুমেও জেলায় আমের ফলন ভালোই হয়েছে। দিল্লি সহ বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে বাঁকুড়ার আম। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে এটি পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা দেবাশিস মৌলিক।
1: আকাশবাণী শিলিগুড়ি শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জে এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বিভাস রাগে খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিভাস রাগে খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে সীমান্ত কথা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহেবপাড়া গ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
1: শিলিগুড়ি সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
2: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমাদের গন্তব্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত সাহেবপাড়া গ্রামে। শিলিগুড়ি শহর থেকে সীমান্তবর্তী এই অঞ্চল প্রায় 40 কিলোমিটার দূরে। শহর ছাড়িয়ে ধুধু চাষের ক্ষেতের মধ্য দিয়ে রাস্তা গিয়েছে দূরে মিলিয়ে। প্রকৃতির নীরবতা ভেদ করে ছুটে চলেছে আমাদের গাড়ি। উজ্জ্বল রৌদ্রালোকে আর নির্মল বাতাসের ছোঁয়ায় কোথাও বা গভীর সবুজ, কোথাও বা হালকা সবুজ চাষের ক্ষেতের ফসল আনন্দে দোদুল্যমান। প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। রাজগঞ্জ ব্লকের সুখানী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহেবপাড়া গ্রামে গাড়ি থেকে নেমে পড়তেই ঘিরে ধরল গ্রামের কচিকাচার দল আর কিছু উৎসুক গ্রামবাসী। খোঁজ নিয়ে চললাম পঞ্চায়েত কার্যালয়ে। পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করতেই সাদর অভ্যর্থনা জানালেন সুখানী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্যা সফিয়া বেগম। গ্রাম পঞ্চায়েতের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানালেন তিনি।
3: নমস্কার।
4: নমস্কার।
3: আপনার গ্রাম পঞ্চায়েতের অধীনে কতগুলো সংসদ রয়েছে?
4: পাঁচটা সংসদ রয়েছে।
3: আচ্ছা, তো সেখানে মোটামুটি কত মানুষের বসবাস? এই গ্রামবাসীদের প্রধান জীবিকাটা কি?
4: কৃষিকাজ।
3: আর এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা কিরকম?
4: একটু দরিদ্র সীমার মধ্যে পড়ে রয়েছে। ওদের কৃষিকাজের উপরেই তো নির্ভর করে, ওরা মানে কৃষিকাজ করে যে উপার্জন করে সেটা দিয়েই তো ওদের ইয়েটা চলে আর কি, সংসারটা।
3: গ্রামগুলোর মধ্যে যোগাযোগের ব্যবস্থা কিরকম, মানে গ্রামের সঙ্গে শহরে যে যোগাযোগগুলো, রাস্তাঘাট, এগুলো একটু বলুন।
4: রাস্তাঘাট খুব একটা ভালো না, মানে খুব কাঁচা রাস্তা। আমাদের গ্রামের প্রত্যেকটা রাস্তাই কাঁচা, মানে এখনো পর্যন্ত মানে পাকা রাস্তা হয়নি।
3: এখানে পরিশ্রুত পানীয় জলের অবস্থা কিরকম?
4: পানীয় জলের অবস্থা খুব একটা ভালো না। প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি কাঁচা কুয়ো রয়েছে, এবং যাদের মানে একটু আর্থিক অবস্থা রয়েছে তারা আর কি নিজের পয়সা দিয়ে টিউবওয়েল ব্যবহার করছে, তাছাড়া কাঁচা কুয়োই ব্যবহার করেছেন তারা।
3: আর গ্রামে বসবাসকারী মানুষদের উন্নতিকল্পে তো কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প আছে, সেগুলো কাজ আপনার এখানে কেমন হচ্ছে? যেমন 100 দিনের কাজ কেমন হয়েছে?
4: 100 দিনের কাজ মোটামুটি ভালোই হয়েছে, আর একটু হলে ভালো হয় আর কি।
3: আর ইন্দিরা বিকাশ যোজনা, বয়স্ক ভাতা বা বিধবা ভাতা কতটা পেয়েছে আপনার এলাকার মানুষজন?
4: আগে যেগুলো পেয়েছে তারা পেয়েছে, এখন তো অনেক রয়ে গেছে, মানে বৃদ্ধ ভাতা 60 বছরের উপরে যারা রয়েছে তারা এখন পর্যন্ত পায়নি, তাদেরকে দেওয়ার সুযোগ দিলে খুব ভালো হয়।
3: আর গ্রামগুলোতে তো স্বাস্থ্য কেন্দ্র দরকার, সেটা কি আপনার এলাকায় আছে?
4: হ্যাঁ রয়েছে, যেমন ভোলাপাড়ায় সাব সেন্টার রয়েছে, প্রধানপাড়ায় রয়েছে, সুখানী জীবিতে রয়েছে।
3: তো এসব জায়গা থেকে ডাক্তার নিয়মিত বসে?
4: হ্যাঁ, আমাদের যেমন ভোলাপাড়ায় সাব সেন্টার রয়েছে, সেখানে মান্থলি ডাক্তার বসেন।
3: আর আরেকটি জিনিস জানতে ইচ্ছা করছে যে এখানে বিদ্যুৎ সব গ্রামে পৌঁছে গেছে?
4: বিদ্যুৎ হ্যাঁ হ্যাঁ পৌঁছেছে, মানে অনেকের বাড়িতে হয়তো নাও পৌঁছাতে পারে, কিন্তু পাড়ায় পাড়ায় আর কি গেছে।
3: তো আপনার কি চিন্তা আছে? আপনি একজন পঞ্চায়েত সমিতির সদস্য, আপনার অধীনে যে গ্রামগুলো আছে সেগুলোকে উন্নতি করার জন্য কি কি প্ল্যান আছে, কি কি চিন্তা আছে একটু বলুন।
4: আমার যা ধারণা আছে যে আমাদের যদি কোনো সুযোগ দেওয়া হয় তাহলে যেমন গ্রামেগঞ্জে যে রাস্তাগুলো কাঁচা রয়েছে সেই রাস্তাগুলোকে পাকা রাস্তা করে দেওয়ার চেষ্টা আছে। বৃদ্ধ ভাতা যারা পায়নি তাদেরকে সেটা করিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, যেমন কিশোর কিশোরী মেয়েদের অনেক সুযোগ সুবিধা রয়েছে, খুব ইচ্ছে আছে এগুলো করার।
3: মিড ডে মিলের খাবার কীরকম দিচ্ছি বিদ্যালয়গুলো আপনারা মাঝে মাঝে চেক করেন কি?
4: হ্যাঁ করি।
3: ঠিক আছে, আপনি করেন, ধন্যবাদ এবং নমস্কার।
4: হ্যাঁ নমস্কার।
2: পঞ্চায়েত কার্যালয় থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এলাম কৃষি ক্ষেতের সামনে। জমি এবং ফসলের পরিচর্যা করে গাছের ছায়ায় একটু জিরিয়ে নিতে বসেছিলেন কৃষক আনারুল হক। কাছে গিয়ে তার সাথে কৃষি কাজ নিয়ে কথা হলো।
3: নমস্কার।
5: নমস্কার।
3: কতদিন ধরে এই গ্রামে বসবাস করছেন?
5: আমার 45 বছর চলছে।
3: আচ্ছা, পরিবারে কে কে আছেন?
5: বউ বাচ্চা সবাই আছে।
3: আচ্ছা, কৃষিকাজের সঙ্গে কতদিন ধরে যুক্ত আপনি?
5: কৃষিকাজ তো অনেকদিন ধরে যুক্ত।
3: কত ফসল উৎপাদন হয় আপনার?
5: অল্প স্বল্প করি তো, মোটামুটি 20-25 মণ ধান আর 10-12 মণ পাট করি।
3: আর উৎপাদিত ফসল আপনারা কোথায় বিক্রি করেন?
5: বাজারে করি।
3: আয় কীরকম হয়?
5: আয় বেশি নাই একটা খবর।
3: আচ্ছা, সরকারি কোনো সহযোগিতা পান, বীজ সার এগুলো কি পান?
5: না না।
3: আচ্ছা, তো এগুলো কোথা থেকে পান?
5: এগুলো বাজারে কিনি আমি।
3: আর জমিতে জলসেচের ব্যবস্থা কেমন আছে?
5: নাই, আমাদের জমিতে জলসেচের ব্যবস্থা নাই।
3: এই যা কৃষি কাজ থেকে উৎপন্ন হয় উৎপাদন করেন, সেটা দিয়ে কি আপনার সংসার চলে যায়?
5: না না যায় না, কিছু আমাকে এইদিকে আরও করতে হয়, কিছু টুকিটাকি ব্যবসা চালাই, এইভাবে চলি।
3: আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
5: নমস্কার।
2: এবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সাহেবপাড়া কান্তগজ BFP প্রাথমিক বিদ্যালয়ে। শোনা যাচ্ছে ছাত্রছাত্রীদের সমবেত পড়া।
6: আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ি,
7: আমাদের এই বাড়ি বলি দিয়ে
6: 10টা বেলায় রোজ,
7: 10টা বেলায় রোজ
6: দেখতে পাই ফেরিওলা।
2: এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসেন আলী জানালেন বিদ্যালয় ও গ্রামের শিক্ষা ব্যবস্থার কথা।
3: নমস্কার।
8: নমস্কার।
3: আপনার এই প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিক্ষক শিক্ষিকা আছে?
8: আমরা মোট 8 জন আছে।
3: কতদিন হলো এই প্রাথমিক বিদ্যালয় চলছে এই গ্রামে?
8: এই গ্রামে চলছে আপনার 1948 সাল যখন ভারত পাকিস্তান, তখন থেকে এই স্কুল এখানে স্থাপিত হয়। হ্যাঁ।
3: ছাত্রছাত্রীর সংখ্যা কত
8: এখন? 212।
3: তারা কি মূলত এই গ্রামেই?
8: আমাদের এই এলাকার 3টা গ্রাম পড়ে, একটা চড়িয়াপাড়া সংসদের মধ্যে গোসাইয়াগাড়া গ্রাম, আর ভোলাপাড়া সংসদের মধ্যে নয়াবাড়ি, নন্দপাড়া, ভোলাপাড়া।
3: এই অনেক দূর দূর গ্রাম থেকেও আসে?
8: দূর থেকেই আসে।
3: ছাত্রছাত্রীদের মিড ডে মিলের দেবার কর্মসূচি আপনার বিদ্যালয়ে কেমন চলছে?
8: আমাদের বিদ্যালয়ে যথারীতি নিয়ম মতো, সরকারি যা নিয়ম আছে সেই মতো আমরা মিড ডে মিল পরিচালনা করি।
3: আচ্ছা, এবার একটু বলুন যে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে স্বচ্ছ ভারত অভিযান আপনার বিদ্যালয়ে কি রূপায়িত হয়েছে?
8: এটা আমরা রেলি করি প্রতি বছর গ্রামে, যে যতদূর এই সংসদ এলাকায় বা ছাত্রছাত্রী এলাকা, আমরা পোস্টার নিয়ে আমরা মিছিল করি। তারপরে স্কুলে আমরা পালন করি আবর্জনাগুলো কোথায় ডাস্টবিন তৈরি করে আমরা ফেলার, সে স্বচ্ছ ভারত অভিযানের এই অংশগ্রহণ আমরা করি।
3: আর এই ছাত্রছাত্রীরা যখন উচ্চশিক্ষার জন্য তারা কোথায় যায়?
8: উচ্চশিক্ষার জন্য সাধারণত আগে তো জলপাইগুড়ি ছিল, এখন রাজগঞ্জ কলেজ হয়েছে, কলেজে যায়। তারপরে যারা ইউনিভার্সিটি লেভেলে, সে তো উত্তর

0: বিশ্ববিদ্যালয়ে যায়, যারা টেকনিক্যাল লাইনে যায় আইটিআই, সেখানে আমাদের জলপাইগুড়ি আইটিআই আছে।
1: শৌচালয়ের অবস্থা কেমন, কটা আছে
0: শৌচালয়? আমাদের ছেলে মেয়েদের গভর্নমেন্টের যেটা বরাদ্দ সেটা আমরা একটা পেয়েছিলাম গত 3-4 বছর হলো, সেটা আলাদা আলাদা ছেলে মেয়েদের জন্য আছে, আর আমাদের যারা শিক্ষক শিক্ষিকাদের জন্য রিজার্ভ একটা আছে।
1: তো ছাত্রছাত্রীরা শৌচালয় কি ব্যবহার করে?
0: হ্যাঁ, ব্যবহার করে।
1: আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার।
2: সাহেবপাড়া গ্রামে বসবাস করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সুখ দুঃখ ভাগ করে নেন একে অন্যের সাথে। সম্প্রীতির বাতাবরণে গ্রামের উন্নয়নের ধারা বজায় রয়েছে বেশ, জানালেন একজন প্রবীণ গ্রামবাসী মেম খাতুন।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আচ্ছা, আপনি এই গ্রামে কতদিন ধরে বসবাস করছেন?
3: এই গ্রামে আমি প্রায় 18 বছর ধরে বসবাস করছিলাম, এখন তো আমার বিয়ে হয়ে গেছে।
1: আপনার পরিবারে কে কে আছে?
3: এখন তো আমার পরিবারে 4 জন, 2 মেয়ে, হাজব্যান্ড, আমি।
1: এখানে সম্প্রীতি কেমন আছে?
3: এখানে সম্প্রীতি, সব ধর্মের মানুষই আমরা এক জায়গায় বসবাস করি, সবার সঙ্গে মেলামেশা আছে, এবং ওদের অনুষ্ঠান হলে আমরা যাই, আমাদের কোনো অনুষ্ঠান লাগলে ওরা আসে।
1: তো এখানে পানীয় জলের অবস্থা কেমন?
3: এখানে গ্রামের তো পানীয় জলের অবস্থা খুব একটা ভালো নেই।
1: আপনারা যে রান্না করেন, কিসে রান্না করেন?
3: এখানে বেশিরভাগ গ্রামের মানুষ উনানেই রান্না করে, এখন তো গ্যাস ঘরে ঘরে প্রায় চালু হয়ে গেছে, গ্যাসেও রান্না করা হয়।
1: এই যে গ্যাস সে রান্না করে, এটা কি সরকারের তরফ থেকে পেয়েছে?
3: হ্যাঁ, বেশিরভাগ তো সরকারের তরফ থেকে কিছু পেয়েছে, সেলফ হেল্প গ্রুপে যারা আছেন তারা পেয়েছে, আবার কেউ কেউ পার্সোনালি কিনেছে।
1: গ্রামের আর্থিক অবস্থাটা কীরকম?
3: এখানে গ্রামের আর্থিক অবস্থা তো মানুষ বেশিরভাগ জমি জায়গার সঙ্গে যুক্ত, কৃষিকাজ, চা বাগান আছে একটু একটু।
1: আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
3: নমস্কার।
2: স্বনির্ভর গোষ্ঠীর কার্যকলাপ প্রতিটি গ্রামেই, বিশেষ করে মহিলাদের জন্য একটি উল্লেখযোগ্য দিক। এই গ্রামেও রয়েছে স্বনির্ভর গোষ্ঠী। পায়ে পায়ে পৌঁছে গেলাম সেখানে, দেখা হলো গোষ্ঠীর সদস্যা তানজিনা বেগমের সাথে। স্বনির্ভর গোষ্ঠীর কার্যকলাপ তার মুখ থেকে শোনা গেল।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আপনাদের গোষ্ঠীর নাম কি?
4: জীবন সাথী এসজি গ্রুপ।
1: আচ্ছা, কতজন সদস্য আছেন আপনাদের গ্রুপে?
4: 10 জন।
1: আর কি ধরনের কাজকর্ম হয় আপনাদের?
4: স্কুলে শুধু রান্নার কাজ করি আর কি।
1: এর বাইরে আর কিছু করেন না?
4: হ্যাঁ, ব্যাংক থেকে যে লোন নিই আর কি, লোন থেকে আমরা কিছুটা ব্যবসার কাজে করি, কেউ মুড়ি ভাজে বা কেউ মুরগি পোষে, ছাগল পোষে, গরু নেয়, এভাবেই লাভ উপার্জন করে।
1: আর আপনাদের তৈরি জিনিসপত্র সেগুলো কোথায় বিক্রি করেন?
4: রাজগঞ্জ বাজারে কি বিক্রি করা হয়।
1: সেখান থেকে কিরকম আয় হয়?
4: ভালোই আর কি, আয় হচ্ছে আমাদের, অনেক লাভ হচ্ছে, কাজে লাগাতে পারছি, স্বামীকে সাহায্য করতে পারছি।
1: আর ভবিষ্যতে আপনাদের কি ভাবনা আছে?
4: ভবিষ্যতে ভাবনা আছে যে গ্রুপটাকে আরো বড় করতে যেন পারি, আবার আরো উন্নত হয়ে থাকে, বা ছেলে মানুষকে ভালোভাবে লেখাপড়া শেখাতে পারি, আর মানে বড় ধরনের করতে চাই আর কি, স্বামীর সাথে আমরা হাত মিলে কাজ করতে পারি।
1: আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
4: নমস্কার।
2: গ্রাম্য পরিবেশে, নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নিয়ে বেশ প্রফুল্ল মনে ঘুরে বেড়াচ্ছি গ্রামের পথে পথে। বটগাছের ছায়ায় বাঁশের তৈরি বেঞ্চে বসে আলাপে মগ্ন কিছু প্রবীণ মানুষ, কাছে যেতেই উষ্ণ আবেগে বেঞ্চে বসালেন সোনারুল ইসলাম, তাদেরই একজন। সাহেবপাড়া গ্রামের সুন্দর চিত্রটি এঁকে দিলেন আমাদের সামনে।
1: নমস্কার।
5: নমস্কার।
1: আপনি কত বছর এই সীমান্ত গ্রামে বসবাস করছেন?
5: আমি প্রায় 52-54 বছর ধরে এই সীমান্ত গ্রামে বাস করি।
1: তো আপনি তো দীর্ঘদিন ধরে এই গ্রামে বসবাস করছেন, তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস এই গ্রামে, তো সকলের মধ্যে ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বা সাংস্কৃতিক আদান প্রদান, এগুলো আপনি কেমন দেখছেন?
5: আমাদের এই এলাকায় তো সাম্প্রদায়িক সম্প্রীতি খুব ভালো, এখানে সম্প্রীতি নষ্ট কোনো দিনও হয়নি। যেমন দুর্গাপূজায় আমরা অংশগ্রহণ করি, মুসলমানরাও অংশগ্রহণ করে, আবার মহরম বা ঈদ এইসব অনুষ্ঠানে এই এলাকার যারা হিন্দুরা বাস করে তারাও অংশগ্রহণ করে, খুব আনন্দ সহিত আমরা এইসব পালন করে থাকি।
1: স্বাস্থ্য পরিষেবা এই গ্রামে আছে কি?
5: স্বাস্থ্য পরিষেবা বলতে সীমান্ত এলাকায় খুব কম পাওয়া যায়, অনেক দূরে আমাদের এই এলাকার বয়স্ক মানুষদেরকে যেতে হয়।
1: আর সবশেষে বলি যে গ্রামের মানুষ সকলেই কি শৌচালয় ব্যবহার করেন?
5: হ্যাঁ, গ্রামের মানুষের জন্য শৌচালয়ের ব্যবস্থা যদিও করছে, কিন্তু এখন পর্যন্ত 100% সফল হয়নি।
1: আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
5: নমস্কার।
2: সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে বসবাসকারী মানুষদের জীবনধারণের ক্ষেত্রে সংস্কৃতি চর্চা একটি প্রধান অঙ্গ। জীবনযুদ্ধে দিনানিপাত করেও এতে পিছিয়ে থাকতে রাজি নয় তারা। পরিচয় হল এই গ্রামে বাসকারী রেণুকা বিশ্বাসের সঙ্গে। সংসার জীবনের সঙ্গে সঙ্গে আপন করে রেখেছেন লোকসঙ্গীতকে। পরিচয় পর্ব শেষ হতেই

গান শুনতে শুনতে কেমন যেন আবেগ মথিত হয়ে পড়েছি, গোধূলির রক্তিম আভা ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে, পাখিরা ফিরে চলেছে নেড়ে, কচিকাঁচার দল হই হই করে ছুটে গেল যে যার ঠিকানায়। আমাদেরও ফিরবার পালা, ফিরে চললাম সাহেবপাড়া গ্রাম ছেড়ে, ভালো লাগা কিছু মুহূর্ত ফেলে এলাম পিছনে। সীমান্ত কথা আজ এখানে শেষ করব, পরবর্তী অনুষ্ঠানে আবার আমরা যাব অন্য কোনো সীমান্তে, অন্য কোনো গ্রামে। আজ এ পর্যন্তই। সংকলন ও প্রযোজনা শান্তনু আচার্য।

0: आकाशवाणी एट 90। আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নাম্বারটি আরো একবার 9749088189।
2: আকাশবাণী শিলিগুড়ি, একটি বিশেষ ঘোষণা। আন্তর্জাতিক যোগ দিবস, ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগ সঙ্গম পোর্টাল 2026 সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগা শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সাথে যুক্ত সকল সদস্যদের নিজেদের নাম নথিভুক্ত করবার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল।
3: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
4: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রোঁ সে কিজিয়ে আপনে উৎপাদোঁ অর সেবাওঁ।

বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে

শ্রোতা বন্ধুরা, শুরু করছি কিছু কথায় কিছু গানে। আজকে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে খেলাধুলো নিয়ে।

0: হ্যাঁ, আমি রয়েছি আপনাদের সঙ্গে জাহিরুল, এবং আমার সঙ্গে রয়েছে বৈশালী। এই কিছু কথা কিছু গানে অনুষ্ঠানে আমরা আজকে খেলাধুলো নিয়ে আলোচনা করব, কারণ এখন সারা বিশ্ব জুড়ে চলছে বিভিন্ন রকমের খেলা। বৈশালী, তুমি কি বলছো এই নিয়ে?
1: হ্যাঁ, সারা বিশ্বজুড়ে এখন একটাই সুর, খেলা খেলা আর খেলা। আসলে একদিকে ফুটবলের মহাযজ্ঞ, আরেকদিকে হচ্ছে ক্রিকেটের জমজমাট আসর, সব মিলে একেবারে হইচই আর সেই আবেগে আমরা সারা বিশ্ববাসী।
0: তাই তো, ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, দেখি কে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন?
2: আমি ত্রিপুরা থেকে বলছি, অবিনাশ আলী।
1: হ্যাঁ বলুন অবিনাশ বাবু, কেমন আছেন বলুন।
2: হ্যাঁ, খুব ভালো।
1: এই যে চতুর্দিকে খেলা খেলা, তো আপনি কোন খেলা পছন্দ করেন, ক্রিকেট না ফুটবল?
2: না, আমার তো ভীষণ প্রিয় ক্রিকেট, কারণ আমি এই ক্রিকেটের জন্য কিন্তু আমি আকাশবাণীতে যুক্ত হতে পেরেছি 2007 সাল থেকে। কারণ তখন আমি ক্রিকেটকে এত ভালোবাসতাম যে রেডিও কমেন্ট্রি শুনতাম, আর এখনো শুনি। এখনো যে ওই যে আছে, আজকে দেখবেন 7টা থেকে যে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ম্যাচটা প্রচারিত হবে, সেটাও
0: ঠিক। আপনি যে আমাদের নিয়মিত শ্রোতা আমরা বুঝতেই পারছি, আর আপনি ত্রিপুরা থেকে আমাদের শুনছেন, এজন্য আমরাও খুব আনন্দিত। যেকোনো যেকোনো তিনটে ভাষার যেকোনো একটিতে শোনান, কোনো অসুবিধা নেই আমাদের।
2: আচ্ছা, ঠিক আছে। তো আমি যেহেতু একটা বাংলা অনুষ্ঠান, তো আমি বাংলাতেই করে শোনাচ্ছি। তো যেমন ভারত পাকিস্তান যে ম্যাচ গুলো ম্যাচটা হয়েছিল সেদিন, তো ওই ম্যাচের একটা একটা মানে অল্প কিছু কমেডি করছি। তো আজকে নমস্কার দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমাদের ভারত পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের যে আজকে ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে, সেটাতে আমাদের ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর তিনি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। আর প্রথম ব্যাট করে ভারত কিন্তু খুব ভালো স্কোর একটা গড়েছে 170 রানে, কিন্তু 171 রানে টার্গেটে পাকিস্তান ব্যাট করতে নেমে

0: কিন্তু ওরা ইনিংসটা ধসে নেমে গেছে এবং 70 রানে 5 উইকেট হারিয়েছে। ওরা খুবই বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে আর শেষ অব্দি কিন্তু আমরা দেখবো কি হতে চলেছে। আর আমাদের আমরা জানি যে আমাদের ভারতীয় স্পিনাররা খুবই দারুণ ভাবে বল করতে সেখানে উৎসুকতা রয়েছেন। আর সেখানে দীপ্তি শর্মার কথা আমরা বলতেই পারি না, কারণ উনি বিশ্বকাপ 50 ওভারে যেভাবে উনি অলরাউন্ডার পারফরমেন্স করেছিলেন, তো আমরা আশা করি যে উনি এভাবেই পারফরমেন্স করে যাবেন।
1: খুব ভালো,
2: দারুণ দারুণ, খুব সুন্দর।
1: আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
2: যাক, অবিনাশবাবু ভালোই কমেন্ট্রি করলো এবং আমাদের শোনালো।
1: আর একই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, আজকে আমাদের বিকাল 4:30 থেকে এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, লক্ষ্য টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা মহিলাদের অনুষ্ঠিত হচ্ছে, সেই ওয়ার্ল্ড কাপ নিয়েই আমাদের অনুষ্ঠান রয়েছে, লাইভ ফোনের অনুষ্ঠান। আপনারা সেই অনুষ্ঠানেও যোগদান করবেন এবং ফোন করবেন আমাদের বিশেষজ্ঞের কাছে এবং নানা বিষয় নিয়ে জানতে। আরও একটি ফোন বৈশালী পেয়ে গিয়েছি আমরা, দেখে নিই কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
2: হ্যাঁ কে বলছেন?
3: হ্যাঁ আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
1: হ্যাঁ অমিতাভ বলুন।
3: তো আমি দেখুন খেলা পাগল মানুষ, আবার কখনো কখনো এই দুবরাজপুর স্টেডিয়ামে যখন কিছু খেলা হয় না, তো আমি বিশেষ করে ফুটবলটার কমেন্ট্রি আমি দিই।
2: আচ্ছা
3: আমি এইভাবে দিই, নমস্কার দুবরাজপুর স্টেডিয়াম থেকে বলছি, আপনারা আজকে উপভোগ করছেন একটি বিশেষ খেলা, যে খেলার ফাইনালে দুটি গুরুত্বপূর্ণ দল, আপনারা উপভোগ করুন সেই খেলা। এবার ধরুন বল পেয়েছেন গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায়, সেখান থেকে বল চলে গেছে নিতাই দাসের কাছে, নিতাই দাস একজনকে ড্রিবল করে বল থ্রু পাস করালেন অপর একজনের উদ্দেশ্যে, এবং তিনি একজনকে কাটিয়ে, একজন বিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে গোলে শট মারলেন উঁচু, এই নিচু শট, কারণ সেই গোলকিপার, সেই ফরোয়ার্ডটা এতটাই বুদ্ধিমান ছিল যে সে জানে গোলকিপারকে যদি আমি উঁচু করে মারি তাহলে সে ফিক্স করে বলটা বাঁচিয়ে দেবে, তাই নিচু করে শটটা গড়ানো শট, যাতে করে সে ঝোঁকার সময়টা না পায় যেহেতু সে লম্বা ছিল। তো এইভাবে আমরা খেলা কমেন্ট্রি আমি দিয়েছি এবং তার জন্য প্রাইজও পেয়েছি দাদা ভাই।
1: খুব ভালো,
2: খুব ভালো হয়েছে,
1: আপনি চালিয়ে যান। আর বিশ্বকাপে, বিশ্বকাপ ফুটবল দেখছেন তো?
3: জেতার খিদে দুটো দল আছে, আর্জেন্টিনা ফ্রান্স, তার সঙ্গে সঙ্গে যেটা ডার্ক হর্স সেটা হচ্ছে জার্মানি কিংবা ইতালি।
1: আচ্ছা ইতালি তো এবার বিশ্বকাপে নেই,
3: সরি সরি সরি, এই জার্মানি আর ইয়ে ওই যে একটা নতুন দেশ উঠেছে দাদা ভাই, কেপ ভার্দে, সেখানে জনসংখ্যা হচ্ছে মাত্র 5 লক্ষ, কিন্তু সেখানকার, হ্যাঁ সেখানকার দেখুন প্রত্যেকটা ফুটবলার জান প্রাণ দিয়ে লড়ছে এবং তাদের খেলা আমার খুব ভালো লেগেছে, সত্যি সত্যি খুব ভালো লেগেছে। আর কমেন্ট্রি গুলো যেগুলো দিচ্ছে সেগুলো তো ধরুন সব ইংলিশে কিংবা ইয়েতে, তো আমাদেরকে সেগুলো বুঝে নিতে হচ্ছে, আবার বাংলায় যখন আমি কমেন্ট্রি দিই তখন ওইভাবেই দিই। বল পেয়েছেন গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায়, সেখান থেকে বল বাড়ালেন নিতাই দাসকে, নিতাই দাস একজনকে দিলেন ফরওয়ার্ডে, তিনি একজনকে ড্রিবল করে বল মারলেন নিচু শটে, গড়ানো শটে, হ্যাঁ গোল, বল ঢুকে গেল বিপক্ষের জালে।
1: খুব সুন্দর অমিতাভ বাবু, আপনি শুনতে থাকুন,
3: ধন্যবাদ।
2: যাক অমিতাভ বাবু খুব সুন্দর আমাদেরকে কমেন্ট্রি করে শোনালেন, তাই না?
1: আমরা আজকে যাদের ফোন পাচ্ছি তারা প্রত্যেকে কিন্তু বেশ ভালোই কমেন্ট্রি করছেন।
2: একদম, আসলে সবার চোখে মুখে এখন খেলা চতুর্দিকে।
1: আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার কথা কেটে কেটে আসছে,
2: কে বলছেন?
1: হ্যাঁ এবার বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি বীরভূম থেকে, বীরভূমের শান্তি,
2: কথাটা কেটে আসছে যেন বোঝা যাচ্ছে না।
1: আপনি আপনি একটু কেটে ফোন করুন, তাহলে হয়তো নেটওয়ার্কের কোনো সমস্যা যেগুলো রয়েছে হয়তো মিটে যেতে পারে।
4: হ্যালো শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি, মাঝে মাঝে পরিষ্কার কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে শব্দ শোনা যাচ্ছে না।
2: হ্যাঁ কে বলছেন?
4: হ্যাঁ, আমি বিশ্বজিৎ বলছিলাম।
2: হ্যাঁ বলুন বিশ্বজিৎ
1: বাবু। বিশ্বজিৎ বাবু বলুন।
2: হ্যাঁ বলুন, কেমন আছেন বলুন।
4: আমি চলে যাচ্ছি আমার কোনো রকম, কিন্তু আপনারা
2: একদম ভালো আছি।
1: আমরা ভালো আছি। বিশ্বজিৎ বাবু খেলাধুলো দেখছেন তো চতুর্দিকে এখন?
4: চতুর্দিকে
1: শুনছেন আমাদের আকাশবাণীর কমেন্ট্রি শুনছেন?
4: আকাশবাণী থেকে শুনি, খেলাধুলো দেখতে আমি।
1: আপনার দেখা মানে আপনার মনের দেখা, মনের চোখে দেখা
4: মানুষকে।
2: যাক ভালো লাগলো, আপনি সঙ্গে থাকুন।
4: নমস্কার নেবেন, ভালো থাকবেন।
2: নমস্কার।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি যে আজ সন্ধে বিকেল 4:30 থেকে আমাদের এই মহিলা ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আমাদের একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান আছে, সেখানেও আপনারা জুড়তে পারেন, ফোন করতে পারেন আমাদের বিশেষজ্ঞের কাছে। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছে বৈশালী,
2: হ্যাঁ
1: কিন্তু কোনো কারণে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।
2: তবে কিছু কথায় কিছু গানের অনুষ্ঠানে গানের পর্বে যাবার আগেই আবার একজন শ্রোতা বন্ধু নিয়ে নিই।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: হ্যালো নমস্কার দাদা ভাই দিদি ভাই।
2: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
5: হ্যাঁ আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: হ্যাঁ অম্বিকা দি বলুন।
5: হ্যাঁ দেখুন আজকে খেলার কমেন্ট্রি নিয়ে কথা হচ্ছে, তো আমি শুনলাম হ্যাঁ দু তিন জনের কমেন্ট্রি, বিশেষ করে আমাদের দাদা অমিতাভ দার কমেন্ট্রিটা শুনলাম, খুব ভালো। হ্যাঁ সত্যি অমিতাভ দা খুব সুন্দর কমেন্ট্রি করেন, সেটা বুঝাই গেল ওনার কথা শুনে। ওনাকে এখানে আমি ফোন করে বললাম আপনার কমেন্ট্রিটা খুব সুন্দর হয়েছে।
2: আচ্ছা হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে দুজনেরই।
1: দিদি আপনি খেলা ভালোবাসেন?
5: হ্যাঁ বাসি, আমাদের গ্রামেও আমাদের এখানেও প্রত্যেক বছর মানে ফুটবল টুর্নামেন্টটা হয়। হ্যাঁ প্রত্যেক বছর ফুটবল টুর্নামেন্ট হয় এবং আমরা বাড়ি থেকেও দেখতে পাই, আবার মাঠে গিয়েও মানে খেলাটা সুন্দরভাবে উপভোগ করি। সামনে থেকে দেখাটা একটা অন্যরকম মজা না? হ্যাঁ অনেক অনেক দল আছে, অনেক কলকাতা শিলিগুড়ি আসানসোল দুর্গাপুর বহু জায়গা থেকে অনেক টিম, ভালো ভালো টিম আছে। তো প্রত্যেকের মানে খেলা দেখতে খুবই ভালোবাসি, আর এখন তো বিশ্বকাপ চলছে ফুটবলের, এটাও মানে ভালোবাসি দেখতে। হ্যাঁ যদিও আমার প্রিয় খেলা ক্রিকেট, তবুও ফুটবলটাও দেখি।
1: আর এর পাশাপাশি মহিলাদের টি-20 বিশ্বকাপও চলছে ক্রিকেটে। বিশেষজ্ঞ থাকবেন, আপনি সেখানেও চাইলে জুড়তে পারেন।
5: হ্যাঁ হ্যাঁ শুনলাম আপনারা ঘোষণা করলেন।
2: যাই হোক ভালো, একদম ভালো থাকবেন,
5: ভালো থাকবেন। হ্যাঁ
2: নমস্কার।
1: সত্যি খেলাধুলো নিয়ে যে সবার আগ্রহ সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বৈশালী। এই কিছু কথায় কিছু গানের মাঝখানে আমরা ভাবছিলাম যে একটু গান শুনবো, কিন্তু আরও কেউ রয়েছেন আমাদের সঙ্গে, একটু নিয়ে নিই তাকে। কে রয়েছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
6: নমস্কার, আপনারা ভালো আছেন তো?
1: হ্যাঁ আমরা ভালো রয়েছি, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
6: আমি ফালা আছে বলছি, পরিতোষ দাস।
1: পরিতোষ বাবু বলুন,
2: কেমন আছেন বলুন?
6: ভালোই আছি, আপনারা কেমন আছেন?
2: এই তো ভালো। খেলা দেখছেন?
6: না খেলা দেখি না আমি।
2: আচ্ছা যাই হোক আমাদের অনুষ্ঠানে গান শুনতে থাকুন, ভালো ভালো গান।
1: হ্যাঁ আমাদের আজকের বিষয় খেলাধুলো, আপনি আমাদের এই আকাশবাণী থেকে যে প্রচারিত কমেন্ট্রি আজকে সন্ধ্যাবেলা অনুষ্ঠিত হবে সেটি অবশ্যই শুনতে অনুরোধ করব। আর সারা বিশ্বজুড়ে তো আমাদের খেলা চলছেই, আমরা সেটা নিয়েই আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। বৈশালী তার মাঝে একটু গান শুনে নিই।
2: একদম

0: আমরা শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটি শুনছিলাম। আর আমাদের মধ্যে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু, যিনি আমাদের সঙ্গে জুড়তে চাইছেন। বৈশালি, আমরা নিয়ে নিই, দেখি কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন।
1: আমি রাকেশ বলছি, সিমলা, হিমাচল প্রদেশ।
0: আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন?
1: জি জি জি, মুঝে বেঙ্গলি সমাজ আতি হ্যাঁ, লেকিন বোলা যেত না, হিন্দি মে বোলা চাহতা হুঁ, আর মে আপকা প্রোগ্রাম শুনতা রহতা হুঁ, আর নিউজ অন এয়ার অ্যাপ কি মাধ্যম সে।
2: আচ্ছা,
0: তো রাকেশ জি, কেসে হ্যায় আপ?
1: জি জি, বহুত আচ্ছে হ্যায়, আর আবি জো হ্যায় শিমলা মে জো হ্যায় মৌসম বিলকুল আচ্ছা হ্যায়, আর মৌসম সাফ হ্যায়, আর টুরিস্ট কে লিয়ে পুরি তরহ জো হ্যায় প্রোডাক্ট শিমলা তৈয়ার হ্যায়।
0: আচ্ছা রাকেশ জি, আপনি বিশ্বকাপ দেখছেন?
1: জি জি জি, জো আজকা জো আপনি জো খেল কে বারে মে জো হ্যায় কেনা চাহতা হুঁ কি সবসে বড়িয়া জো আমার খেল লাগতা থা জেসে ক্রিকেট ম্যাচ, ক্রিকেট মে জো ক্রিকেট জো হ্যায় সবসে আচ্ছা লাগতা হ্যায়, কিউকি জব হাম জব রেডিও মে কমেন্ট্রি সুনতে থে তো ফির ক্রিকেট মে রুচি রাখতা, লেকিন হার মানা কি মে কিস কারণ বস খেল নি পাতা, লেকিন ক্রিকেট মে জো হ্যায় বহুত আচ্ছা লাগতা হ্যায়।
2: ও, ক্রিকেট জ্যাদা পছন্দ করতি হ্যায় আপ?
1: জি জি জি, ক্রিকেট জ্যাদা পছন্দ করতে হ্যায়, কিউকি ক্রিকেট মে জব রন বনতে হ্যায়, জব জব উসমে ক্যা বোলতে কই বার উসমে দৌড়না পড়তা হ্যায়, ব্যাটিং করনি পড়তি হ্যায় আচ্ছি তরহ সে, ও বড়িয়া আচ্ছা রহতা ও, কিউকি ফিটনেস কে লিয়ে ভি আচ্ছা হ্যায়, লেকিন ও খেল ভি আচ্ছা হ্যায়, লেকিন কুছ লোগো কো খো খো ইয়ে কবাডি ইয়ে তো হ্যায়, লেকিন ক্রিকেট ম্যাচ জো হ্যায় বহুত আচ্ছা লাগতা হ্যায়।
0: আজ তো ভারত কে মহিলা আর পুরুষ দোনো টিম কা হি ম্যাচ হ্যায়, আপ দেখেঙ্গে জরুর?
1: জি জি, বিলকুল বিলকুল বিলকুল,
0: আর আকাশবাণী সে লাইভ কমেন্ট্রি হোগা ওমেন টি টোয়েন্টি কা, ও ভি সুনেঙ্গে।
1: বিলকুল বিলকুল, উসমে সুনেঙ্গে ভি আর জুড়েঙ্গে ভি।
2: একদম একদম,
0: রাকেশ জি, আপ শুনতে

0: ये हमें बहुत अच्छा लगा आपसे जुड़ के।
1: जी, धन्यवाद।
0: সত্যি বৈশালী, হিমাচল প্রদেশ থেকে শুনছে আমাদের অনুষ্ঠান, এটা তো আমাদের
2: একদম
0: বিরাট,
2: হিমাচল প্রদেশ, ত্রিপুরা, এনারা যে আমাদের সাথে জুড়ে রয়েছেন,
0: একদম,
2: এ সত্যি আমাদেরকে আরো বেশি
0: এবং
2: অনুপ্রাণিত
0: সেটা
2: করে।
0: আমাদের এই নিউজ অন এআইআর অ্যাপের একদম কৃতিত্ব। যেই অ্যাপের মাধ্যমে আপনারা সারা বিশ্ব থেকে আমাদের অনুষ্ঠান শুনতে পারেন, এই আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান শুনতে পারেন, আর আপনাদের জন্যই রয়েছি আমরা। আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন বৈশালী, আমরা শুনে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার,
2: কে
1: আমি
2: বলছেন?
1: রাঙামাটি থেকে বলছি, প্রফুল্ল কুমার সিংহ।
2: হ্যাঁ বলুন প্রফুল্ল বাবু।
1: হ্যাঁ, খেলা নিয়ে একটু বলতে চাই।
2: হ্যাঁ বলুন।
1: তখন তো এই ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ছিল আমার বাড়িতে। হ্যাঁ, তো আমাদের চির প্রতিদ্বন্দ্বী, যেরকম যুদ্ধের দিক দিয়ে আবার খেলার যুদ্ধ দিয়ে দেখা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে আমাদের, তো আমরা কি প্রস্তুত করে, তখন ছিল সেমি ফাইনাল পাকিস্তানের সঙ্গে, যখন খেলা আমাদের জিতে গেল তখন আমরা 5 কিলোমিটার রাত্রেই, রাত তখন 1টা 1.5টা বাজে। হ্যাঁ, আমরা যে যতগুলো আমাদের গ্রামের যন্ত্র, হ্যাঁ, ঢোল বাজনা সব আমরা মানে বেরাইছিলাম একদম। হ্যাঁ, মানে এই অনুভূতিটা মানে পুরো, মানে যে আমরা আমরা মানে যুদ্ধে জিতে গেলাম, এরকম একদম খেলার যুদ্ধ এটা
2: একদম। আর খেলাধুলো তো তাই, একদম আমাদের মধ্যে এমন ভাবে একটা বন্ধন তৈরি করে, তো সব ভুলিয়ে দেয় সমস্ত।
0: আপনি, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে প্রফুল্ল বাবু, আপনি একজন ক্রিকেট পাগল। আর ফুটবল ভালোবাসেন?
1: ফুটবল ভালোবাসি, কিন্তু ফুটবল তো আগে তো গ্রামের গ্রামের লীগ খেলাগুলো হতো। হ্যাঁ, কিন্তু এখন প্রায় উঠে গেল কি যেন, কিন্তু আমাদের এখানে একটা বড় খেলা হয় ফাঁসিদুয়া ব্লকের ওই বড় পথুতে একটা হয় 1 মাসের খেলা।
0: আচ্ছা,
1: এখানে একটা ভালো ভালো দলগুলো যোগ দেন আমাদের, বিএসএফ দেন,
0: ফুটবল টুর্নামেন্ট।
1: হ্যাঁ, ভালো টুর্নামেন্ট হয় এখানে, ফুলবাড়ি ব্যাটেলিয়ান যোগ দেয়।
0: বিশ্বকাপ ফুটবল দেখছেন
1: একাদশ দে? হ্যাঁ
0: প্রফুল্ল বাবু, বিশ্বকাপ ফুটবল দেখছেন?
1: এখনো দেখা হয়নি, সময় পাচ্ছি না, মানে যখন মানে শেষের দিকে আসবে তখন খেলাগুলো দেখবো।
0: আচ্ছা,
1: আর এখন তো খেলাগুলো বের করে নেওয়া যায় পরের জন্য।
0: ঠিক, এটা একটা সুবিধা রয়েছে, কারণ খেলার সময় যেই সময়গুলো তাতে হয়তো অনেকের পক্ষে দেখাটা একটা অসুবিধে আর কি।
2: যাই হোক,
0: প্রফুল্লবাবু শুনতে থাকুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন।
2: আসলে কি বলতো, যে ফুটবলের সবুজ গালিচায় যেমন এদিকে চলছে গোলের লড়াই, আবার ওইদিকে চলছে ক্রিকেট মাঠে ব্যাট বলের একেবারে যুদ্ধ, মুখরিত হচ্ছে বিশ্ব খেলাধুলো।
0: ঠিক ঠিক, আর গত ম্যাচে মহিলারা যখন জিতেছে পাকিস্তানের সঙ্গে, স্বাভাবিকভাবেই আরও একবার তারা উদ্বুদ্ধ হয়ে নামবে, আজকেই তাদের আরেকটি খেলা রয়েছে, আর আমরা আকাশবাণী থেকেও সেই খেলা সম্প্রচারণ করব
2: 6টা বেজে 30 মিনিটে।
0: একদম, আর এর সঙ্গে সঙ্গে যেটা সারা বিশ্বজুড়ে উন্মাদনা চলছে, ফুটবল বিশ্বকাপ, ফুটবল জ্বরে ভুগছে সারা বিশ্ব, আমরা এই বাঙালিরা কিন্তু বাঙালির সেরা তুমি ফুটবল, এই ফুটবল খেলাকে কিন্তু আঁকড়ে একদম ধরে থাকি, এবং এই বাঙালিরাই কিন্তু ফুটবলটাকে মনে প্রাণে ভালোবাসে এবং টেনে নিয়ে যাচ্ছে। আর এই বিশ্বকাপ ফুটবলের কথা আসলেই তো বাঙালিরা যেন দুটো ভাগে ভাগ হয়ে যায়, ব্রাজিল এবং আর্জেন্টিনা, আর সেটা সেই যে উন্মাদনা, সেই যে ভেতরের আবেগ, উচ্ছ্বাস, এগুলো কিন্তু এই বাঙালিদের মধ্যেই এই ফুটবল নিয়ে কিন্তু মেতে উঠতে দেখা যায়।
2: তবে মহিলা ক্রিকেট বিশ্বকাপও কিন্তু কিছু কম নয়,
0: একদম,
2: কাকে ছাড়িয়ে কাকে যাওয়া যাবে।
0: আমরা কথা অনেক বলছি বৈশালী, একটু গান শুনে নি।
2: একদম,
0: জুবিন গর্গের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

0: আমাদের
1: এই
0: মহিলা ক্রিকেটারদের নিয়ে লেখাই গানটি যেন সারা দেশবাসীর একটা মনের কথা তুলে ধরছে।
1: একদম, আর এই দুই বিশ্বকাপ আমাদেরকে একদম মনে করিয়ে দিচ্ছে যে এগুলো প্রতিযোগিতা নয়, একটি বন্ধুত্ব, সম্মান, মানবিকতার একটা উৎসব।
0: একদম, আর তার সঙ্গে তো হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। আর সব থেকে বড় কথা, এই যে ভারতীয় দলটি, এরা কিন্তু গত বছর চ্যাম্পিয়ন হয়েছে ওয়ান ডে ক্রিকেটে, বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু তারপর এবার এই তারপর আবার হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, এইটা কিভাবে সম্ভব, এই নিয়ে কিন্তু আমরা আজকে বিকেলবেলা আলোচনায় বসব। আপনারা শুনবেন আমাদের এই মহিলা ক্রিকেট বিশ্বকাপ, লক্ষ্য মহিলা ক্রিকেট বিশ্বকাপ, এই নিয়ে লাইভ ফোনের অনুষ্ঠান
1: ক্রীড়াঙ্গন।
0: আপনারা সেই অনুষ্ঠানেও জুড়তে

0: আমাদের ফোন করবেন 9434076705 এই ফোন নম্বরে।
1: তবে সময় বলছে কিছু কথায় কিছু গানের অনুষ্ঠান শেষের পথে, তাই তো? আর এই উৎসব মুখর খেলাধুলোর যে উৎসব মুখর পরিবেশ সেটা তো রয়েছে, আর সেই উন্মাদনাও রয়েছে।
0: এই মাসটাই যেন খেলাধুলোর মাস আমরা বলতেই পারি। একসঙ্গে দুটো বিশ্বকাপ চলছে এবং সেটা সারা বিশ্বকে যেমন এই খেলাধুলোয় মাতিয়ে রেখেছে, তেমনি কিন্তু একটা এই যুদ্ধ ভুলে যে সারা বিশ্ব এই খেলাধুলোয় মেতে রয়েছে এবং একটা বাতাবরণ, শান্তির বাতাবরণ যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু সারা বিশ্বের পক্ষে ভালো।
1: ভালো
0: কারণ কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি সারা বিশ্ব কিন্তু এই যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ নিয়ে একটা চরম অস্বস্তিকর অশান্তিকর পরিস্থিতিতে পড়ে গিয়েছে এবং মানুষদের মনেও সেটা চলছিল। কিন্তু এই বিশ্বকাপ খেলাধুলোগুলো, ক্রিকেট এবং ফুটবল দুটোই,
1: সেগুলোটাই ভুলিয়ে দিয়েছে
0: একদম মানুষকে, শান্তির একটা বাতাবরণ তৈরি করেছে, মনে একটা শান্তি সুখ এনে দিয়েছে। আমাদের সময় শেষ বৈশালী, আজকে তাহলে এখানেই বিদায় নিতে হয়।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা,
0: সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে আকাশবাণী শিলিগুড়ি। এখন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে নবম শ্রেণীর জন্য বিষয় জীবনবিজ্ঞান পাঠদান করবেন নরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক আশিস কুমার রায়।
2: প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শ্রী আশিস কুমার রায়, শিক্ষক শ্রী নরসিংহ বিদ্যাপীঠ শিলিগুড়ি। আমার সঙ্গে রয়েছেন আমার বিদ্যালয়ের ছাত্রীরা, রয়েছে স্মৃতি মুর্মু, রয়েছে আরুষি, সঙ্গে রয়েছে সৃষ্টি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব হরমোন এবং সেই হরমোনের বিশেষ একটি টপিক বা বিষয় যা হলো উদ্ভিদ হরমোন, সেই জায়গাটায় আমি জোর দিব, যা জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই প্রথমেই বলি হরমোন কি, এটা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে। হরমোন হচ্ছে এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ যা উদ্ভিদের ক্ষেত্রে ভাজককলা থেকে এবং প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং নিঃসৃত হয়ে উৎস স্তর থেকে দূরবর্তী স্থলের কলাকোষের ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পরে সে ধ্বংসপ্রাপ্ত হয়। এবারে দেখা যাক হরমোনের বৈশিষ্ট্যগুলি কী কী। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হরমোন হলো প্রোটিন ধর্মী জৈব রাসায়নিক পদার্থ। একে কেন জৈব রাসায়নিক পদার্থ বলছি, তার কারণ হচ্ছে এই হরমোন এক বিশেষ প্রকারের রাসায়নিক পদার্থ, যেহেতু তা জীবদেহে পাওয়া যায় তাই তাকে আমরা জৈব রাসায়নিক পদার্থ বলি। দুই নাম্বার, উদ্ভিদের ক্ষেত্রে এই হরমোন ভাজক কলা থেকে নিঃসৃত হয়। তিন নাম্বার, প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তা নিঃসৃত হয়। চার নাম্বার, বিক্রিয়ার পরে এই হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়। নেক্সট, এই হরমোন হলো এক প্রকারের কেমিক্যাল কোয়ার্ডিনেটর, অর্থাৎ রাসায়নিক সমন্বয়ক, কারণ কোষের মধ্যে অর্থাৎ জীবদেহে কোষের মধ্যে অনবরত বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সমন্বয় সাধন ঘটায় এই হরমোন, তাই তাকে কেমিক্যাল কোয়ার্ডিনেটর বলা হয়। এই হরমোনকে অর্থাৎ উদ্ভিদ হরমোনকে আমরা সাধারণ

0: তো তিনটি ভাগে ভাগ করে থাকি। তার আগে আমরা জেনে নিই যে উদ্ভিদ হরমোন কাকে বলে বা ফাইটোহরমোন কাকে বলে। খুব সোজাভাবে যদি আমরা বলি বা বোঝাতে চাই, তাহলে আমরা বলবো যে উদ্ভিদের দেহে যে হরমোন প্রাকৃতিকভাবে পাওয়া যায় তাকেই বলা হয় উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন। এই ফাইটোহরমোন সাধারণত তিন ভাগে আমরা ভাগ করে থাকি। প্রথমটি হলো প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, দ্বিতীয়টি হচ্ছে কৃত্রিম উদ্ভিদ হরমোন, তৃতীয় নাম্বার হচ্ছে বা তৃতীয় প্রকারটি হচ্ছে প্রকল্পিত উদ্ভিদ হরমোন। এবারে আমাদেরকে দেখে নিতে হবে যে প্রাকৃতিক হরমোন অর্থাৎ প্রাকৃতিক উদ্ভিদ হরমোন বলতে আমরা কি বুঝি। যে সকল উদ্ভিদ হরমোন উদ্ভিদের দেহে প্রাকৃতিক নিয়মেই স্বাভাবিকভাবেই উৎপন্ন হয় তাকেই বলা হয় প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। তাহলে দেখতে হবে এবার কৃত্রিম উদ্ভিদ হরমোন কি। কৃত্রিম উদ্ভিদ হরমোন হল যে উদ্ভিদ হরমোন পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে আমরা কৃত্রিম উপায়ে প্রস্তুত করে থাকি তাকেই বলা হয় কৃত্রিম উদ্ভিদ হরমোন। পরবর্তী যে শ্রেণীটি রয়েছে তাকে বলা হয় প্রকল্পিত উদ্ভিদ হরমোন। এবার দেখে নেওয়া যাক প্রকল্পিত উদ্ভিদ হরমোন কি। যে সকল উদ্ভিদ হরমোনের অস্তিত্ব বিজ্ঞানীরা উপলব্ধি করছেন কিন্তু বর্তমানে এখনও তাদেরকে সঠিকভাবে আবিষ্কার করে ওঠা যায়নি বা তাদের সম্পূর্ণ স্বরূপ জানা যায়নি, সেই হরমোনকেই বলা হয় বা সেই হরমোনগুলিকে বলা হয় প্রকল্পিত উদ্ভিদ হরমোন। এবারে এই প্রাকৃতিক উদ্ভিদ হরমোনকে আমরা তিনটি ভাগে ভাগ করি। এক হচ্ছে অক্সিন, দুই নাম্বার হচ্ছে জিব্বারেলিন, তিন নাম্বার হচ্ছে সাইটোকাইনিন। তাহলে এবার তোমরা বলো তো প্রাকৃতিক উদ্ভিদ হরমোন কয় প্রকার?
1: তিন প্রকার।
0: কি কি বলে ফেলো?
1: অক্সিন হরমোন, জিব্বারেলিন হরমোন এবং সাইটোকাইনিন হরমোন।
0: ভেরি গুড, খুব সুন্দর উত্তর হয়েছে। এই প্রাকৃতিক হরমোন হচ্ছে তিন প্রকার। এবারে আমরা অক্সিন হরমোন এর রাসায়নিক নাম কি তা জানব। অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আরুষি বলো তো অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি?
1: ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড।
0: বাহ, ভারী চমৎকার, খুব সুন্দর হয়েছে তোমার উত্তর, একদম সঠিক। এইবারে এই যে অক্সিন হরমোন, এই অক্সিন হরমোন উৎপন্ন হয় ভাজক কলা থেকে। সাধারণত অগ্রমুকুল বা উদ্ভিদ অঙ্গের যে অগ্রস্ত ভাজক কলা রয়েছে সেই অগ্রস্ত ভাজক কলা থেকেই অক্সিন সাধারণত প্রচুর মাত্রায় উৎপন্ন হয়ে থাকে। এবারে এই অক্সিনের কাজ আমরা দেখব যে উদ্ভিদের ক্ষেত্রে তা কিভাবে সাহায্য করে বা কি কাজ সে সম্পাদন করে থাকে। প্রথমত হচ্ছে এই অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, প্রধানত ফটোট্রপিক এবং জিওট্রপিক। এই দুই প্রকারের ট্রপিক চলন তারা অর্থাৎ অক্সিন নিয়ন্ত্রণ করে। দুই নাম্বার ফল গঠন। সাধারণত পরাগযোগ এবং নিষেকের পরে ডিম্বাশয়ের মধ্যে অক্সিনের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে ডিম্বাশয় আয়তনে অনেক স্ফীত এবং বড় হয়ে গিয়ে ফল গঠন করে। সুতরাং ফল গঠনে অক্সিনের এক বিরাট ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে যে অগ্রমুকুলের প্রাধান্য। অক্সিন হরমোন পার্শ্বমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত না করে অগ্রমুকুলের যে বৃদ্ধি তাকে ত্বরান্বিত করে, একে অগ্রস্থ প্রকটতা বলে। এবং কোষ বিভাজনেও ব্যাপক মাত্রায় সাহায্য করে, যার ফলে উদ্ভিদঙ্গের বৃদ্ধি ঘটে থাকে। নেক্সট কাজ হচ্ছে ক্যাম্বিয়াম। উদ্ভিদের দেহে ক্যাম্বিয়ামের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে হচ্ছে এই অক্সিন। অর্থাৎ

0: কম্বিয়াম নামক এক বিশেষ প্রকারের কলা রয়েছে এবং সেই কলার কোষ বিভাজন ঘটিয়ে সে ক্যাম্বিয়ামের বৃদ্ধিতে সাহায্য করে। পরবর্তী যে প্রাকৃতিক হরমোনটি রয়েছে তার নাম হচ্ছে জিব্যারেলিন। এই জিব্যারেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিব্যারেলিক অ্যাসিড, যা সর্বপ্রথম জিব্যারেলা ফুজিকিউরি নামক ছত্রাকের দেহে পাওয়া যায়। সৃষ্টি বলো তো জিব্যারেলিনের রাসায়নিক নাম কি?
1: জিব্যারেলিক অ্যাসিড।
0: ভেরি গুড, ভারী চমৎকার, খুব সুন্দর উত্তর হয়েছে জিব্যারেলিনের। তাহলে আমরা আরও একবার জানলাম যে জিব্যারেলিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে জিব্যারেলিক অ্যাসিড। তো এই জিব্যারেলিক অ্যাসিড বা জিব্যারেলিনের উৎসগুলো আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই আমি বলবো যে এই জিব্যারেলিন অর্থাৎ জিব্যারেলিক অ্যাসিড প্রচুর মাত্রায় পাওয়া যায় বা অধিক পরিমাণে পাওয়া যায় পরিপক্ক বীজে। তাহলে পরিপক্ক বীজে প্রচুর পরিমাণে জিব্যারেলিন পাওয়া যায়, এটাই হচ্ছে তার মূল উৎস। এছাড়াও পরিপক্ক ফলেও এই জিব্যারেলিন পাওয়া যায় এবং কাণ্ডের মধ্যেও, কাণ্ডের যে অগ্রস মানে ভাজক কলা থাকে সেখানেও কিন্তু এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারে দেখে নেওয়া যাক এই জিব্যারেলিন হরমোন কী কাজ করে। উদ্ভিদদেহে জিব্যারেলিন হরমোনের যে কাজগুলো রয়েছে তাদের মধ্যে প্রধান প্রধান কাজগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম যে কাজ বা প্রধান যে কাজ জিব্যারেলিন হরমোন পালন করে থাকে বা করে থাকে তা হল বীজের সুপ্ত অবস্থা ভাঙন। বীজের সুপ্ত অবস্থা ভাঙন বিষয়টি কি? সেটা হচ্ছে একটা বীজ যখন পরিণত হয় সে কিন্তু সঙ্গে সঙ্গেই অঙ্কুরিত হতে পারে না বা অনেক সময় চায়ও না। তাহলে এই যে সুপ্ত অবস্থা অর্থাৎ বীজের যে ঘুমন্ত অবস্থা, সেই ঘুমন্ত অবস্থা থেকে তাকে ভাঙিয়ে অঙ্কুরোদ্গমে উৎসাহিত করা কাজটি পালন করে থাকে জিব্যারেলিন হরমোন। দুই নম্বর কাজ হচ্ছে উদ্ভিদঙ্গের যে পর্বমধ্য রয়েছে সেই পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায় এই জিব্যারেলিন হরমোন। নেক্সট কাজ হচ্ছে ফলের আয়তন বৃদ্ধি। ছাত্রছাত্রীরা, একটা বিষয় তোমাদেরকে খুব ভালো করে আমি বলতে চাই যে ফল গঠনে সাহায্য করে কিন্তু অক্সিন, এবং এই ফলের যে আয়তন বৃদ্ধি তা আকার এবং আয়তন যে বৃদ্ধি ঘটায় সেখানে মুখ্য ভূমিকা পালন করে জিব্যারেলিন উদ্ভিদ হরমোন। পরবর্তী কাজ দেখা যায় ফুল ফোটাতে সাহায্য করে এই জিব্যারেলিন হরমোন। এবারে আমরা দেখে নিব পরবর্তী প্রাকৃতিক যে হরমোন রয়েছে যার নাম সাইটোকাইনিন। তো এই সাইটোকাইনিন যে হরমোন তার প্রধান উৎস অর্থাৎ প্রচুর মাত্রায় পাওয়া যায় হলো নারকেলের জলে। নারকেলের জলে প্রচুর মাত্রায় এবং অধিক পরিমাণে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এই সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাইটোকাইনিন হরমোন উদ্ভিদ কোষের কোষ বিভাজনে সাহায্য করে। দুই নাম্বার, এই কোষ বিভাজন ঘটিয়ে উদ্ভিদঙ্গের বৃদ্ধিতেও সাহায্য করে সাইটোকাইনিন হরমোন। আচ্ছা প্রিয় ছাত্রীরা, তোমরা এবারে বলো তো, আরুষি বলো, একটি অ্যাসিডধর্মী উদ্ভিদ হরমোনের নাম কি? অ্যাসিডধর্মী কে বলবে?
1: অক্সিন হরমোন।
0: ভেরি গুড, অক্সিন হরমোন হচ্ছে, অক্সিন হরমোন হচ্ছে একটি অ্যাসিডধর্মী হরমোন। একটি অ্যাসিডধর্মী উদ্ভিদ হরমোনের নাম বলো তো?
1: অক্সিন হরমোন।
0: তো এইবারে

0: বেশ, খুব সুন্দর উত্তর হয়েছে। তাহলে আমরা এই পর্যায়ে তিনটি প্রাকৃতিক যে উদ্ভিদ হরমোন, তাদের নাম জানলাম, জানলাম তাদের উৎস, জানলাম তাদের গুরুত্বপূর্ণ কাজগুলি। তোমরা সকলে বুঝতে পেরেছো তো?
1: হ্যাঁ স্যার।
0: গুড, তাহলে আমাদের আলোচনাটা আরো অগ্রসর করি।
1: হ্যাঁ স্যার।
0: ভেরি গুড, তাহলে আমরা আমাদের আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই।
1: হ্যাঁ স্যার।
0: এইবারে আমরা আলোচনা করব কৃত্রিম উদ্ভিদ হরমোন নিয়ে। তো আমি আগেই বলেছি কৃত্রিম উদ্ভিদ হরমোন কি বা কাকে বলে, তবুও আর একবার সংক্ষেপে বলে নিই যে সকল উদ্ভিদ হরমোন পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত করা হয়ে থাকে তাকে বলা হয় কৃত্রিম উদ্ভিদ হরমোন। যেমন IBA, NAA, 2,4-D ইত্যাদি প্রচুর উদ্ভিদ হরমোন রয়েছে যেগুলো কৃত্রিম উদ্ভিদ হরমোন। যেমন IBA, এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। সৃষ্টি বলতো, IBA সম্পূর্ণ নাম কি?
1: ইন্ডোল বিউটারিক অ্যাসিড।
0: ভেরি গুড, খুব সুন্দর। তারপরে রয়েছে NAA, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট হচ্ছে 2,4-D, এর সম্পূর্ণ নাম হচ্ছে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এইটি একটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোন। তো যাই হোক, এবারে আমরা এই কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিক্ষেত্রে যে ব্যবহারিক প্রয়োগ তা নিয়ে আলোচনা করছি। প্রথমত হচ্ছে শাখাকলম উৎপাদনে। এই শাখাকলম উৎপাদনে আমরা সাধারণত IBA, NAA এই সমস্ত কৃত্রিম হরমোনগুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ যে কোনো, অর্থাৎ যে গাছের আমরা শাখাকলম প্রস্তুত করতে চাচ্ছি, উপযুক্ত শাখা নিয়ে সেই নির্বাচিত শাখার কাটা অংশে এই কৃত্রিম অক্সিন প্রয়োগ করে তাকে কর্ষণ মাধ্যমে বা মিডিয়ামের মধ্যে দিয়ে দেওয়া হয়, এবং কিছুদিন পরে দেখা যায় যে সেই কাটা অংশের কাছ থেকে নতুন শেকড় উৎপন্ন হচ্ছে। এইভাবে আমরা শাখাকলম প্রস্তুতিতে কৃত্রিম অক্সিন ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে বীজহীন ফল। কৃত্রিম অক্সিন যেমন ইন্ডোল বিউটারিক অ্যাসিড ইত্যাদি কৃত্রিম উদ্ভিদ হরমোন প্রয়োগ করে আমরা বীজহীন ফল উৎপাদন করি। এই বীজহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি। তাহলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে পার্থেনোকার্পি কি, প্রিয় ছাত্রছাত্রীরা? তখন তোমরা বলবে যে যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করা হয় তাকেই বলা হয় পার্থেনোকার্পি। এবারে তোমাদের কাছে আমি প্রশ্ন রাখছি, স্মৃতি বলতো পার্থেনোকার্পি বলতে কি বোঝো বা কাকে বলে?
1: যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপন্ন করা হয় সেই প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকার্পি।
0: বাহ, বেশ, খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি। এইবারে আমরা আরেকটি কাজ দেখে নিব কৃত্রিম উদ্ভিদ হরমোনে, তা হলো আগাছা দমন। কৃষিক্ষেত্রে প্রতিনিয়তই কৃষকরা যে সমস্যার সম্মুখীন হয় তা হলো আগাছা। এই আগাছা দূর করতে কৃত্রিম হরমোনের জুড়ি মেলা ভার। এক্ষেত্রে 2,4-D নামক এক কৃত্রিম হরমোন প্রয়োগ করে আগাছা খুব সহজেই বিনাশ করা যায়। নেক্সট ব্যবহার হচ্ছে বীজের সুপ্ত অবস্থা ভাঙন। বীজের সুপ্ত অবস্থা ভাঙনে কৃত্রিম জিব্বারেলিন উদ্ভিদ হরমোন প্রয়োগ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে কৃষিক্ষেত্রে কৃষকরা প্রায়শই, তাদের একটা প্রচেষ্টা থাকে, বিশেষ করে যারা ফল চাষী, যে ফলের আকারটা যেন অনেক বড় হয়। এই ফলের আকার বড়

0: রয়েছে যেখানে কৃত্রিম হরমোন প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে এবং তার ক্ষেত্র দিন দিন আবিষ্কার হচ্ছে, অর্থাৎ তার সীমানা আরও বেড়ে চলেছে। তো আমরা এই আজকের আলোচনায় এখানেই কৃত্রিম হরমোনের যে কৃষিক্ষেত্রে ব্যবহার এতটুকুই আলোচনা করছি, আর দীর্ঘায়িত করছি না। এরপরে তোমাদেরকে আমি জানাচ্ছি যে প্রকল্পিত উদ্ভিদ হরমোন কী। প্রকল্পিত উদ্ভিদ হরমোন হচ্ছে যে যে উদ্ভিদ হরমোনটা আমরা বিজ্ঞানীরা উদ্ভিদ দেহে তার কার্যকারিতা বা উপস্থিতিকে পরিলক্ষিত করছেন কিন্তু এখনও তাদেরকে সঠিকভাবে আবিষ্কার করতে পারছেন না, সেই রকম হরমোনকেই বলা হয় প্রকল্পিত, অর্থাৎ যেটা কল্পনা করছেন। এই প্রকল্পিত একটি উদ্ভিদ হরমোন হলো ফ্লোরিজেন। এর কাজ হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে। বিজ্ঞানীরা মনে করছেন যে ফ্লোরিজেন নামক উদ্ভিদ হরমোন থাকার জন্যই উদ্ভিদরা সহজেই ফুল ফোটাতে পারে। তো আজকে আমি তোমাদের সামনে যে উদ্ভিদ হরমোনের বিষয়টি আলোচনা করলাম, সেখান থেকে আমি একটু প্রশ্নোত্তর পর্বে এবার চলে যাব। আচ্ছা প্রিয় ছাত্রীরা, তোমরা এই আলোচনাটা সবাই বুঝতে পেরেছো তো ঠিক মতো?
1: হ্যাঁ স্যার।
0: আচ্ছা সৃষ্টি, তুমি এবার বলো তো কৃষি ক্ষেত্রে কৃত্রিম হরমোনের ব্যবহারগুলি কি কি রয়েছে?
2: কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের ব্যবহারগুলি হলো, এক নম্বর, শাখা কলমে কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার করা হয়। এই হরমোনটি মূল তাড়াতাড়ি উৎপাদনে সাহায্য করে। দুই নম্বর, বীজহীন ফল উৎপাদনে কোনো পরাগযোগ বা নিষেক ছাড়াই ফল উৎপাদন করা হয়, একে পার্থনোকার্পি বলা হয়। তিন নম্বর, আগাছা দমনে কৃত্রিম অক্সিন হরমোন ব্যবহার করা হয়। চার নম্বর, অপরিণত ফল মোচন থেকে মোচন রোধ করতে কৃত্রিম অক্সিন হরমোন স্প্রে করা হয়। পাঁচ নম্বর, বীজের সুপ্ত অবস্থা ভঙ্গন ও ফলের বৃদ্ধি ঘটাতে কৃত্রিম জিব্রেলিন হরমোন প্রয়োগ করা হয়। ছয় নম্বর, পাটের তন্তু গঠনের জন্য কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়।
0: বাহ, চমৎকার, খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি, এবং তোমরা সকলেই খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনলে এবং বিষয়টি বুঝলে, আমি এই আলোচনা থেকে তাই উপলব্ধি করলাম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই অংশ যেটা আমি আজকে তোমাদের সামনে আলোচনা করলাম যে হরমোন কী এবং উদ্ভিদ হরমোনে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, তো সেখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য বিশেষ মাত্রায় ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি, সেইগুলোই তোমাদেরকে একটু শেষ মুহূর্তে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। যেমন একটি প্রশ্ন থাকে প্রায়শই, কৃষিক্ষেত্রে কৃত্রিম হরমোনের ব্যবহারগুলি লেখো। নেক্সট তোমাদের প্রশ্ন আসে যে দুটি অ্যাসিড ধর্মী উদ্ভিদ হরমোনের নাম লেখো। অনেক সময় তোমাদের প্রশ্ন থাকে যে একটি অম্লবিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো। তোমাদের প্রশ্ন থাকে যে আগাছা দমনে ব্যবহৃত হয় এই রকম একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। প্রায়শই আমরা দেখতে পাই বিভিন্ন পরীক্ষায় যে পার্থেনোকার্পি কী, এটা খুব কমন প্রশ্ন, এটাও খুব ভালো করে তোমরা তৈরি করবে। আর এই প্রসঙ্গে একটা জিনিস একটু আমি যোগ করতে চাই তোমাদের এই আলোচনায়, সেটা হচ্ছে পার্থেনোকার্প। তো এই পার্থেনোকার্প বলার আগে আমি বলতে চাই যে যে প্রক্রিয়ায় বীজহীন ফল উৎপন্ন হয় তাকে যেমন আমরা বলছি পার্থেনোকার্পি, এই প্রক্রিয়াটিকে, এই প্রক্রিয়ার ফলে যে ফল উৎপাদন হচ্ছে তাকেই বলা হয় পার্থেনোকার্প। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো।
1: হ্যাঁ স্যার।
0: ভেরি গুড। তারপরে তোমাদের আসতে পারে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে কোন হরমোন অর্থাৎ উদ্ভিদ হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অগ্রমুকুলের প্রাধান্য কোন উদ্ভিদ হরমোন দিয়ে থাকে।

0: তারপরে তোমাদের আসতে পারে যে একটি উদ্ভিদ হরমোনের নাম করো যাকে প্রথম আমরা ছত্রাকের দেহে পেয়েছিলাম। বলো তো প্রিয় ছাত্রীরা, যে আমরা কোন হরমোনকে প্রথম ছত্রাকের দেহে পেয়েছিলাম?
1: জিবেরেলিন হরমোন।
0: ভেরি গুড। তো এই রকম প্রশ্নগুলি তোমাদের থাকবে, এবং আমি তোমাদের সঙ্গে যে আলোচনাটা করলাম এই প্রত্যেকটা অংশই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন এই 10 স্ট্যান্ডার্ড যে পরীক্ষা হয় বিভিন্ন সময় সেখানে থেকে থাকে, তোমাদের অনেক সময় থেকে থাকে একটি প্রশ্ন যে একটি উদ্ভিদ হরমোনের নাম বলো যা বীজের সুপ্ত অবস্থা ভাঙনে সাহায্য করে। ঠিক একইভাবে আরও একটি প্রশ্ন পাওয়া যায় যে উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন। তোমাদের অনেক সময় থাকে যে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন, তার নাম লেখো। তোমাদের আরও একটি প্রশ্ন দেখা যায় যে কেমিক্যাল কোঅর্ডিনেটর কাকে বলা হয় এবং কেন বলা হয়। তো পূর্ববর্তী যে অংশে আমি আলোচনা করেছি সেখান থেকেই এর উত্তর দিবে, তাহলেই তোমরা ফুল মার্কস পাবে যে অংশটা আমি আলোচনা করেছি। তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে প্রাকৃতিক হরমোন কত প্রকার, তোমরা বলবে, বলো তো ছাত্রীরা কয় প্রকার প্রাকৃতিক হরমোন?
1: 3 প্রকার।
0: কি কি বলো তো?
1: অক্সিন, জিবেরেলিন ও সাইটোকাইনিন।
0: ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তো এই 3 প্রকারের হরমোনের নাম লিখবে। আচ্ছা, এবারে ছাত্রীরা বলো তো যে উদ্ভিদ হরমোন কোন অংশ থেকে উদ্ভিদের উৎপন্ন হয়?
1: ভাজক কলা থেকে।
0: ভেরি গুড। আর আমি পাশাপাশি জিজ্ঞেস করছি তোমাদের ঠিক বিপরীত জিনিসটা, যে প্রাণীদের ক্ষেত্রে কোন অঙ্গ থেকে হরমোন উৎপন্ন হয়?
1: অন্তঃক্ষরা গ্রন্থি থেকে।
0: ভেরি গুড। আচ্ছা বলো তো, হরমোন যেখানে উৎপন্ন হয় প্রাণীদের ক্ষেত্রে সাধারণত, সেই স্থলেই কি ক্রিয়া করে?
1: না।
0: ভেরি গুড। অর্থাৎ হরমোন যেখানে উৎপন্ন হয় প্রাণীদের ক্ষেত্রে তার থেকে দূরবর্তী স্থলে ক্রিয়া করে। তবে তোমাদের মানে বিশেষ জ্ঞান প্রদান করার জন্য বলি, কিছু প্রাণী হরমোন রয়েছে যারা কিন্তু উৎসস্থলেই ক্রিয়া করে, এদেরকে বলা হয় লোকাল হরমোন। তো এই লোকাল হরমোন উৎসস্থলেই ক্রিয়া করে, তো এইটা হচ্ছে একটু ব্যতিক্রমী ঘটনা। তো এই বিষয়গুলো যখন প্রাণী হরমোন অংশটি পড়বে তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা, তখন সেই জায়গাটায় একটু ভালো করে নজর দিয়ে পড়বে। এবং এই সঙ্গে আরেকটু বলে রাখি, তোমাদের আসতে পারে যে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য কী, তো সেই জায়গাটা খুব ছোট্ট 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন আসে, সেই জায়গাটা তোমরা আলোচনা থেকে তুলে ধরবে। তোমাদের প্রশ্ন আসে যে কোন হরমোন ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে। অনেক সময় প্রশ্ন আসে যে কোন উদ্ভিদ হরমোন ফল গঠনে সাহায্য করে। তোমাদের অনেক সময় এই প্রশ্নটাও জুড়ে দেওয়া হয় যে পাটের তন্তুর পরিমাণ বৃদ্ধিতে কোন উদ্ভিদ হরমোন ব্যবহৃত হয়। অনেক সময় প্রশ্ন সেট হয় যে অগ্রস্থ প্রকটতা কি, তো এই জায়গাটায় তোমরা এই কোশ্চেনগুলো করবে। আচ্ছা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বলো তো এই যে আমি আলোচনা করলাম এখানে কোনো বিষয় কি তোমাদের আরেকবার জানার মতো ব্যাপার আছে?
2: স্যার, পার্থেনোকার্পি কাকে বলে ওটা আরেকবার বুঝিয়ে দিবেন।
0: আচ্ছা বাহ, খুব সুন্দর, আমি বুঝিয়ে দিচ্ছি। খুব সংক্ষেপে তুমি বলবে যে যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্ভিদ হরমোন প্রয়োগ করে বীজহীন ফল সৃষ্টি করা হয় তাকেই পার্থেনোকার্পি বলে। প্রিয় ছাত্রছাত্রীরা, সকলে মন দিয়ে পড়াশোনা করো, এবং বিশেষ করে বিজ্ঞান বিষয়টি খুব আন্তরিকভাবে এবং মনোযোগ সহকারে পড়ো, তাহলেই দেখবে বিজ্ঞান খুব আকর্ষণীয় হয়ে উঠবে তোমাদের কাছে। ধন্যবাদ।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন নবম শ্রেণীর জন্য বিষয় জীবনবিজ্ঞান। পাঠদান করলেন নরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক আশিস কুমার রায়। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।

শুনছেন কথায় সুরে। এই অনুষ্ঠানে এবারের গানটি মৌচোর ছবি থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

কথা সুরে অনুষ্ঠানে। এবারের গানটি সবিতা চৌধুরী, পঙ্কজ মিত্র এবং অন্তরা চৌধুরীর কণ্ঠে। ছবির নাম পরবেশ।

0: শুনছেন কথায় সুরে।
1: সাথিও, স্বচ্ছতা কো লেকর জারি অভিযান সে হমে জাদা সে জাদা লোগো কো জোড়না হ্যায়। অর ইয়ে অভিযান কিসি এক দিন কা এক সাল কা নাহি হোতা হ্যায়, ইয়ে যুগো যুগো তক নিরন্তর করনে ওয়ালা কাম হ্যায়। ইয়ে জব তক হামারা স্বভাব বন যায় স্বচ্ছতা, তব তক করনে কা কাম হ্যায়। মেরা আপ সব সে আগ্রহ হ্যায় কি আপ ভি আপনে পরিবার, দোস্তোঁ, পড়োসিয়োঁ ইয়া সহকর্মীয়োঁ কে সাথ মিলকর স্বচ্ছতা অভিযান মে হিসা জরুর লেন। ইয়ে মহাত্মা গান্ধীজি কো ভি সচ্চি শ্রদ্ধাঞ্জলি হ্যায়, জো জীবন পর্যন্ত ইস উদ্দেশ্য কে লিয়ে সমর্পিত রহে।
0: এখন জানিয়ে দিই ট্রাফিক আপডেট। আজ বুধবার 17 জুন 2026 তারিখ শিলিগুড়ির ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল বিলম্বের সম্মুখীন হতে পারে, অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা পরিকল্পনা করার অনুরোধ করা হচ্ছে যাত্রীদের। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকায়, যেমন দার্জিলিং মোড় ক্রসিংয়ে, এখানে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজটপ্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় সড়ক মেরামত উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। ধীরে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। NH10 শালুগড়ায়, এখানেও সড়কের এই অংশে নির্মাণ কাজ চলছে। গতি কমিয়ে গাড়ি চালান এবং অন্যান্য যানবাহনের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি থেকে আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের কারণে বর্তমান সেতুটি বন্ধ রয়েছে। বেলাগোপা, শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এক অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো হচ্ছে, টিকিয়াপাড়া হাট থেকে জলপাই মোড় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ধীরগতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। শালবাড়ি হাট থেকে শালবাড়ি সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত যান চলাচলে বিলম্ব হতে পারে। নতুন হাট থেকে উত্তরকন্যা পর্যন্ত দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ নির্দেশনায় জানানো হচ্ছে, বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনগামী যানবাহনকে অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে খাপরাইল রোড ব্যবহার করার জন্য। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে, আপনারা অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে, দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করার জন্য। NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে বলা হচ্ছে নৌকাঘাট কাওয়াখালী খাপরাইল রোড রুট ব্যবহার করতে হবে। সিকিম ও কালিম্পং থেকে NGP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক থেকে পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহনকে দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস তার পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুনলেন ট্রাফিক আপডেট। এখন কথায় সুরে অনুষ্ঠানে। এবারের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে, দিলসে ছবি থেকে।

শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অনেক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। কথায় সুরে অনুষ্ঠানে এবারের গানটি কবিতা কৃষ্ণমূর্তি ও শানের কণ্ঠে, ছবির নাম দিল হ্যায় তুমহারা।

এই গানটির সঙ্গে শেষ হল আজকের কথায় সুরে আকাশবাণী শিলিগুড়ি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি বিশেষ ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগা সঙ্গম পোর্টাল 2026-এ সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মপদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিস। আমাদের প্রত্যেকের বাড়িতেই বয়স্ক মানুষ রয়েছেন। প্রবীণ বয়স্ক মানুষ চান তার পরিবার ও সমাজ তাকে সম্মান ও যত্ন করুক। প্রবীণ নাগরিকদের দারিদ্র্যমুক্ত, মর্যাদাপূর্ণ, সুস্বাস্থ্য ও নিরাপদ সামাজিক জীবন দেবার জন্য আমরা পরিবার, সমাজ, রাজ্য ও রাষ্ট্র থেকে কি সুবিধা দিতে পারি এবং সম্মান হানি হলে, অধিকার লঙ্ঘিত হলে কি আইনি সহায়তা তারা পেতে পারেন, তাই নিয়েই আমাদের আজকের মহিলা মজলিসে রয়েছে প্রবীণদের সম্মান ও নিরাপত্তা বিষয়ে আইনি পরামর্শ শীর্ষক আলোচনা। আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিলিগুড়ি কোর্টের আইনজীবী সুরভি পালকে। নমস্কার সুরভি, মহিলা মজলিসের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমেই আপনার কাছে জানতে চাইব, প্রতি বছর 15ই জুন দিনটি বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস বা ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউস অ্যাওয়ারনেস ডে পালনের উদ্দেশ্য কী?
1: এই দিনটি পালনের মূল উদ্দেশ্য, যেমন জাতিসংঘের মতে এবং আমরা সকলেই জানি, প্রবীণদের মানবাধিকার লঙ্ঘন যাতে না হয় সেটা আমাদের বিশেষ বিচার্য বিষয়। আমাদের সবসময় এটা মনে রাখতে হবে, যারা আমাদের মাথার ওপরে আছেন, যাদের জন্য আমরা আজকে এই জায়গায়, তাদের যেন কোনোভাবেই জীবনযাত্রা স্বাভাবিক থেকে দূরে সরে না যায়। তাদের খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য সমস্ত কিছুই যাতে একদম সঠিকভাবে তারা পান, সেই দিকটা আমাদের দেখতে হবে। এবং সেই কারণেই এই যে বিশ্ব প্রবীণ সচেতনতা দিবসের, মানে 15 জুন যে মানানো হয়, এইটা এই কারণেই উদযাপন করা হয় যাতে সচেতনতাটা আমরা বৃদ্ধি করতে পারি এবং তাদের যেই অধিকারগুলো আছে প্রবীণদের, সেই অধিকারসমূহ সম্বন্ধে তাদের অবগত যাতে করানো যায়, সেই সমস্ত কারণে এই দিনটি আরও আমরা উদযাপন করি। আরও বিশেষ কিছু ওনাদের, যেমন কিছু ক্ষেত্রে এমন হয় যে প্রবীণরা অনেক নিপীড়ন বা নির্যাতনের শিকার হন এবং আমাদের

0: দেখতে হবে যাতে এখান থেকে তাদেরকে সচেতন করা যায়, এবং সচেতনতা শুধুমাত্র একটি বিষয়বস্তু নয়, এটা আমাদের চর্চার মাধ্যমে আনতে হবে। আমাদের নবীন প্রজন্মকে, আমাদের যুব প্রজন্মকে অনেকটা সমাজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে, প্রবীণদের প্রতি দায়বদ্ধ থাকতে হবে, তাদের সচেতনতা বৃদ্ধিটা সব থেকে বেশি প্রয়োজন। এবং অনেক ছোটবেলার থেকেই যদি বড়দের প্রতি শ্রদ্ধা, পিতামাতা, তাদের ঠাকুমা ঠাকুমার প্রতি যদি একটা শ্রদ্ধাপূর্ণ ব্যবহার শেখানো যায়, তাহলে পরবর্তীতে সেই পিতামাতা যখন প্রবীণ জায়গায় তারা যাবে, তারা যখন সিনিয়র সিটিজেন হবে, সেক্ষেত্রে যেন তাদের কোনোভাবেই সেই কষ্টটা না হয়, মানে তাদের মানবাধিকার যাতে লঙ্ঘন না হয়, তাদের জীবনযাত্রায় যাতে কোনো রকম এর ইফেক্ট না পড়ে, এবং তাদের পরবর্তী জীবনটা যাতে সুখকর হয়, এক্ষেত্রে তাদের কিছু আইনি সুরক্ষার সম্বন্ধেও আমরা এই বিষয়ে আলোচনা করি। এই যে দিবসটাতে স্পেসিফিক্যালি তাদের সুরক্ষা ব্যবস্থাটা নিয়ে মেন আলোচনাটা হয়।
1: আচ্ছা, এই দিবসটি পালনের উদ্দেশ্য নবীন প্রবীণ দুজনকেই সচেতন করা। নবীনরা প্রবীণদের প্রতি কেমন ব্যবহার করবেন সেটা জানা দরকার, তেমনিভাবে তাদেরকে সচেতন করা দরকার। আবার প্রবীণরা তারা কী কী অধিকারে অধিকারী হতে পারেন, তাদের কী কী আইনত স্বীকৃতি রয়েছে, সামাজিক সম্মান তো রয়েইছে, সেগুলো যাতে পান এবং তার থেকে যাতে বঞ্চিত না হন, সেই জন্যই কিন্তু এই দিবসটি পালন করা হয়, তাই তো?
0: একদম।
1: বেশ, প্রতি বছর বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবসের একটি করে থিম থাকে, এবছরও তার অন্যথা হয়নি। এবছরের থিম কি এবং এই থিম রাখার কারণ কি?
0: হ্যাঁ, এই বছর 2026 সালেও এর অন্যথা হয়নি, একটি থিম রাখা হয়েছে এই দিবস পালনের জন্য। সেটি হলো সচেতনতার বাইরে প্রবীণদের নির্যাতন প্রতিরোধকে কার্যকর করা, এবং এটা বিভিন্ন জায়গা অনুসারে আরেকটিও থিম তারা নির্বাচন করেছেন বিভিন্ন দেশ বিশেষে। সেটি হচ্ছে বি বোল্ড এজ উইথ অ্যাটিটিউড, মানে দৃঢ়তার সাথে। আমাদের বয়সও যেমন বাড়বে, কিন্তু দৃঢ় মানসিকতাটাও থাকবে, মনোভাবাপন্নটাও থাকবে।
1: আচ্ছা,
0: এবং এই থিমটির জন্য একটা পার্টিকুলার কালারও, যেমন বেগুনি কালারটা তারা থিম হিসেবে রেখেছেন।
1: তাহলে প্রতি বছর যেমন থিম থাকে তেমনিভাবে এবছরও থিম রয়েছে। বেশ, মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007 অনুযায়ী প্রবীণ নাগরিকদের সুরক্ষা ও ভরণ পোষণ বলতে কি বোঝায়?
0: এই আইন অনুযায়ী তাদেরকে সচেতন করা হচ্ছে সুরক্ষা ব্যবস্থা এবং সাথে ভরণ পোষণ এবং তাদের অন্যান্য যে অধিকারগুলো, সেই অধিকারগুলো থেকে তাতে যারা বঞ্চিত না হয় সেই দাবিগুলো তারা এই আইনের আন্দারেই করতে পারেন। যেমন হচ্ছে সম্পত্তি সুরক্ষা। সম্পত্তি সুরক্ষার ক্ষেত্রে কি হয়, প্রবীণ ব্যক্তিদের সম্পত্তিকে সুরক্ষা দান করে। কিভাবে? সেটা প্রবীণদের, মানে পিতামাতাদের ক্ষেত্রে যখন কি হয়, তাদের সম্পত্তি হস্তান্তর হয়। হস্তান্তর বলতে তাদের ছেলে মেয়ে বা যে লিগাল হেয়ার আছেন, উত্তরাধিকারী বা আত্মীয়। এখানে আত্মীয় বলতে, যদি কোনো পিতামাতা নিঃসন্তান হয়ে থাকেন তো তার পরবর্তীতে তাদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি যারা উত্তরাধিকার সূত্রে পাবেন তারাই হচ্ছে এখানে আত্মীয় হিসাবে গণ্য করা হয়। এবার তাদের যে সম্পত্তি থাকছে সেই সম্পত্তি যখন হস্তান্তর হয়, এক্ষেত্রে আমি আর একটু বলি, এক্ষেত্রে কি হয়, পিতামাতা নিজের সন্তান সন্ততিকে সবসময় চায় যে তারা তাদের দিকটা ভালো হোক, ভালো থাকুক। সেক্ষেত্রে অনেক সময় একটু ইমোশনের বশে পড়েই তাদের সেই সম্পত্তিটা থাকে সমস্তটা তাদের লিখে দেন, ঠিক আছে? কিন্তু তার পরবর্তীতেই সমস্যার সম্মুখীন কিভাবে হন, যখনই সম্পত্তি হস্তান্তর হয়ে গেল, সেই সম্পত্তি হস্তান্তর হওয়ার পরেই দেখা যাচ্ছে পিতামাতাকে কখনো পরিত্যাগ করছেন, কখনো অবহেলা করছেন, কখনো কোনো কোনো না ভাবে নিবৃত্ত হচ্ছে তারা, তাদের অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে, তাদের স্বাস্থ্য এবং খাদ্য এবং বিভিন্ন সুরক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। সেসব ক্ষেত্রে যখন এই আইনের আওতায় আসবেন তখন তারা ডিরেক্টলি ট্রাইব্যুনালের কাছে দ্বারস্থ হতে পারেন, এবং ট্রাইব্যুনাল তারা যেই ভরণ পোষণ পাবে সেই ভরণ পোষণ তারা সেট করে দেবে, ট্রাইব্যুনাল থেকে সেটা নির্ধারিত করে দেবে যে পিতামাতাকে তার সন্তান সন্ততিরা যে ভরণ পোষণটা দেবে সেটা কতটা দেবে, কিভাবে দেবে, সেটা ট্রাইব্যুনাল নির্ধারণ করে দেবে। এবার এই ভরণ পোষণের মধ্যে যদি আমি আরেকটু বিস্তারিত আলোচনা করি, তাহলে এই ভরণ পোষণের একটা অঙ্ক, অ্যামাউন্ট এটা ট্রাইব্যুনাল সেট করে দেবে, যা পিতা মাতাদেরকে প্রতি মাসে তার সন্তান সন্ততিরা দেবে। এবং সেক্ষেত্রে যদি কোনোভাবে তারা অক্ষম হন এই নির্ধারিত অ্যামাউন্টটা তাদেরকে পে করতে, পিতামাতাকে দিতে, সেক্ষেত্রে তখন কিন্তু তাদের একটা এগেনস্টে পরোয়ানা জারি হবে। এবং তারা যদি একেবারেই এটা নির্ধারিত যে অ্যামাউন্টটা আছে সেটা যদি একেবারেই তারা পে না করেন, সেক্ষেত্রে এক মাস থেকে তিন মাস পর্যন্ত ম্যাক্সিমাম তাদের কারাদণ্ড হতে পারে। এবং অন্যথায়, এবং যতক্ষণ না সেই পেবল অ্যামাউন্টটা তারা পেমেন্ট করছে তাদের পিতামাতা বা প্রবীণ নাগরিকদের, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই কারাদণ্ড থাকবে। এবং বকেয়া যেটা বাকি থাকে সেই বকেয়াটাও প্রদানের ক্ষেত্রে কিন্তু একইভাবে তাদের এগেনস্টে কিন্তু পরোয়ানা জারি হয়। এছাড়াও আরও কিছু সুরক্ষা ব্যবস্থা প্রদান করে, যা কিছু স্কিম আছে এই আইন অনুযায়ী। রাষ্ট্রের উপরও কিছু দায়বদ্ধতা আসে, সেই স্কিমগুলোও আছে, যেমন কিছু সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম এগুলি আছেন। আজকাল কিছু এনজিও খুব ভালো মতন এর উপরে কাজ করছে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর দ্য প্রিভেনশন অফ এল্ডার অ্যাবিউজ বলে যে সংস্থাটি আছে, এই দুটি সংস্থাও এই প্রবীণদের উপর যাতে নির্যাতন না হয় তার উপর কার্যকরী ভূমিকা পালন করছেন।
1: তাহলে আমরা বলতে পারি যে মেইনটেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007 নাগরিকদের, বিশেষ করে বরিষ্ঠ নাগরিকদের কথা আমরা আলোচনা করছি, তাদেরকে অনেকটাই সুরক্ষা দিতে পারেন। এবং এখানেই বলা আছে যে কিভাবে কোন প্রসেসে গেলে তারা আইনি সুরক্ষা পেতে পারে, তাই তো?
0: একদম। আর এই ট্রাইব্যুনালের কথা আমি আরেকটু বলে দিই, যাতে প্রবীণ নাগরিক যারা শুনছেন তাদের যাতে এটা বুঝতে সুবিধা হয়। কোনোভাবে মানসিক, শারীরিক এবং অর্থনৈতিকভাবে যদি তারা অবহেলিত হন, তারা নিপীড়িত হন, সেক্ষেত্রে তারা অবশ্যই ট্রাইব্যুনালের দ্বারস্থ হবেন। এবং এই ট্রাইব্যুনাল প্রত্যেক মহকুমাতে রাজস্ব বিভাগীয় যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন, মানে ডিভিশনাল রেভিনিউ অফিসার আন্ডারে ট্রাইব্যুনাল গঠিত হয় প্রত্যেক মহকুমায়। সেই ট্রাইব্যুনালের আন্ডারে গিয়ে তারা কিন্তু এই ব্যবস্থাটা পাবেন। ট্রাইব্যুনালে দ্বারস্থ হলে পরে তারা নিশ্চয়ই খুব দ্রুত রিলিফ পাবেন, এই কারণেই ট্রাইব্যুনাল গঠন করা।
1: তাহলে সেখানে গেলে সরাসরি কি তারা চলে যাবে নাকি কোনো আইনজ্ঞের সাহায্য নিতে হবে?
0: আইনজ্ঞের সাহায্য তারা নিতেই পারে, কিন্তু ট্রাইব্যুনালে তো যদি তারা যায় তারা সেক্ষেত্রে নিজেরাও রিপ্রেজেন্ট করতে পারে অথবা আইনজ্ঞের সাহায্য তারা নিতে পারেন।
1: বেশ, এতক্ষণ তো আমরা আলোচনা করছিলাম যে প্রবীণ নাগরিকদের সুরক্ষা, কি কি তারা সুবিধে পেতে পারেন এই সমস্ত নিয়ে, কিন্তু আমরা আলোচনা করিনি যে প্রবীণ নাগরিক কারা। আপনার কাছ থেকে শুনতে চাইব যে প্রবীণ নাগরিক কারা যাদের নিয়ে আমরা আলোচনা করছি।
0: প্রবীণ নাগরিক বলতে আমরা বুঝি যারা ভারতীয় নাগরিক, যাদের জন্ম ভারতে এবং যারা জন্মসূত্র থেকেই ভারতীয়, সেই নাগরিক যাদের বয়স কিনা ঠিক 60 বছর এবং 60 ঊর্ধ্ব, তাদেরকে আমরা প্রবীণ হিসেবে গণ্য করব। 60 থেকে 79 পর্যন্ত, মানে 79 পর্যন্ত বয়সী যারা আছেন, পুরুষ এবং মহিলা নির্বিশেষে, তাদের আমরা প্রবীণ বলে নির্বাচন করব। এবং 1961 সালের আয়কর আইন অনুযায়ী এই 60 থেকে 69 বয়সী ব্যক্তিদের পুরুষ এবং মহিলা নির্বিশেষে প্রবীণ হিসেবে গণ্য করা হয়।
1: বেশ, একটি কথা আমরা শুনছিলাম যে ছেলে মেয়েরা যদি তাদের বাবা মাকে না দেখে প্রবীণ অবস্থায়, তো এই ছেলে মেয়ে কারা? ছেলে মেয়ে বলতে আমরা কি বুঝবো? আইনের পরিভাষায় ছেলে মেয়ে কাদের বলা হয়েছে?
0: আইনের পরিভাষায় ছেলে মেয়ে বলতে সবার প্রথমে ব্লাড লাইন, মানে নিজের রক্তের সম্পর্কের ছেলে মেয়ে এনারা আসবেন, তারপরে লিগালি অ্যাডপ্টেড সন এবং নাতি নাতনিরাও আসছে। তাছাড়া আমি তো আত্মীয়র কথা আগে আলাদা করে বলেইছি, তো ছেলে মেয়েদের আইনি সংজ্ঞা হিসেবে এরা আইন ছেলে মেয়ের আওতায় আসবে।
1: শুধু বায়োলজিক্যাল চিলড্রেন নয়, এক্ষেত্রে অ্যাডাপ্টেড চিলড্রেনরাও ইনক্লুডেড, তাই তো? বেশ, লিগাল ইয়ার বা ছেলে মেয়েরা যদি বাবা মাকে ঠিক মতো দেখাশোনা না করে, সেক্ষেত্রে বাবা মা কি আইনের দ্বারস্থ হতে পারবেন? তারা কোথায় গিয়ে আইনের সাহায্য নেবেন?
0: হ্যাঁ একদম পারবেন, এবং তারা মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 এর আন্ডারেই তারা এই রিলিফ পাবেন। এবং তারা প্রত্যেক মহকুমায় যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হলে পরেই তারা এখানেই গিয়ে তাদের সমস্ত রিলিফগুলো পাবেন। তারা যা কিছু থেকে বঞ্চিত হচ্ছেন সেটা সুশিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য বা তাদের উপর যে মানসিক নির্যাতন, মানসিক নিপীড়ন বা ফিজিক্যাল অ্যাবিউজমেন্ট যা আমরা শারীরিক নির্যাতন বলি, কিছু ক্ষেত্রে সেটা যৌন নির্যাতন এবং আর্থিক দিক থেকে তাদেরকে অবহেলা করা, সমস্ত দিক থেকে তারা কিন্তু এই অ্যাক্টের আন্ডারে তারা রিলিফ পাবেন। যখন প্রবীণরা এই নিপীড়নের সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে প্রথম তাদের যেটা করণীয় সেটা এক লোকাল যে পুলিশ স্টেশন আছে থানা সেখানে তারা যাবেন এবং গিয়ে তারা মৌখিক এবং লিখিত অভিযোগ জানাবেন। থানায় কর্মরত যারা আছেন তারা এবং প্রত্যেকটি থানায়, আমাদের রাষ্ট্র এটা এই নিয়ম প্রদান করেছেন যে প্রত্যেক থানায় এই বরিষ্ঠ প্রবীণ ব্যক্তিদের জন্য একজন করে কর্মকর্তা, একজন করে অফিসার ওখানে অ্যাপয়েন্টেড থাকবেন যারা কিনা এই বিষয়গুলো দেখবেন। তো তাদের অধীনে গিয়ে একটা অভিযোগ তাকে জানাতে হবে, লিখিত মৌখিক, এবং তারপরে সেই এফআইআর এর উপর ডিপেন্ড করে কিন্তু সেই কেসটা যাবে ট্রাইব্যুনালে এবং ট্রাইব্যুনাল থেকে তারা সেই রিলিফগুলো পাবেন। এক দ্বিতীয় আরেকটি আছে যে উনি যে অঞ্চলে থাকেন সেখানে পঞ্চায়েত বা পৌরপিতা বা কাউন্সিলর যিনি আছেন, মানে লোকাল গার্জিয়ান হিসেবে আমরা এনাদেরকে জানি, সেখানে তাদেরকে জানাবে। যেহেতু তারা লোকাল গার্জিয়ান হিসেবে আমরা জানি, তো প্রবীণরা যে কোনো সমস্যায় পড়লে তাদেরকে নিশ্চয়ই জানাবেন এবং তারাও, আমি যেই আলোচনাগুলো করলাম, তারাও সেভাবেই তাদেরকে গাইড করবেন এবং ট্রাইব্যুনালে পাঠাবেন। সেক্ষেত্রে আরেকটি আছে যেটা এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের INPEA মানে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর দ্য প্রিভেনশন অফ এল্ডার অ্যাবিউজমেন্ট, এই দুটো সংস্থার আমাদের ভারতীয়দের জন্য দুটো হেল্পলাইন নাম্বার আছে যা কিন্তু টোল ফ্রি এবং 24 ঘন্টায় সেটা খোলা রয়েছে। সেই টোল ফ্রি নাম্বারগুলো একটি হচ্ছে ন্যাশনাল হেল্পলাইন নাম্বার, যেটা 151-00-1501-00, এটি একটি ন্যাশনাল হেল্পলাইন নাম্বার। এবং আরেকটি এল্ডার লাইন নাম্বার আছে 1456-71-45567, এই দুটি নাম্বারে যে কোনো সময় তারা ফোন করলেই এই হেল্পলাইন থেকে সমগ্রভাবে তারা হেল্প পাবেন।
1: তাহলে প্রবীণ নাগরিকদের যদি আমরা বঞ্চিত করি বা কোনোভাবে ছেলেমেয়েরা যদি বঞ্চিত করে তাদের সাহায্য করবার জন্য কিন্তু হেল্পলাইনও রয়েছে। আচ্ছা, সবটাই আইনের মধ্যেই পড়ছে। এবারে আপনার কাছে জানতে চাইব, যদি ছেলেমেয়েদের আর্থিক অবস্থা খুব খারাপ হয় সেক্ষেত্রেও কি তারা বাবা মায়ের ভরণ পোষণ দিতে বাধ্য?
0: এক্ষেত্রে এটা বিচার্য বিষয়। যখন কোনো ভরণ পোষণের মামলা দায়ের হবে ছেলে মেয়েদের এগেনস্টে, ছেলে মেয়েদের আর্থিক সচ্ছলতা কতটা আছে সেটাও বিচার্য বিষয় এবং ট্রাইব্যুনাল সেটাও দেখবেন যে ছেলে বা মেয়ের সেক্ষেত্রে ওনাদের আর্থিক সচ্ছলতা কতটা আছে, তাদের ইনকাম কিভাবে আছে, বাই ওয়ে অফ এভিডেভিট তারাও সেটা জমা করবেন। মানে এভিডেভিট দিয়ে তারা তাদের সম্পত্তি এবং তাদের উপার্জনের উৎসটা বলবেন, এবং তাতে যদি দেখা যায় যে তাহারা সচ্ছল না, তাদের নিজেদের যে জীবনযাপন সেক্ষেত্রেই তারা সেভাবে সচ্ছল না এবং পিতামাতার যে জীবনযাপনের জন্য যা বহন করতে হবে সেটার জন্য তারা সচ্ছল না, অক্ষম, সেক্ষেত্রে ট্রাইব্যুনাল তাদের জন্য কোনো অর্থ নির্ধারণ করবে না।
1: আচ্ছা, তাহলে অসচ্ছল হলে সেক্ষেত্রে দিতেই হবে এমন ব্যাপার নেই?
0: নেই,
1: সেটা বিচার্য হচ্ছে ট্রাইব্যুনালে।
0: হ্যাঁ,
1: বেশ। বয়স্ক বাবা মা যদি আর্থিকভাবে সচ্ছল হন তাদের ক্ষেত্রে কি মেনটেন্স দেওয়া বাধ্যতামূলক?
0: বয়স্ক বাবা মা যদি আর্থিকভাবে সচ্ছল হন, যেমন তারা যদি পেনশন হোল্ডার হন, তাদের যদি স্থাবর অস্থাবর সম্পত্তির অধিকারী তারা হন এবং পেনশন হোল্ডার ছাড়াও যদি অন্য আয়ের উৎস থাকে, তাহলে কিন্তু তারা ভরণ পোষণের দাবি করতে পারেন না।
1: সেক্ষেত্রে ভরণ পোষণের দাবি করলেও হয়তো পাবেন না?
0: না, কেন কি সেটা বিচার্য বিষয় হয়ে যাচ্ছে। ট্রাইব্যুনাল সেটাও তাদের ইনকাম অফ সোর্সটা, প্রবীণদের ইনকাম অফ সোর্সটা এবং তাদের আয়করের যে ফাইল আছে সেই সমস্ত কিছুই এফিডেভিটের মাধ্যমে জমা দিতে হবে এবং সেখান থেকেই নির্ধারণ হবে যে উনি ভরণ পোষণের দাবি করতে পারেন কি পারেন না। যদি উনি সচ্ছল হন নিজের জীবন নির্বাহ করতে, তাহলে সেক্ষেত্রে উনি পারেন না।
1: বেশ, কোনো সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক ডোমেস্টিক ভায়োলেন্স বা যেটাকে আমরা গার্হস্থ্য হিংসা বলি তার শিকার হন, তাহলে আইন তাহলে কি ব্যবস্থা নেবে?
0: যেমন প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স 2005, আমরা জানি এই আইনের আওতায় যেমন নারীদেরও স্থান আছেন, তেমন এই আইনের অন্তর্ভুক্ত কিন্তু প্রবীণরাও। ঠিক, প্রবীণরাও এই ডোমেস্টিক ভায়োলেন্সের যখন শিকার হবেন, গার্হস্থ্য হিংসার শিকার যখন হবেন, তারাও কিন্তু একই পদ্ধতিতে প্রথমে লোকাল থানায় অভিযোগ দায়ের করবেন এবং তার ভিত্তিতে যেই মামলা দায়ের হবে সেটি তার যেই জুরিসডিকশন মানে তার এরিয়ার যে সাবডিভিশনাল কোর্ট আছে সেই কোর্টে সেই মামলা চলবে। এক্ষেত্রে যখন মামলা দায়ের হবে কোর্টের বিচার্য বিষয়ের পরে যখন কোর্ট এটা বিচার বিবেচনা করে যেই মূল্যটা নির্ধারণ করবে যে তার ছেলে মেয়েকে পিতামাতাকে এই ভরণ পোষণ দিতে হবে, বা তাদের যখন কোনো ছেলে মেয়ে তাদের পিতামাতাকে পরিত্যাগ করে তাকে আবার পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হবে, এবং যদি কোনো সম্পত্তি হস্তান্তর হয়ে থাকে সেই সম্পত্তির হস্তান্তর তৎক্ষণাৎ বাতিল হবে, যেমন ডিড অফ গিফট অথবা উইল করে যখন সম্পত্তি হস্তান্তর হয়ে যায় সেই সম্পত্তি হস্তান্তর সেই তৎক্ষণাৎ সেটা ক্যান্সেলেশন হয়ে যাবে,
1: আবার বাবা মার কাছে
0: ফেরত আসবে। যদি পরিত্যাগ করা হয় তাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে। আর এক্ষেত্রে যদি ভরণ পোষণ একটা মূল্য নির্ধারণ করে কোর্ট, সেই ভরণ পোষণ তাদের প্রত্যেক মাসে বাবা মাকে দিতে হবে, অন্যথায় যদি তারা ব্যর্থ হন সেক্ষেত্রে তাদের কারাদণ্ড 1 মাস থেকে ম্যাক্সিমাম 3 মাস বা যতদিন পর্যন্ত সেই অ্যামাউন্টটা তারা পে না করছে।
1: এটা তো গেল পেমেন্টের ব্যাপার। আমি জানতে চাইছি যে গার্হস্থ্য হিংসা মানে ধরুন বাবা মাকে তো অনেকে মানে বলতে খারাপ লাগছে যে অনেকে কিন্তু মারধরও করে, সেক্ষেত্রে সেই ছেলে মেয়েদের জন্য আইন কি বলছে?
0: সেই ছেলে মেয়েদের জন্য সেই ক্ষেত্রেও তাদেরও সেই কারাদণ্ডই হবে।
1: আচ্ছা, সেক্ষেত্রেও কি সর্বোচ্চ শাস্তি কি তাহলে সেই 3 মাসই?
0: হ্যাঁ।
1: আচ্ছা, তাহলে সেক্ষেত্রেও 3 মাস পর্যন্ত।
0: এবং কিছু ক্ষেত্রে যখন নির্যাতন মানে শারীরিক নির্যাতনের একটা সীমাবদ্ধতা যখন পার হয়ে যায় সেক্ষেত্রে মানে আমরা যেটা বলি যে অপরাধের যে গুরুত্ব সেটার উপর নির্ভর করে কারাদণ্ড ফিক্স হবে, এবং সেটা কিছু ক্ষেত্রে নন বিলেবল এবং নন কম্পেনসেবল সেই অফেন্সের আওতায় আসবে।
1: বেশ, বাসে বা ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে অথবা বিভিন্ন সামাজিক প্রকল্পে প্রবীণ নাগরিকরা কি কি ধরনের সুবিধে পান?
0: আমাদের ভারত সরকার থেকে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করা হয়েছে। যেমন সরকারি বাসগুলিতে প্রবীণ নাগরিক যারা 60 ঊর্ধ্ব ব্যক্তি আছেন তারা 40-50% আসন তাদের জন্য সংরক্ষিত থাকে, এবং বাসে ওঠা নামার ক্ষেত্রেও তাদের একটা মানবিকতার হাত আমরা যাতে জনগণ বাড়িয়ে দেয় সেই সচেতনতা বৃদ্ধি করা হয়। ট্রেনে বিশেষ ছাড় আছে, যেমন ট্রেনে 60 ঊর্ধ্ব পুরুষ প্রবীণ যারা আছেন তারা যেমন লোয়ার বার্থের ফ্যাসিলিটি পাচ্ছেন, ঠিক 45 ঊর্ধ্ব মহিলা প্রবীণা যারা আছেন তারাও সেই লোয়ার বার্থের ফ্যাসিলিটি পাচ্ছেন। আচ্ছা, স্টেশনে হুইলচেয়ারের ব্যবস্থা আছে এবং প্রত্যেকটি কোচে 2টো করে অ্যাটলিস্ট লোয়ার বার্থের ব্যবস্থা করা হয়েছে, এবং এই লোয়ার বার্থগুলি যদি তাদের কমফোর্টেবল পজিশনে না হয়, যেমন অনেকেই আছে যাদের চলাফেরা করতে খুবই অসুবিধা হয় শারীরিকভাবে তারা অক্ষম, তাদেরকে ঠিক দরজার পাশে বা ঠিক টয়লেট যেখানে থাকে তার পাশেই যদি লোয়ার 2টো বার্থ তাদেরকে টিটির মাধ্যমে সে কমফোর্টেবল জায়গায় তাদের ব্যবস্থাপন করা যায়। আচ্ছা, ফেয়ারের ক্ষেত্রে হচ্ছে 60 অ্যাভাভ যারা আছেন প্রবীণ এবং 58 অ্যাভাভ যারা আছেন প্রবীণা, মানে 60 ঊর্ধ্ব পুরুষ এবং 58 ঊর্ধ্ব মহিলা প্রবীণ ব্যক্তিরা 40% এবং 50% তারা টিকিট মূল্যের ওপর ছাড় পান।
1: বেশ,
0: প্রবীণদের আর্থিক সহায়তার জন্য ভারত সরকারের কিছু নিয়মাবলী তাদের উদ্দেশ্যে করা হয়েছে এবং কিছু স্কিম আছে, যেমন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম রয়েছে, সেখানে বিপিএল কার্ড যাদের আছে মাসিক 1000 টাকা করে তারা পেনশন পেতে পারেন। আচ্ছা, আর হচ্ছে প্রধানমন্ত্রী ভায়া বন্দনা, এটিও একটি পেনশন স্কিম। এরকম ভারত সরকারের অধীনস্থ ব্যাংক এবং কিছু প্রাইভেট ব্যাংকে এরকম স্কিমস কিছু আছে। আর আয়কর ল আইন অনুযায়ী আইটি ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে তাদেরকে অনেক সুবিধা দেওয়া হয়েছে, যেমন 3 লক্ষ টাকা পর্যন্ত তাদের এই ছাড়ের এক্সেমশন আছে, মানে ট্যাক্স এক্সেমশন আছে, মানে তাদের ট্যাক্সটা ছাড় তার ওপরে যত স্ল্যাব হবে, যেরকম 3 লক্ষের থেকে 6 লক্ষ যখন যাবে তখন সেটার উপরে 5% দিতে হবে, এভাবে স্ল্যাব অনুযায়ী বাড়বে। কিন্তু 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে তাদেরকে ট্যাক্স মকুব করা হয়েছে। আর স্বাস্থ্য বীমার দিকেও ভারত সরকার নজর দিয়েছেন এবং তার জন্য আয়ুষ্মান ভারত, যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেক্ষেত্রে যারা 70 থেকে 70+ এবং ততোর্ধ্ব যারা ব্যক্তি আছেন তারা বার্ষিক 5 লক্ষ টাকার একটি মেডিকেল স্কিম পাচ্ছেন এবং এটি টপ আপ হিসেবে। যেমন প্রত্যেক বছরে তাদের চিকিৎসার ক্ষেত্রে যদি সেই 5 লাখ টাকা থেকে কিছু ব্যয় হয়ে যায়, ঠিক তার পরবর্তী বছরে সেই 5 লাখ টাকাটা আবার পূর্ণ হয়ে যাচ্ছে, সেখান থেকে তারা ব্যয় করতে পারছেন, তাদের চিকিৎসা ক্ষেত্রে সেটা ব্যয় হচ্ছে। এটা ছাড়াও সরকারি হাসপাতালগুলোতে প্রবীণদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, বিনামূল্যে ওষুধ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। সেটা ছাড়াও প্রধানমন্ত্রীর যে সুলভ ওষুধের যে শপ আছে সেখান থেকেও তারা অনেক সুলভ মূল্যে ওষুধ তারা পেতে পারেন।
1: বেশ, তাহলে প্রবীণ নাগরিকদের জন্য আমাদের রাষ্ট্র বিভিন্ন রকম ব্যবস্থা করেছেন। যদি কোনো বরিষ্ঠ নাগরিক, তার বিরুদ্ধে যে সমস্ত হিংসা হচ্ছে সেসবের জন্য তিনি যদি, বা মেনটেন্যান্সের জন্য তাকে যদি আইনের দ্বারস্থ হতে হয় এবং তিনি যদি আর্থিকভাবে সেরকম স্বচ্ছল না হন, সেক্ষেত্রে লিগাল এইড কিভাবে তাদের কাজে লাগছে?
0: লিগাল এইড থেকেও তাদের জন্য সার্ভিস দেওয়ার ব্যবস্থা করেছে এবং এক্ষেত্রে দ্য ওয়েস্ট বেঙ্গল লিগাল এইড সার্ভিস অথরিটি এবং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট লিগাল এইড সার্ভিস অথরিটি মানে DLSS, এটা প্রত্যেকটি রাজ্যে এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এই লিগাল এইড সার্ভিস তাদের জন্য দেওয়া হচ্ছে যারা কিনা আর্থিকভাবে সক্ষম নয়। এবং এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের, আমাদের পশ্চিমবঙ্গের আয়কর নিয়ম অনুযায়ী যাদের বার্ষিক আয় 1 লক্ষের নিচে সেই প্রবীণ ব্যক্তিরা কিন্তু লিগাল এইড সার্ভিস পাবেন এবং আইনি পরামর্শ তারা বিনামূল্যে পাবেন। এবং যদি তাদের মামলা হয় কোর্টে, সেক্ষেত্রে মামলার যে রিপ্রেজেন্ট করবেন যিনি আইনজ্ঞ ব্যক্তি আছেন তিনিও বিনামূল্যে করবেন এবং তার বিভিন্ন রকম আবেদনপত্র, পিটিশন সেগুলোও বিনামূল্যে হবে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আপনাদের মধ্যে যারা প্রবীণ নাগরিক রয়েছেন, যারা এই রকম অসুবিধে পড়ছেন যে তারা হয়তো আইনের দ্বারস্থ হওয়া তার খুবই দরকার, কিন্তু সেক্ষেত্রে তাকে আর্থিক অসচ্ছলতার জন্য বেঁধে রাখা যাবে না, লিগাল এইড সার্ভিস কিন্তু সবসময় রয়েছে আপনাদের সাহায্য করবার জন্য। এবারে সবশেষে আপনার কাছে জানতে চাইব যে আমরা সিনিয়রদের নিয়ে কথা বললাম, কিন্তু সুপার সিনিয়র, আরও বরিষ্ঠ এরকম কিছু লোক রয়েছেন, তারা কারা এবং সামাজিক বিভিন্ন প্রকল্পে তারা কী ধরনের সুবিধা পান?
0: এই ক্ষেত্রে প্রবীণ ভারতীয় নাগরিক যারা কিনা 79 বছর বয়স কমপ্লিট করে 80-তে পদার্পণ করেছেন এবং 80 থেকে ততোর্ধ্ব ব্যক্তি যারা আছেন, প্রবীণ ব্যক্তি, আমরা তাদেরকে অতি প্রবীণ নাগরিক বা সুপার সিনিয়র সিটিজেন হিসেবে জানবো। এবং 1961 সালের আয়কর আইন অনুযায়ী তারা কিন্তু এই আইটি সেক্টরে সুবিধা তারা পাচ্ছেন। যেমন কিছু কিছু জিনিস যেরকম আধার, ভোটার, প্যান, যেটা লিঙ্ক, যেটা ম্যান্ডেটরি, যেটা করতেই হবে অবশ্যম্ভাবী, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে লাগু হচ্ছে না। আধার, ভোটার, প্যানের লিঙ্ক তাদের জন্য ছাড় আছে। তারা ডোর টু ডোর একদম ব্যাংক থেকে সার্ভিস পাবেন, ব্যাংকে যারা কর্মী আছে তাদের বাড়িতে গিয়ে সেই সার্ভিসগুলো তারা প্রদান করবেন। তারা হায়ার ইন্টারেস্ট অফ ফিক্সড ডিপোজিট তাদের জন্য নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে নর্মাল ফিক্সড ডিপোজিটের যেই পার্সেন্টেজ আছে তার থেকে 0.65% থেকে 0.75% তারা বেশি পাচ্ছে। এবং আরেকটা জিনিসও, যেরকম আয়করের আমরা জানি যে আইটি ফাইল, যেটা ই ফাইলিং করা হয়, ই ফাইলিংও তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। এবং আইটিআর এর ফর্ম 1 এবং আইটিআর এর ফর্ম 4, এটা তারা ফিজিক্যালি হাতে বা কারোর সাহায্য নিয়ে সেই ফর্ম ফিল আপ করে নিজে অথবা কারোর সাহায্য নিয়ে তাকে দিয়ে তারা সেটা কিন্তু সাবমিট করতে পারে, যেটা সহজ উপায় করা হয়েছে। এগুলো তাদের সুবিধার জন্য এই ছাড়গুলো দেওয়া।
1: বেশ, কথায় কথায় আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আলাপচারিতার মধ্য দিয়ে আজ আমরা জানলাম এবং বিভিন্ন ধরনের পরামর্শ নিলাম। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল প্রবীণদের সম্মান ও নিরাপত্তা বিষয়ে আইনি পরামর্শ। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে নিশ্চয়ই অনেক বিষয় পরিষ্কার হয়ে গেল। আর আমাদের মধ্যে আজকে রয়েছেন আমাদের আজকের যিনি আইনজ্ঞ রয়েছেন সুরভি পাল, ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত সুন্দরভাবে আমাদের আজকের বিষয়ের উপরে পরামর্শ দেবার জন্য।
0: অসংখ্য ধন্যবাদ আকাশবাণী শিলিগুড়িকে আমাকে এই বিষয়ে বলার সুযোগ করে দেওয়ার জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। নমস্কার।
0: নমস্কার।

মহিলা মজলিস অনুষ্ঠানটি শুনলেন, উপস্থাপনায় কৃষ্ণা কর দে, আকাশবাণী শিলিগুড়ি।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে একটি বিশেষ ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগা সঙ্গম পোর্টাল 2026-এ সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মপদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে বাংলা এবং পরে স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে আলোকপাত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশে ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান আজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। সেখানেই বসবাসরত ভারতীয় সম্প্রদায় শ্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে রয়েছে, চলছে যাবতীয় প্রস্তুতি। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, আগামীকাল সকালে প্রধানমন্ত্রী মোদী সেখানকার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ও উদ্ভাবন অনুষ্ঠান ভিভাটেক সম্মেলনে অংশ নেবেন, সেখানে শ্রী মোদী বক্তব্য রাখতে পারেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। এদিকে প্রধানমন্ত্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য দেশের সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিও G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে বিশ্ব বাণিজ্য বিঘ্নিত হয়েছে, ঘটেছে প্রাণহানিও। সামুদ্রিক বাণিজ্যের উদ্ভূত ঝুঁকি এবং অস্থিরতার ফলে মৃত্যুর উল্লেখ করে শ্রী মোদী বলেন, নাবিকদের জীবন রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বিকাশের উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে মাইগভের থ্রেড শেয়ার করে শ্রী মোদী কীভাবে দেশ আকাশ ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী ওই পোস্টে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গত 12 বছরে ভারতকে নিরাপত্তার এক দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছে। এর ফলে নাগরিকরা যেমন একদিকে সুরক্ষা পাচ্ছেন, অন্যদিকে শত্রুদের ওপর আঘাত হানা সম্ভব হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হামলা ও অপারেশন সিন্দুর সীমান্তের ওপারে শত্রুদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এছাড়াও 370 ধারা বাতিল, মাওবাদীদের মোকাবিলা করতে ভারত সরকারের অঙ্গীকার গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, আগের অর্থবর্ষের 1,54,000 কোটি টাকার উৎপাদনের তুলনায় এবছর 15.6% বৃদ্ধি হয়েছে। 2013-14 অর্থবর্ষে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এই উল্লেখযোগ্য বৃদ্ধি প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এবং অন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভারত ও থাইল্যান্ড তাদের 10ম প্রতিরক্ষা আলোচনায় উৎপাদন, গবেষণা, উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। ব্যাংককে গতকাল এই আলোচনায় যৌথভাবে পৌরোহিত্য করেন থাইল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক সচিব অ্যাডমিরাল নুপটাপোল দিওভানিজ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব সত্যজিৎ মোহান্তি। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মোনাকোর দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে দুই দেশ সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি, উদ্ভাবন এবং উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রগুলির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। এছাড়া তিনি দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টকে ভারত ইনোভেটস 2026 সম্পর্কে বিস্তারিত জানান। ফ্রান্সের নিসে এই অনুষ্ঠান গতকালই শেষ হয়েছে। শ্রী গোয়েল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনে ভারত ও মোনাকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন দিকে প্রসারিত হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বীরনায়ক মহারানা প্রতাপের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, মহারানা প্রতাপের আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা, দেশপ্রেম মানুষ চিরদিন মনে রাখবে। তিনি আরও বলেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মহারানা আদর্শ দেশমাতৃকার সম্মান রক্ষায় আপোষ করেনি। হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপের আত্মত্যাগ অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন। বিশ্ব খরা ও মরুপ্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি ও পুষ্টিও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করার আবেদন জানান তিনি। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশ শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা, ছোটখাটো উপকারী কীটপতঙ্গ মারা পড়ে, ফলে নষ্ট হয় পৃথিবীর ভারসাম্য। তিনি জানান, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটে সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে। স্বচ্ছ ও সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
1: নমামি গঙ্গে স্কিম মে ইহা বঙ্গাল মে কাম নেই হুয়া, এসটিপি কা লিয়ে ল্যান্ড প্রোভাইড নেই কিয়া, তা গঙ্গা কো ক্লিন করনা চাহিয়ে, আচ্ছা করনা চাহিয়ে, এ কাম শুরু হুয়া। হমারে কলকাতা কর্পোরেশন কেএমসি কা এডমিনিস্ট্রেটর, উনকা লিডারশিপ মে মন্ত্রী জি হ্যায়, উনকা নিগরানি মে পুরা কাম চল রাহা হ্যায়।
0: পশ্চিমবঙ্গে জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল শুক্রবার 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর পুদুচেরি মন্ত্রিসভায় আজ 3 জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লোকনিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের বিধায়ক পি রাজাভেলু ও ভিপি শিভাকরুন্ধু এবং বিজেপি বিধায়ক জিএনএস রাজশেখরনকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল কে কৈলাসনাথন। বিজেপি নিট পরীক্ষার্থীদের উপর অহেতুক চাপ সৃষ্টি করায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন। দলের সদর দপ্তরে আজ এক অনুষ্ঠানে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, স্বচ্ছতা বজায় রাখতেই ফের পরীক্ষা নেওয়া হচ্ছে, সমগ্র ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলে খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচের 17, 60 ও 76 মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরাসলভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। উভয়ই বিশ্বকাপে 16 করে গোল করেছেন। অন্য এক খেলায় আজ সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডানকে 3-1 পরাজিত করেছে। পুরুষদের ক্রিকেটে আজ লখনৌয়ের একানা স্টেডিয়ামে 3 সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত 2 1 হারিয়ে 9 করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজকেই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুরসভা ও পঞ্চায়েতগুলিকে রাজ্যের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুর ফুটবল মাঠে এক জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে 18 তারিখ পর্যন্ত জনকল্যাণ শিবিরের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন। পাশাপাশি এলাকার জন্য একাধিক নতুন উন্নয়নমূলক প্রকল্পেরও ঘোষণা করেন তিনি। এর মধ্যে আছে ফলতায় নতুন মহিলা কলেজ ও ফায়ার ব্রিগেড তৈরি এবং ফলতা গ্রামীণ হাসপাতালের শয্যার সংখ্যা বৃদ্ধি। এছাড়া ফলতা মুক্ত বাণিজ্য কেন্দ্রে নতুন করে শিল্প প্রসারেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন উল্লেখ করে শুভেন্দু অধিকারী জানান, আয়ুষ্মান ভারত কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর সূর্যঘর, মুফত বিজলি যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পেও যেভাবে বিপুল সংখ্যক মানুষ এগিয়ে আসছেন তারও উল্লেখ করেন তিনি। অন্নপূর্ণা ভাণ্ডারে এ পর্যন্ত 1 কোটিরও বেশি নাম নথিভুক্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পাবেন, যার 60% অর্থ মোদিজির নেতৃত্বে ভারত সরকার দেবে, 40% অর্থ পশ্চিমবঙ্গ সরকার এর সঙ্গে যুক্ত করবে। গ্রামে থাকা মানুষরা, স্বল্প রোজগার যারা করেন, প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার আলোর জন্য ব্যবস্থা নিন। প্রধানমন্ত্রী সূর্য ঘরে আপনারা সাবসিডি বা ভর্তুকি পাবেন।
0: ফলতার আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান মুখ্যমন্ত্রী। জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধ ও প্রশাসনের কাজে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট নির্দেশ দেন, এই ধরনের হিংসাত্মক ঘটনায় যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। উল্লেখ্য, জনকল্যাণ শিবিরগুলিতে এবার বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ভাতা আপাতত বন্ধ থাকলেও এ ব্যাপারে তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে গত সন্ধ্যায় নবান্ন থেকে জেলার শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আশ্বাস দেন। একই সঙ্গে কোনো অযোগ্য ব্যক্তি যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধে না পান তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিবিরে প্রচণ্ড গরমে মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে জেলা শাসকদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পার সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটের সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, স্বচ্ছ সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাতেও এরপর মুখ্যমন্ত্রী এ ধরনের স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে কলকাতা পুরসভার পামার বাজার অঞ্চলে আজ সকালে সাফাই অভিযান কর্মসূচিতে সামিল হন ইঞ্জিনিয়ার ও কর্মীরা। এদিকে যোগ দিবস উপলক্ষে কলকাতায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইসকন কলকাতার উদ্যোগে আজ দুপুরে বাবুঘাটে গঙ্গার পার সাফাই কর্মসূচিতে সামিল হবেন ইসকন ভক্তরা। বেলা 2:30 থেকে সন্ধে 6:00 পর্যন্ত চলবে পরিচ্ছন্নতা অভিযান। সন্ধে গঙ্গা আরতির মধ্যে দিয়ে সমাপ্তি হবে কর্মসূচির। উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত কর্মসূচির আগে শহর জুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের বার্তা দিতেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন। বিকশিত ভারত গ্রামীণ রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন বা ভিভিজি রামজি প্রকল্পে কাজ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জনকল্যাণ শিবিরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের দেপাড়া বিষ্ণুপুর হাইস্কুলে জনকল্যাণ শিবিরে যোগদানকারী স্থানীয় বাসিন্দা রাজু সরকার আমাদের সংবাদদাতাকে জানালেন, এই প্রকল্পে কাজ পাওয়ার আশায় নতুন করে বুক বাঁধছেন তারা।
2: দীর্ঘদিন আমরা বাড়িতে বসেছিলাম কাজের অপেক্ষায়। এই নতুন সরকার আসার পর জি রামজি যে প্রকল্প মোদি সরকারের, সেই প্রকল্প নতুন করে চালু হয়। গ্রাম বাংলার যারা খেটে খাওয়া মানুষ তারা আশার আলো দেখছি।
0: রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল বসতে চলেছে। সকাল 11টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্যে দিয়ে সূচনা হবে অধিবেশনের। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার ফুলবাগানে তার বাড়ি থেকে আজ সকালে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। আজ তাকে কোচবিহারে নিয়ে যাওয়া হবে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর মুখ্য কার্যনির্বাহী পদে আজ ইস্তফা দিয়েছেন অনিত থাপা। তিনি জাহাজ নেন পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক এবং মানুষের স্বার্থে উন্নয়ন হোক, সেই লক্ষ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিয়েছেন অলোকা সেন মজুমদার। বাঁকুড়া জেলা শাসকের কাছে আজ তিনি ইস্তফাপত্র জমা দেন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30 থেকে ডিটিএইচ, গীতাঞ্জলি ও আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন দূরের সুর অনুষ্ঠানে শুনবেন মারাঠি গান। আজকের শিল্পী পণ্ডিত জিতেন্দ্র অভিষেকী এবং অনুরাধা পটওয়াল।

দূরের সুর অনুষ্ঠানে শুনছেন মারাঠি গান। শিল্পীরা হলেন পণ্ডিত জিতেন্দ্র অভিষেকী এবং অনুরাধা পডওয়াল।

এতক্ষণ দূরের সুর অনুষ্ঠানে শুনলেন মারাঠি গান। শিল্পীরা ছিলেন পণ্ডিত জিতেন্দ্র অভিষেকী এবং অনুরাধা পডোয়াল। আকাশবাণী শিলিগুড়ি একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

0: श्रोतागण, अहिले प्रस्तुत थियो समसामयिक समीक्षा। हामी आकाशवाणीको नेपाली प्रसारण सेवाबाट बोलिरहेका छौं र यहाँहरू अघि राखिरहेका छौं केही फिल्मी गीतहरू। तौनो श्रोता, कार्यक्रमको पहिलो सांगीतिक कोशीले यहाँहरूको निम्ति राखिरहेका छौं यादव की बारात फिल्मबाट आशा भोसले अनि किशोर कुमारको युगल स्वरमा।
1: आकाशवाणी सिलगढी अनुষ্ঠান শুনছেন মিডিয়াম 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী ঘোষণা একটু পরেই।
2: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটা ক্লিকে আরে বাস
3: অন্য ফাঁদে।
4: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: এখন গান পরম্পরা অনুষ্ঠানে শুনবেন সন্তুর, পরিবেশন করবেন।

এতক্ষণ গান পরম্পরা অনুষ্ঠানে শুনলেন সন্তুর, পরিবেশন করলেন পণ্ডিত শিব কুমার শর্মা, শিল্পী রাগ মেঘ পরিবেশন করলেন আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে যুব অনুষ্ঠান।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। তোমাদের সাথে রয়েছি আমি যুববন্ধু বর্ণা, আর আমার সাথে রয়েছে তোমাদের আরও এক প্রিয় যুববন্ধু
1: শ্রীজ্যোতি। আজ আরও একটি পর্বে আমরা দুজন হাজির হয়েছি বর্ণা, কি তাই তো?
0: একদমই তাই, বলে দাও।
1: যখনই আমাদের পর্ব হয় তখনই কিন্তু সেখানে থাকে আড্ডা, অবশ্যই,
0: হ্যাঁ,
1: এবং থাকে সচেতনমূলক কথা।
0: একেবারে
1: মানে এমন কিছু আমরা নিয়ে কথা বলি যা যুব সমাজকে নতুনভাবে ভাবতে শেখায়।
0: একেবারেই তাই। তাহলে আমাদের আজকের বিষয় কি?
1: যেমনটা আমরা একটু আগেই কথা বলছিলাম স্টুডিওতে আসার আগে, আজ আমরা তাহলে কথা বলি, মানে সামনেই একটি দিন আছে, খুবই গুরুত্বপূর্ণ দিন। মানে দেখো, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কি প্রতিদিনের জীবনে, সেটা হলো নিজের শরীরকে সুস্থ রাখা।
0: একদমই তাই।
1: আর শরীর মন সবই সুস্থ থাকে কখন? যখন আমরা একটু আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে একটু মানে সুস্থ রাখার কথা ভাবি, এবং সেটা সম্ভব যদি আমরা যোগ আসন করি।
0: তাই আজকের আমাদের বিষয় যোগে সুস্থ জীবন। আজ আমরা কথা বলবো এক প্রাচীন ভারতীয় সাধনা নিয়ে, যা শুধু শরীরচর্চা নয়, বরং মন, শরীর ও

0: বর্তমান সময়ে আমাদের জীবন অত্যন্ত ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ, মোবাইল ও প্রযুক্তি নির্ভর জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস, সব মিলিয়ে আমরা যেন ধীরে ধীরে নিজেদের থেকেই দূরে সরে যাচ্ছি। শরীরের ক্লান্তি, মনে অবসাদ, ঘুমের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা মানসিক অস্থিরতা এখন প্রায় প্রত্যেকটি পরিবারের পরিচিত সমস্যা। আর এই পরিস্থিতিতে মানুষের জীবনে আশার আলো হয়ে উঠেছে যোগ ব্যায়াম।
1: একদমই তাই বর্ণা, তুমি সত্যি মানে সঠিক কথাটা কিন্তু তুলে ধরলে। আর আমার মনে হয় যোগ শুধুমাত্র শরীর একদিক থেকে আরেক দিক বাঁকিয়ে কোনো কিছু করার কৌশল বললে ভুল হবে। যোগ শব্দের অর্থ হলো সংযোগ, অর্থাৎ নিজের সঙ্গে নিজের, মননের সঙ্গে চেতনার, আর মানুষের সঙ্গে প্রকৃতির সংযোগ, সেটাই হলো যোগ। হাজার হাজার বছর আগে ভারতীয় ঋষিরা এই যোগ চর্চার মাধ্যমে শরীর ও মনের ভারসাম্য বজায় রাখার পথ দেখিয়েছিলেন। আজ সেই যোগই আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। 2015 সাল থেকে প্রতি বছর 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে মানুষ যোগচর্চার মাধ্যমে সুস্থ জীবনের বার্তা ছড়িয়ে দেয়। ভারতবর্ষের এই প্রাচীন ঐতিহ্য আজ বিশ্বমঞ্চে সসম্মানের আসন পেয়েছে।
0: একদমই তাই, ঠিক যেমনটা শ্রীজ্যোতি বলল। তো শ্রোতা বন্ধুরা, প্রতিদিন ভোরবেলা যখন চারপাশটা ভীষণ শান্ত থাকে, তখন কিছুক্ষণ যোগব্যায়াম করলে শরীর ও মন দুটোই সতেজ হয়ে ওঠে। নিয়মিত প্রাণায়াম আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অনুলম বিলম, কপালভাতি বা ভ্রমরী, এই সাধারণ অভ্যাসগুলো ফুসফুস ভালো রাখে, মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায়। অনেকেই ভাবেন যে যোগব্যায়াম করতে গেলে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন, কিন্তু আসলে খুব সহজ কিছু অভ্যাস দিয়েই শুরু করা যায়। যেমন ধরুন না, তারাসন, বৃক্ষাসন, ভুজঙ্গাসন কিংবা শবাসন। প্রতিদিন অল্প সময় নিয়ম মেনে এই আসনগুলো করলে শরীর নমনীয় থাকে এবং মেরুদণ্ড শক্তিশালী হয়। শুধু শারীরিক সুস্থতাই নয়, যোগ আমাদের মানসিক শক্তিও বাড়িয়ে তোলে। বর্তমান সময়ের উদ্বেগ ও হতাশা মানুষের জীবনে বড় সমস্যা হয়ে উঠেছে। যোগ ও ধ্যান মানুষের মনকে শান্ত করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং ইতিবাচক চিন্তা করতে সাহায্য করে।
1: সত্যি কিন্তু তাই বর্ণা, তুমি যে বললে না একটু আগে কথাটা যে মনকে শান্ত করে, জানো তো আমরা মানুষ যারা আমরা রয়েছি বর্তমানে পৃথিবীতে, যদি আমরা সত্যি ভেবে দেখি, আগেকার দিনে একটা তুলনা করা যেতেই পারে যে আগেকার দিনে মানুষের রোগ কিন্তু অনেকটা কম ছিল। এখন দিন দিন রোগের পরিমাণ বাড়ছে, এবং শুধু কি শারীরিক অসুস্থতা, না, মানসিক অসুস্থতাও কিন্তু একটা বিশেষ, কি বলবো, একটা নজর দেওয়ার মতো দিক হয়ে দাঁড়িয়েছে।
0: আর সত্যি কথা বলতে এখন শারীরিকভাবে তো অসুস্থ হয় বিভিন্ন কারণে, কিন্তু এখন কিন্তু শরীরের থেকে মনের রোগের কথাই বেশি শোনা যায়,
1: আমরা শুনতে পাই। মানে মনকে অবহেলা করা চলবে না। মন খারাপ হলে শরীর খারাপ হবে, কিন্তু শরীর খারাপ হলে যে সবসময় মন খারাপ হবে তেমনটা কিন্তু নয়।
0: একদম,
1: তাই মনকে সুস্থ রাখতে হবে। আর মন কখন সুস্থ থাকবে? যখন আমরা যোগ ব্যায়াম করব, মন ঠান্ডা থাকবে, মন শান্ত থাকবে, কাজ করতে পারবো আমরা ধীর স্থির হয়ে। দেখো, আজকাল ছোট ছোট শিশুরাও তাদের পড়াশোনার চাপে কিন্তু, একটু আগে বললাম না মন খারাপ থাকে তাদের, তারা মানসিক ক্লান্তিতে ভোগে, মানে সব সময় তারা যেন ছুটছে, সেটা পরিবারের একটা চাপ হোক, নিজের একটা, বন্ধুদের থেকে, আমরা যেটা বলি পিয়ার প্রেশার, সব জায়গায় একটা মানসিক চাপ থাকে। তো তাদের জন্য যোগ কিন্তু অত্যন্ত উপকারী। আবার প্রবীণদের কি হয়, হাঁটুর ব্যথা তো খুবই মানে আমরা শুনতেই পাই, সেরকম সমস্যা বা শ্বাসকষ্ট কিংবা অনিদ্রার সমস্যাতেও অনেকে ভুগছেন, তাদের যোগব্যায়াম কিন্তু অনেক সময়, যারা ডাক্তারবাবুরা থাকেন তারা কিন্তু ওষুধ তাদেরকে দেন, কিন্তু তার থেকে বেশি বলেন কিন্তু আপনি সকালবেলা একটু মর্নিং ওয়াক করবেন বা পারলে ইভিনিংয়ে একটু ব্যায়াম করবেন। তো এই যে ছোটো ছোটো দিকগুলো, এগুলো এইগুলো দিকে যদি একটু লক্ষ্য করা যায় তাহলে কিন্তু অনেক অনেকেই সুস্থ থাকতে পারেন। অর্থাৎ বয়স ভেদে সকলের জীবনে যোগের কিন্তু একটা অপরিসীম গুরুত্ব রয়েছে।
0: একদমই তাই। তবে এই যোগচর্চার ক্ষেত্রে কিন্তু কিছু সতর্কতাও অবলম্বন করা জরুরি। খালি পেটে যোগব্যায়াম করা একদমই উচিত নয়, হঠাৎ করে কঠিন আসন করার চেষ্টা করাও উচিত নয়, প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া দরকার। তার কারণ যোগের মূল উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয়, বরং শরীর ও মনকে সুস্থ রাখা। আজকের এই ব্যস্ত জীবনে আমরা যদি প্রতিদিন অন্তত 20-30 মিনিট সময় নিজের জন্য রাখি তাহলে অনেক সমস্যার সমাধান হতে পারে। ভোরের এই সুন্দর নির্মল বাতাসে কিছুক্ষণ গভীর শ্বাস নেওয়া, মনকে শান্ত রাখা এবং শরীরকে সচল রাখা, এই ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। যোগ আমাদের মূলত শেখায় ধৈর্য, নিয়ন্ত্রণ এবং ইতিবাচকতা। প্রতিযোগিতার এই যুগে মানুষ যখন ক্রমশ যন্ত্রের মতো হয়ে উঠছে, তখন এই যোগ আমাদের আবার মানুষের মতো বাঁচতে শেখায়, কি বলো?
1: সত্যি তো তাই, ঠিকই বলেছ বর্ণা। দেখো, যোগ মূলত একটি আধ্যাত্মিক অনুশাসন যা এক অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং এটি মন ও দেহের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার ওপর মনোনিবেশ করে। এটি সুস্থ ও সবল জীবন যাপনের একটি বিজ্ঞান এবং শিল্প। দেখো, একটু আগেই আমরা বললাম যে যোগ শব্দের অর্থ, এটি সংস্কৃত যুজ শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ যুক্ত করা, একত্রিত করা বা মিলিত করা। যোগ এবং আয়ুর্বেদ উভয়ই ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং প্রাচীনকাল থেকে একে অপরের সাথে তাল মিলিয়ে বিকশিত হয়েছে। যোগিক ধর্মগ্রন্থ অনুসারে যোগচর্চা ব্যক্তিগত চেতনার সাথে বিশ্ব চেতনার মিলন ঘটায়, যা মন ও দেহ, মানুষ ও প্রকৃতির মধ্যে এক আদর্শ সামঞ্জস্য প্রদর্শন করে। বিশ্বাস করা হয় যে যোগ তিনটি দোষ অর্থাৎ বাত, পিত্ত ও কফের ভারসাম্য রক্ষা করে। আধুনিক বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের সব কিছুই একই কোয়ান্টাম বায়ুমণ্ডলের একটি প্রতিচ্ছবি মাত্র। যিনি অস্তিত্বের এই একত্ব অনুভব করেন তাঁকে যোগে আছেন বলা হয় এবং যোগী নামে অভিহিত করা হয়। যিনি মুক্তি, নির্বাণ বা মোক্ষ নামে পরিচিত, স্বাধীনতার একটি অবস্থা অর্জন করেছেন। অতএব যোগের প্রধান উদ্দেশ্য হল আত্মা উপলব্ধি, যা সকল প্রকার দুঃখকে অতিক্রম করে মোক্ষ বা কৈবল্য অবস্থা লাভ করায়। জীবনের সকল ক্ষেত্রে স্বাধীনতা, স্বাস্থ্য এবং সম্প্রীতির সাথে জীবনযাপন করাই যোগ সাধনার মূল লক্ষ্য। যোগ একইভাবে একটি অন্তর্মুখী বিজ্ঞানকেও বোঝায়, যার মধ্যে এমন বিভিন্ন কৌশল অন্তর্ভুক্ত রয়েছে যার মাধ্যমে মানুষ এই মিলনকে উপলব্ধি করতে এবং তাদের ভাগ্যের ওপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারে। যোগ, যা সাধারণত খ্রিস্টপূর্ব 2700-তে উদ্ভূত সিন্ধু সরস্বতী উপত্যকা সভ্যতার একটি অমর সাংস্কৃতিক ফল হিসেবে বিবেচিত হয়, তা মানবজাতির বস্তুগত এবং আধ্যাত্মিক উভয় প্রকার উন্নতির সুযোগ করে দিয়ে নিজেকে প্রমাণ করেছে। মৌলিক মানবিক মূল্যবোধই যোগ সাধনার প্রকৃত পরিচয়।
0: একদম। তার পাশাপাশি এই যোগের কিন্তু ইতিহাস রয়েছে, কোনো কিছুই তো আর একদিনে সৃষ্টি নয়।
1: বেশ, আমার কিন্তু খুব ইচ্ছে করছে সেই ইতিহাস একটু নেড়ে ঘেঁটে দেখার।
0: একদম। যোগ বিজ্ঞানের উৎপত্তি হাজার হাজার বছর আগে। যে কোনো ধর্ম ও বিশ্বাস ব্যবস্থার জন্মেরও অনেক পূর্বে, এবং বিশ্বাস করা হয় যে সভ্যতার একেবারে উষা লগ্ন থেকে এই যোগ চর্চা শুরু হয়েছিল। যোগিক কিংবদন্তিতে শিবকে প্রধান যোগী বা আদিযোগী এবং মুখ্য গুরু বা আদিগুরু হিসেবে গণ্য করা হয়। কয়েক হাজার বছর আগে হিমালয়ের কান্তি সরোবর হ্রদের তীরে আদিযোগী তাঁর তাৎপর্যপূর্ণ জ্ঞান কিংবদন্তি সম সপ্তর্ষি বা সাত ঋষিদের মধ্যে ঢেলে দিয়েছিলেন। এই ঋষিরা এই কার্যকর যোগ বিজ্ঞানকে এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন অংশে নিয়ে গিয়েছিলেন। মজার বিষয় হল, বর্তমান গবেষকরা বিশ্বজুড়ে প্রাচীন সমস্যাগুলির বা সমাজগুলির মধ্যে পাওয়া নিকটবর্তী সাদৃশ্যগুলির লক্ষ্য করেছেন এবং তা নিয়ে বিস্মিত হয়েছেন। তবে ভারতীয় যৌগিক কাঠামোটি তার পূর্ণাঙ্গ রূপ লাভ করেছিল। অগস্ত্য, যিনি ভারতীয় উপমহাদেশ জুড়ে ভ্রমণ করেছিলেন, তিনি একটি মূল যৌগিক জীবনধারাকে কেন্দ্র করে এই সংস্কৃতি গড়ে তুলেছিলেন। যৌগিক চিন্তাধারা এবং যোগ সাধনারত মূর্তি সম্বলিত সিন্ধু সরস্বতী উপত্যকার সভ্যতার অসংখ্য শিলমোহর এবং জীবাশ্মের অবশেষ প্রাচীন ভারতে যোগের অস্তিত্বের ইঙ্গিত দেয়। লিঙ্গ প্রতীক এবং মাতৃদেবীর মূর্তির শিলমোহর তন্ত্রযোগের ইঙ্গিত দেয়। লোক ঐতিহ্য, সিন্ধু উপত্যকা সভ্যতা, বৈদিক ও উপনিষদ ঐতিহ্য, বৌদ্ধ ও জৈন প্রথা, দর্শন, মহাভারত ও রামায়ণের কাহিনী, শৈব ও বৈষ্ণবদের রহস্যময় প্রথা এবং তান্ত্রিক প্রথার মধ্যে যোগের উপস্থিতি পাওয়া যায়। অধিকন্তু একটি আদিম বা বিশুদ্ধ যোগের অস্তিত্ব ছিল যা দক্ষিণ এশিয়ার রহস্যময় প্রথাগুলিতে প্রদর্শিত হয়েছে। এই সময়ই গুরুর প্রত্যক্ষ নির্দেশনার যোগ চর্চা করা হতো এবং এর আধ্যাত্মিক মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হতো। এটি উপাসনার একটি অংশ ছিল এবং যোগ সাধনা তাদের অনুষ্ঠানাদির অবিচ্ছেদ্য অংশ ছিল। বৈদিক যুগে সূর্যকে সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্ব দেওয়া হয়েছিল। এই প্রভাবের কারণেই হয়তো পরবর্তীকালে সূর্য নমস্কারের প্রথাটি উদ্ভাবিত হয়েছিল। প্রাণায়াম ছিল দৈনন্দিন আচার অনুষ্ঠান এবং আহুতি প্রদানের একটি অংশ। যদিও প্রাক বৈদিক যুগে

0: যোগচর্চা প্রচলিত ছিল। মহর্ষি পতঞ্জলি তাঁর যোগসূত্রের মাধ্যমে তৎকালীন যোগচর্চার পদ্ধতি, এর তাৎপর্য এবং সংশ্লিষ্ট তথ্যসমূহকে সুশৃঙ্খল ও শ্রেণীবদ্ধ করেন। পতঞ্জলির পরে অসংখ্য ঋষি এবং যোগগুরু তাঁদের সুনথিভুক্ত অনুশীলন ও সাহিত্যের মাধ্যমে এই ক্ষেত্রের সংরক্ষণ ও উন্নয়নে অবিশ্বাস্য অবদান রেখেছে। প্রাক বৈদিক যুগে অর্থাৎ 2700 খ্রিস্টপূর্বাব্দ যোগের অস্তিত্বের ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় এবং এরপর থেকে পতঞ্জলির সময়কাল পর্যন্ত এর অস্তিত্ব বিদ্যমান ছিল। বেদ, উপনিষদ, স্মৃতি, বৌদ্ধধর্ম, জৈনধর্ম, পাণিনির শিক্ষা, মহাকাব্য, পুরাণ ইত্যাদি হল প্রধান উৎস, যেখান থেকে আমরা এই সময়কালে যোগচর্চা এবং সংশ্লিষ্ট সাহিত্য সম্পর্কে তথ্য পেয়ে থাকি। সম্ভবত 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ধ্রুপদী যোগ হিসেবে বিবেচনা করা হয়, যা যোগের ইতিহাস ও বিকাশের সবচেয়ে উর্বর এবং উল্লেখযোগ্য সময় হিসেবেও গণ্য করা হয়ে থাকে। এছাড়াও 800 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দের যে মধ্যবর্তী সময়কাল, সেখানে কিন্তু উত্তর শাস্ত্রীয় যোগ হিসেবে গণ্য করা হয়। আর সেই সময় মহান আচার্য যারা ছিলেন তারা হলেন আদি শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্যের শিক্ষাসমূহ কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সুরদাস, তুলসীদাস, পুরন্দর্স, মীরাবাইয়ের শিক্ষাসমূহ এই সময় উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক ছিল। হঠযোগ ঐতিহ্যের নাথযোগী যেমন মৎস্যেন্দ্রনাথ, গোর্খনাথ, চৌরঙ্গীনাথ, সাত্তারাম সুরি, ঘেরান্ট, শ্রীনিবাস ভট্ট এই সময়ে হঠযোগ অনুশীলনকে জনপ্রিয় করে তুলেছিল। আবার দেখো, 1700 থেকে 1900 খ্রিস্টাব্দে আধুনিক যুগ হিসেবে বিবেচনা করা হয়, সে সময় কিন্তু আশ্চর্যজনক যোগাচার্য যেমন রমণ মহর্ষি, রামকৃষ্ণ পরমহংস, রামকৃষ্ণ পরমহংস যোগানন্দ এবং বিবেকানন্দ প্রমুখ রাজযোগের বিকাশে অবদান রেখেছিল। এটি সেই সময়কার যখন বেদান্ত, ভক্তিযোগ, নাথযোগ বা হঠযোগ সমৃদ্ধ হয়েছিল। গোরক্ষ শতকমের সরঙ্গযোগ, হঠযোগ প্রদীপিকের চতুরঙ্গ যোগ, ঘেরান্ট সংহিতার সপ্তাঙ্গ যোগ হঠযোগের মূল প্রজা ছিল। বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য রক্ষা, রক্ষণাবেক্ষণ এবং উন্নতির জন্য যোগ অনুশীলনের বিষয়ে সকলেরই দৃঢ় বিশ্বাস রয়েছে। স্বামী শিবানন্দ, শ্রী টি কৃষ্ণমাচার্য, স্বামী কুভালায়ান্দ, শ্রী যোগেন্দ্র, স্বামী রাম, শ্রী অরবিন্দ, মহর্ষি মহেশ যোগী, আচার্য রজনীশ, পট্টভিজয়ীশ, বিকেএস আয়েঙ্গার, স্বামী সত্যানন্দ, সরস্বতী প্রমুখ মহান ব্যক্তিত্বদের শিক্ষার মাধ্যমে যোগ বিশ্বজুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছে। যোগকে কিন্তু এই যে যোগ, তার যোগের দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাসকে উদ্ভাবন, অনুশীলন এবং বিকাশ এই চারটি প্রধান পর্বে ভাগ করা হয়। এর মধ্যেও প্রাক শাস্ত্রীয় যোগ, শাস্ত্রীয় যোগ, পোস্ট ক্লাসিক্যাল যোগ, আধুনিক যোগ, এগুলো কিন্তু যোগের বিভিন্ন রূপ
1: ভাগ রয়েছে।
0: তো যোগের বিভিন্ন রূপের নাম তো আমি বললাম, এগুলো নিয়ে আজকে সময় বড় কম, বিশদে আলোচনা করা হয়তো যাবে না, কিন্তু যোগের যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে সেই নামগুলো তুমি একটু বলে দাও।
1: একেবারেই বর্ণা, তুমি এত সুন্দরভাবে যোগের যে ইতিহাস সেটা তুলে ধরলে এবং যে বিভিন্ন যে ভাগগুলি রয়েছে সেই ব্যাপারেও তুমি অনেক কিছু আমাদেরকে জানালে। আমি খুবই অল্প সময় যেহেতু হাতে, আমি যোগের যে প্রকারভেদ রয়েছে সেগুলো বলছি। যেমন হঠ যোগ রয়েছে, এটি যোগের অন্যতম প্রাচীন একটি রূপ যার মধ্যে আসন এবং প্রাণায়াম অনুশীলন অন্তর্ভুক্ত, এবং এটি মন ও শরীরের শান্তি আনে এবং শরীরকে ধ্যানের মতো গভীর আধ্যাত্মিক অনুশীলনের জন্য প্রস্তুত করতে সাহায্য করে। এরপর রয়েছে বিন্যাস যোগ। 1980 দশকের শেষের দিকে ঐতিহ্যবাহী অষ্টাঙ্গ পদ্ধতি থেকে গৃহীত যোগের একটি সক্রিয় ও ক্রীড়া সুলভ শৈলী। এরপর রয়েছে অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ হল যোগের একটি পদ্ধতি যা শ্রী কে পট্টভিজয়ীস আধুনিক বিশ্বে নিয়ে আসেন। যোগের এই রূপে 6টি সিরিজ রয়েছে এবং প্রতিটি সিরিজ হল আসনের একটি নির্দিষ্ট ক্রম যা সর্বদা একই ক্রমে করা হয়। এরপর পাওয়ার যোগ। পাওয়ার যোগ ভিনিয়াসা শৈলীর যোগা হিসেবে বর্ণনা করা হয়। এটির জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং এটি সর্বত্র শেখানো হয়। তারপর বিক্রম যোগ। এতে 26টি আসন এবং 2টি শ্বাস প্রশ্বাসের কৌশল রয়েছে। এরপর জীবমুক্তি যোগ। যোগের এই শৈলীটি 1984 সালে তৈরি হয়েছিল। এই শৈলীতে

0: বিনিযোগ বিনিযোগ বলতে যোগের এমন একটি পদ্ধতিকে বোঝানো হয় যা ব্যক্তির স্বতন্ত্র অবস্থা, প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী অনুশীলনের বিভিন্ন উপায় ও পদ্ধতিকে অভিযোজিত করে। কুণ্ডলিনী যোগ, কুণ্ডলিনী সাধনায় একাধিক সঞ্চালন বা ব্যায়াম, গতিশীল শ্বাস প্রশ্বাসের অনুশীলন, জপ, ধ্যান এবং মন্ত্র অন্তর্ভুক্ত। ইন যোগ, ইন ইয়োগা একটি ধীর গতির যোগাভ্যাস যেখানে আসনগুলো 5 মিনিট বা তার থেকেও বেশি সময় ধরে করা হয়। যদিও এটি একটি নিষ্ক্রিয় যোগা, দীর্ঘ সময় ধরে আসন ধরে রাখার কারণে এটি বেশ কঠিন হতে পারে, বিশেষ করে যদি শরীরে আমরা অভ্যস্ত না হয়ে থাকি। এটির উদ্দেশ্য হল সংযোগকারী কলা যেমন টেন্ডন, ফ্যাসিয়া এবং লিগামেন্টের ওপর মাঝারি চাপ প্রয়োগ করা, যার লক্ষ্য হল অস্থিসন্ধিতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা এবং নমনীয়তা বাড়ানো। আজকাল বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যোগচর্চা করে উপকৃত হচ্ছেন, যা প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মহান প্রখ্যাত যোগ গুরুরা সংরক্ষণ ও প্রচার করে এসেছেন। যোগচর্চা দিন দিন সমৃদ্ধ ও আরও প্রাণবন্ত হয়ে উঠুক, এই আশাই আমরা রাখি।
1: একদমই তাই, আমাদের সময় করা নাড়ছে, বলছে অনুষ্ঠান শেষ করতে হবে, তাই আর সময় নেব না। সামনেই যোগ দিবস আসছে, কিন্তু কোনো একটা বিশেষ দিনকে আমরা বেছে না নিয়ে প্রত্যেকটি দিন যেন হয়ে ওঠে যোগ দিন, সেই আশা রেখেই অনুষ্ঠান শেষ করব। আমাদের প্রত্যেকের অঙ্গীকার হোক সুস্থ শরীর, শান্ত মন এবং সুন্দর জীবনের জন্য নিয়মিত যোগ চর্চা করা। শেষ করার আগে আবারও বলি, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন আর যোগকে জীবনের অংশ করে তুলুন। কি শ্রীজ্যোতি, করবে তো?
0: অবশ্যই,
1: একদম। আজকের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আকাশবাণীর পক্ষ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের শ্রোতা বন্ধু ছিলেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং অবশ্যই আপনারা শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি।

যুব অনুষ্ঠান শুনলেন। উপস্থাপনায় বর্ণা ভট্টাচার্য এবং শ্রীজ্যোতি ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি, গ্রামেগঞ্জে একটু পরেই।

0: নমস্কার। আকাশবাণী শিলিগুড়ির গ্রামে গঞ্জে অনুষ্ঠানে আজ আমরা এসে পৌঁছেছি জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের বানারহাট থানা এবং পোস্ট অফিস লক্ষ্মীকান্ত পাড়ার চামটিমুখী গ্রামে। এখানে আমরা সম্মানীয় পরিতোষ রায় এবং সম্মানীয় অসীম ওরাও, এই দুজন কৃষক বন্ধু যারা এখন এই মুহূর্তে শূকর পালনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, এরকম দুজন প্রগতিশীল কৃষক বন্ধুর সঙ্গে আমরা আলাপচারিতায় নিয়োজিত হব। আকাশবাণী শিলিগুড়ি গ্রামেগঞ্জ অনুষ্ঠানে আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাই। নমস্কার পরিতোষবাবু, নমস্কার অসীমবাবু, আপনাদের দুজনকেই স্বাগত। এই দীর্ঘ আপনাদের যে জীবন, আপনারা যে সংগ্রামে ব্যস্ত হয়েছেন শূকর পালনের উপরে, এই শূকর পালনের উপরে আমি প্রথমে পরিতোষবাবুর কাছেই শুরু করি। পরিতোষবাবু, আপনি তো শুরু করেছেন 2011 সাল থেকে, তাই তো? তো আপনি, হ্যাঁ, 2011 সাল থেকে আপনি শূকর পালনে ব্রতী হয়েছেন। এই দীর্ঘ 15 বছর, দীর্ঘ 11 সাল থেকে 15 বছরই হচ্ছে, তাই না? 15 বছরই আপনার যে অভিজ্ঞতা শূকর পালনে, আপনি তো একদিনে এই বর্তমান অবস্থায় আসেননি। 11 সাল থেকে যে আপনি শুরু করেছেন, আপনি বলছেন যে আপনি 15 আগস্ট থেকে শুরু করেছেন, যে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন থেকে। বাহ, খুব একটা দারুণ দিন, ভারতবর্ষের স্বাধীনতা লাভের যে দিন আমরা পালন করে থাকি, সেই দিন থেকে আপনি আপনার জীবন উৎসর্গ করেছেন স্বনির্ভর হবার লক্ষ্যে এই শূকর পালনের প্রতি। তো এই ক্ষেত্রে আপনার মূল্যবান মতামত একটু শুনতে চাই, আপনি কেন নিয়োজিত হলেন এই শূকর পালনের প্রতি, বলুন।
1: দীর্ঘদিন আমি অনেক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু থাকার ফলে অর্থনৈতিক অনটনের কারণে সেটা আমি করতে পারি নাই। কিন্তু অল্প পয়সার মাধ্যমে আমি উন্নতির লক্ষ্যে এই শূকর পালনটাকে আমি একমাত্র স্বনির্ভরতার মানে শ্রেষ্ঠ কেন্দ্রবিন্দু হিসাবে বেছে নিলাম।
0: আর আপনার সঙ্গে কিন্তু আপনার স্ত্রী কণিকা রায়, উনিও যুক্ত আছেন।
1: হ্যাঁ, যুক্ত আছেন।
0: আপনারা দুজনে মিলে ভালোবেসে সন্তান পালনে এই শূকর পালন করছেন, তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা,
1: আমার প্রথম শুরুয়াত 2011 সালে 15 আগস্ট।
0: আচ্ছা আচ্ছা।
1: আমি প্রথম 4টা নিয়ে শুরু করি, 3টা মেল, 1টা ফিমেল নিয়ে।
0: আচ্ছা।
1: প্রথমে সর্বপ্রথম আমরা মাটিতে রেখে চাষ শুরু করি।
0: আচ্ছা আচ্ছা।
1: দীর্ঘ 9 মাস যাওয়ার পরে বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে বিক্রি করে তারপরে সর্বপ্রথম একটা 20 ফুটের একটা ছাপড়া তৈরি করলাম।
0: 20 ফুটের একটি ছাপড়া তৈরি করেছিলাম। হ্যাঁ।
1: বাচ্চা বিক্রি করার পরে মোটামুটি 6 মাস পরে আবার মানে বাচ্চা হলো, তারপরে আমি

0: আর একটা 20 ফুটের একটা বাংলা ঘর সর্বপ্রথম তৈরি করি।
1: আচ্ছা আচ্ছা,
0: মানে আস্তে আস্তে দীর্ঘ এরকম করতে করতে বর্তমান আমার আর কি এই লাগাতার 15 বছরে আর কি মোটামুটি ঘর আমার 50 ফিট বাই 26 ফিট।
1: আচ্ছা আচ্ছা,
0: এবং বাউন্ডারি আমার যে আছে বাউন্ডারি তার জমির সঙ্গে আর কি পুরো 1.5 বিঘা এরিয়া ব্লক করানো আছে। এর মাধ্যমে আমি অর্ধমুক্ত হিসাবেই আছি, আমি চাষবাস করতেছি। রাত্রেবেলা আমি ঘরের ভিতরে রাখি, দিনের বেলা আমার বাউন্ডারি এরিয়ার মধ্যে আমি ছেড়ে দিই।
1: তার মানে আপনি সেমি ইন্টেনসিভ পদ্ধতিতে আপনি শূকর পালন করছেন। তো আপনার এখানে যে শূকর পালনটা আপনি করছেন, এখানে কি কি ভ্যারাইটি আছে?
0: আমার এখানে বর্তমান ভ্যারাইটি মানে 3 রকমের।
1: আচ্ছা,
0: একটা হলো ঘুঙরু, পিওর ঘুঙরু।
1: আচ্ছা,
0: আর একটা ঘুঙরুর মধ্যে থেকে ওটাকে TNT বলে।
1: আচ্ছা,
0: মানে ওর TNT যেটা ওর একটু ছোটটা একটু লম্বা থাকবে, আর যেটা পিওর ঘুঙরু ওটা মুখটা একটু থোবড়া থাকবে।
1: আর কানটা বড় বড় হয়,
0: কানটা বড় বড় হয়।
1: আর ঘুঙরু কিন্তু আমাদের এই তরাই অঞ্চলের এখানকারই শূকর।
0: হ্যাঁ, এখানকারই শূকর, এবং মানে বেস্ট ব্রিড বলা যায়।
1: হ্যাঁ, বেস্ট ব্রিড। হ্যাঁ, আর আপনার এখানে দেখলাম যে আপনি শঙ্কর ব্রিডও করেছেন ইয়র্কশায়ারের সঙ্গে। ইয়র্কশায়ারের সঙ্গে,
0: হ্যাঁ, ইয়র্কশায়ার প্লাস ঘুঙরু ব্রিড এটা।
1: আচ্ছা আচ্ছা,
0: এই ব্রিডটাও এখানে আছে। আর একটা যেটা হলো জংলি শূকরের ব্রিড,
1: জংলি শূকর একটা আছে,
0: এই ব্রিডটাও এখানে।
1: এটার মেইন কারণ
0: এটা মানে কিছু কিছু ধর্মের ক্ষেত্রে আর কি ব্যবহার করে, সেই কারণে আর কি মার্কেট ভ্যালুটা একটু বেশি।
1: আচ্ছা,
0: আর এগুলা সব জায়গাতে পাওয়া যায় না।
1: আচ্ছা আচ্ছা,
0: সেই কারণে আমি এই বিটটাকে একটু বেছে নিয়েছি।
1: আচ্ছা আচ্ছা, দেখুন পরিতোষ বাবু, আমাদের শূকর যে আমরা পালন করি, এই আপনি করছেন সেমি ইন্টেনসিভ পদ্ধতিতে, এই শূকর কিন্তু যেটা পালন করছেন এটা কিন্তু বছরে আপনার 2 বার বাচ্চা দেয়। কারণ আমরা যতদূর জানি 114 থেকে 115 দিন গর্ভধারণ ক্ষমতা থাকে, তাই এটা কিন্তু আমার মনে হয় আমাদের নবীন প্রজন্মের কাছে একটা ভালো খবর যে যে প্রাণীটি আপনি পালন করবেন সেটা কিন্তু বছরে 2 বার বাচ্চা দিচ্ছে। তার মানে 2 বার বাচ্চা দেওয়া মানে 114 থেকে 115 দিনের মধ্যে তার গর্ভধারণ ক্ষমতা, তার মানে 365, মানে 2 বার সে বাচ্চা দেয়। মানে বেশি বাচ্চা, বেশি প্রোডাকশন, বেশি লাভ, তাই তো? আর তার জন্যই আপনি এই শূকর পালন এই যে পদ্ধতি আপনি আপন করে নিয়েছেন। আপনারা নিজেরাই, আপনারা স্বামী স্ত্রী মিলে লুক আফটার করেন, তাই তো? আপনারা দুজনে মিলে এখানে বলতে গেলে সারাটা দিন আপনারা এখন মেইন যে আয়ের যে উৎস সেটা কিন্তু এই শূকর পালন,
0: একমাত্র
1: শূকর পালন। দেখুন এই যে আপনি পালন করছেন, আপনি কি সরকারি কোনো সহযোগিতা কি পেয়েছেন বা কোনো প্রযুক্তিগত সহায়তা?
0: সরকারি কোনো সহযোগিতা এখন পর্যন্ত আমি পাইনি,
1: মানে
0: একবার নয় 2 বার 3 বার গিয়েছিলাম। তো আমাকে বলছিল যে বর্তমানে তো কোনো সাবসিডি লোন নেই, লোন নিতে পারেন ডাইরেক্ট। তো আমি বললাম যে ডাইরেক্ট লোন নেব না, যদি সাবসিডি লোন থাকে তাহলে আমি নিতে পারি।
1: আচ্ছা, আরেকটা ব্যাপার, দেখুন আপনি কিন্তু হাতে কলমে এই শূকর পালনের ব্যাপারে আপনি সহযোগিতা পেয়েছেন আমাদের এই ধূপগুড়ি ব্লকের যিনি প্রাক্তন ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসার ছিলেন শুভেন্দু মণ্ডল সাহেবের, আপনি তার কাছে হাতে কলমে প্রশিক্ষণ পেয়েছেন। পরবর্তীতে আপনি সহায়তা পেয়েছেন ডাক্তার অসীম কুমার সরকার, যিনি ধূপগুড়ি ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসার আছেন, ওনার কাছ থেকে আপনি কিছু ওষুধপত্র বা সহায়তা পেয়েছেন। এছাড়াও আপনি কি জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের থেকে ডাক্তার মানস কুমার দাসের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন প্রযুক্তিগত বা কোনো কিছু?
0: হ্যাঁ, প্রযুক্তিগত কিছু পাই, কোনো ওষুধপত্র সেখান থেকে পাওয়া যায় না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: খাওয়ারও কিছু পাই নেই, শুধু কেভিক থেকে আমাকে 1টি ড্রাম আর 2টি গামলাই শুধু দিয়েছে।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ওই আপনার প্রতিপালনের ক্ষেত্রে মানে সেরকম ভাবে আপনি কোনো পিগলেটস মানে শূকর ছাড়া এখনো পর্যন্ত কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে পাননি, কিন্তু ডক্টর মানস কুমার দাসের আপনি সহায়তা, প্রযুক্তিগত সহায়তা পেয়েছেন, পরামর্শ পেয়েছেন। আগামী দিনে নিশ্চয়ই আপনি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে আরও যোগাযোগ নিবিড়ভাবে রাখবেন, যাতে সেখান থেকে আপনি বিনে পয়সায় সরকারি যে আনুকূল্য শূকরের বাচ্চা ঘুঙরু ব্রিড, কেননা কৃষি বিজ্ঞান কেন্দ্রে মানে যেটা হচ্ছে পিগলেটস যেটা বাচ্চা বিনামূল্যেই কিন্তু কৃষক বন্ধুদের দেওয়া। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি আশায় থাকবো আমরা যে আপনি সহযোগিতা পাবেন। তো এই যে আপনি শূকর পালন করলে এতদিন ধরে করছেন, তাতে আপনার কী মনে হয় এই শূকর পালন করে আপনি যে সেমি ইন্টেনসিভ পদ্ধতিতে কাজ করছেন স্বামী স্ত্রী মিলে, কীরকম আয় হতে পারে বা আপনার কীরকম কতগুলো বাচ্চা হয়েছে বিক্রি করেছেন?
0: আয় তো অবশ্যই

0: মানে অন্যান্য কিছু ব্যবসার ক্ষেত্রে আর কি, আপনি যদি এখন ভাবতে চান তো শুকর ব্যবসায় মানে অনেক বেশি লাভ যদি এটা আপনি করতে পারেন আর কি। তো সঠিক সময়ে যদি আপনি করতে পারেন, দুই বছরে একটা মা শুকরকে মানে পাঁচবার বাচ্চা নেওয়া যাবে,
1: পাঁচবার।
0: কিন্তু সঠিক সময়ে সবকিছু সমস্ত কিছু করতে হবে, সঙ্গে কিন্তু অর্থনৈতিক ক্ষমতাও সঠিক থাকতে হবে, তাহলে কিন্তু এটা সাকসেসফুল হবে। আর যদি মানে অর্থনৈতিক ক্ষমতা একটু কম থাকে, তাহলে ওই দুই বছরে চারবারই সম্ভব,
1: চারবারই সম্ভব।
0: কিন্তু যদি অর্থনৈতিক ক্ষমতা সঠিক থাকে আর কি, তাহলে কিন্তু দুই বছরে পাঁচবার বাচ্চা নেওয়া যায়, আর তাতে অধিক লাভবান হওয়া যায়। সারা বছরে আমি তো বেশি আমি করতে পারি না, ওই বছরে দুইবারেই মানে দুই বছরে চারবারই আমি নেই। তো সেই হিসাবে বর্তমানে আর কি প্রতি বছরে আর কি আমার শুধু বাচ্চা বিক্রি করে মানে 6.5 থেকে 7.5 লাখ টাকার মতো আসে আর কি।
1: দেখুন,
0: আর আমার খরচ যেটা সারা বছরে আমার খরচ প্রায় ওই 3.5 থেকে 4 লাখ।
1: আচ্ছা, এই যে শুকর যে খাবারটা, এই খাবারটা কি আপনি নিজে হাতেই বানান নাকি আপনি বাজার থেকে কিনে আনেন?
0: না, বাজার থেকেই কিনে আনি, নিজে হাতে তৈরি করতে পারি না এখনো।
1: আচ্ছা,
0: মানে সমস্ত কিছু তৈরি করার পদ্ধতি দিয়েও আমি জানি।
1: আচ্ছা,
0: কিন্তু সমস্ত জিনিস একসঙ্গে না থাকার কারণে আমি সেই খাবারটা তৈরি করতে পারতেছি না।
1: আচ্ছা,
0: কিন্তু পদ্ধতিও আমার জানা আছে, মানে শুকরের খাওয়া কীভাবে ম্যাস্ট তৈরি করতে হবে বা ওদের প্রোটিনযুক্ত খাবার কীভাবে তৈরি করা যাবে, সমস্ত কিছু আমার মানে কমপ্লিট আমি মানে প্রশিক্ষিত আছি। কিন্তু আমি অর্থনৈতিক কারণে সেটা মানে যেতে পারতেছি।
1: হ্যাঁ, যদি এই ক্ষেত্রে আপনার এই শুকর ফার্ম যদি সরকারি কোনো আনুকূল্য পেয়ে যায়, সেই আশাতেই আমরা থাকবো। কারণ আপনি যেভাবে এই শুকর পালনটি করছেন, আমার মনে হয় আগামী দিনে এই অনুষ্ঠান শোনার পর আমাদের যারা আমাদের যুবক যুবতীরা আছেন, তারা নিজের এলাকায় যদি এই শুকর পালন সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে এবং সকলের প্রযুক্তিগত সহায়তা নিয়ে করে উঠতে পারে, তাহলে নিশ্চয়ই তারা লাভবান হবে, এই আশা তো রাখাই যায়।
0: হ্যাঁ, রাখা যায়, স্বনির্ভরশীলতা মানে অবশ্যই হতে পারে।
1: তো এই এই ক্ষেত্রে তাহলে আমরা জানতে পারলাম যে আপনার এখান থেকে আপনি যা যেভাবে বললেন, তাতে আপনি দু বছরের যে খরচের হিসেব দিলেন, আয়ের হিসেব দিলেন, সেই থেকে মনে হয় আগামী দিনে এই শুকর পালনের প্রতি মানুষের আরও আগ্রহ বাড়বে, আর এর মার্কেট ভ্যালুও তো বাড়ছে, কেননা এর তো চাহিদা বাজারে তুঙ্গে এখন। আপনি যখন বলছিলেন যে যেটা আপনি ওই জংলি শুকর যেটা, তার মার্কেট প্রাইস কত বলছিলেন যখন কেজিতে?
0: 800 টাকা কিলো,
1: খুচরো মূল্য 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হয়তো সেখানে মাঝখানে কিছু ইন্টারমিডিয়েট থাকে যারা নিয়ে গিয়ে বাজারে করে, কিন্তু যাই হোক মানে মানুষের কাছে তো এর গ্রহণযোগ্যতা আছে, এর মাংসের একটা ভ্যালু আছে, দাম পাচ্ছে। তাই আগামী দিনে নিশ্চয়ই এই শুকর পালন আপনার মতো যারা মানুষ বা অসীমবাবু যারা মানুষ যারা পালন করছেন, আগামী দিনে আমরা আশা করব যে এই দিকে মানুষের নজর নিশ্চয়ই আসবে। ধন্যবাদ আপনাকে পরিতোষবাবু। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের কৃষক বন্ধু অসীম ওরাও, ওনার বাড়ি মাঝিয়ালি বস্তি, পোস্ট অফিস নাথুবাহাট, থানা বানারহাট, জলপাইগুড়ি জেলা। আচ্ছা অসীমবাবু, আপনি কি বলবো, আপনি যে শুকর পালন করছেন, আমরা সব পাশাপাশি বসে আছেন, তো আপনি কবে থেকে শুরু করেছেন?
2: আমি শুরু করছি 2012 থেকে, তার আগেও মানে এক দুইটা করে বাড়িতে পালতো।
1: আচ্ছা আচ্ছা,
2: এক দুইটা করে বাড়িতে পালতো আমার বাবা মা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা,
2: তারা পালতো এক দুটো করে।
1: আপনি কি সেখান থেকে অনুপ্রাণিত হয়েছেন?
2: আমি সেখান
1: মানে বাবা মা আগে পালন করতো, সেখান থেকে আপনি অনুপ্রাণিত হয়ে আপনি পরবর্তীতে এটাকেই পেশা হিসেবে নিয়েছেন, তাই তো? বাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আপনি এই মুহূর্তে আপনার যে শুকর পালন যে খামার, সেখানে কতগুলো শুকর আছে, মানে মেয়ে শুকর আর পুরুষ শুকর আর বাচ্চা?
2: আমার কাছে মেয়ে শুকর আছে মোটামুটি 20টার মতো, আর পুরুষ শুকর আছে 10টার মতো।
1: আচ্ছা আচ্ছা, এখানে খাসি বলছিলেন যে আপনি খাসি?
2: খাসি খাসি 10টার মতো আছে, একটা আর কি মেল আছে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ব্রিড করার জন্য একটা আছে। তো এই যে আপনার যে পশুপালন খামার, সেখানে আপনার আপনিও তো সেই সেমি ইন্টেনসিভ পদ্ধতিতে, মানে এই এই যেরকম ঘর করে এরকম করে ছেড়ে দিয়ে এরকম করেই তো করছেন, তাই তো? তাতে আপনার এখানে আপনারা তো স্বামী স্ত্রী আপনারা কি দুজনেই করছেন নাকি? আপনাদের দেখে তো আরো উৎসাহিত হওয়া উচিত, কেননা এই যেরকম পরিতোষ বাবু ওনারা স্বামী স্ত্রী মিলেই কিন্তু এটাকে আগলে রেখেছেন, আপনারাও আগলে রেখেছেন। তো আপনার ওখানে এই যে শুকর পালনটা আপনি করছেন, আপনার এলাকায় তার একটা ছাপ পড়েছে নিশ্চয়ই, যে আপনি এই যে তো পরিশ্রম করে করছেন, আপনার দেখা দেখি তো আরো নিশ্চয়ই কেউ যারা সব আগ্রহী হয়েছে নাকি?
2: হ্যাঁ, আমার বাড়ির আশেপাশে আছে আরো দু চারজন আছে, ওরা মোটামুটি এক দুটো করে এরকম ভাবে পালে।
1: হ্যাঁ হ্যাঁ, মানে আপনাকে দেখে তারাও মানে উৎসাহিত হয়েছে, আগামী দিনে নিশ্চয়ই আরো তারাও আরো বেশি করে পালবে, কারণ যদি এখান থেকে লাভজনক কিছু উঠে আসে সবাই যেমন দেখবে যখন। তো আপনি প্রশিক্ষণ কবে নিয়েছেন?
2: আমি 2024 নিয়েছি রামসাহেব থেকে।
1: ও, আপনি জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে 2024 সালে প্রশিক্ষণটা নিয়েছেন, তো তার আগে থেকেই আপনি শুরু করেছেন?
2: তার আগে থেকে।
1: তারপরে প্রশিক্ষণ নিয়ে তো নিশ্চয়ই প্রশিক্ষণে আপনি মোটামুটি ফার্স্ট এইড যেটা বলে প্রাথমিক চিকিৎসা এগুলো আপনি তো পেয়েছেন ওখান থেকে, তাই তো? ওখান তারপরে আপনার সঙ্গে কি কোনো প্রযুক্তিগত সহায়তা আপনি পেয়েছেন জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে?
2: হ্যাঁ, এরকমই তো ওষুধপত্র ব্যাপার নিয়ে এই সমস্ত নিয়ে আমাদেরকে মানে যখন ট্রেনিং নিয়েছিলাম তখনই বলেছিল কোনো সমস্যা হলে আমরা সেখানে ফোন করি, মানস স্যারের সঙ্গে কথা বলি।
1: ডক্টর মানস কুমার দাস আছেন ওখানে সায়েন্টিস্ট, হ্যাঁ
2: ওনার সঙ্গে কথা বলে কোনো সমস্যা সে ওখান থেকে আমরা সমাধান পেয়ে যাই।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে এই ক্ষেত্রে এমনি শুকর পালন করতে রোগের যে ব্যাপারটা সেটা নিয়ে কি আপনার কিছু মানে সমস্যা আছে, রোগ কীরকম হয়?
2: আমার কাছে তো যে বিটটা আছে ঘুংরু বিট, এখানে তো আমাদের ডুয়ার্সের মধ্যে এটাই মনে করো।
1: হ্যাঁ, ঘুংরু আমাদের এখানকার স্থানীয় ব্রিড, একটা বড় বড় কান হয়,
2: বেশি এক্সিস্টমেন্ট আছে, অত কিছু রোগ এখানে আমি তো ঘুংরু বিট পালন করছি তো অত কিছু এখানে রোগ বিধি আমি দেখি না। তবু যেটা সাইন্টিফিক পদ্ধতিতে যেটা মানে আমরা ট্রেনিংয়ে শিখছি এখন সেই ভ্যাকসিনগুলো সময় মতন আমরা করাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই তো দরকার প্রাথমিকভাবে, যদি মানে বলে না যে প্রিভেন্টিভ মেজারগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু রোগটা একটু কমই হয়। আপনি কি বলেন পরিতোষবাবু, তাই না? আমি যদি আগের থেকে প্রিভেন্টিভ মেজারগুলো নিতে থাকি মানে প্রতিরোধক কোনো রোগ আসার আগে, তাহলে কিন্তু আমার এই শুকরের কিন্তু সেরকম রোগ আসবে না। হ্যাঁ, সেই জন্য এটা একদম প্রাথমিকভাবে
0: মানে সারা বছরের মধ্যে শীতের শুরুতে শুরুর মাধ্যমে সোয়াইন ফ্লু বর্ষার ঠিক আগে এই FMT ভ্যাকসিন এই দুটো অবশ্যই করতে হবে।
1: ঠিক, FMT FMT ভ্যাকসিন
0: এই দুটো ভ্যাকসিন অবশ্যই,
1: ঠিক বলেছেন। আর
0: সারা বছরে একবার কমসে কম একবার অ্যামোক্সিসিলিন এলে যেটা,
1: আচ্ছা,
0: 1 ml করে প্রতিটা শুকুরকে অবশ্যই দেওয়া উচিত।
1: ঠিক,
0: এটা হলো সর্বপ্রথম রোগ প্রতিষেধক ঔষধ।
1: ঠিক, রোগ প্রতিষেধক ব্যবস্থা আমাকে নিতেই হবে, না হলে ফার্মের বিরাট ক্ষতি হয়ে যাবে, তাই না? কেন রোগ হয়ে গেলে তখন কিছু করার থাকে না। এই যে আপনি বলছিলেন পরিতোষবাবু যে আপনার মাঝখানে এই যে আপনার দীর্ঘ যে সময় মাঝখানে কিন্তু একবার আপনার এরকম বিপদ এসেছিল, সেটা কি বলুন তো একটু?
0: সেটা তো মানে কি বলবো স্যার, যেটা তো আমি নিজের চোখে দেখিনি।
1: আচ্ছা,
0: কিন্তু একদিনে সমস্ত মাল মানে শেষ হয়ে গেল,
1: একদিনে
0: সমস্ত মাল শেষ,
1: সব প্রাণীগুলো মরে গেল।
0: বাচ্চায় তো 197টা ছিল, টোটাল 137টা মাল, একদিনে সমস্ত মাল শেষ।
1: এটা কিন্তু বিরাট একটা ক্ষতি, মানে 70টা প্রতিবেশী 70টা, আর তারপরেই আপনি এই ফেন্সিংটা দিয়েছেন?
0: তারপরেই আমি ফেন্সিং দেওয়া শুরু করেছি।
1: আচ্ছা অসীমবাবু, আপনার তো এরকম কোনো সমস্যা হয়নি তো?
2: না না, আমার তো এরকম কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
2: আমি ভ্যাকসিনেশনটা সময় মতো করাই।
1: আচ্ছা,
2: সব কিছু মানে নজরদারি রাখি, কেননা এটা দিয়ে আমার মনে করো এখন
1: ভবিষ্যৎ, তাই তো? এটাই আপনার এখন ভবিষ্যৎ, আপনার ধ্যান জ্ঞান এই শুকর পালন। তো এইদিকে নজর আপনাকে ঠিকভাবে যদি রাখতে পারেন তাহলেই আগামী দিন আরও উজ্জ্বল হবে। আশা করি পরিতোষবাবুর যে সমস্যাটা হয়েছিল মাঝখানে সেই সমস্যা যেন আর কারো না হয়। হ্যাঁ, এই জন্য চারদিকে ফেন্সিংটা দেওয়াটা খুবই জরুরি, যেহেতু ফার্ম করতে গেলে খামার করতে গেলে এবার ফেন্সিংটা আগামী দিন আরও ভালো হোক। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ওখানে এই যে আপনার শুকরের যে বাচ্চাগুলো আপনি বিক্রি করেন দাম কীরকম পাচ্ছেন?
2: দাম তো আমরা লোকালে এখানে বিক্রি করি মোটামুটি 4,500-5,000, মানে কোয়ালিটি।
1: কত কেজি, কত কেজি বা কত বয়স?
2: এগুলো মোটামুটি 15 kg ওয়েটের থাকে, 45 দিন
1: 45 দিনে 15 kg ওয়েট, মোটামুটি 4,500 টাকায় বিক্রি করেন। আচ্ছা আচ্ছা পরিতোষবাবু, আপনার এখানে আপনি কি দরে বিক্রি করেন বাচ্চাগুলো, কত কেজি?
0: আচ্ছা, যেগুলো 6 থেকে 7 কিলো বাচ্চা।
1: আচ্ছা,
0: সর্বনিম্ন দাম 3500।
1: আপনার এখানে সর্বনিম্ন 3500 টাকা,
0: মানে 12 থেকে 15 কিলো।
1: আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার এলাকায়, আপনার এখান থেকে মানে আপনাদের দুজনেরই খামার থেকেই বাচ্চা বিক্রি হয়ে গেছে। এবার যদি আপনি উদ্বৃত্ত পরিমাণে বাচ্চা আপনার এখানে যদি উৎপাদন হয়, তাহলে আপনি আরও বেশি করে লাভবান হবেন। কারণ এই যে আপনার পরিশ্রমটা হচ্ছে, এই পরিশ্রমের বিনিময়ে আপনি অনেক বেশি আয় করতে পারবেন। তো ঠিকই তো, এই ক্ষেত্রে যেমন মার্কেটের উপরেও এই ব্যবসাটা নির্ভর করে, যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা সার্থক হয় যদি মার্কেট ভ্যালুটা ভালো থাকে। তবে ইদানিং দেখা যাচ্ছে আমাদের এই উত্তরবঙ্গে, মানে পাহাড়ি এলাকায় এবং এই সমতল এলাকায় কিন্তু শুকুরের মাংসটা ভালোই বিক্রি হচ্ছে। হ্যাঁ, ভালো বিক্রি হচ্ছে, আগামী দিন আরও উজ্জ্বল হবে আশা করি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের একটু চিন্তা করা দরকার, মানে সরকারি ক্ষেত্রেও, যে আপনাদের মতন যে সমস্ত মানুষ এই গ্রামীণ এলাকায়, এই রিমোট এলাকায় এই শুকুর পালনটা করছেন নিজেদের একমাত্র জীবিকা হিসাবে, মানে সেখানে নিজের স্বনির্ভর এবং জীবিকা হিসাবে নিজের পরিবারের লোকজনকে নিয়ে, তাতে কিন্তু আপনারা একটা দিকে সাশ্রয় করছেন যে আপনাদের কোনো শ্রমিক রাখতে হচ্ছে না। সেই শ্রমিক রাখলে সেই পয়সাটা হয়তো তারা পেত, তাদের ফ্যামিলিটা সমৃদ্ধ হতো, কিন্তু আপনারা চাইছেন আমরা নিজেরা করতে পারলে নিজেদের কাছে থাকুক, তাহলে আমরা নিজেরা একটু আমাদের যে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা একটু আরও বাড়ুক। এই তো, এটাই তো চেষ্টা। হ্যাঁ, আপনাদের ছেলেমেয়েরা আরও ভালো পড়াশোনা করুক, তাই তো, যাতে আপনাদের ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করে পরবর্তী জীবনে তারা এখানে না আসুক। নিশ্চয়ই কোনো বাবা মা চায় না যে আমি যেটা করছি তার থেকে আমার ছেলেমেয়েরা যেন না করে, যা ভালো করে পড়াশোনা করে আরও সমৃদ্ধ হয়, আরও ভালো জায়গায় কিছু করুক, তাই তো? এটাই তো আপনাদের দুজনেরই ইচ্ছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে একটু সরকারি সাহায্য পেলে আপনাদের এই যে ইনফ্রাস্ট্রাকচারটা, এটা আরও ভালো হতে পারে, তাই না? আর এক্ষেত্রে সরকারি শুধু টাকা পয়সা নয়, ধরুন যদি আপনি শুকরের বাচ্চা বিনে পয়সায় সরকারি খামার থেকে পান, ওষুধপত্রগুলো, ভিটামিন সাপ্লিমেন্ট যেটা, ভ্যাকসিন, তাই না, এগুলো যদি সরকারি জায়গা থেকে যদি ঠিকভাবে আপনাদের এখানে যোগান দেওয়া হয়, এমনি আপনারা তো প্রযুক্তিগত সহায়তা পাচ্ছেনই, পরামর্শ পাচ্ছেন, পরামর্শই তো সব নয়, প্রয়োজন হচ্ছে ওষুধ, ভিটামিন সাপ্লিমেন্ট আর পাশাপাশি ভ্যাকসিন, যাতে এটা সরকারি ক্ষেত্রে সঠিকভাবে যোগান আপনাদের থাকে, তাহলে সব থেকে ভালো হয়, তাই না? আচ্ছা পরিতোষবাবু, আপনি বলছিলেন যে আপনার এখান থেকে যে শুকরের বাচ্চাগুলো যে বিক্রি হয়, হ্যাঁ, আপনার কাছ থেকে কি কোনো সরকারি সংস্থা বা কোনো এফপিসি বা এফপিও কি কোনো শুকরের বাচ্চা কিনেছে?
0: হ্যাঁ কিনেছে, আমার এই দীর্ঘ 15 বছরে 7 বার কিনেছে। দ্বিতীয়তে নিল সেটা হলো নাগরাকাটার এক মহিলা গ্রুপ।
1: আচ্ছা,
0: তৃতীয়তে ছিল আর একটা গ্রুপ, সেটা হলো সাকুয়াঝোড়া।
1: সাকুয়াঝোড়া, আচ্ছা।
0: তৃতীয়তে আসলো আমাদের নাথুয়া অঞ্চলেরই।
1: আচ্ছা,
0: এটা ওই গ্রুপের নামটা জানি না।
1: আচ্ছা, এটা কতগুলো বাচ্চা নিয়েছে আপনার কাছ থেকে?
0: 10টা করে নিয়েছে।
1: 10টা করে
0: একটা গ্রুপের থেকে আমরা 20টা।
1: আচ্ছা, এমনি আপনার ওই 10টি করে বাচ্চা নিয়েছে 5টি স্বনির্ভর গ্রুপ, মহিলা স্বনির্ভর গ্রুপ, আর একটি গ্রুপ নিয়েছে 20টি বাচ্চা, আর এগুলো সবই হচ্ছে এফপিসির আন্ডারে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি আপনার কোনো অসুবিধা হয়েছে?
0: অসুবিধা কি, এটা যদি আমরা ডাইরেক্ট সরকারি মানে খাতা থেকে যদি আমরা দামটা মূল্যটা পাই তাহলে সবচেয়ে বেশি ভালো হতো।
1: তার মানে
0: সরকারি হিসাবে মূল্য তো সর্বনিম্ন মানে 4500 টাকা।
1: আচ্ছা,
0: কিন্তু আমরা পাচ্ছি মাত্র মানে ওই 3200 থেকে 3500 টাকা।
1: তার মানে আপনি চাইছেন যদি স্বনির্ভর গ্রুপের আমাদের যারা মা বোনেরা আছেন, তারা যদি সরাসরি আপনার এই পশুপালন খামার থেকেই এটা তারা ক্রয় করতেন, তাহলে আপনি একটু বেশি পয়সা পেতেন।
0: হ্যাঁ,
1: আচ্ছা, এক্ষেত্রে অসীমবাবু, আপনি তো এফপিসির সঙ্গে যুক্ত আছেন, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার কি অভিমত? উনি বলছেন, পরিতোষবাবু এটা অনুযোগ করেছেন আর কি, যে যদি সরাসরি যদি স্বনির্ভর গ্রুপগুলো টাকা দিয়ে ওনার কাছ থেকে কিনতো তাহলে ওনার একটু বেশি দাম পেতেন। তো আপনি তো এফপিসির সঙ্গে যুক্ত আছেন, তো আপনার কি অভিমত এই ক্ষেত্রে? এফপিসি কি এই যে এফপিসির মাধ্যমে কিনছে, সেক্ষেত্রে এফপিসির ব্যাপারটা কি, লাভটা কি, কোনো কি লাভ?
2: পরিতোষদা যে কথাটা বললো,
1: আচ্ছা আচ্ছা,
2: উনি ওনার মতামত হিসেবে বললো কথা, ওনারটাও ঠিক। আমি তো নিজে এপিসি তে আছি। এপিসি দেখুন, এপিসি চালাইতে গেলে মোটামুটি এমনি তার চলে না, সেখানে পরিচালনাগত একটা খরচ থাকে,
1: খরচ থাকে একটা। হ্যাঁ,
2: ওই খরচ যাতে ওইখান থেকে যাতে 50-100 টাকা যদি বাঁচে, সেখানে অনেক মনে করো 10-15 জনক 20 জনক সেখানে কর্মচারী থাকে একটা এপিসি তে।
1: মানে আপনি বলতে চাইছেন যে এপিসি তো এই এতগুলো কৃষক বন্ধু মা বোনেদেরকে নিয়েই তো একটা সংগঠন, তাই না? মানে কৃষক বন্ধু বা স্বনির্ভর গ্রুপের বন্ধু হিসেবে কাজ করে, সেক্ষেত্রে একটা পরিচালনাগত

0: খরচ থেকে যায়, সেই জায়গাতেই এফপিসি একটা সামান্য টাকা হয়তো পরিচালনাগত খরচ সামলানোর জন্যই ওখান থেকে রেখে দেয়। মানে এটা, এতে কি হয়, শুধু একজন না, অনেক কৃষক বন্ধুরই কিন্তু তাতে সামগ্রিক উন্নতি সাধন হয়। এই ক্ষেত্রে ওই জন্য এফপিসির মাধ্যমে ওই স্বনির্ভর গ্রুপের মহিলাদের কিনে দেওয়া হয়, তাই তো? বা এটা খুব ভালো জিনিস, এটা এটাও একটা উদ্যোগ। যেমন পরিতোষবাবুও বলছিলেন সরাসরি ওনার কাছ থেকে, যেমন অনেক খুচরো যারা ক্রেতা তারা কেনেন, তো উনিও চাইছিলেন যে যদি স্বনির্ভর গ্রুপরা সরাসরি ওনার কাছ থেকে শুকর ছানাগুলো কিনতেন, উনি একটু দাম বেশি পেতেন। এটা একটা ওনার মত, উনি অনুযোগ করতেই পারেন, এটা স্বাভাবিক। একজন শুকর পালনকারী হিসাবে ওনার একটা দাবি থেকেই যায়। হ্যাঁ, আর সেই ক্ষেত্রেও আর এপিসিরও একটা গুরুত্ব থেকে যায়। এপিসিও এই 200-300 কৃষক বন্ধুকে একসঙ্গে একটা সম্মিলিত একই জায়গাতে নিয়ে আসা, এটা একটা বিরাট ব্যাপার না, সবাইকে নিয়ে চলা। সেই ক্ষেত্রে সবাইকে সুবিধে পাইয়ে দেওয়াও এপিসি একটা বিরাট দায়িত্ব। আর সেটা সরকারও চায় যে এপিসিকে আমরা সহায়তা করব, এপিসির মারফতে আমরা একদম গ্রাসরুট লেভেলে পৌঁছে যাব। তো খুব ভালো লাগলো এটা, আজকে আপনাদের দুজনকে একই সঙ্গে পেলাম আকাশবাণী শিলিগুড়ি গ্রামেগঞ্জে অনুষ্ঠানে। আপনাদের এই মূল্যবান সাক্ষাৎকার আগামী দিনে আমাদের উত্তরবঙ্গ কেন, সমগ্র পশ্চিমবঙ্গে এবং উত্তর পূর্বাঞ্চলে এই শুকরের ছানা যাতে আরও বেশি করে পালন হয়। কারণ আমরা জানি যে দক্ষিণ ভারত থেকে এখনও কিন্তু প্রচুর শুকর ছানা আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যায়, ট্রাকে ট্রাকে যায়। হ্যাঁ, আমরা দেখি তো। সেই ক্ষেত্রে যদি এই আপনাদের মতন যারা পশুপালনকারী আছেন, আপনাদের এই যে শুকর ছানাগুলি যদি এইভাবে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও যায় আগামী দিনে, এই চেষ্টা আরও সঠিকভাবে সরকার দেখুক, প্রশাসন দেখুক, আপনাদের উন্নতি হোক, এই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: নমস্কার।
0: নমস্কার।
2: এখন শুনবেন লোকগীতি, আর এর সাথেই শেষ করছি আজকের অনুষ্ঠান।

0: এতক্ষণ গ্রামে গঞ্জে অনুষ্ঠানে শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, আর্থিক স্বনির্ভরতা ও শূকর পালন এ বিষয়ে পরিতোষ রায় এবং অসীম ওরায়ের সাক্ষাৎকার নিয়েছেন সৌমেন্দ্র দাস। এখন কৃষকভাইদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী ২৪ ঘন্টার কৃষকভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ অংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর, আর এর সঙ্গেই শেষ হল আজকের গ্রামে গঞ্জে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, লাইফ অন ইন ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত। চলছে ওমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ। আজকের এই ক্রীড়াঙ্গনে আমাদের বিষয় লক্ষ্য মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ 2026। আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ক্রীড়া বিশেষজ্ঞ পরাগ বিশ্বাস মহাশয়। নমস্কার পরাগবাবু।
1: নমস্কার,
0: ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত। চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ মহিলা 2026। আমরা শুরুতেই একটু সেই যে বিশ্বকাপের যে থিম সং, তার একটু টিউন শুনে নিই।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে জুড়তে আপনারা ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। পরাগবাবু, আবার একবার বিশ্বজয়ের হাতছানি।
1: একদম,
0: ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, আমরা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে?
2: বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ অমিতাভবাবু, বলুন।
2: হ্যাঁ, বিশ্বকাপ নিয়ে বলছেন তো?
0: হ্যাঁ, মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা।
2: তো দেখুন, বিশ্বকাপ তো শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আমরা জেনেছি। তো মোটামুটি ধরুন 1240টা প্লেয়ার, 48টা দেশ, 124টা, এই 104টা ম্যাচ।
0: অমিতাভবাবু, আমরা ক্রিকেট বিশ্বকাপ যেটা চলছে মহিলাদের, আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আপনি ফুটবল বিশ্বকাপের কথা বলছেন, সেটাও চলছে, সেটা নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি কয়েকবার, আরও আলোচনা করব ভবিষ্যতে। আজকে আমরা টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপ নিয়ে বলছি। আপনার কি কোনো প্রশ্ন বা কিছু জানবার রয়েছে?
2: হ্যাঁ, এই ধরুন ঋচা ঘোষ, এই যে ঋচা ঘোষ যে খেলছে, বা হরমনপ্রীত কাউর, হ্যাঁ, যারা খেলছেন আর কি। হ্যাঁ, মানে ধরুন আজকেও আবার দ্বিতীয় ম্যাচটা আছে, সেটাও আমরা একটু পরেই পরে রাখবো চোখ।
0: একদম,
2: আমার তো মনে হয় যে আজকের ম্যাচেও, হ্যাঁ, পাকিস্তানকে, হ্যাঁ, দুর্মুষ করবে এই ভারতীয় মহিলা দল। কারণ সেদিন যেভাবে যে বিশাল ব্যবধানে হারিয়েছিল, হ্যাঁ, অসীম সাহসিকতার সঙ্গে লড়ে ঋচা শর্মা এবং হরমনপ্রীত কাউর এবং তাদের অন্যান্য দলের, হ্যাঁ, সদস্যরা, তারাও যেভাবে লড়েছিল, হ্যাঁ, যে স্পিনের জাদুতে তাদের ভেলকি দেখিয়েছিল, আজও ঠিক সেই ঘটনায় ঘটবে এটা যেমন আমরা ধরে নিতে পারি।
0: আজকে পাকিস্তানের সঙ্গে খেলা নয়, আজকে নেদারল্যান্ডের সঙ্গে খেলা।
2: নেদারল্যান্ডের সঙ্গে খেলা আজকে। হ্যাঁ সরি দাদা ভাই, আই এম ভেরি সরি। হ্যাঁ, নেদারল্যান্ডের সঙ্গে খেলা, এটা আমার জানা ছিল না, কিন্তু আমি যতটুকু জানতাম আর কি, সংবাদপত্রের পাতায় চোখ বুলিয়েছিলাম,
0: পাকিস্তানের সঙ্গে
2: দলটা হবে নেদারল্যান্ড। আমি আপনার সঙ্গে একমত,
0: একদম একদম। আপনি শুনতে থাকুন, হ্যাঁ অমিতাভবাবু শুনতে থাকুন।
2: ধন্যবাদ ধন্যবাদ
0: ধন্যবাদ। হ্যাঁ পরাগবাবু, অমিতাভবাবু যেটা দিয়ে সূচনা করলেন যে দুর্মুষ করা পাকিস্তান দলকে, গতবারের এই ঠিক গত বছরই বিশ্বজয়ের স্বাদ গ্রহণ করেছে আমাদের যে মেয়েরা রয়েছে, ক্রিকেট দলের মেয়েরা, তারা কিন্তু ইতিমধ্যেই 50 ওভারের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন। এবার আবার বিশ্বজয়ের সুযোগ, তবে আরও সংক্ষিপ্ত ফরম্যাটে টি টোয়েন্টি। এটাতে এবছর প্রথম ম্যাচ ইতিমধ্যেই কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে অবহেলায় পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। আপনি কি বলবেন এই নিয়ে?
1: হ্যাঁ অবশ্যই, শুরুতেই বলি যে থিম সং দিয়ে আমরা শুরু করলাম, এবং ক্রিকেট বিশ্বকাপ মহিলাদের চলছে ফুটবল বিশ্বকাপের পাশাপাশি, কিন্তু তবু একজন শ্রোতা প্রশ্ন করলেন, এটা দেখে খুব ভালো লাগলো, থিম সংয়ের পরেই তিনি প্রশ্ন করলেন, এবং মহিলা ক্রিকেট নিয়েও তার বেশ ইন্টারেস্ট আছে দেখে মনে হলো, শুনে মনে হলো। নেদারল্যান্ডসের সঙ্গে আছে খেলা আছে, যেমন আপনি কিছুক্ষণ আগেই বললেন, এবং তিনি পাকিস্তানকে দুর্মুষ করার কথা বলছিলেন। আমরা এবার যেটা দেখলাম সেটা সেই একই কাহিনী, পাকিস্তান বোধহয় ভারতের কাছ থেকে ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচেই জিততে পারে না। এটা একটা স্নায়ুর চাপ বোধহয় শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে নয়, মহিলাদের ক্ষেত্রেও এখন এটা একটা শুরু হয়ে গেছে। আমরা যে খেলাটা সেদিনকে দেখলাম তাতে অবশ্যই খুব ভালো একটা পারফরমেন্স দেখেছি, উনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে স্পিনার্সরা সেদিনকে খুব একটা জাদু দেখিয়েছে, এবং খুব অদ্ভুত ব্যাপার যে খেলা হচ্ছে ইংলিশ কন্ডিশনে, সেখানে কিন্তু আমরা বেশিরভাগই মিডিয়াম পেসার্স ইউজ করতে চাই বা ফাস্ট বোলার ইউজ করতে চাই, কিন্তু সেদিকে আমরা দেখেছি যে আমাদের শ্রেয়াঙ্কা পাটিল রাইট আর্ম অফ স্পিনার বেশ ভালো বল করেছে, তারপরে শেফালি ভার্মাকেও ব্যবহার করা হয়েছে, এবং বেশ কিছু যারা স্পিনার্স ছিল তারাই কিন্তু শ্রীচারণী যে লেফট আর্ম অর্থোডক্স বল করে, এবং রাইট আর্ম দীপ্তি শর্মা অফ স্পিনার আমরা জানি অফ ব্রেক করে, তারাই কিন্তু মূলত খেলাটা ভারতের ঝুলিতে নিয়ে এসেছে। কারণ আপনি যদি দেখেন ভারতের খেলোয়াড়রা কিন্তু বেশ কিছু ক্যাচেস ড্রপ করেছে, ফিল্ডিং তাদের ভালো ছিল, এবং এইসব ব্যাপারে কিন্তু তাদেরকে নজর দিতে হবে, অত্যন্ত ভালোভাবে নজর দিতে হবে। প্লাস পয়েন্ট তো নিঃসন্দেহে সেদিনকে ছিল, আমরা বলবই যে শ্রীচারণী ভালো বল করেছে, উইকেট অত পায়নি, ও তিনটে উইকেট পেয়েছে, কিন্তু 5টা উইকেট 10 রান দিয়ে 4 ওভারে এই দীপ্তি শর্মার এই বোলিং পারফরমেন্স এটা কিন্তু টার্নিং পয়েন্ট ছিল,
0: ব্যাটিং এর মেরুদণ্ড ভেঙে দিয়েছে,
1: একদমই তাই, পাকিস্তানের ব্যাটিং এর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু আর কিছু ক্যাচিং কিন্তু ভালো হয়েছে, অন দ্য আদার হ্যান্ড যখন কিছু ক্যাচিং ড্রপটও হয়েছে, আবার কিছু ক্যাচেস কিছু ভালো হয়েছে, যেমন স্মৃতি মন্দানা, যে আয়েশা জাফর, ফাতিমা সানা খানের যে দুটো ক্যাচ নিয়েছে খুব ভালো নিয়েছে, আপনার পাটিল আমাদের যে খেলোয়াড় আছে সে রমিন শামিনের যে ক্যাচটা নিয়েছে খুব ভালো নিয়েছে, শ্রেয়াঙ্কা পাটিল সুপার ক্যাচ, এম বলল ম্যাচে সবচেয়ে ভালো, এবং জেমাইমা রড্রিক্স একটা খুব ভালো হাই ক্যাচ নিয়েছে। তো এগুলো তো নিঃসন্দেহে বিষয় আছে, তবে কিছু মাইনাস পয়েন্টস আমি বলবো, সেটা হচ্ছে ভারতের একটু অ্যাম্বিশিয়াস হওয়া পাকিস্তানের বিরুদ্ধে। আপনি দেখবেন যে 18-2 যখন নাকি শেফালি ভার্মা 6 রানে এবং খুব অ্যাম্বিশিয়াস বল সে হিট করতে যায়, ব্যাক টফ করে যায় লেগ সাইডে এবং সে কট আউট হয়। জেমাইমা রড্রিক্স কিন্তু মাত্র 1 রান করতে পেরেছে 7 বলে, একটু প্রেশারে ছিল, বোঝা যাচ্ছিল পাকিস্তান বোলারদের কাছ থেকে এই জায়গাগুলোকে একটু কিন্তু দেখতে হবে, একটা বড় হিট ও দিতে চায় কিন্তু সেখানে ডলি ক্যাচে ধরা পড়ে। স্মৃতি মন্দানার ক্যাচ ড্রপ হয়েছে আপনি বোধহয় দেখেছেন, শর্ট মিড অফে আলিয়া রিয়াজ তাসমিয়া রুবাবের বলে, তখন দলীয় সংখ্যা রানের সংখ্যা ছিল 27, দলীয় রান সংখ্যা ছিল 44 2 উইকেটের বিনিময়, 7.5 ওভারে এবং 27 রান ছিল তখন কিন্তু স্মৃতি মন্দানার। স্মৃতি মন্দানা কিন্তু আবার একটা জীবনদান পান যখন তার ক্যাচ ড্রপ হয় লং অনে, সেটা সায়রা জবিন অফ ড্রপ করে সাদিয়া ইকবালের বলে, তখন কিন্তু 55 রানে ছিল স্মৃতি মন্দানা এবং দলীয় রান সংখ্যা ছিল 86 2 উইকেটের বিনিময়, 12 ওভার চলছিল। এবং এই যে পরবর্তী ব্যাটাররা ততটা ভালো স্টার্ট দিতে পারেনি, স্মৃতি মন্দানার 68 রানটা কিন্তু এই ওদের যে সমস্যাগুলোকে ছাপিয়ে গেছে। হরমনপ্রীত কর তো সবসময় খুব ভালো খেলেন, ব্যাটে একটা ব্যাকবোন হিসেবে কাজ করেন, মেরুদণ্ড হিসেবে খুব ভালো খেলেছেন। ঋচা ঘোষের কথা কিন্তু উনি বোধহয় মাঝখানে বলছিলেন, ঋচা ঘোষ কিন্তু দারুণ টেইল এন্ড ব্যাটিং আবার করেছে। ঋচা ঘোষের সবচেয়ে বড় গুণ যেটা আমরা শিলিগুড়িতে বসে আছি বলছি বলে তা নয়, 34 রানে করেছে 17 বলে, এবার দেখুন স্ট্রাইক রেট কিন্তু 200, এই যে 5-4, 1-6 আরও কিন্তু ম্যাচটাকে পাকিস্তানের থেকে দূরে নিয়ে গেছে। আপনি দেখবেন দীপ্তি শর্মা 12 রান করতে পেরেছে 9 বলে, ওটাও কিন্তু একটা ছোট্ট ক্যামিও ভালো ইনিংস ছিল। তো এই ঘটনাগুলো তো ঘটেই আমাদের, আমরা ক্রিকেটে সবসময় দেখি। তাছাড়াও যে খেলাগুলো আমরা সামনে দেখলাম পাকিস্তানের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে কিছু ভালো ক্যাচেস ছিল, আমি শুরুতেই বললাম কিছু ক্যাচেস ড্রপড হয়েছে, যে জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। দারুণ একটা রান আউটের কথা বলবো আমি, দীপ্তি শর্মা যেটা করেছে মুনিবা আলীকে 41 রানে 35 বলে 41 রান, ভালো খেলছিল কিন্তু মুনিবা ওই সময়, ওই রান আউটটা কিন্তু অত্যন্ত ভালো একটা টার্নিং পয়েন্ট প্রুভ করে, 75-3 ছিল তখন দলীয় রান সংখ্যা। প্রথম ম্যাচে 64 রানে জয়, স্মৃতি মন্দানার ভালো পারফরমেন্স পাকিস্তানের বিরুদ্ধে, হরমনপ্রীত পরে ভালো মোটামুটি রান এবং পাকিস্তান অল আউট হয়ে যাওয়ার 17 ওভারে, নিঃসন্দেহে আমাদের মনোবল বাড়াবে। এবং দীপ্তি শর্মা তো একদম যোগ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এবং শ্রীচরণীয় 3টি উইকেট পেয়েছে যেরকম বললাম আমরা। তবে ওই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কিছু ক্যাচেস আমাদের কিন্তু ড্রপড হয়েছে, যেরকম একদম শুরুতেই বলি আমাদের রিচার কথাই বলি, যে ও কিন্তু উইকেট কিপার হিসেবে মুনিবা আলীর ক্যাচটা ড্রপ করে, 2 বার ড্রপ করেছে ও কিন্তু, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব দেখতে হবে। ঋচা ঘোষের ড্রপ ক্যাচটা ইজি ক্যাচ ছিল শ্রিয়াঙ্কা পাটিলের বলে মুনিবার ক্যাচটা, তারপরে অরুন্ধতি রেড্ডি একটা ক্যাচ ড্রপ করে মুনিবার, এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে ভারতীয় দলকে। তবে যেটা গঠন দেখছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখছি আমি, আপনি শুরুতেই বললেন ওডিআই চ্যাম্পিয়ন হয়েছে ভারত, মোটামুটি উই হ্যাভ দ্য সেম টিম হিয়ার, একই রকম টিম আমাদের আছে, এবং যেসব জায়গায় খেলা হচ্ছে আমি অবাক হচ্ছি, বার্মিংহ্যামে, ব্রিস্টলে, লিডসে, ম্যানচেস্টারে, সাউথহ্যাম্পটনে, লন্ডনে, 2টো স্টেডিয়ামে, এসব জায়গায় কিন্তু খুব ভালো যে স্পিন হয় তা না ট্র্যাডিশনালি, কিন্তু ভারতীয় দল স্পিন করে ওখানে উইকেট পাচ্ছে, তাহলে যদি আমাদের মিডিয়াম পেসার্সরা 1-2 উইকেট পায়, এবং ওই কন্ডিশনে মিডিয়াম পেসার্সরা কিন্তু ফাস্ট বোলার থেকে ইংল্যান্ডে অনেক বেশি ইফেক্টিভ হয়, তার কারণ হচ্ছে উইথ দ্য উইন্ড যে বলটা যায় সেটা কিন্তু যতটা মনে করুন হাফ কক যে বলগুলো থাকে, মানে স্লাইটলি শর্ট অফ লেন্থ ড্রাইভিং লেন্থের, এগুলো কিন্তু ইংল্যান্ডে ভীষণ ভালো কাজ দেয় এবং ক্যাচের সম্ভাবনা থাকে, এবং ক্যাচ বেশ কিছু উঠেছে আমরা দেখছি, বেশি যদি আমরা পুরো স্কোর লাইন দেখি, পুরো স্কোর শিট দেখি, প্রচুর ক্যাচেস উঠেছে এবং সেটাই হয়। আর গ্রুপটা আমাদের একটু কঠিন ভারতের, যখন আপনি প্রথমে প্রশ্ন করলেন আমি বলি অস্ট্রেলিয়ান,
0: আমি এই গ্রুপ নিয়ে আপনার কাছে আসতে যাচ্ছিলাম, কারণ এই যে স্পিন নির্ভর আপনি বলছেন ভারতীয় বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপ নিয়ে ভারতের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে প্রথম দুয়ে স্থান করা, এটা কিন্তু মানে ঠিক কতটা কার্যকর সেটা আপনি কি মনে করেন?
1: দেখুন, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখুন একটাই ম্যাচ খেলেছে, ইন্ডিয়াও একটা ম্যাচ খেলেছে। এখন যে পরিস্থিতির কথা আপনি বলছেন, প্রথমে গ্রুপটা বলে দিই শ্রোতাবন্ধুদের, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান এবং সাউথ আফ্রিকা। ইন এ ওয়ে এটা কিন্তু গ্রুপ অফ ডেথ, যেটাকে আমরা ফুটবলে বলে থাকি, এক ধরনের খুব কঠিন গ্রুপ, কারণ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান এবং সাউথ আফ্রিকা। পাকিস্তানকে আমি অতটা কঠিন টিম হিসেবে, শক্তিশালী টিম হিসেবে দেখছি না। অস্ট্রেলিয়া নিঃসন্দেহে ভালো দল, নেদারল্যান্ডস কিন্তু খুব একটা খারাপ দল নয়, যদি নেদারল্যান্ডসের সঙ্গে ভারতের রেকর্ড খুব ভালো আছে। এবং আজকে আমাদের এই ব্রডকাস্ট হওয়ার পরেই দু ঘন্টার মধ্যেই আমরা মুখোমুখি হচ্ছে ওলন্দাজদের বিরুদ্ধে, অর্থাৎ ডাচদের বিরুদ্ধে। তো এই গ্রুপ সম্বন্ধে বলতে গেলে পর অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, হল্যান্ড, পাকিস্তান এবং সাউথ আফ্রিকা, এরা রয়েছে গ্রুপ এ। এতে গ্রুপ বিতে আমরা দেখছি ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। অপেক্ষাকৃত সহজ গ্রুপ ওখানে ইংল্যান্ডের পক্ষে। তবে ভারত এখন পর্যন্ত খুব ভালো খেলেছে। আজকের খেলাটা যদি আমরা একটু বলি জহিরুলবাবু, তাহলে আমরা বলতে পারি যে নেদারল্যান্ডসের সঙ্গে ভারতের একটা বিরাট ফারাক আছে। আজকে হেডিংলে কার্নেগিতে খেলা হবে লিডসে, আর সেখানেও কিন্তু স্পিনার্স ইফেক্টিভ হতে পারে। এবং দু ঘন্টা পরেই শুরু হবে, যেন বললাম আমাদের ব্রডকাস্টে পরে। হল্যান্ডের সঙ্গে মুখোমুখি হয়েছে ভারত টি টোয়েন্টিতে, বেশ কয়েকবার হয়েছে এমন কোনো ইতিহাস নেই, এটা একটা ঐতিহাসিক ম্যাচ, আমি সেটি বলতে যাচ্ছিলাম। হেড টু হেড যদি আমরা দেখি সেরকম কোনো আমাদের কাছে রেকর্ডস নেই। তবে হল্যান্ডের দলকে খুব একটা ছোট করে দেখার জায়গা নেই, তবুও আমি মনে করি যে প্রায় 60-40, অর্থাৎ ভারত জেতার উইন পার্সেন্টেজ বলতে পারি আমরা, প্রথম টি টোয়েন্টি ম্যাচ দুই দেশের মধ্যে, সেখানে ভারত এবং নেদারল্যান্ডস। আজকাল তো এটা বলা যায় না যে একে অপরের কাছে খুব একটা অপরিচিত, কারণ আজকাল টিভির যুগ, ডিজিটাল যুগ, একদম ক্লোজ করে সবাই সব কিছু স্টাডি করে এবং সেই হিসাবে নিজেদেরকে প্রস্তুত করে। 60-40 বলতে পারি আমরা আজকে।
0: সবথেকে বড় কথা যে টি টোয়েন্টি ম্যাচে প্রেডিকশনটা করা যায় না আগে থেকে, কারণ টি টোয়েন্টি ম্যাচে একটা মুহূর্ত একটা ওভার কিন্তু পাল্টে দিতে পারে সেই খেলাটি
1: একদম।
0: আর যেহেতু ইন্ডিয়ার গ্রুপে আমরা এক শক্তিশালী দল হিসেবে অস্ট্রেলিয়াকে ধরে রাখতেই পারি, তারা এ পর্যন্ত নটা যে টুর্নামেন্ট হয়েছে তার মধ্যে কিন্তু ছটাতেই চ্যাম্পিয়ন,
1: ছটাতেই তারা চ্যাম্পিয়ন হয়েছে, একদম সঠিক,
0: এবং আরেকবার রানার্স, অর্থাৎ ফাইনাল তারা সাতবার খেলেছে গত নটি টুর্নামেন্টে, এটা দশম টুর্নামেন্ট। সুতরাং অস্ট্রেলিয়া যে অন্যতম দাবিদার চ্যাম্পিয়ন হওয়ার সেটা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। তার সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলটাকেও কিন্তু হেলা করা যাবে না,
1: একদমই তাই।
0: আমরা গত ওডিআই বিশ্বকাপেও কিন্তু তাদের পারফরমেন্স দেখেছি আমরা। সুতরাং ইন্ডিয়ার যে গ্রুপটা, গ্রুপ অফ ডেথ, আপনি ঠিকই বলেছেন যে এটা সত্যি সত্যি তাদের মানে দুটো গ্রুপের মধ্যে গ্রুপ অফ ডেথ, কারণ এখান থেকে যে কোনো দুটো দল যেতে পারে। আর যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, স্বাভাবিকভাবেই যেটা ওয়ান ডে বিশ্বকাপে ইন্ডিয়ার নিজেদের মাটিতে খেলার অ্যাডভান্টেজ ছিল সেটা কিন্তু ইংলিশ ওয়েদারে পাবে না। এবং আপনি একটু আগে বললেন যেটা যে মিডিয়াম পেসারদের একটা সুবিধা যে বল সেখানে কিন্তু জায়গায় পড়লে সুইং করে, এই ছোট ছোট সুইংগুলো কিন্তু মারাত্মক। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের কিন্তু দেখতে হবে, ভারতীয় যারা টিম রয়েছে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট রয়েছে, কোচেরা রয়েছে, এই বিষয়গুলোকেও কিন্তু প্লেয়ারদেরও নজর রাখতে হবে, কারণ তারা কিন্তু নিজেদের পছন্দের পরিবেশে খেলছে না।
1: একদমই তাই, আপনি ঠিক বলেছেন। অস্ট্রেলিয়া ছবার জিতেছে, আমি শ্রোতাবন্ধুদের জানিয়ে দেব, 2010, 12, 14, 18, 20 এবং 23 পরপর দুবছর কিন্তু ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেবার। ওয়েস্ট ইন্ডিজও কিন্তু একবার জিতেছে 2016, ইংল্যান্ড একবার 2009, নিউজিল্যান্ড এখন হোল্ডার্স কিন্তু 2024 তারা জেতে ইউএইতে, যেটা ইউনাইটেড আরব এমিরেটসে খেলা হয়েছিল। ভারতের আজ পর্যন্ত সবচেয়ে ভালো পারফরমেন্স হচ্ছে, তারা রানার্স আপ হয়েছিল 2020 সালে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে টি টোয়েন্টি ক্রিকেটের সম্বন্ধে আপনি যেটা বললেন, অবশ্যই সেটা বলব আমি শ্রোতা বন্ধুদের, খুব মজার ব্যাপার। সেটা হচ্ছে আমরা সবসময় বলে থাকি সাংবাদিকরা এবং বিশেষজ্ঞরা যে ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা এবং টি টোয়েন্টি হচ্ছে সবচেয়ে বেশি অনিশ্চয়তার খেলা। সুতরাং সেখানে কোনো প্রেডিকশন করাটা খুব কঠিন হয়, অনেকটা ভেবে অনেকটা ক্যালকুলেশন করে আমরা প্রেডিকশন করতে পারি। এই জন্য আপনাকে আমি গ্রুপ অফ ডেথ বলছিলাম, কারণ আমাদের গ্রুপেই অস্ট্রেলিয়া আছে। যদি অস্ট্রেলিয়া অন্য গ্রুপে থাকতো তাহলে হয়তো সেমিফাইনালে আমাদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা না থাকলে ফাইনালে হয়তো দেখা হতো। আমাদেরকে তো একসময় মিট করতেই হবে অস্ট্রেলিয়াকে। তবে এই যে দল, এদের একটা খুব বড় বিষয় হলো এরা খুব ভালো জেল করছে একসাথে। আপনি শেফালিকে দেখুন, যে মাইমাকে দেখুন, স্মৃতিকে দেখুন, এবং এই ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতার পরে রিচা রয়েছে, দীপ্তি শর্মা, শ্রীচারিণী, হ্যাঁ, এটা অরুন্ধতি রেড্ডি রয়েছে, ক্রান্তিক ঘোষ, সেদিন ওরা ব্যাট করেনি দুজনেই। তো এদের এদের যা এরা বোলার্স হিসেবে অলরাউন্ডার্স আমাদের তিনজন খুব ভালো আছে, দীপ্তি শর্মা, শ্রিয়াঙ্কা পাটিল, শ্রীচারিণী, শ্রীচারিণী যদি সেনকে ব্যাট করেনি। এদের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এরা প্রতিভাশালী তো বটেই, এদের মধ্যে একটা বিশ্বাস রয়েছে যে ওরা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে। হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট, যে আপনি যখন একটা ওয়ার্ল্ড কাপ জিতে নেন এবং তাও একটা বড় ফরম্যাটে, ওয়ান ডে ইন্টারন্যাশনালে, আপনি গ্রাউন্ডে যাচ্ছেন, ওয়েন ইউ টেক দ্য গ্রাউন্ড, তখন আপনার কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে এটা রয়েছে যে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারি, মানে আমরা পারি, উই ক্যান ডু ইট, কারণ একবার আমরা করেছি যে ফরম্যাটই হোক না কেন। অ্যান্ড মোর অ্যান্ড লেস টিমটা কিন্তু একই রকম আছে। পুরুষদের ক্ষেত্রে কিন্তু ওডিআইয়ের কম্পোজিশন আর টি টোয়েন্টি কম্পোজিশনের মধ্যে অনেক ফারাক হয়, কারণ আমাদের বিরাট এখন রিজার্ভ বেঞ্চ ভারতে, এবং সেই জন্য আমরা এখন করতে পারি। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু, এই যাদের নাম আমি বললাম, হরমনপ্রীত বলুন, জেমাইমা বলুন, স্মৃতি বলুন, শেফালি, তারপরে রিচা, দীপ্তি শর্মা, এরা সবাই ওই টিমের পার্ট ছিল যে টিম ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওডিআই জিতেছে। এবং আমরা যদি নেদারল্যান্ডসের ম্যাচটা নিয়ে এখনই বললাম, সাউথ আফ্রিকার কথা আপনি, অস্ট্রেলিয়ার কথা বললেন, তার আগে যদি সাউথ আফ্রিকার সঙ্গে তো আমাদের খেলা আছে, 21 জুনে আমরা মুখোমুখি হচ্ছি সাউথ আফ্রিকার সাথে ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে। এবং একটা মজার ব্যাপার আপনাকে আমি বলি, যে এই ধরনের কন্ডিশনসগুলোতে স্পিন খুব বেশি যারা করে তারা খুব একটা বেশি উইকেটস পায় না। স্পিন যারা সেটুকুই করে যেখানে নাকি একটা ডাউট থাকে ব্যাটসম্যানের মাইন্ডে, যে ওই মোটামুটি মনে করুন আমরা 2 থেকে 2.5 ইঞ্চি স্পিন বা 1.5 ইঞ্চি স্পিন যদি করে, সেখানে কি হয় ট্র্যাজেক্টরিতে, যে জিনিসটা অনিল কুম্বলে করতেন, ঠিক সেটুকুই স্পিন হয় এবং গ্রিপ করে গ্রাউন্ডে। গ্রিপ করলে পরে কিন্তু কি হয়, একটু হালকা পেসে ডিফারেন্স হয় বলটা আসা, তখন মিস টাইমিং হয়ে যায়। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ইংল্যান্ড আমরা সেটা বোধহয় লাভ পাবো।
0: ঠিক, ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যাঁ আমি মিল্টন আলম বলছি, জলপাইগুড়ি থেকে।
0: হ্যাঁ বলুন মিল্টন বাবু।
3: বলছি যে এবার ভারতের মহিলা বিশ্বকাপে ভারতের কি করে চান্স কতটা আছে?
0: হ্যাঁ খুব ভালো প্রশ্ন মিল্টন বাবু, আপনি শুনতে থাকুন। আর কোনো প্রশ্ন আছে আপনার?
3: না আর কোনো প্রশ্ন নেই, একটাই প্রশ্ন।
0: আচ্ছা আপনি শুনতে থাকুন।
1: একদমই তাই, আমি সেখানেই যাচ্ছিলাম। নেদারল্যান্ডসের ম্যাচের কথা আপনাকে বললাম, 60-40 রাখছি। ভারতের সঙ্গে সাউথ আফ্রিকার খেলা সম্বন্ধে বলছিলাম, সে সময় ফোনটা এলো, খুব ভালো সময় এসছে ফোনটা। হেড টু হেড যদি আমরা সিচুয়েশান দেখি, 36টা ম্যাচ হয়েছে, কিন্তু দেখুন নেদারল্যান্ডসের সঙ্গে প্রথম আমরা মুখোমুখি হচ্ছি, কিন্তু আমরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু প্রচুর ম্যাচ খেলেছি, আমাদের মহিলা দল প্রচুর ম্যাচ খেলেছে। 15টা ভারত জিতেছে, সাউথ আফ্রিকা কিন্তু 17টা জিতেছে, কোনো রেজাল্ট হয়নি একটা ম্যাচে। এই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের জন্য, কারণ এখানে একটা 50-50 চান্স আমি দেবো ভারতকে জেতার। বাংলাদেশের বিরুদ্ধে 18টা ম্যাচ আজ অবধি ভারত খেলেছে, 17টা ভারত জিতেছে, একটা ভারত হেরেছে। 94.4% উইন পার্সেন্টেজ ভারতের। এই খেলাটা হবে সেই অত্যন্ত পরিচিত গ্রাউন্ড ওল্ড ট্র্যাফোর্ড, প্রচুর ইতিহাস আছে ওল্ড ট্র্যাফোর্ডে ভারতীয় পুরুষ দলদের ক্রিকেট গ্রাউন্ডে, এই স্ট্রেটফোর্ডে। তো সেখানে উইন রেট আমরা বলতে পারি 90-10 বাংলাদেশকে, তবে কাউকেই ছোট করে দেখা উচিত না, জাস্ট উইন পার্সেন্টেজ আমরা বলি বিশেষজ্ঞ হিসেবে, তাই বললাম এবং দর্শকরাও এটা জানতে চান, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে খেলাটা হতে চলেছে এটা একটা খুব মজার ব্যাপার। দেখুন অস্ট্রেলিয়ার ভিতর বিরুদ্ধে আমরা শেষ ম্যাচটা খেলবো, এরপরে কিন্তু আর কোনো ম্যাচ হবে না। তাতে কি হবে, লিগ স্টেজের কি সিচুয়েশন বাই দ্যাট টাইম কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে আমরা জেনে যাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতীয় টিমের থিঙ্ক ট্যাঙ্ক জেনে যাবে, ম্যানেজমেন্ট জেনে যাবে, কোচেস জেনে যাবে এবং খেলোয়াড়রাও জেনে যাবে যে আমাদের কি করতে হবে, মানে দে উইল নো দেয়ার টার্গেট, ওটা জেনে ওরা নামবে। এবার রোববার দিনে খেলা, অবশ্যই একটা ভালো খেলা দেখবো আমরা, লর্ডসে লন্ডনে খেলা হবে। অত্যন্ত ডিফিকাল্ট দুটো পয়েন্ট এখানে আমি বলবো, সেটা হচ্ছে যে এই লাস্ট ম্যাচটা আপনাকে বললাম প্রথমে গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ, দ্বিতীয়ত হচ্ছে যে ফাইনালটা প্লেড হবে কিন্তু লর্ডসেই, এবং এই খেলাটাও কিন্তু লর্ডসেই আছে। সুতরাং লর্ডসের কন্ডিশনে এই খেলায় যদি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি তাহলে কিন্তু অনেকটা আমাদের মনোবল বেড়ে যাবে। এ পর্যন্ত 34 বার আমরা মুখোমুখি হয়েছি অস্ট্রেলিয়ার,

0: উদ্দিনের তাবিজ, এর সব কিছুই কিন্তু সুপারস্টিশনের সঙ্গে যুক্ত ক্রিকেটের, এবং এই জিনিসটাই আমি সবসময় খেয়াল রাখি মাথায়। আমার মনে হয় যে ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচটা নিঃসন্দেহে ইন্টারেস্টিং হবে, তো ভারত চাইবে জিততে যাতে নাকি ওদের মনোবল বেড়ে যায়, তবে দে ক্যান রেস্ট আ ফিউ প্লেয়ার্স অন দ্যাট ডে যদি তারা অলরেডি সেমিফাইনালে পৌঁছে যায়।
1: ঠিক, আমাদের আলোচনা জারি থাকবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, 9434076705, এই ফোন নম্বরে ফোন করে আমাদের বিশেষজ্ঞের কাছে আপনারা আপনাদের প্রশ্ন রাখুন, মতামত জানান। পরাগবাবু, চলে আসব টিমের যে ক্ষমতা সেটা নিয়ে। আমাদের ব্যাটিং লাইন আপ কিন্তু বরাবরই বেশ শক্তিশালী, এবং ভারতের যে দুই ব্যাটিং স্তম্ভ স্মৃতি মন্ধানা এবং হরমনপ্রীত কাউর, এবং তার সঙ্গে আমরা ফিনিশার হিসেবে ঋচা ঘোষকে ধরি, এবং এই যে প্রথম ম্যাচে কিন্তু আমরা তার ঝলকই দেখেছি যে ভারতীয় ব্যাটিং লাইন আপ যেটা রয়েছে সেটা কিন্তু ফর্মে রয়েছে, এটা কিন্তু ভারতের টিমের পক্ষে বেশ আশাপ্রদ, মানে ভালো খবর। তো এই আগামী টুর্নামেন্টেও আজকেও আমরা নিশ্চয়ই তার কিছু ঝলক দেখব ব্যাটারদের কাছ থেকে, এবং আগামী যে ম্যাচগুলো রয়েছে ভারতের সেগুলোতেও আশা করি আমরা সেই ঝলক দেখব। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি কাশিয়াবাড়ি থেকে প্রেমানন্দ মন্ডল বলছিলাম।
1: হ্যাঁ প্রেমানন্দ বাবু, বলুন।
2: আপনারা একটু এই যে আমরা ইন্ডিয়ানদের যে ক্রীড়া সূচিটা, ঠিক আছে, একটু বলবেন কবে কবে ম্যাচ আছে, আজকে কি আছে?
1: হ্যাঁ, আমরা জানার চেষ্টা করছি আপনাকে, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: হ্যাঁ, ইতিমধ্যে আমরা বলেছি, তাহলে খুব দ্রুত বলে দিই আমি আবার। উনি জানতে চাইলেন আজকে ম্যাচ আছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সাতটা থেকে, সন্ধে সাতটা থেকে, আর আজকে হেডিংলি কার্নেগি ক্রিকেট গ্রাউন্ডে লিডসে। ভারত মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকার 21 জুন ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে স্ট্রেটফোর্ডে। ভারত এবং বাংলাদেশ পরস্পর লড়াই করবে 25 জুনে ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড স্ট্রেটফোর্ডে। এই তিনটে খেলা বাকি আছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা যেটা আমরা বলছিলাম, এই সমস্ত গ্রুপ স্টেজের শেষ খেলা ভারত এবং অস্ট্রেলিয়া, সেই খেলাটি হবে জুন 28 তারিখে রোববার দিনের খেলা লর্ডসে লন্ডনে, যেখানে ফাইনাল ম্যাচটিও খেলা হবে।
1: ঠিক, আমাদের ভারতের ক্রীড়াসূচি যে পরবর্তী খেলাগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও আমরা জানিয়ে দিলাম আপনাদের। আর আমরা আলোচনা করছিলাম যেটা, যে ভারতের ব্যাটিং লাইন আপ এবং ভারতীয় দল সেটা নিয়ে, আর তার পাশাপাশি গতবারের যে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড রয়েছে, সেই নিউজিল্যান্ড দলও কিন্তু আমরা এবারের সম্ভাব্য চারের মধ্যে আমরা কিন্তু আশা রাখতে পারি যে গ্রুপ বিতে তারা রয়েছে, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। তার সঙ্গে আরও দলগুলো যেটা রয়েছে, আমরা ধরতে পারি ওয়েস্ট ইন্ডিজকে, ধরতে পারি শ্রীলঙ্কাকে, ধরতে পারি আয়ারল্যান্ডকে, যেহেতু খেলাটা T20, সেই কারণে গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবং গতবারের রানার আপ দক্ষিণ আফ্রিকা, তারা কিন্তু আবার আমাদের গ্রুপে, অর্থাৎ ভারতীয় যে গ্রুপ সেই গ্রুপে রয়েছে। তো এই যে গতবারের চ্যাম্পিয়ন এবং এবারের যারা নতুন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, গতবার খেলাটি হয়েছিল বাংলাদেশ এবং UAE-তে, সেখানকার যা কন্ডিশন তার সঙ্গে কিন্তু ইংলিশ কন্ডিশন কমপ্লিট আলাদা। সেখানে স্লো মন্থর পিচ, স্পিনারদের প্রাধান্য বেশি, সেই জায়গা থেকে এবার ইংল্যান্ডের ওয়েদার যেটা শুরুতেও আমরা আলোচনা করেছি, সেখানে কিন্তু এই যারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া সেটা কিন্তু হয়তো কঠিন মনে
0: হতে পারে। এবং বিষয়টা খুব ভালো উত্থাপন করেছেন আপনি, পিচ এবং কন্ডিশন কিন্তু এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু স্পিনার্সরা ওখানে ইফেক্টিভ এবার হবে এমন না যে স্পিনার্স ইফেক্টিভ হবে না, তার কারণ
1: প্রথম ম্যাচেই দেখেছি,
0: জুন মাস অন্য ম্যাচগুলো তো তাই হচ্ছে, জুন মাসে এটা হচ্ছে কিন্তু ইংলিশ সামার, অর্থাৎ গ্রীষ্মকাল চলছে, এবং গ্রিপ পাবে স্পিনাররা, গ্রিপ যদি পেয়ে যায় একবার, যেটা নাকি সেদিনকে আমাদের স্পিনাররা সবাই প্রায় পেয়েছে, দীপ্তি খুব লাকি ছিল এবং শ্রীচারণী খুব বুদ্ধি করে বল করেছে ওরা, তাই জন্য হয়েছে। আর খুব দ্রুত বলে দিয়ে, আমাদের ব্যাটিং লাইন আপে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু খেলোয়াড় হলো জেমাইমা রড্রিক্স, আমিও ওকে অত্যন্ত বিশ্ব

0: বিশ্বাসী খেলোয়াড় মনে করি, মানে ও আত্মবিশ্বাস নিয়ে খেলে, কুইক রান করে, এবং এমন একটা স্পট যে স্পটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাম্বার থ্রি স্পট সবসময় ক্রিকেটে ব্যাটিং লাইন অ্যাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। হরমনপ্রীত কৌর পিছন দিক থেকে সাপোর্ট দিচ্ছে, ভারতী ফুলমলি তার কাছ থেকে প্রথম খেলা আমরা ভালো আশা করেছিলাম, মাত্র এক রান করতে পারে ও তিন বলে এবং আউট হয়ে যায়, নিশ্চয়ই চেষ্টা করবে ভালো রান করার, এবং রিচা একটা খুব ভালো ফিনিশার হিসেবে কাজ করছে, এবং সেখানে যদি সে একটু ফেইলও করে ব্যাকআপ দেওয়ার জন্য শ্রীচারিণী আছে, শ্রীয়াঙ্কা পাতিল আছে, এরা সব কিন্তু রয়েছে। অতএব এই যে খেলা এবার হবে, আগে কি হয়েছে সেটা আমাদের ভুলে যেতে হবে, এবার যে হবে এবং এই যে নতুন ভারতীয় দল, এ দল কিন্তু বললাম আপনাকে শুরুতেই ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় ভারত শেষ চারে থাকছে, এবং যদি ভালো তারা খেলতে পারে কন্ডিশনসকে এক্সপ্লয়েট করে, তাহলে ভারতকে আমরা ফাইনালে দেখতেই পারি।
1: একদম, আমরা সমস্ত ভারতবাসী তাকিয়ে রয়েছি এই দিনটির দিকেই যে ভারত ফাইনাল খেলছে এবং আবার চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করছে। আমাদের আজকের এই লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গনের সময় শেষ। আপনারা সকলেই আজকে আমাদের যেটা আলোচনা ছিল ক্রীড়াঙ্গনে, লক্ষ্য মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ 2026, আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ হিসেবে বিশিষ্ট ক্রীড়া বিশেষজ্ঞ পরাগ বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ পরাগবাবু আপনাকে আজকে আমাদের সঙ্গে থাকবার জন্য।
0: ধন্যবাদ আকাশবাণীকেও।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705 9434076705। গতকাল ছিল প্রখ্যাত সুরকার গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আনন্দধারায় আমরা থাকব। একজন শ্রোতা বন্ধু রয়ে গেছেন আমাদের সঙ্গে, জুড়ে গিয়েছেন, দেখি কে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ, আপনার নামটা বলুন।
1: ওইতো দাস,
0: হ্যাঁ,
1: ফালাকা থেকে।
0: কোথা থেকে বলছেন?
1: ফালাকা।
0: ফালাকাটা, হ্যাঁ বলুন।

0: বলুন।
1: ভালো হলো গান চালান, ভালো হলো গান চালান।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন।
1: আচ্ছা
0: হেমন্ত মুখোপাধ্যায়ের গতকাল ছিল জন্মদিন, আজকে তাকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা আনন্দধারা অনুষ্ঠান শুরু করছি। হেমন্ত মুখোপাধ্যায় একজন কিংবদন্তি বাঙালি কণ্ঠ সঙ্গীত শিল্পী, একজন বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো,
2: হ্যালো, আমি স্নেহাশিস চৌধুরী সিপাইপাড়া থেকে বলছি।
0: স্নেহাশিস চৌধুরী,
2: চৌধুরী
0: হ্যাঁ বলুন, কেমন আছেন বলুন।
2: আমি তো মোটামুটি ভালোই আছি।
0: হুম,
2: হেমন্ত মুখোপাধ্যায় জন্মদিন আজকে না কালকে ছিল?
0: হ্যাঁ গতকাল ছিল।
2: হ্যাঁ গতকাল ছিল।
0: হুম,
2: হেমন্ত মুখোপাধ্যায় যদি রানার
0: হুম,
2: গানটা শোনাতে পারেন খুব ভালো হয়।
0: আচ্ছা আপনি কোথা থেকে বলছেন আর একবার বলবেন কি?
2: আমি ঠিক নিউ জলপাইগুড়ির কাছে সিপাইপাড়া।
0: সিতাই পাড়া? আচ্ছা,
2: সিপাই সিপাই সিপাই
0: সিতাই
2: সিতাই না সিপাই পাই।
0: আচ্ছা সিপাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি আমি
2: আপনি
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেষ্টা করছি, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। বন্ধুরা চলে যাই আমাদের প্রথম গানে, শিল্পী লতা মঙ্গেশকর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নম্বরে 9434076705। ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, দেখি কে আছেন। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হরিহর দাস।
0: হরিহর দাস কোথা থেকে বলছেন?
1: শুভলভিটা।
0: আরেকবার বলুন।
1: শুভলভিটা।
0: সুমন ভিটা?
1: শুভলভিটা।
0: শুভলভিটা, আচ্ছা। হ্যাঁ, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ, কোনো রকম আছে। আপনি কেমন আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আপনি শুনছেন আমাদের অনুষ্ঠান?
1: হ্যাঁ,
0: আচ্ছা ঠিক আছে, আপনি আপনি শুনতে থাকুন, আমরা গান শোনাচ্ছি, শুনতে থাকুন। চলে যাই আমাদের এবারের গানে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছবির নাম পলাতক।

0: যে কিংবদন্তি গায়ক সুরকারকে নিয়ে আজ আমরা কথা বলছি, তিনি হেমন্ত মুখোপাধ্যায়। তিনি যে কেবলমাত্র গায়ক ছিলেন তা নয়, তিনি ছিলেন সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজকও বটে। 69 বছর বয়সে তিনি প্রয়াত হন। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: হ্যাঁ নমস্কার, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ দিদি, ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ আছি, ভালোই আছি। হ্যাঁ আপনি শুনছেন আমাদের।

0: অনুষ্ঠান?
1: হ্যাঁ শুনছিলাম, কিন্তু হঠাৎ করে একটা মানে উধাও হয়ে গেল হঠাৎ করে।
0: আচ্ছা, শুনতে পাচ্ছেন না?
1: একটু আগে শুনছিলাম ওই যে আপনার আপনার কি বলে ওই যে খেলা নিয়ে অনুষ্ঠানটা,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: তারপরে একটা উধাও হয়ে গেল।
0: আচ্ছা, আপনি চেষ্টা করুন,
1: দিদি
0: শুনতে পাবেন।
1: আচ্ছা ঠিক আছে দিদি,
0: হ্যাঁ হ্যাঁ
1: ঠিক আছে দিদি, ভালো থাকবেন,
0: হ্যাঁ
1: নমস্কার
0: হ্যাঁ
1: দেবেন।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার। তো যে কথায় ছিলাম, 69 বছর বয়সে তিনি প্রয়াত হন। হিন্দি সঙ্গীত জগতে তিনি হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। বাংলা ছাড়াও অন্যান্য ভারতীয় ভাষায় তিনি গান গেয়েছেন। একজন শ্রোতা বন্ধু স্নেহাশিস চৌধুরী সিপাইপাড়া থেকে অনুরোধ করেছিলেন রানার গানটি শোনানোর জন্য, কিন্তু আমরা দুঃখিত যে এটি আমাদের এই অনুষ্ঠানটি আনন্দধারা বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, রানার কোনো ছায়াছবির গান নয়, তাই এই অনুষ্ঠানে আমরা এটা শুনতে পারলাম না, শোনাতে পারলাম না, আমরা দুঃখিত। অন্য কোনো অনুষ্ঠানে শুনিয়ে দেব যদি কখনো সুযোগ হয়। আর একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, কে আছেন দেখে নি। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি শিলিগুড়ি পড়াশোনা করতে গিয়ে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: আচ্ছা নমস্কার, কেমন আছেন বলুন।
2: ভালো আছি।
0: হ্যাঁ বলুন, আপনি শুনছেন অনুষ্ঠান?
2: হ্যাঁ শুনছি, আমার একটু অনুরোধ করতাম,
0: হ্যাঁ বলুন বলুন।
2: নতুন জীবন ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এমন আমি ঘর বেঁধেছি এই গানটি শোনাতেন।
0: নতুন জীবন, তাই তো?
2: হ্যাঁ
0: ঠিক আছে, চেষ্টা করছি, ঠিক আছে, আপনি শুনতে থাকুন।
2: আচ্ছা
0: হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ নমস্কার। চলে যাই এবার আমাদের পরের গানে। পরের গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, সাপমোচন ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। অনুষ্ঠানটি শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে যে কথা হচ্ছিল, তিনি শ্রেষ্ঠ নেপথ্য গায়ক পুরুষ বিভাগে 2 জাতীয় পুরস্কার লাভ করেছিলেন। ছবিতে একক প্লেব্যাক করেন নিমাই সন্ন্যাস ছায়াছবিতে। সলিল চৌধুরীর সঙ্গে জুটিতে তিনি তৈরি করেন অনেক বিখ্যাত সব গান, যেমন তার মধ্যে কোনো এক গানের বধূ, অবাক পৃথিবী, রানার, পালকির গানের মতো কালোজয়ী সব সৃষ্টি। আর তাকে তারপর থেকে পিছনে ফিরে আর তাকাতে হয়নি। বাংলা সিনেমা তো বটেই, কয়েক বছরের মধ্যে ডাক এলো হিন্দি ছায়াছবি থেকে। সুরের অনুবদ্য সৃষ্টি ও কণ্ঠের জাদুতে সিনেমার জগতে একচ্ছত্র স্থান অধিকার করে নেন তিনি। বাংলা ছায়াছবির মধ্যে হারানো সুর, লুকোচুরি, দ্বীপ জেলে যাই, সপ্তপদী ইত্যাদি ছবিতে তিনি তার কণ্ঠ দিয়েছেন এবং অসম্ভব সব জনপ্রিয় গান আমাদের উপহার দিয়েছেন। চলে যাই আমাদের পরের গানে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়।

0: অমন করে গাছ দে দুগ্গা, আমার গাইতে সাজ হচ্ছে।
1: কে মানা করছে? গা না গা, গাইতে পারলে গা কেনে?
0: বললো সই দেখে যা রে দেখে যা, ডাগর নয়ন ছোবল মেরেছে, বিষ মাথায় উঠেছে।

0: দুগ্গা রে, অ দুগ্গা, দুগদুগুনি বুঝিস?
1: কি
0: দুগদুগুনি? বুকের ভেতরটা যেন হাঁপড়ের মতো হুসুস হুসুস করে খালি ধুকপুক ধুকপুক করছে, কেন বল দিনি?
2: স্বপ্ন এসে মাসছে নাগর ভরা ভাদুর মাসে।

0: শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, দেখিনি কে আছেন। হ্যালো,
1: হ্যালো, হংসরাজ গানটা দেন। হংসরাজ,
0: হ্যাঁ আপনি শুনতে থাকুন। ঠিক আছে, চলে যাই আমাদের পরবর্তী গানে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, অগ্নিস্বর ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আনন্দধারা এই অনুষ্ঠানে শুভ্রা সেন শিলিগুড়ি থেকে অনুরোধ করেছিলেন নতুন জীবন ছায়াছবি থেকে মন্তুম ঘটজির গান শোনানোর জন্য। তো এখন শুভ্রাদির জন্য এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আজকে হাতে সময় একদমই আর নেই। লাইভ ফোন ইন অনুষ্ঠান বাংলা ছায়াছবির গানের আনন্দধারা আজকের মতো এখানেই শেষ করছি। আমি তানিয়া ছিলাম আপনাদের সঙ্গে, আবারও কোনো দিন আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার এক সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদ্যমান রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে অধিকাংশ স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা 35.9 ডিগ্রি সেন্টিগ্রেড বাগডোগরায় এবং 29.8 ডিগ্রি সেন্টিগ্রেড ট্যাডং পার্বত্য অঞ্চলে রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ কুমারগ্রাম 13 সেন্টিমিটার, আলিপুরদুয়ার 13, ফালাকাটা 8, সিঙ্গিমারি 6, চম্পাশাড়ি 4, ধূপগুড়ি 4, জলপাইগুড়ি 3 এবং কুমারগ্রাম 3 সেন্টিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনে দিনের তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না। আবহাওয়ার সতর্কী বার্তা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা দু একটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, 7 থেকে 20 সেন্টিমিটারের সতর্কবার্তা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার দু একটি স্থানে ভারী বৃষ্টিপাত, 7 থেকে 11 সেন্টিমিটারের সতর্কবার্তা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, আলিপুর, কলকাতা। জেনারেল ওয়েদার বুলেটিন। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন নর্মাল ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি টু হেভি রেইনফল অ্যাট 1 or 2 places ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ইয়েস্টারডেজ হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ডেড অফ 35.9 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট বাগডোগরা ইন দ্য প্লেন্স অ্যান্ড 29.8 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাট ট্যাডং ইন দ্য হিলস অব দ্য রিজিয়ন। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড কুমারগ্রাম 13 সেন্টিমিটার, আলিপুরদুয়ার 12, ফালাকাটা 8, সিঙ্গিমারি 6, চম্পাশাড়ি 4, ধূপগুড়ি 4, জলপাইগুড়ি 3, আলিপুরদুয়ার 3 সেন্টিমিটার। ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ। Light to moderate rain or thunder shower very likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kuchbihar districts of South Himalayan West Bengal and Sikkim. No large change in day temperature during next 7 days. Weather warning for next 7 days. Heavy to heavy rainfall, 7 to 20 centimeter very likely to occur at 1 or 2 places over Jalpaiguri and Alipurduar districts of South Himalayan West Bengal. Heavy rainfall, 7 to 11 centimeter, very likely to occur at 1 or 2 places over Darjeeling, Kalimpong and Kochbihar districts of South Himalayan West Bengal. That's conclude for weather today. Please stay tuned with us. Our next announcement in Bangla. এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী, 6:05 গানের ভেলা, সন্ধে 7:00 জয়মালা, 7:45 রাগ অনুরাগ, রাত 8:00 হাওয়া মহল, 8:15 চিত্রলোক, রাত 9:00 আপকে লিয়ে, 9:30 আজকে ফানকার, রাত 10:00 ছায়া গীত, 10:30 ঢালতি যায় রাত। এখন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে কিছু অনুষ্ঠান সূচি। সন্ধে 6:05 বিচিত্রানুষ্ঠান বিরোহিণী রায় পরিবেশনায় সকরিনা থিয়েটার। 6:30 থেকে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের খেলার ধারা বিবরণী শুনবেন হেডিংলি থেকে যথাক্রমে হিন্দি এবং ইংরেজিতে 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। ধারা বিবরণীটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে খেলা শেষ পর্যন্ত। বাকি অনুষ্ঠান আপনারা শুনবেন নিউজ অন।
এআইআর অ্যাপের মাধ্যমে। সন্ধ্যে 7:05 নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আঢ্য। রাত 8:00 বিজ্ঞান ঘরে বাইরে, 8:30 আধুনিক গান শিল্পী প্রজ্ঞা পাল, 9:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন গজল, 9:30 অনুষ্ঠান লাইভ ফোন ইন গানে গানে, রাত 10:10 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:30 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। এখন জানিয়ে দিচ্ছি আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন, বুধবার 17 জুন 2026। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল বিলম্ব হতে পারে। যাত্রী ও পথ চলতি নাগরিকদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, টিটকিয়াপাড়া থেকে জলপাই মোড় সকাল 9:00 থেকে রাত 8:00 পর্যন্ত ধীরগতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। শালবাড়িহাট থেকে শালবাড়ি সকাল 11:00 থেকে সন্ধ্যে 7:00 পর্যন্ত যান চলাচল বিলম্ব হতে পারে। নতুনহাট থেকে উত্তরকন্যা দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা, বাগডোগরা বিমানবন্দর ও এনজিপি স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল রোড হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। বাগডোগরা বিমানবন্দর থেকে বাহারগামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বাগডোগরার দিক থেকে পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রিয়েল টাইম আপডেটের জন্য শিলিগুড়ি ট্রাফিক অফিসিয়াল পেজটি অনুসরণ করুন। আমাদের সাহায্য করতে আপনাদের সহযোগিতা করুন। শুনলেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বিচিত্রানুষ্ঠান, বিনোদিনী রায়।

0: আনন্দ করো সবাই, গোকুল রাজ নন্দ আমায় যে অপমান করেছিল তার যোগ্য প্রত্যুত্তর দিতে পেরেছি আমরা। সারা ব্রজপুরীতে ছড়িয়ে দাও এই আনন্দের বন্যা।
1: তাই তো আমরা তৈরি হয়ে আছি ব্রজরাজ,
2: মালা গেঁথেছি, চন্দন বেটেছি,
1: প্রদীপ মালে সাজিয়েছি রাজপুরী।
3: এখন অনুমতি দিন ব্রজরাজ, আপনাকে যথোচিত সম্মানের সঙ্গে বরণ করে এই আনন্দ উৎসবের সূচনা হোক।
0: না না আয়ান, না, আমায় বরণ করতে হবে না। বৃন্দাবতী, ললিতা, বিশাখা, তোমরা তোমাদের মালা চন্দন দিয়ে আজ বরণ করো আমার সুযোগ্য সেনাপতি এই আয়ান ঘোষকে। আমাদের আজকের এই বিজয়ের পুরোপুরি কৃতিত্ব আমার নয়, আমার সেনাপতির।
4: দাঁড়াও বৃন্দা, মালা পড়িও না।
0: কি হয়েছে রানী কলাবতী?
4: কিসের বিজয় উৎসব, কিসের কৃতিত্ব, এত বড় অন্যায় কাজ তুমি কি করে করে এলে মহারাজ? অন্যায় নয়, তোমরা গোকুল রাজ নন্দের 1000 গরু তাড়িয়ে নিয়ে এসেছ ব্রজপুরে। এ কি যুদ্ধ বিজয় না চৌর্য অপহরণ?
3: না না মহারানী, ছলে বলে কৌশলে শত্রুকে জব্দ করাই হচ্ছে রাজনীতি।
4: থামো তুমি আয়ান, চুরিটা চুরি, চৌর্য কখনো নীতি হতে পারে না।
3: অপমানের কালী মেখে মহারাজ যখন মথুরায় গো প্রদর্শনী থেকে ফিরে এসেছিলেন তখন কোথায় ছিল আপনার নীতি মহারানী? শ্রেষ্ঠ গোপালকের জয় মাল্য গলায় পড়ে সেদিন নন্দ ঘোষ গর্বে অন্ধ হয়ে মহারাজকে টিটকিরি দেয়নি?
4: তার গর্ব ভাঙার জন্য চুরি করেছ তোমরা, একথা প্রকাশ হলে মালা চন্দন নয় চুন কালী মাখিয়ে দেশবাসী তোমাদের ঘৃণা করবে।
3: দাঁড়ান মহারানী, আপনাদের উভয়ের সঙ্গে আমার বিশেষ বোঝাপড়া আছে। এই তোমরা এখন এখান থেকে যাও।
0: কি ব্যাপার আয়ান?
3: মহারাজ, মনে হচ্ছে নন্দরাজের গোধন চুরি করতে যাওয়ার আগে আমায় যে কথা আপনি দিয়েছিলেন এই বচসার মধ্যে সেটা ধামা চাপা দেওয়ার চেষ্টা হবে।
4: কথা দিয়েছিলে?
0: না না না, মনে আছে বই কি বলেছিলাম? আয়ান, তুমি যদি নন্দরাজের অহংকার চূর্ণ করতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব।
3: আপনি কথা দিয়েছিলেন?
4: ভয় নেই আয়ান, কথা যদি দিয়ে থাকেন মহারাজ সে কথা তিনি অবশ্যই রাখবেন। তাতে যদি আমাদের নিঃস্ব হতে হয় তাতেও কুণ্ঠা করব না। তবে আমিও দেখতে চাই তোমার স্পর্ধা তোমায় কতদূর ভিকিরি করতে পারে।
0: আহ কলাবতী,
4: চাও চুপ করে আছো কেন?
3: আমি চাই।
4: হ্যাঁ বলো।
0: হ্যাঁ বলো।
4: বলো কি চাও?
3: আমি চাই আপনাদের কন্যা রায়কে।
0: তার মানে?
3: খুব সোজা, আমি রায়কে বিবাহ করতে চাই।
0: আয়ান ঘোষ,
3: আপনি শপথবদ্ধ মহারাজ বৃষভানু।
4: এই তোমার ধর্মজ্ঞান আয়ান?
3: আপনি তো আমাকে ভিখিরি বলে উপহাস করেছেন মহারানী, ভিখিরির ধর্মই তো ভিক্ষে চাওয়া। ধরে নিন আমি ভিক্ষেই চাইছি।
4: আয়ান,
3: এতদিন মহারানী বলে ডেকে এসেছি, এবার মা বলে ডাকতে চাইছি। ভেবে দেখুন, মহারানী থাকবেন নাকি রায়ের সঙ্গে সঙ্গে আয়ান ঘোষেরও মা হবেন?
4: মহারাজ, কেন এমন কথা দিতে গেছিলে, এখন কি হবে?
0: কোনো দ্বিতীয় পদ নেই কলাবতী, সত্যবদ্ধ আমি, রায়ের বিবাহ দিতেই হবে আয়ানের সঙ্গে।
4: কখনো আমি তা হতে দেব না। আমি রায়ের হাত ধরে অন্য কোথাও চলে যাব, দরে দরে ভিক্ষে করে খাবো, তবু আমি ওই শিমুল গাছের সঙ্গে আমার রায় মাধবীলতাকে জড়াতে দেব না। রায়, রায়!
0: কলাবতী, কলাবতী, শোনো, তুমি রায়কে ডাকছো কেন?
4: এক্ষুনি আমি রায়কে নিয়ে চলে যেতে চাই এখান থেকে।
2: কোথায় যাবে মা, কোথায় যাবে আমাকে নিয়ে?
4: ওরে রায়, এই নিষ্ঠুর রাজবাড়ি ছেড়ে আমরা পালিয়ে যাবো ভিন দেশে। হাই মা, আই আমার হাত ধর।
2: কি হয়েছে বাবা, মা এমন করছে কেন?
0: তোকে ছেড়ে দিতে হবে বলে মা, তোকে
2: কেন ছেড়ে দেবে তোমরা?
0: তোর যে বিবাহ দিতে হবে মা।
2: কি বিবাহ? বিবাহ তো আমার হয়ে গেছে বাবা।
0: তার মানে?
2: বিবাহ তো আমার জন্ম জন্মান্তর থেকে হয়ে আছে, সে কি তোমরা জানো না?
0: বিবাহ
4: জন্ম জন্মান্তর থেকে?
2: অনেক অনেক দিন আগে, মনে হয় যেন কত যুগ কত কল্পান্তরের কাহিনী। আমি যে বিবাহিতা, আমি তার আরাধিকা, আমি তার শ্রীরাধিকা।
4: কার কথা বলছিস মা?
0: কে কে তোর স্বামী? কার আলোধনা করিস তুই মনে মনে?

0: হয় তো সেই পাগল করা সুরে বাজছে তার মোহনবাসী।
1: কই, আমরা তো কিছু শুনতে পাচ্ছি না।
0: ও যে কল্পান্তরের ধ্বনি, যার অন্তরে বাজে সেই শুধু শুনতে পায় বাবা।
2: তুই কি দেখেছিস কখনো তাকে? কেমন দেখতে সে?
0: নবদুর্বাদল শ্যাম মূরতি মনোহর আমারই অপর জাগে, নীল আকাশের মতো গভীর তার ধ্বনি, চাঁদ নিংড়ানো হাসিমাখা মুখ, প্রভাত সূর্য গোলা আলতার রঙে পাদুখানি রাঙানো।
1: মারে,
0: শুনতে পাচ্ছ না? ওই বাঁশির সুর আমায় ডাকছে, রায় রায় রায়
1: রায়।
0: ওই সুরে সুর মিলিয়ে আমাকেও বলতে হবে।

0: না না না, ব্রজরাজ বৃষভানুর এই স্পর্ধা গোকুলরাজ এই নন্দ কিছুতেই সহ্য করবে না। তুমি দেখে নিও, দেখে নিও ভাই উপানন্দ
1: কি স্পর্ধা, যাকে বলে একেবারে আস্পর্ধা।
0: একটা দিনের জন্য আমার কানাই গোষ্ঠে যেতে পারেনি বলে,
1: হ্যাঁ মাত্র একটা দিন,
0: সেই সুযোগে চুপি চুপি এসে,
1: তাই তো চোরের মতো চুপি চুপি এসে
0: আমার 1000 গরু চুরি করে নিয়ে গেল,
1: 1017টা।
0: দেখে নিও উপানন্দ, আমি সারা ব্রজপুরি লাঙল দিয়ে চষে ফেলব।
2: ব্রজপুরি চষে ফেলবার আগে তুমি আমাদের প্রাণের গরুগুলিকে ফিরিয়ে এনে দাও রাজা।
0: তুমি উতলা হয়ো না যশোমতী, আজই, হ্যাঁ হ্যাঁ আজই আমি আমাদের গোধন উদ্ধার করতে,
1: হ্যাঁ হ্যাঁ বৌদি, হ্যাঁ আজই। তবে দাদা নয় যাবে, এই উপানন্দ।
0: সে কি রে, তুই যুদ্ধে যাবি?
1: কেন, আমি কি যুদ্ধ করতে জানি না?
0: সকলে তাই বলে রে উপানন্দ।
1: যারা যারা হিংসে করে তারা এইসব রটায় দাদা। তুমি দেখে নিও, কানাই ফিরে আসার আগেই আমি আমাদের 1017টা গরু তো আনবই, সেই সঙ্গে ব্রজপুরী ছাগল ভেড়া ইঁদুর, না না না ইঁদুর না ইঁদুর না কুকুর, হ্যাঁ হ্যাঁ কুকুর পর্যন্ত বেঁধে নিয়ে আসবো গোকুলে।
2: না না ঠাকুরপো, অত সব আনতে যাও না। শুনেছি ব্রজরাজের সেনাপতি আয়ন ঘোষ নাকি সাংঘাতিক বীর, সে যদি তোমায়।
1: হ্যাঁ আয়ন ঘোষ, ওই আয়ন ঘোষকেও যদি গরুগুলোর সঙ্গে আমি বেঁধে না আনতে পারি তো।
0: না পারিস তো
1: আমি আমি গলায় দড়ি দিয়ে, না না না গলায় ব্যথা হবে, আমি আগুনের মধ্যে প্রবেশ করে, না না না না বাবা, একবার হাত দিকে হাতে ছ্যাঁকা খেয়েছিলাম আগুনের বড় জ্বালা, আমি যমুনায় ডুবে বুকে সর্দি জমবে, আমার আবার চট করে ঠান্ডা লাগে। ঠিক আছে ঠিক আছে, আমি ঘরে খিল দিয়ে বরাবরের মতো ঘুমিয়ে পড়ব। হাসছো হাসছো, এই এই এই এই তোমরা হাসছো, তোমাদের লজ্জা হচ্ছে না? তোমাদের এই 1000টা গরু, না না 1017টা গরু চুরি করে বিশ্বভানু তোমাদের বুড়ো আঙুল দেখিয়ে গেল, সে অপমান সহ্য করে তোমরা হাসতে পারছো?
3: হাসি।

0: হাসিবে, দুঃখেতে হাসিবে, জীবন কাটিবে সুখে।
1: তুমি তো হাস্যরসের রাজা কাকামণি, হাসির খনি, তোমার কেন হাসিতে বিরাগ?
2: ও কানাই এসে গেছিস?
3: ওরে কানাই, কেন ওই বিরাগ? শুনলে পরে তুই আমার সঙ্গে কাঁদতে শুরু করে দিবি।
2: উপানন্দ,
4: কেঁদো না ঠাকুরপো।
1: কি হয়েছে বাবা? মা, কাকামণি কাঁদছে কেন? কোনো দুঃসংবাদ?
2: হ্যাঁ রে কানাই, দুঃসংবাদই। বজপুরী সেনাপতি আয়ান ঘোষ আমাদের 1000টা গরু,
3: 1017টা
2: সব গোধন নিয়ে গেছে চুরি করে গোষ্ঠ থেকে।
1: আমার শ্যামলি ধবলি
4: নিয়ে গেছে,
1: কপিলা রঙিলা
2: নেই রে কানাই, নেই।

0: এত সাহস ওরা পেল কোত্থেকে?
1: সাহস না কচু, সাহস থাকলে সামনাসামনি যুদ্ধ করতো, চুরি করে পালাতে পারতো না।
0: তুমি ঠিক বলেছ কাকামণি, ওরা কাপুরুষ, তাই চুরির পথ ধরেছে।
1: তাই ওই চোরকে উপযুক্ত শাস্তি দিতে আমি সসৈন্যে ব্রজপুর আক্রমণ করতে যাচ্ছি রে কানা।
0: না না, তুমি না কাকামণি, আমাদের গোধন ফিরিয়ে আনতে আমি যাব, আর যাব একা। দেখে নিও, সূর্যাস্তের আগেই আমি।
1: তাহলে তো বেশ ভালোই হয়, আমি চট করে কথাটা তোর কাকিকে জানিয়ে আসি।
0: কি জানিয়ে আসবে গো কাকামণি?
1: জানিয়ে আসি, বনফুলের মালা গেঁথে চন্দন ঘষে রাখতে, তুই ফিরে এলে তোকে অভ্যর্থনা করতে হবে না।
2: কানাই,
3: না না, তোকে একা পেলে হয়তো।
0: উতলা হয়ো না বাবা, মন থেকে ভয় দূর করো মা। তোমাদের চোখ থেকে বাৎসল্যের কাজল মুছে একবার চেয়ে দেখো দেখি আমার দিকে।
2: কানাই, কোথায় তুই?
3: আমি আমি তো নাগাল পাচ্ছি না কেন রে কানাই, কোথায় হারিয়ে গেলি তুই?
0: আমি তো হারাইনি গো, আমি যে চিরকালের, নিজেদের ফেলে কোথায় আমাকে খুঁজছো তোমরা? তোমাদের নিজেদের ভেতরে খুঁজে দেখো, তাহলেই আমায় দেখতে পাবে, আমি যে সর্বময়।
2: তাই তো, একি দেখছি, একি দেখছি আমি?
3: আমারও যে দু চোখ ধাঁধিয়ে যাচ্ছে, একি স্বপ্ন না বাস্তব?
0: একে একে আমার শৈশব লীলাগুলি স্মরণ করে দেখো দেখি।

0: বলো দেখি, সেসব স্বপ্ন ছিল নাকি বাস্তব?
1: আমরা যে কিছু ভাবতে পারছি না রে কানাই,
2: শুধু আলো আলো আলোর মাঝে হারিয়ে যাচ্ছে।
1: আর সেই আলোর মাঝে ও কার চেহারা?
2: আমাদের কানাই
1: নাকি?

0: 헬기! 헬기! 내가 헬기! 자, 참이 하얀 것. 네기 이 맞자 제일 고독한 헬기 대가대 바래.
1: 헬기, 헬기 하얀. 말에 두문 준토 절세. 아 두미 약간의 거두 비커도 대해라 소리 비터래.
2: 또만 러자 바오지 다얀. 러자 보리 쇼이너들 네타힌 어버스타이. 주들 마제 펠레레케.
0: 오다기 주토 호체 모하라니 나게 펠기 캐라 절세.
1: 두미 거두 비커도 홀레기 거래 하얀.
0: 아마데리 아마데리 쇼이너들 어스테. 미샤말 후에 디비디 겐 하리에 펠레체 오라. 쇼 펠기 캐라 모하라즈. 다이 다이 쇼레 셔치 잠오 이카베.
1: 기 회체. কি হয়েছে খুলে বলো তো আয়হান।
0: আশ্চর্যের ব্যাপার মহারাজ, আমরা তৈরি ছিলাম না, কোথাও কোনো শত্রুপক্ষের চিহ্ন পর্যন্ত ছিল না। হঠাৎ শুনতে পেলাম মেঠো বাঁশির সুর।
2: বাঁশির সুর?
0: হ্যাঁ, হঠাৎ দেখি আমাদের আটকে রাখা গরুর পাল ক্ষিপ্ত হয়ে দড়ি ছিঁড়ে বেড়া ভেঙে ছুটে বেরোচ্ছে বাইরে।
1: আশ্চর্য!
2: যত গরু তোমরা চুরি করে এনেছিলে সব?
0: শুধু সেগুলোই নয়, শুধু সেগুলোই নয় মহারানী, সেই সঙ্গে আমাদের যত গরু ছিল তারা উন্মত্ত হয়ে উঠল। সৈন্যদের হুকুম দিলাম আটকাও, কিন্তু ওই উন্মত্ত সিংওয়ালা পশুদের আটকায় কার সাধ্য? দিশাহারা সৈন্যেরা না পারছে গোবধ করতে, না পারছে শত্রুর হদেশ। মাঝখান থেকে নিজেদেরই অস্ত্রে ক্ষতবিক্ষত হয়ে ওই দেখুন আমার হাল, তাহলেই বুঝতে পারবেন।
1: বিচিত্র কথা শোনালে আয়ান, বাঁশির সুরে যুদ্ধ জয়।
0: না না মহারাজ, যুদ্ধ নয়, ফেলকি ফেলকি।
1: না না আয়ান, না, ফেলকি নয়, কৌশল, রণকৌশল। প্রতিপক্ষ তোমার আমার চেয়ে অনেক বেশি কুশলী। আমি যাই সেই কুশলী, সেই সুকুশলী বীরকে আমার অন্তরের শ্রদ্ধা জানিয়ে আসবো। আমার অন্তরের শ্রদ্ধা।
0: মহারাজ কি উন্মাদ হয়ে গেলেন মহারানী, ছুটলেন ওই রাখাল বালককে শ্রদ্ধা জানাতে।
2: এরই নাম বীরত্ব আয়ান ঘোষ। ওই বীরত্বের কণা মাত্র তোমার মধ্যে থাকলে তুমি রণক্ষেত্র ছেড়ে অন্তপুরে ছুটে আসতে না। ধিক তোমায়।
0: এতখানি অপমান! বেশ বেশ, আমিও না না, নারীর কথায় বিশ্বাস বা অভিমান করে আমি অন্তঃপুর থেকে বেরিয়ে যাবার হঠকারিতা করব না।
3: আমরা তোমায় নিয়ে যাব।
4: হ্যাঁ, চেংদরে করে নিয়ে যাব।
5: চোরের সাজা দিতে তোমায়
4: সঙ্গে তুলে নিয়ে যাব।
0: এই এই, কে রে তোরা এখানে ঢুকে পড়লি? দেখবি তবে মজা। কে আমার হাত চেপে ধরেছো? আমার অস্ত্র ধরা হাত আমি নামাতে পারছি না কেন?
6: কে ধরে আছে তোমার মুষ্টি? দেখতে পাচ্ছ না? এই তো আমি, কানাই, তোমার সামনে দাঁড়িয়ে।
0: তামাশা হচ্ছে? তুমি তো ওখানে দাঁড়িয়ে আছো, আমার কাছ থেকে অনেকখানি দূরে।
6: আমি যে সর্বত্র। আচ্ছা আয়ান, ছেড়ে দিলে বিশ্বাস হবে? বেশ, এই আমি ছেড়ে দিলাম। আহা, ডাল সামলাতে না পেরে পড়ে গেলে তো। কিন্তু এইবার তোমার অস্ত্রটাই যদি তোমার বুকে ঢুকিয়ে দিই, কে তোমায় বাঁচাবে আয়ান ঘোষ?
3: আমি বাঁচাবো গো ভাইপো, এই উপানন্দ খুড়ো বাঁচাবে।
6: কাকামণি, তুমি ওকে কেড়ে নেবে আমার হাত থেকে?
3: হ্যাঁ রে বাপ, হ্যাঁ, বুকে অস্ত্র ঢুকিয়ে দিলে ও তো পট করে মরে যাবে। আর আমি যে এদিকে প্রতিজ্ঞা ভঙ্গের দায় মহাপাপে ডুবে যাব বাবা।
6: প্রতিজ্ঞা ভঙ্গের পাপে?
3: না তো কি, তোর পিছু পিছু বেরিয়ে আসার সময় তোর কাকিমার গায়ে হাত দিয়ে না আমি শপথ করে এসেছি যে গরুগুলোকে এই গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে তোর কাকির গোয়ালে বেঁধে রাখবো।
6: তাই নাকি কাকামণি?
3: ধর্ম তো বলছি রে কানাই, এই দেখ না, ছাদন দড়ি, পাচন বাড়ি, মানে সব হাতে করে নিয়ে এসেছি। এই লাগ লাগ লাগ লাগ দড়ির ভেলকি এই মানুষ গরুটার গলায় লাগ।
0: তোমার তোমার পায়ে পড়ি কানাই, তুমি আমায় মার্জনা করো।
3: চোরের কান্না মায়া কান্না,
4: ওতে ভুলে গেলে চলবে না কানাই।
6: কিন্তু
3: কিন্তু আবার কি?
6: যে শরণাগত তাকে রক্ষা করাই তো ধর্ম।
7: কিন্তু কিন্তু ও তো চোর।
6: হোক চোর, তবুও তো শরণ নিয়েছে, মার্জনা ভিক্ষে করেছে।
3: কানাই,
6: আয়ান ঘোষ, তোমাকে মুক্তি দিলাম। একটু আগে পর্যন্ত তোমার সঙ্গে যে শত্রুতার সম্পর্ক ছিল, এই মুহূর্ত থেকে তা শেষ হয়ে গেল। তুমি এখন থেকে আমার পরম বন্ধু।
0: এও কি সম্ভব, শত্রুকে মুহূর্ত পরে বন্ধু বলতে তোমার আটকায় না কানাইজি?
6: মুখের সামনে দাঁড়িয়ে প্রশংসা করা আর পিঠে ছুরি বসানো একই ধরনের ক্ষতি সাধন বন্ধু।
0: আমি মুগ্ধ হয়ে যাচ্ছি কানাইজি, নিজেকে যেন হারিয়ে ফেলছি। মনে হচ্ছে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র খদ্দত আর তুমি প্রদীপ্ত ভাস্কর।
6: এই ধরো তোমার অস্ত্র।
0: অস্ত্র? ও হ্যাঁ, আমার অস্ত্র তোমার হাত থেকে তুলে নিয়ে এটি আবার তোমারই পায়ে সঁপে দিয়ে শপথ করে যাচ্ছি, যতদিন বেঁচে থাকবো তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না।
3: আমি কিন্তু হেরে ভূত হয়ে গেলাম কানাই। ইস, গরু চোরটা ফসকে গেল আমার লাখ লাখ লাখ দড়ির ভেলকি থেকে।
8: আর কি রে কানাই, সব তো ফর্সা হয়ে গেল।
4: চল এবার গরুগুলোকে না গোকুলে ফিরে যাক।
9: রাখাল রাজার সঙ্গে ধেনু, চড়াবো আজ বাজিয়ে বেনু।
6: শ্রীদাম, সুদাম, সুবল, সখা, ঘরে ফেরার আগে একটা ইচ্ছে আজ বড় হয়ে জাগছে মনে।
4: কিরে কানাই,
6: এখানকার রাজকন্যা রাইকে একবার চোখে দেখে যেতে চাইছে মন, মিলিয়ে দেখতাম রাই আর সে এক কিনা।
4: সে আবার কিরে কানাই,
6: যাকে আমি শয়নে জাগরণে স্বপ্ন দেখি, আমার বাঁশিতে সুর তুললেই, যার চেহারা আমার বাঁশির সুরে রূপ গ্রহণ করে।
10: কে? কি আমার বাঁশির সুরে ডাকছো? তুমি দেখতে পাইনে কেন? তোমার নয়ন লোভন রূপ মাধুরীতে আমার পিপাসিত চিত্ত ভরিয়ে দাও। বাঁশিওলা, এসো দেখা দাও, একটিবার ধরা দাও তোমার আরাধিকার বাহু পাশে।
1: বৃন্দা, বৃন্দা, বৃন্দা, যাও যাও যাও যাও বৃন্দা, আয়ন ঘোষের বাড়িকে জানিয়ে এসো, আগামী পূর্ণিমায় ভালো দিন আছে, সেই দিনই রায়ের সঙ্গে তার বিবাহ দেব।
11: আমি যাচ্ছি মহারাজ।
2: না, দাঁড়াও বৃন্দা, রায়ের বিবাহ হবে হ্যাঁ পূর্ণিমাতেই, তবে আয়ানের সঙ্গে নয়, গোকুলের কানায়ের সঙ্গে।
1: কানায়ের সঙ্গে? না না, এ অসম্ভব, এ হতে পারে না কলাগতি, আমি যে শপথচ্যুত হব।
2: তোমার শপথের যুপকাষ্টে তাই বলে রায়কে তুমি বলি দেবে?
1: এছাড়া পথ নেই কলাবতী, এছাড়া পথ নেই, এটাই রায়ের বিধিলিপি। হ্যাঁ, এটাই রায়ের বিধিলিপি।
2: কিন্তু কিন্তু আমি কি করি বলতো বৃন্দা, আমি যে মা, আমি যে কিছুতে।
10: কি হবে সই বৃন্দে?
11: স্পষ্ট বুঝতে পারছি, রায়ের আমাদের কেদেকে দিয়ে জীবন কাটবে, সেই সঙ্গে আমাদেরও চোখের জলের ধারা কোনো দিন শুকবে না।
10: আমার মাথায় না একটা ফোন দিয়ে এসেছে, শুনতোরা, কানে কানে বলছি।
12: খুব ভালো বলেছিস ললিতে।
11: তবে তাই করা যাক, চল এখন ঠিক করে নে, কে যাবি আয়ন ঘোষের বাড়ি আর কে যাবি গোকুলে।
10: ওরে বাস, আয়ন ঘোষের বাড়ি?
12: ঘোষের মার বোনটি যা দজ্জাল না,
10: আমাদের আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে ওই জটিলা কুটিলা।
11: বেশ, আমি তো হলে যাচ্ছি আয়ন ঘোষের বাড়ি।
12: টের পাবে না তো কি? বলি টের পাবে না তো কি? হরে হরে টের পাবে বাপতুন, এ তো যাত্রার সঙ্গে যুদ্ধ নয়, খোদ সেনাপতি আয়ন ঘোষ। সে যে গরুগুলো ধরে এনেছে তা ফিরিয়ে নিয়ে যেতে এসেছে কিনা ওই পুচকে ছোঁড়া নন্দর বেটা কানা, ছাগল হয়ে হাতির সঙ্গে লড়তে চাস মেয়ে গো, হেসে বাঁচি নে। এই চুপ, আমাকে ভেঙানো হচ্ছে? ঝেঁটিয়ে বিষ ছেড়ে দেবো মুকুন্দ। এই বেটা হাসছিস কেন রে?
13: আমিও তো তাই শুধুচ্ছি গো, হাসছিস কেন?
12: আমি হাসি আনন্দে রে, আনন্দে। দেখ গিয়ে এতক্ষণে গোকুলের নন্দ দুলাল হয়তো হেরে ভূত হয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে নন্দরানীর কোলে। তা তুই এত হাসছিস কেন রে মুকুন্দ?
14: ও তাই তো, আমি কেন হাসতেছি? ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, আমি দুঃখে হাসতেছিলাম গো কুটিলা দিদি, বড় দুঃখে আর লজ্জায় হাসতেছি।
12: মরমুখ পোড়া, দুঃখে লজ্জায় কেউ হাসে নাকি?
14: আমার হাসি পায় গো কুটিলা দিদি, আমার আমার সবটাতেই হাসি পায়।
12: ও তা তোর দুঃখটা হলো কেন শুনি?
14: হবেনি, আমাদের আয়ান দাদা যে কানার কাছে নিজের সর্বস্ব বিলিয়ে অন্তরপুরে পালিয়ে এসেছে গো।
12: ঝেটি বিছেড়ে দেব, মস্কারা করার জায়গা পাসনি? হ্যাঁ দাদা হয়তো পুচকে ছেলেটিকে দিয়ে দয়া করে যুদ্ধ করেন।
14: ও তা যদি হতো তাহলে আমি আনন্দে কাঁদতুম গো।
12: বেরো বেরো মুখ পোড়া, নইলে ঝেটি বিছেড়ে দেব। আমার দাদা আয়ান ঘোষের যেমন ক্ষমতা তেমনি সাহস, সেই দাদা কি নয় পুচকে ছোড়ার হাতে?
15: হাতে নয় রে, হাতে নয় রে কুটিলে, কানাইয়ের পায়ে আমি হেরে গেছি।
12: কি বলছো গো দাদা, ওই বাচ্চা ছেলে?
15: সত্যি সত্যি বলছি রে বোন, বাচ্চা ছেলে তো নয়, যেন জাদুকর। ওর চোখে জাদু, স্পর্শে জাদু, বাঁশিতে জাদু, কিন্তু কি বলবো কুটিলে, সামনে এসে দাঁড়াতেই মনটা আমার ভরে গেল, মাথাটা আপনা হতেই ঝুঁকে এলো ওর পায়ের কাছে।
12: ওমা কি অনাচিষ্টির কাণ্ড গো, দাদা কিনা শেষ পর্যন্ত জাদু করলো ওই ছোঁড়া। ওরে মুকুন্দ, এখনো দাঁত ভর করে দাঁড়িয়ে আছিস? যা যা শিগগিরই যা, কবরেজ মশাইকে ডেকে আন।
14: এইবার এইবার আমার আনন্দে দাঁত বেড়েছে গো কুটিলা দিদি।
12: বলিস কি রে মুখ পোড়া?
14: বলছি কে সাদে, যে কানাই পথ দিয়ে হেঁটে গেলে পথের

0: ক্ষেত্রে ঘাসেরা তার পা জড়িয়ে ধরে। গাছের গোড়ায় গিয়ে দাঁড়ালে ফুলগুলো ঝরে পড়ে সারা গায়ে। সূর্যের তাপ বাড়লে পরে মেঘেরা দল বেঁধে এসে মাথায় ছাতা ধরে।
1: গোকুলে শুনেছি সুখ সারি কোকিল কোকিলা তার নাম গান করে।
0: ময়ূরের দল ওকে দেখলে পেখম খুলে নাচতে থাকে।
1: নিজের চোখেই তো দেখলাম অবোধ পশুর দল বাঁধন ছিঁড়ে আগল টপকিয়ে বেরিয়ে গেল ওর বাঁশির ডাক শুনে।
0: সেই কানাইয়ের পায়ে দাদা যখন ঠাই নিয়েছে তখন আমার মনে হয় দাদার শুকনো জীবনে ফুল ফুটল বলে। দাদা গো, তুমি সত্যি ভাগ্যবান, তোমার পায়ে এই হতভাগা মুকুন্দকে ঠাই দিয়ে রেখো।
1: ওঠ ওঠ মুকুন্দ ওঠ, এখন আমি বুঝতে পেরেছি তোর মনে যে কানাইয়ের প্রতি টান ছিল সেটা যুক্তিযুক্ত।
0: তোমার মুখে কথা শুনে আনন্দে আমার চোখ ফেটে জল আসতিছে গো, জল আসতিছে।
2: ও গো বাবা গো, এ কি সর্বনাশ হলো গো আমাদের সব। এই কে রে ওখানে?
1: শোয়ের
2: সঙ্গে দেখা করতে এইখানেই আসতে হবে, তাই আগে ভাগেই দেখে যাচ্ছি জায়গাটা।
3: মারন, হ্যাঁ রে দাদা, এই রায়ের সঙ্গে তোর বিয়ে হবার পর এইসব সখীদের পুচি যাওয়া আসা শুরু হবে তোর এখানে।
1: হ্যাঁ হবেই তো, ওরা যে রাগের প্রাণের সই।
3: যেতে বিছেড়ে দেব না, আসবে যাবে খাবে দাবে আর বউয়ের কানে ফুসুর ফুসুর মন্ত্র দেবে।
2: না গো দিদি না, আমরা তেমন সই নই, তাছাড়া রায় কি আর আছে আগের রায়, তাই তো দুঃখে কেঁদে সারা হই। আজ তাহলে যাই।
3: সে কি কথা গো, এসেই যাবে কি গো, একটু গুয়া পান মুখে দাও, দু চার কথা শুনি তবে না যাবে। তা হ্যাঁ গা, রায়ের তোমাদের কি হয়েছে গা?
2: চুপি চুপি বলে দিদি, রাজবাড়ির কেচ্ছা তো পরখানে গেলে আবার
3: কে কি করবে শুনি, ঝেটিয়ে বিষ ঝেড়ে দেবো না ওদের।
1: হ্যাঁ তোমরা সব গল্প করো দিদি, আমি
3: বলি না। না দাদা না, শোন তুই শুনে নে, দুদিন বাদে ওর সঙ্গে তোর বিয়ে হবে। ওরে কিচ্ছা কিচ্ছা
2: না না না না না, কিচ্ছা টিচ্ছে নয়, ওর ওই রোগের কথা নিয়ে সবাই ভেবে মরছে।
1: রোগ? কি রোগ?
2: গলা নামিয়ে বলছি, কে কোথা থেকে শুনে ফেলবে, রায়ের আমাদের উন্মাদিনী রোগ হয়েছে গো, মাথার বেমো, এই জ্ঞান থাকে তো এই অজ্ঞান।
3: ওরে দাদা, তুই এবে ভেঙে দে, নইলে ঘরে কি আপদ এসে জুটবে রে।
4: এই ও চুপ।
1: বৃন্দাসই, তোমাদের সইয়ের রোগের কথা রাজা বা মহারানী জানেন না?
2: দাদা হ্যাঁ জানেন বই কি, সেই জন্যই তো আপনাকে মনে না ধরলেও সত্তরাতরি আপনার সঙ্গে বিয়ের আয়োজনে লেগেছেন, রায়কে এখন বিদায় করতে পারলেই বাঁচেন ওনারা।
3: ওরে বাবারে, কি ষড়যন্ত্র রে বাবা, আমাদের কলায় পগলিকে বেঁধে যমুনায় ডুবিয়ে মারার মডল বাড়ছে রে।
4: তবে রে আবার চাচাই।
1: বৃন্দাসখী, তোমাদের রায়ের তবে তো ভারী কষ্ট।
2: ওর তো তবু কষ্টটা সয়ে গেছে, আমি ভাবছি আপনার কথা, ওই উন্মাদিনীকে বিয়ে করলে আপনাকেও জীবন ভর।
1: এ তুমি কি বলছো বৃন্দাবতী, আমি বরং তোমার সখীকে সারিয়ে তোলার সুযোগ পাবো।
2: কিন্তু তাতেও যদি রাই না সারে?
1: তাতেই বা কি, ওই উন্মাদিনী সারা জীবন আমার আহ্লাদিনী হয়ে বিরাজ করবে, তাই বলে কি ওকে পরিত্যাগ করতে পারি? না না, রাই আমাদের, আমরা রাইয়ে, আমরা রাইয়ে।
2: হায় হায় হায় হায়, আমাদের চালটা যে এখানে বিফলে গেল, ভেবেছিল মায়ান ঘোষ ভয় পেয়ে বিয়ে থেকে পিছিয়ে যাবে, কিন্তু এ যে দেখছি উল্টো ফল ফললো। এখন উপায়? হ্যাঁ একটা উপায় আছে, ললিতা বিশাখারা যে মতলবে গোকুলে গেছে সেটাতে যদি ওরা সফল হয়। ওগো কানাই, তুমি তো অন্তর্যামী, একটা অঘটন কিছু ঘটিয়ে রাইকে তোমার স্ত্রী পাদপদ্মে তুলে নাও, নচেৎ বিরহিণী।

0: ওরা ভাববে এটা ইন্দ্রদেবের অভিশাপ, পূজা পণ্ড হবার প্রতিফল।
1: আর তখনই ওরা দেখবে গোবর্ধন পর্বতের মাহাত্ম। দেখিস, এরপর থেকে গিরি গোবর্ধন পূজা চল হয়ে যাবে গোকুলে।
2: আমরা তাহলে চললুম কানাই,
3: বৃষ্টি শুরু হয়ে গেছে।
0: হ্যাঁ, তোমার যা কারসাজি করার তাড়াতাড়ি করো কানাই, আমরা চলি কানাই, চলি
2: কানাই, কানাই। উহ, কি বৃষ্টি রে বাবা, সারা গোকুল বোধ হয় আর জলের ডুবে। একটা একটা কিছু বিহিত, তোর তোর রাখাল সাপারা বলছে এসব নাকি ইন্দ্রদেবের অভিশাপ টাপ নয়। আমাদের ওই আমাদের গোবর্ধন পাহাড়টা নাকি ইচ্ছে করে এই বিপদ থেকে গোকুলবাসীকে।
1: তুমি এসে পড়ে ভালোই হয়েছে কাকামণি, তুমি গিয়ে ওদের সবাইকে নিয়ে এসো গোবর্ধনের ওই ফাটলটার নিচে।
2: ওই ওই ফাটলটা যার নিচে জানেছি, ওই যে ছোট দুটো বাছুর ছুটে ঢুকে পড়লো।
1: হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলো ওর নিচে আশ্রয় নিতে।
2: তুই তুই কি পাগল হয়ে গেছিস কানাই? ওইটুকু ফাটলের নিচে হাজার হাজার গোকুলবাসী গরু মোষ সমেত।
1: তুমি যাও না কাকামণি, আমি সেই ফাঁকে ওই ফাটলটাকে আর একটু বড় করে দিই।
2: ফাটলটাকে বড় করে? তুই কি গোবর্ধনকে হাত দিয়ে তুলে ধরবি নাকি কানাই?
1: তোমায় চুপি চুপি বলে রাখছি কাকামণি, হাত দিয়ে নয়, তুলে ধরব বাঁ হাতের এই কোড়ে আঙুলটা দিয়ে।
2: ওই তো ফাটলটা ক্রমশ বড় হয়ে যাচ্ছে। কাউকে কিছু বলতে হলো না, সবাই ছুটে এসে ঢুকে পড়েছি ফাটলটার ভেতরে। আমারও না সর্দি লেগে গেছে, আমিও ঢুকে পড়ি ওই ফাটলটার ভেতরে। শিগগিরি
1: ক্ষমা করো গিরি গোবর্ধন, ইন্দ্রের গদ্ব খদ্ব করার জন্য তোমায় কিছুক্ষণ উঠিয়ে রাখতে হচ্ছে। আকাশের জল ঝরা শেষ হলেই তোমায় আবার নামিয়ে দেব, লোকে এবার থেকে আমায় গোবর্ধন ধারী বলে ডাকবে, আর তোমারও পূজা করতে শুরু করবে।
4: আমরা কিন্তু তোমায় অন্য নামে ডাকবো কানাইজি।
5: বলবো তুমি অন্তর্যামী নও, নিষ্ঠুর পাষাণ। এখানে তুমি গোকুলবাসীকে বাঁচানোর জন্য গোবর্ধন তুলে দাঁড়িয়ে আছো।
4: ওদিকে আমাদের সখী রায় কমলিনীর মাথায় ভেঙে পড়লো জীবনভর যন্ত্রণার পর্বত।
5: আমরা দুই সখী তোমায় ডেকে নেবার জন্য প্রাণপণে ছুটে আসছিলাম,
4: বলতে আসছিলাম এসো এসো, আমাদের সখীকে বিয়ের আসর থেকে হরণ করে নিয়ে আসবে এসো। সখী যে তোমার বই অন্য কিছুই জানে না।
5: নিঠুর কানাই, কি দুর্বিপাকে বাঁধিয়ে তুমি আমাদের বিলম্ব ঘটিয়ে দিলে বলো তো?
4: ওদিকে যে এতক্ষণে সব শেষ হয়ে গেল।
1: সখী ললিতে, সখী বিশাখা, মুখ তুলে চাও তোমরা।
6: তুমি আমার নাম জানলে কি করে?
1: তোমাদের সঙ্গে আমার পরিচয় যে কল্পান্তরের, কোনো কিছুই শেষ হয়ে যায়নি সখী, কোনো কিছুরই শুরু হচ্ছে না এই মুহূর্তে। তোমাদের সখীর আইয়ের শরীরটাই শুধু অন্য ঘরে যাচ্ছে, কিন্তু অন্তর সে তো আমাকে ঘিরেই চিরবিরাজিতা। দেখবে, ডাকবো তাকে।

0: কি এবার বিশ্বাস হলো তো সখি, যে তোমাদের রাই আর আমি বরাবর একসঙ্গে আছি, একসঙ্গে ছিলাম, একসঙ্গেই থাকবো অনন্ত কাল ধরে।
1: ওগো রাইয়ের পরাণ সখা, তুমি আজ থেকে আমাদেরও সখা হলে,
2: আমাদের মনে সব দ্বিধা ঘুচিয়ে দিলে।
1: তোমায় প্রণাম,
2: প্রণাম,
1: শত কোটি প্রণাম,
2: শত কোটি প্রণাম।

0: মুখে জল। ও, আমি আর সহ্য করতে পাচ্ছি না, আমি আর সহ্য করতে পাচ্ছি না।
1: কুটিলে, কুটিলে, এসব কি অনাসৃষ্টি কাণ্ড বাঁধিয়েছিস? খুলে দে, খুলে দে, চাবি খুলে দে রায়ের ঘরের।
2: চাবি দেব না, দেব না, দেব না।
1: মহারাজ, মহারাজ, আমি ওর দাদা হয়ে আপনার কাছে বলছি, এই পাপিষ্ঠা, এই পাপিষ্ঠার বিচার করে শাস্তি দিন।
2: ও মা গো, নিজের মায়ের পেটের ভাই হয়ে কিনা সে বোনকে সাজা দেবার জন্য তুলে দিচ্ছে।
3: আমি মহারাজ হয়ে আসিনি তোমাদের কাছে, কুটুম্বের বাড়িতে কুটুম্ব এসেছে। বিচার, শাস্তি, এসব কথা এখানে অবান্তর। আমার জন্য বোনের সঙ্গে বিবাদ করো না আয়ান বাবা জীবন। বুঝতে পারছি রায়মায় আমার ঘরে বন্ধ থাকারই সাজ জেগেছে, না হলে তাকে ঘরে তালা বন্ধ করে রাখবার সাধ্য এই বিশ্ব সংসারে কারো নেই।
2: যদি সাধ্য না থাকে তবে ফুসমন্তরে বেরিয়ে আসুক না বাইরে।
3: তার ইচ্ছা হলে সে ঠিক বেরিয়ে আসবে। আমি চলি আয়ান, আজকের মতো আর রায়ের সঙ্গে দেখা হলো না।
1: ওভাবে চলে যাবেন না মহারাজ, ওতে আমাদের অকল্যাণ হবে।
4: হ্যাঁ বাবা, ওভাবে চলে গেলে আমাদের অকল্যাণ হবে।
1: একি রাই, তুমি
3: রাই? মা আমার
4: বাবা,
2: অবাক কাণ্ড। চাবি তো আমার আঁচলে বাঁধা, যেমন কি তেমনি আছে। বউ, তুমি বাইরে কি করে এলো গো?
4: বাইরে কি করে এলো জানি না তো। আমার আমার বাঁশিওয়ালার বাঁশি শুনে এগিয়ে আসতে দেখি কপাট খুলে গেছে।
2: মায়া, মায়া, ভেলকি, ভোজবাজি, ডাইনি, ডাইনি, ঝেটিয়ে বিষ ঝেড়ে দিত এমন মেয়ে, ঝেটিয়ে বিষ ঝেড়ে দিত এমন মেয়ে।
3: আর আমি তোর জন্য ভাববো না রে রাই।
4: বাবা,
3: অন্ধকার বদ্ধ ঘর থেকে যে তোকে বাইরের আলোয় টেনে আনতে পেরেছে তার করুণা থেকে চিরকাল রক্ষা করে যাবে। আমি আমি আমার নিশ্চিন্ত মনে ফিরে যেতে পারবো।
1: মহারাজ,
3: মহারাজ, আমি অন্যদের কাছে, তোমাদের কাছে শুধু পিতা। আমি আমি আসি রাইমা, আবার দেখা হবে।
1: রাই, রাই, মহারাজ চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, তোমার বাবা বিদায় জানাবে না? রাই, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তোমার দৃষ্টি দেখে মনে হচ্ছে তুমি যেন আমার সামনে দাঁড়িয়ে থেকেও নেই।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিচিত্রানুষ্ঠান বিরোহিণী রায়। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈশদেশানন্দজি মহারাজের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঠ্য।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সদ্য প্রকাশিত হয়েছে ফলাফল। সাফল্যের শিরোপায় যে বিদ্যালয়গুলি রয়েছে তার মধ্যে উচ্চ মাধ্যমিকের সাফল্যের শীর্ষে এবং মাধ্যমিকেও সেই সাফল্যের শিরোপায় তাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তার মধ্যে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের ছাত্ররা বরাবরই স্থান অধিকার করেছে। আর এখন আমরা কথা বলে নেব এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় স্বামী ঈশদেশানন্দজি মহারাজের সঙ্গে। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। নমস্কার, কেমন আছেন? অনেক অনেক
0: নমস্কার,
1: অভিনন্দন,
0: নমস্কার।
1: অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনাকে। অনেকেই আছে যে খুবই ভালো ফল করেছে কিন্তু তার ইতিহাসে আগ্রহ বেশি বা ভূগোলে আগ্রহ বেশি বা বাংলা ইংরেজি যে বিষয়ে বেশি আগ্রহ, সেই আগ্রহের জন্যই সে হয়তো সেই বিষয়টা নিয়ে এগিয়ে গেছে এবং পরবর্তীকালে নিজের সাফল্যে বা নিজের লক্ষ্যে পৌঁছেছে। এটাও
0: নিশ্চয়ই
1: কিন্তু
0: নিশ্চয়ই
1: প্রমাণ আছে আমাদের কাছে, তাই নয় কি?
0: এরকম
1: বিভিন্ন
0: অনেক
1: ক্ষেত্রে
0: ঘুরি ঘুরি প্রমাণ আছে। দেখুন, রবীন্দ্রনাথ বলছেন না যে শিক্ষাকে দাহন না করিয়া বহন করিয়া চলি না, মানে আমাদের দেখতে হবে ছাত্রছাত্রী যাতে সেই তার পছন্দের বিষয়টাকে বোঝা হিসেবে না দেখে, বহন না করে, তা
1: একদম
0: বাহন করে তোলে। অতএব তার যদি ইতিহাসে উৎপত্তি থাকে, ইতিহাসের প্রতি ভালোবাসা থাকে, অবশ্যই আমাদের ছাত্রটি বা ছাত্রীটি অবশ্যই তার সেই বিষয় নিয়েই পড়া উচিত, যাতে সে উৎকর্ষতা প্রদান করতে পারে এবং সমাজের জন্য কিছু ভাবতে পারে, নতুন করে কিছু শেখাতে পারে। সেটি ইতিহাসই হোক, সেটি রাষ্ট্রবিজ্ঞানই হোক, আর সেটি পদার্থবিদ্যাই হোক। হ্যাঁ, তো
1: একদমই
0: ফলে
1: তাই। তো আপনাদের বিদ্যালয় বলুন বা বিভিন্ন সমস্ত রামকৃষ্ণ মিশনেরই একই রকম ধারায় তো তারা পড়াশুনো বা শৃঙ্খলা নিয়মানুবর্তিতার মধ্যে ছাত্ররা থাকে এবং তারা সেই সুযোগটা পায়। ছাত্রীদের ক্ষেত্রে সেই সুযোগটা তো নেই, মানে এরকম ধরনের প্রতিষ্ঠান নেই, মানে এমনি যে বিদ্যালয়গুলি আছে সেই বিদ্যালয়গুলি থেকে তারা খুবই ভালো ফল করে কিন্তু এই রকম প্রতিষ্ঠান তারা তো নেই। তো তাদের ক্ষেত্রে বা সকল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আপনি কি বলবেন, সে বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে, যে তারা কিরকম করে নিজেদেরকে তৈরি করলে ঠিক এরকম সাফল্যের শিরোপায় পৌঁছে যাবে?
0: এটি সত্যিই কথা। কারণ আমাদের গোটা রামকৃষ্ণ মিশন পশ্চিমবঙ্গে
1: হুম হুম
0: আমাদের ছাত্রীদের জন্য বা কিছু কিছু জায়গায় ছাত্রীদের জন্য পড়ার যে প্রতিষ্ঠান সেটি খুবই স্বল্প।
1: হুম
0: এখানে
1: হুম
0: হাজার হাজার স্কুল যেখানে বিদ্যমান,
1: হুম হুম
0: তবে আমাদের গৃহটাকেই আমরা গৃহ মন্দির করে তুলতে পারি যদি আমাদের অধ্যবসায় থাকে, প্রতিদিনের জীবনে নিয়মানুবর্তিতা থাকে এবং সাফল্য আসতে পারে যদি ধারাবাহিক ভাবে পড়াশোনাটা থাকে। আর
1: হুম
0: একই
1: হুম
0: সঙ্গে এই সামাজিক যে বিক্ষেপ গুলি রয়েছে আমাদের এই বয়সের ছাত্রদের, বিশেষত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দেবে, তাদের
1: হুম
0: কিছু
1: হুম
0: মানসিক বৈকল্য ইদানিং সময়ে একটু বেড়েছে। তো ফলে সেইগুলো থেকে দূরে রাখতে গেলে সুষম আহার, রোজ খেলার মুখে যাওয়া, বড়দেরকে শ্রদ্ধা জ্ঞাপন, বাবা মাকে একেবারে জ্যান্ত দেবতা রূপে পুজো করা, এবং একই সঙ্গে রোজ যদি একটু খানিক সময় ধরে ধ্যানাভ্যাস করা যায়, তাহলে কিন্তু গৃহটাই গৃহ মন্দির হয়ে উঠতে পারে। আমরা আমাদের ছাত্রদের ক্ষেত্রে অনেক সময় তাদেরকে আমরা বলি যে যখন বাড়িতে যাবে তখন চেষ্টা করবে আমাদের এই আবাসিক বিদ্যালয়ে যে প্রতিদিনের যে রোজ নাম অর্থাৎ রুটিনটা রয়েছে সেটা ফলো করার। হয়তো একেবারে ঠিক ঠিক করে ফলো করা হবে না, কিন্তু যতটা সম্ভব রোজ বাবা মাকে উঠে, রোজ সকালে উঠে একই সঙ্গে গৃহ দেবতার পুজো বা যার যেমন উপাসনা রয়েছে সে যে বিভিন্ন ধর্ম বর্ণ ভেদে, সেগুলি করে বাবা মাকে জ্যান্ত দেবতা রূপে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করা দরকার, নমস্কার জ্ঞাপন করা দরকার। তারপর একেবারে সুন্দর ভাবে একটু ধ্যানাভ্যাস করার পর যদি পড়াশুনো করা যায়,
1: হুম হুম
0: তাহলে পড়াশুনো কিন্তু তার এফেক্টিভনেসটা অনেকটা বাড়ে। মনঃসংযোগ অনেক বাড়ে। স্বামীজি বলছেন তো যে সাফল্যের দুজন ছাত্রের মধ্যে সাফল্যের কোথায় তারতম্য ঘটে যদি আমরা খোঁজ করি তাহলে দেখবো সেই মনঃসংযোগে। হ্যাঁ, অতএব ওই মনঃসংযোগটা ঘরে বসে বাড়াতে হবে। আর ওই
1: আচ্ছা,
0: অধ্যাবসায় পড়াশোনা, আর বাবা মা অবশ্যই, বাবা মা, পরিবেশ, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরও সহায়তা, সবটাই কিন্তু সাফল্যের চিন্তা,
1: সবটাই
0: সমন্বয়টা খুব দরকার, ব্যালেন্সটা খুব দরকার।
1: হ্যাঁ, যে ছাত্র ছাত্রীরা তো পড়াশোনা করবে, সেই ক্ষেত্রে কি বেশি বেশি করে মক টেস্ট দেবে?
0: স্বাভাবিকভাবেই যেগুলো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় যখন ছেলেরা যায়,
1: হ্যাঁ
0: আমাদের মাধ্যমিক পরীক্ষার ওই 3টি ঘন্টা অনেকটা ওয়ান ডে ম্যাচের মতো,
1: হ্যাঁ
0: ওই
1: হ্যাঁ
0: ওয়ান ডে ম্যাচ খেলতে গেলে কিন্তু তার আগে প্রস্তুতি দরকার।
1: হুম
0: তার
1: হুম
0: জন্য আমরা যদি মক টেস্ট না বলে, শব্দটা মক ব্যবহার না করে যদি আমরা বলি প্রিপারেটরি টেস্ট, মকের মধ্যে কোথাও যেন একটা নেতিবাচক কোনো একটা ডেডিকেটরি সেন্স রয়েছে,
1: হুম হুম
0: যদি আমরা প্রিপারেটরি টেস্ট দিই, যে ছাত্রছাত্রী যত বেশি প্রিপারেশনের জন্য প্রিপারেটরি টেস্ট দেবে একবারে ঘড়ি ধরে খাতায়, তার পারফরমেন্স তত সুন্দর হবে। একই সঙ্গে হাতের লেখা পরিচ্ছন্ন করা আর খাতায় সঠিক মার্জিন দেওয়া, সুন্দর হস্তাক্ষরে লেখা, দাগ নাম্বার মেনটেন করে লেখা, এই সবটাই কিন্তু প্রত্যেকটা এক এক করে নম্বর মানে মার্কস বাড়িয়ে তোলার ক্ষেত্রে কিন্তু সাহায্য করে।
1: আচ্ছা, কি কি সহায়ক বই তারা ফলো করবে?
0: হ্যাঁ, মানে সহায়ক বই তো মানে এইভাবে বলা সম্ভব নয় যে বিষয় ভিত্তিক হবে,
1: হুম হুম
0: কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব সহায়ক বই ছাড়া যতখানি মৌলিক হওয়া যায়।
1: হুম
0: হ্যাঁ,
1: হুম
0: সহায়ক বই অবশ্যই হবে তো আমাদের কাজে দেয়, কিন্তু সহায়ক বই তো সবার হাতেই আছে, তাহলে সবাই কেন মাধ্যমিকে ফার্স্ট হতে পারে না? কিন্তু সহায়ক বইয়ের সাথে
1: সেটাই।
0: সাথে কিন্তু অভ্যেসটা দরকার।
1: আচ্ছা, বাবা মাদের ক্ষেত্রে তাদের মানসিকতা কিরকম থাকবে, বা তারা ছাত্র ছাত্রীদেরকে ঠিক কিরকম করে প্রস্তুত করাবে?
0: যতটুকু আমার ব্যক্তিগত ধারণা হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, ততটুকু ক্ষেত্রে বলতে পারি, বাবা মায়েরা যারা শুনছেন তারাও হয়তো
1: হুম
0: একমত হবেন, বাবা মায়েদের দুটি জিনিস দরকার। ছাত্রদের ইতিবাচক ভাবনা সবসময় দিতে হবে, তোর হবে না, তুই পারলি না, তুই করলি না, এই ঘটনাগুলো থেকে যতটা বিরত থাকা যায়, যেগুলো ঘটনাক্ষেত্রে বলতে হয়, যতটা
1: হুম
0: আমাদের ইতিবাচক ভাবনা থাকা যায় ততটাই ভালো। আর ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বাবা মায়েদের যে এক্সপেকটেশন,
1: হুম
0: তাকে ঘিরে যে স্বপ্ন, সেটা অবশ্যই দেখতে হবে, সেটি যেন লিমিটেশনস এর বাইরে না হয়ে যায়, আকাশ ছোঁয়া না হয়ে যায়। সেটি কিন্তু অনেক ক্ষেত্রে ছাত্রদের কিন্তু মননের উপর একটি ক্ষতিকারক প্রভাব তৈরি করে। উৎসাহ প্রবর্ধন করা দরকার, কিন্তু সেটি অবশ্যই ছাত্রছাত্রীর যে ক্যাপাসিটি সেটি বুঝে হওয়া দরকার। বাবা মায়েরাও যদি একই সঙ্গে ছাত্রছাত্রীদেরকে এগিয়ে দেওয়ার জন্য একটু এই ধরনের একটু রুটিন লাইফ লিড করেন, বাবা মায়েরা তো অবশ্যই আমাদের প্রথম অনুপ্রেরণা হয়ে কাজ করেন,
1: এবং প্রথম গুরু।
0: প্রথম গুরু অবশ্যই বাবা মায়ের প্রথম গুরু। যখন আমাকে ছেলেকে বলতে হবে, সন্তানকে বলতে হবে, আমাদের ছাত্রকে বলতে হবে, এই তুই একটু মিথ্যে কথা বলবি না, সর্বদা সত্য কথা বলতে হয়, বড়রা তাই বলেছেন, মহাজন মহাজ্ঞানীরা তাই বলেছেন, তাহলে সেই বাবা মাকেও কিন্তু সেটি ফলো করতে, বাবা মা যদি দেখেন, ছেলেরা যদি দেখে যে বাবা মা আমায় বলছেন বটে, প্রেসক্রিপশন লিখছেন বটে, কিন্তু বাবা মা সে প্রেসক্রিপশনের ওষুধটা ফলো করেন না, তাহলে কিন্তু মুশকিল।
1: আবার হ্যাঁ হ্যাঁ তো আপনি বলছিলেন যে যে ছাত্ররা একটু দুর্বল তাদের জন্য আপনারা বিশেষ নজর দেন, সেই মানে যে রোগের যে ওষুধ আর কি, সেরকম আপনারা সেরকম চিকিৎসা করেন আর কি। তো সেই ক্ষেত্রে আপনি বলছিলেন যে নিট বা জয়েন্ট এন্ট্রান্স যে পরীক্ষাগুলো কম্পিটিটিভ, যেগুলো বিশেষ করে 11-12 এর পরে, তো তার সেইগুলোর জন্য কি আপনারা বিশেষ কোনো প্রস্তুতির ব্যবস্থা রেখেছেন?
0: আমাদের কিছু বিদ্যালয়ের মাস্টারমশাই, কিছু অতিথি মাস্টারমশাই আছেন, তারা এর জন্য ছেলেদের পড়ান আর কি, এবং সেটি নিয়মিতই পড়ানো হয়, সারা বছর ধরেই পড়ানো হয়।
1: ও তাদেরকে আলাদা করে মানে উচ্চ মাধ্যমিকের জন্য বা?
0: আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মেন্স বা নিটের যে সিলেবাস,
1: হ্যাঁ হ্যাঁ
0: উচ্চ মাধ্যমিকের যে প্রেসক্রাইব সিলেবাস, তার খুব পার্থক্য নেই, খানিকটা পার্থক্য রয়েছে কয়েকটি চ্যাপ্টারে, কিন্তু খুব যে পার্থক্য আছে তা নয়, তো ফলে দুটি পড়াশোনাই কিন্তু প্যারালালি চলে। প্যাটার্নের ক্ষেত্রেও ইদানিং সময়ে সেমিস্টার পদ্ধতি আসার পর দুটো পরীক্ষা, মানে 11-এর ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার, 12-এর ক্ষেত্রে থার্ড সেমিস্টার, অনেকটা এমসিকিউ প্যাটার্নে হয়ে যায়। সেক্ষেত্রে যেই বা যেই মেন্স সমস্ত ছেলেরা দেয় বা নিট যারা দেয়, তারা একটু হয়তো ওইটা প্র্যাকটিসের একটা সুযোগ পায়।
1: হ্যাঁ
0: আর
1: হ্যাঁ
0: ওই মানে খুব যে আলাদা সিলেবাস তা কিন্তু নয়, ফলে প্যারালালি একসঙ্গে পড়াটা চালিয়ে যাওয়া যায়। অবশ্যই পরীক্ষার ধরনটা আলাদা, কিন্তু প্যারালালি সিলেবাস কিন্তু তার মধ্যে খুব ফারাক নেই।
1: আচ্ছা, মানে সিলেবাসটা একই, ধরনটা আলাদা, তো
0: প্রায়
1: হ্যাঁ
0: একই,
1: প্রায় একই, হ্যাঁ, কিন্তু ধরনটা আলাদা, তাই মোটামুটি মানে একই রকম পড়াশোনা করলেই দুটোই মানে কভার করা যায়।
0: তবে ওই যেহেতু ওই এমসিকিউ বেসড আমাদের পরীক্ষাগুলো হয়, ওই নিট এবং কিন্তু সেগুলো তার জন্য ওই রেগুলার পরীক্ষা দেওয়া, ওই পরীক্ষা দিয়ে অভ্যেস করা, প্রিপারেটরি টেস্ট দেওয়া কিন্তু খুব প্রয়োজন, চ্যাপ্টার ধরে ধরে প্রিপারেটরি টেস্ট দেওয়া কিন্তু প্রয়োজন।
1: হ্যাঁ, যারা মানে সাফল্যের শীর্ষে পৌঁছেছে তারা বলছে আমি তো নিটের জন্য পড়াশোনা করেছি, আমি বেশি উচ্চ মাধ্যমিকের জন্য পড়াশোনা করিনি।
0: সত্যতা নয় কিন্তু,
1: আবার অনেকে বলছে যে এই জন্য পড়াশোনা করছিলাম তাই জন্য উচ্চ মাধ্যমিকটা অত করিনি, তাই হয়তো একটু আমি এবারে পিছিয়ে পড়েছি।
0: অ্যাডিশনালি দুটো ল্যাঙ্গুয়েজ করতে হয়, বাংলা ইংরেজি অথবা হিন্দি, বাংলা হিন্দি যেগুলো থাকে, এটা সত্যি। তবে তার জন্য যে মানে উচ্চ মাধ্যমিকের জন্য নিট ভালো হচ্ছে না বা নিটের জন্য উচ্চ মাধ্যমিক খারাপ হচ্ছে, এই যুক্তিটা বোধহয় খুব সঠিক যুক্তি নয়,
1: খুব সঠিক নয়। হ্যাঁ, সেটা আমারও মনে হয়েছে, তাই আপনার কাছে একবার মানে জিজ্ঞেস করে নিলাম আর কি, কারণ আপনি তো বহু ছাত্র মানে মানে কি বলবো তৈরি করেছেন এবং আপনাদের কাছে এটা অনেক বেশি পরিষ্কার, তো সেই জায়গা থেকে আমি আবার একবার জিজ্ঞেস করছি যে এই যে উচ্চ মাধ্যমিকে যে পড়াশুনো করছে তারা, তো সেই ক্ষেত্রে তো তাদের নিটের জন্য পড়াশোনা করছে, কিন্তু এখন এক সময়টা ছিল কি যে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এর প্রতি বেশি ঝোঁক, মানে যারা মানে সাফল্যের শীর্ষে পৌঁছাচ্ছে, আমি গত বছর পর্যন্ত যাদের সাক্ষাৎকার নিয়েছি, যারা সাফল্যের শীর্ষে যারা পৌঁছেছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তারা প্রত্যেকেই বলছে বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার হব, খুব কম বলছে ইঞ্জিনিয়ার হব, কিন্তু যারা প্রথম দিকের সারিতে রয়েছে তারা প্রত্যেকেই বলছে ডাক্তার হব, এর পরের গুলো বলছে ইঞ্জিনিয়ার হব। তো এবছর আমি যেটা লক্ষ্য করলাম, যেটা খুব দরকার ছিল, যে কেউ বলছে অ্যাস্ট্রোনট হব, কেউ বলছে জিওলজিস্ট হব, কেউ বলছে আইএএস অফিসার হব, এগুলো কিন্তু গত বছর পর্যন্ত খুব একটা ছিল না। এই যে পরিবর্তনটা এবং এই যে বিভিন্ন বা কেউ অনেকেই বলছে সমুদ্র বিজ্ঞানী হব, তো সেই জায়গা থেকে এই জায়গাগুলো কিন্তু খুব কম ছিল। অনেকে বলছে মানে প্রথম দিকে যারা ছাত্ররা তারা বলছে হ্যাঁ এখানে হয়তো রিক্স আছে, এখানে হয়তো সুযোগ কম, কিন্তু তাও আমরা এটার দিকেই এগিয়ে যেতে চাইছি, যারা সাফল্যের শীর্ষে এবারে রয়েছে। তো গত বছর পর্যন্ত এটা কিন্তু খুব একটা আমি শুনিনি, তো এই যে পরিবর্তনটা এটা কি কারণ হতে পারে, আপনার কি মত?
0: এই পরিবর্তনের পেছনে যে বিরাট কারণ কাজ করছে তা নয়, তবে এক একটি ব্যাচে এক এক ধরনের অভিপ্সা ছাত্রদের মধ্যে তৈরি হয়। তবে এটি সত্য মানে এখনো পর্যন্ত বাঙালি বাবা মায়েরা এই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এই দুটোর বাইরে কিন্তু খুব ভাবতে পারেন কম। তবে এই পরিবর্তনটা অবশ্যই খুবই ইতিবাচক, খুবই প্রয়োজনীয়। তবে ডাক্তার হতে হবে এটা ঠিকই কথা, কিন্তু ডাক্তার হয়ে আমরা কোনো একটু মানে অপারেশন করবো আর ডাক্তার হয়ে চেম্বার খুলবো, তার মধ্যে বোধ হয় খুব একটা বিরত্ব নেই। ডাক্তার হয়ে যদি আমাদের চিকিৎসা বিজ্ঞানটাকে যদি একটু এগিয়ে নেওয়া যায়, গবেষণায় ভারতবর্ষকে এগিয়ে দিতে হবে,
1: উন্নত করা যায়,
0: প্রযুক্তিবিদ অবশ্যই হবে ছাত্ররা, কিন্তু প্রযুক্তিবিদ হয়ে নতুন কোন আবিষ্কারের দিকে ছাত্ররা এগিয়ে যাবে, এটি কিন্তু আমাদের ভারতবর্ষকে এগিয়ে দেবে, শুধু দেশকে দশকে এগিয়ে দেবে, এই ভাবনাটা থাকা দরকার। যিনি মহাবয়স বিজ্ঞানী বলছে, যে সমুদ্র বিজ্ঞানী বলছেন, তো তাদের দরকার। প্রশাসনে আমাদের ছেলেরা এলে, পশ্চিমবঙ্গের ছেলেরা এলে, শুনি যে পশ্চিমবঙ্গের ছেলেরা প্রশাসনে খুব কম আসে, বিশেষত আইএএস মানে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস আইপিএস হওয়ার জন্য, সেগুলোর দিকে যে ঝোঁক আসছে সেটি কিন্তু ভালো, অবশ্যই খুবই ভালো।
1: বেশ কিছু বছর আগে পর্যন্ত মানে আইএএস অফিসার বা ইউপিএসসি

0: সিভিল সার্ভিসের অফিসার পশ্চিমবঙ্গ থেকে পাওয়াই যেত না, বেশি মানে বিহার ঝাড়খণ্ড এইসব জায়গা থেকে পাওয়া যেত, তাহলে তখন সবাই চিন্তা করতো তাহলে পশ্চিম বাংলার ছেলে মেয়েরা কি একদমই মেধাবী নয়, ওখানে তো অনেক মেধাবী ছাত্র ছাত্রীর প্রয়োজন।
1: এক্স্যাক্টলি।
0: তো এই জায়গা থেকে আমাদের এটা সাফল্য,
1: হ্যাঁ নিশ্চয়ই, এই ভাবনাটা আসাটা খুবই গুরুত্বপূর্ণ
0: খুব
1: দরকার।
0: দরকার।
1: সবাই
0: হ্যাঁ
1: হয়তো প্রফেশনে যেতে পারবেন না, কিন্তু
0: হ্যাঁ হ্যাঁ
1: খুব বড় প্রসেস, লং প্রসেস, এবং তার জন্য খুব ধৈর্য অধ্যবসায় দরকার, কিন্তু এই ভাবনাটা তো ভাবতে হবে প্রথম সারিতে, প্রথম লেভেলে। তো ফলে
0: সেটাই।
1: এটি নিশ্চয়ই একটি পরিবর্তন।
0: এবং হচ্ছে যেহেতু তারা মেধাবী ছাত্র ছাত্রী, তাদের কাছ থেকেই এটা আমাদের মানে
1: আশাপ্রদ।
0: পাওয়াটা
1: হ্যাঁ
0: আমরা
1: হ্যাঁ
0: আশা
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: আশাপ্রদ আর কি। আচ্ছা বেশ, তো যেতে যেতে আপনি সকলের উদ্দেশ্যে কিছু বার্তা দিন, যে যা তারা পরবর্তী যারা পড়াশুনো করবে, যারা বিশেষ করে ছাত্রীরা, ছাত্রদের জন্য তো এরকম প্রতিষ্ঠান রয়েছে, বা যেসব ছাত্ররা আপনাদের মতন প্রতিষ্ঠানে মানে এরকম প্রতিষ্ঠানে পড়বার সুযোগ পাচ্ছে না, তাদের জন্য এবং সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে, সকল অভিভাবকদের উদ্দেশ্যে একটা কিছু বার্তা দিন, যাতে
1: দেখুন, আমি
0: তারা
1: কথা
0: পরবর্তীকালে সাফল্যের শিরোপায় পৌঁছাতে পারে।
1: কথার মাঝখানেই বলেছিলাম আমাদের 3D দরকার,
0: হুম হুম
1: ড্রিম, ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন। আর
0: হুম
1: একই
0: হুম
1: সঙ্গে বলবো একটি ভালো মানুষ হওয়ার জন্য 3H দরকার,
0: হুম হুম
1: অর্থাৎ আমাদের হেড কাজ করবে, মাথা আমাদের সঙ্গে, হৃদয় থাকবে, হার্ট কাজ করবে, এবং সেটিকে ফলপ্রসূ করবে আমাদের হ্যান্ড, অর্থাৎ হার্ট, হেড আর হ্যান্ডের সমন্বয় ঘটুক, আর সেই সমন্বয় ঘটাতে পারে 3D এফেক্ট, অর্থাৎ ড্রিম, ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন। সেটি অবশ্যই দরকার যে কোনো ছাত্রদের ক্ষেত্রে, ডিটারমিনেশন বা ডিভোশন যাই বলুন, যে কোনো ছাত্র ছাত্রীকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে। বাবা মায়েদের উদ্দেশ্যে বলবো, দেখুন প্রত্যেকের জীবনে ড্রিম, ডিভোশন বা ডিটারমিনেশন এবং ডিসিপ্লিন দরকার। বাবা মায়েরা দেখছেন, স্বপ্ন দেখছেন বলে সন্তান যে পৃথিবীতে এসেছে তাকে নিয়ে স্বপ্ন দেখছেন, আর বাবা মায়েদের পরেই পরবর্তী প্রজন্ম তার হাত ধরেই আবার ছাত্র স্বপ্ন দেখবে, ছেলে মেয়ে স্বপ্ন দেখবে, সেটিই দরকার।
0: একদমই। আচ্ছা, কোনো কারণে কোনো ছাত্র বা ছাত্রী হয়েই যায় না, কোনো অসুস্থ হয়ে পড়লো বা কোনো কারণে সে অসফল হয়ে গেল, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা হয়, পরিবারের লোকজন তাকে তীব্র কটাক্ষ করছে, বা হচ্ছে বাবা মারা তাকে খুব বকাবকি করলো, তার ফলে সে মানসিক ভাবে আরো বেশি ভেঙে পড়লো। একেই তো অসফল হয়েছে, তাতে মানসিক ভাবে ভেঙে পড়েছে, তা সেই জায়গাটায় একটু মানে এই যে জায়গাটা, আমার মনে হয় যে সে যখন দুর্বল হয়ে পড়েছে, তাকে বকাবকি বা কটাক্ষ না করে, কি
1: নিশ্চয়ই,
0: বলেন
1: আমাদের
0: আপনি?
1: তো রবীন্দ্রনাথের গানে একটি
0: কি
1: লাইন আছে,
0: বলেন?
1: আমার যদি ডাকতে হবে, হঠাৎ করে আমি আমার সাফল্য যদি না আসে, আমাকে মানে একেবারে মিইয়ে না গিয়ে সেটিকে বরণ করে নিয়ে আবার নতুন করে ডাকতে হবে। আর বাবা মায়েদের বুঝতে হবে যে সাফল্য যে কোনো কারণে, যেটি যে কারণেই হোক, যদি না আসে থাকে, কটু কথা বলে কিন্তু সেই সাফল্য করতলগত হবে না। ফলে আবার ছাত্রকে, ছাত্রীকে উজ্জীবিত করতে হবে, নতুন প্রাণে স্পন্দিত করতে হবে, তবেই আবার সাফল্য আসতে পারে, নতুবা না। তাই
0: এবং
1: বাবা মায়ের ক্ষেত্রে আমাদের বার্তা থাকবে, সাফল্য যদি কোনো কারণে করতলগত না হয়, তাহলে ছাত্রছাত্রীদের কটাক্ষ বা কটু কথা না বলে আবার নতুন করে যাতে ডাকতে পারে, সেই পথটাকে এগিয়ে দেওয়া, পথটাকে প্রশস্ত করে দেওয়া। আর ছাত্রছাত্রীদের মধ্যে সাফল্যে ভেঙে পড়লে হবে না, সফলতা যদি না আসে তাহলে সেটিকে মাথার নিচু মস্তকে, নত মস্তকে সেটিকে স্বীকার করে নিয়ে আবার জেগে উঠতে হবে, আবার শক্তি সঞ্চয় করতে হবে যাতে সাফল্য আসে। আর জীবনে এই কারণে খেলাধুলোর খুব দরকার। আমরা যখনই ক্রিকেট ম্যাচ খেলি, ফুটবল ম্যাচ খেলি, ভলিবল ম্যাচ খেলি, তখন দেখবেন একদল জেতে একদল হারে। ফলে ওই জীবনে যেমন হার আমাদের, জেতার যেমন, সাফল্যের যেমন আনন্দ আছে, তেমন হারটাকে স্বীকার করার শক্তিটা দরকার। তো ফলে ওই ছাত্র ভাইদের বা ছাত্রী যারা জানা রয়েছেন, তাদের সকলেরই না হাটটাও মেনে নিতে হয়। তবে হাটটা
0: হ্যাঁ
1: মেনে নিয়ে পরের দিন আবার যাতে আমি সেঞ্চুরি করতে পারি, সেই শক্তি নিয়ে আবার ক্রিজে নামতে হয়, সে কি দরকার।
0: একদমই তাই। আপনার কাছে কথা শুনলাম, অনেক অনেক শক্তি সঞ্চয় করলো শ্রোতা বন্ধুরা, যারা ছোট্ট ছোট্ট শ্রোতা, তারাও, যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে তারা, সঙ্গে অভিভাবকরা, এবং যারা পরবর্তীকালে শিক্ষক বা শিক্ষিকারা তৈরি করছে ছাত্রছাত্রীদের, তারাও হয়তো অনেকটাই বার্তা পেল। সঙ্গে আরেকটু জিজ্ঞেস করি, যে আপনাদের যে শিক্ষক স্বশাসিত, তো তারা তো আপনারাই নিয়োগ করেন নাকি?
1: হ্যাঁ, আমাদের কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো ধরেই আমরা নিয়োগ করি। অবশ্যই তারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, কিন্তু তারা আমাদের মাস মাইনে পান, গভর্নমেন্ট অ্যাপ্রুভ।
0: তাদের কি কোনো মানে পরীক্ষা দিয়ে এখানে নিয়োগ হয়?
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ সেগুলি নিয়ম বিধি রয়েছে, আমরা
0: আচ্ছা,
1: নিজেরাই সেটি অ্যাডভার্টাইজমেন্ট করে করি, পাবলিশ করি, তারপর পরীক্ষা হয়, তারপরে নিয়োগ করা হয় পরীক্ষার রেজাল্টের।
0: আচ্ছা, অনেক কথা শুনলাম, অনেক ধন্যবাদ। আর হাতে আমাদের সময় নেই, যেতে যেতে একটা স্বামীজির গান বলুন, একটা গান শুনবো।
1: আমি একেবারেই গায়ক নই যে গানের কলি দিয়ে শেষ করতে পারি, তবে ওই স্বামীজির শক্তি, স্বামীজির কবিতা, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির তন্ত্র মোরা ভুলবো না, এই আর কি।
0: আচ্ছা বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আবারও একবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আজ আমরা কথা বলে নিলাম রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের প্রধান শিক্ষক মহাশয় স্বামী ইষ্টেশানন্দজি মহারাজের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ মহারাজ আপনাকে।
1: ভালো থাকুন, সবাইকে আমার নমস্কার জানাই।
0: সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আবারও কোনো দিন আবারও কোনো সাফল্যের ইতিহাস নিয়ে। আমি সৌমিতা আঠু হাজির হয়ে যাব, ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের সাফল্যের কথা। আজ শুনলেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইষ্টেশানন্দজি মহারাজের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঠ্য, আকাশবাণী শিলিগুড়ি। একটি বিশেষ ঘোষণা, ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগা সংগম পোর্টাল 2026-এ সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগা শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মীদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ ও পরে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7-ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের আগে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ দিল্লিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক করেছেন। উত্তরপ্রদেশের বদাউঁ জেলায় আজ দুপুরে উঝানি এলাকায় একটি ট্র্যাক্টরের সঙ্গে এক ই রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 মহিলা নিহত। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 10:30 পর্তুগাল কঙ্গোর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ফ্রান্সের এভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলিকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পেরও প্রস্তাব দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে G7 এর পুঁজি, ভারতের মেধা এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের মালিকানা সত্ত্ব ও অংশীদারিত্বের সমন্বয় ঘটানো সম্ভব হবে। অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এর মূল মন্ত্রের উপর ভিত্তি করে ভারতের অগ্রগতির কাহিনীও তুলে ধরেন। এই অধিবেশনে G7 এর সদস্য ও সহযোগী দেশগুলির পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও OECD-র শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আজ সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বহুপ্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। উল্লেখ্য, 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন DC-তে সর্বশেষ সাক্ষাতের পর এই দুই নেতার মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। ফ্রান্সের এভিয়েনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে তারা আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভিয়েনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন তারা। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতিও তারা পুনর্ব্যক্ত করেন। G7 দেশভুক্ত নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ দমনের প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি ঘোষণা গ্রহণ করেছেন। এক বিবৃতিতে নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিটিকে স্বাগত জানান। তারা এই চুক্তিকে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি সুযোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তারা হরমুজ প্রণালীতে নিরাপদে নৌ চলাচলের গুরুত্বের উপর জোর দেন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পদক্ষেপগুলিকে সমর্থন জানান। আরেকটি ঘোষণায় G7-ভুক্ত দেশগুলি মাদক পাচারের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা মাদক পাচারকে জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে চিহ্নিত করেছে। সহযোগী দেশ ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এই উদ্যোগকে সমর্থন জানায়। নেতারা উল্লেখ করেন, মাদক পাচারকারী নেটওয়ার্কগুলি ক্রমশ অত্যাধুনিক হয়ে উঠছে, তারা দুর্নীতি, সহিংসতা ও অবৈধ অর্থপ্রবাহকে উস্কে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে শ্রী মোদী ভারত কীভাবে আকাশ, ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী পোস্টে জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছর 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষের 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930-র কাজ পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর কাজ আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্যও তিনি নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মণিপুরে নিরাপত্তা বাহিনী রাজ্য জুড়ে বিদ্রোহ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান জোরদার করেছে। এদিন 3 জন জঙ্গিকে গ্রেপ্তার এবং 26টি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে। ধৃত জঙ্গিরা নিষিদ্ধ ঘোষিত পিপলস লিবারেশন আর্মি এবং এর রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্টের সক্রিয় সদস্য বলে শনাক্ত করা হয়েছে। তাদের ইম্ফল পশ্চিম জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাজেটকে আরও বাস্তবমুখী ও জনকল্যাণমূলক করে তোলার লক্ষ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর দাশগুপ্তকে পরামর্শ দেন বলে খবর। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রাজ্যের অর্থনীতির বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন। উল্লেখ্য, আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট পেশ আগামী 22শে জুন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 থেকে 10টা গীতাঞ্জলি ডিটিএইচ ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের বনাইউ জেলায় আজ দুপুরে উজানি এলাকায় একটি ট্র্যাক্টরের সঙ্গে এক ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বনাইউর জেলা শাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ই রিক্সাটি একটি ট্র্যাক্টরকে এড়ানোর চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্র্যাক্টরের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত 2টি ট্র্যাক্টরই পুলিশ আটক করেছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বিনা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালজিকের মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে বিনা টির বাসভবন থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার প্রাথমিক জবানবন্দিও রেকর্ড করে ইডি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিণত করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশই শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা। ছোটখাটো কীট পতঙ্গ মারা পড়ে পৃথিবীর ভারসাম্য লঙ্ঘিত হয়। তিনি বলেন, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। সুপ্রিম কোর্ট আজ সাইবার অপরাধীদের পরজীবী হিসেবে ব্যাখ্যা করেছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এদের সঙ্গে কঠোরভাবে মোকাবিলা করা হবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলাগুলি একসঙ্গে জড়ো করার আবেদনের শুনানির সময় এই মন্তব্য করেন। আদালত বলেছে, সাইবার অপরাধের শিকার হওয়া বহু মানুষ সারা দেশে ছড়িয়ে রয়েছেন। শীর্ষ আদালত আরও বলেছে, এই ধরনের অপরাধীদের কারাগারে রাখা সমাজের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজ সামান্য বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.6% বেড়ে $79.46 হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 0.8% বৃদ্ধি পেয়ে $76.69 হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, এমটি সেতাবেলা জাহাজের উপর হামলায় প্রাণ হারানো 2 ভারতীয় নাগরিকের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। দূতাবাসের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, আদিত্য শর্মা ও শিবানন্দ চৌরাসিয়ার মরদেহ ভারতে নিয়ে আসা হয়েছে। শোকের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে দূতাবাস। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। অন্যদিকে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যান্সাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ফ্রান্সের এভিয়েনে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। খবর শেষ হলো, এর পর খবর শুনবেন 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রাপ্ত এসে না পৌঁছনোয় নেপালি সমাচার শোনানো সম্ভব হয়নি। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি।

রাত ৮টায় শুনবেন বিজ্ঞান ঘরে বাইরে। অনুষ্ঠান প্রচারিত হবে নিউজ অন এআইআর অ্যাপে। ৮টা বেজে ৩০ মিনিটের অনুষ্ঠান আধুনিক গান, শিল্পী প্রজ্ঞা পাল। ৯টা বেজে ১৫ মিনিটে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন। ৯টা বেজে ৩০ মিনিটে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। ১০টা বেজে ১০ মিনিটে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। ১০টা বেজে ৩০ মিনিটে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি, শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন আপনার মোবাইলের মাধ্যমে নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী শিলিগুড়ি, একটি বিশেষ ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১শে জুন যোগা সঙ্গম পোর্টাল ২০২৬ সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগা শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মীদের নিজের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ীর সঙ্গে বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, কেন্দ্রের সঙ্গে সহযোগিতার পথেই চলবে রাজ্য সরকার। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিকাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্য সরকার রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। রাজ্য সরকার দুর্গাপুজোকে বিশ্বমানের উৎসব হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে। রেল স্টেশন ও সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদের ওপর জুন মাসের শেষ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে সাজিয়ে তোলার অভিযানে আজ গঙ্গার কয়েকটি ঘাটে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। আসছি বিস্তারিত খবরে। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরগুলিতে জনসমাগমের কারণে এর মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আগামীকাল 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুরসভা ও পঞ্চায়েতগুলিকে রাজ্যের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুর ফুটবল মাঠে এক জনকল্যাণ শিবিরে যোগ দেন। সেখানেও মুখ্যমন্ত্রী আগামীকাল পর্যন্ত জনকল্যাণ শিবিরের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য একাধিক নতুন উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী বাজেটে রাজ্যের সরকারি কর্মচারী, যুবক ও কৃষিজীবী মানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।
1: আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। অন্নদাতা ভগবান কৃষক যারা আছেন, কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি।
0: ফলতার আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই জনকল্যাণ শিবিরগুলিতে এবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এই ভাতা আপাতত বন্ধ থাকলেও এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে গত সন্ধ্যায় নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আশ্বাস দেন তিনি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ীর সঙ্গে আজ নতুন দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। রাজ্য বিধানসভার অধিবেশনে বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এছাড়াও রাজ্যের বাজেটকে আরও বাস্তবমুখী ও জনকল্যাণমূলক করে তোলার লক্ষ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজ্যের অর্থমন্ত্রীকে পরামর্শ দেন বলে জানা গেছে। এদিকে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি রাজ্যের অর্থনীতি বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন বলে জানা গেছে। রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কিভাবে পাওয়া সম্ভব সে বিষয়েও আলোচনা হয়। বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়, সহযোগিতার পথেই চলতে চায় নতুন সরকার। রাজ্যের বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, এবারে বাজেটে শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হবে।
2: অন্য সরকার, গত সরকার, গত 50 বছরে যে ধরনের শাসন পশ্চিমবঙ্গ মানে এক্সপিরিয়েন্স করেছে, সেই তুলনায় আমরা হচ্ছি প্রো বিজনেস গভর্নমেন্ট। পুরোপুরিভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যেমন বাড়তে পারে, এইগুলোর ওপর একটা অনেক নজর। আর ভাতার রাজনীতি, হ্যাঁ কিছু দরকার হয়তো এখন আছে, আমরা কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম সংকল্পপত্রে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা মোটামুটি রেখেছি। কিন্তু সামনের দিনে আমাদের লক্ষ্য হবে যে পশ্চিমবঙ্গকে একটা আধুনিক প্রোগ্রেসিভ অর্থনীতি কিরমভাবে তৈরি করা যায় সেটাই দেখতে হবে।
0: রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিকাঠামোর আধুনিকীকরণ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ সরকার ও রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর কল্পেশ এইচ ওয়ান্দ্রা এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তির আওতায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্মীদের জন্য সাইবার অপরাধ তদন্ত, ডিজিটাল ফরেন্সিক, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নজরদারি, সন্ত্রাস দমন, উপকূলীয় নিরাপত্তা, মানব পাচার বিরোধী অভিযান এবং ড্রোন পুলিশিং এর মতো বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হবে এবং সমস্ত থানাকে পর্যায়ক্রমে 1, 1, 2

0: নিয়েছে। রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে বাংলার পর্যটনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার কথা ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে এই বিষয়ে কাজ শুরু হবে। দুর্গাপুজোর কার্নিভাল বিষয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং মুখ্যমন্ত্রী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রেল স্টেশন এবং সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদের ওপর আপাতত জুন মাসে শেষ পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ আজ এই স্থগিতাদেশ দিয়েছে। এই বিষয়ে দায়ের হওয়া 25টি মামলার শুনানির পর বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানান, রেল সংলগ্ন জায়গায় উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও তা রেলের জমি কিনা সেই বিষয়ে প্রশ্ন রয়েছে, তাই এইসব জায়গার বিষয়ে তথ্য যাচাই করে রেলকে রিপোর্ট দিতে হবে। বালিগঞ্জ, যাদবপুর, ডানকুনি সহ যেসব স্টেশনে রেল উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে জুন মাসের শেষ পর্যন্ত তা কার্য করা যাবে না বলে বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছেন। হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী আজ কলকাতার ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিলে অংশ নেন। তার সঙ্গে দলের নেতা কুণাল ঘোষ, বৈশানোর চট্টোপাধ্যায়, দোলা সেন সহ অন্যান্যরাও এই মিছিলে অংশগ্রহণ করেন। পুনর্বাসন ছাড়া কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না বলে মিছিল থেকে দাবি তোলা হয়। বন্যা, নদী ভাঙন ও সেচ পরিকাঠামো দীর্ঘমেয়াদী উন্নয়নের 5টি প্রকল্পের জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে 17,800 কোটি টাকার বরাদ্দ চেয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট প্রকল্পগুলির সম্ভাব্য ব্যয়, কেন্দ্র ও রাজ্যের অংশীদারিত্ব, উপকৃত জেলার সংখ্যা এবং বর্তমান পরিস্থিতির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এইসব প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে একাধিকবার আবেদন সত্ত্বেও অর্থ বরাদ্দ মেলেনি। এ সংক্রান্ত আবেদনের চিঠির প্রতিলিপিও দেওয়া হয়েছে। কেন্দ্র রাজ্য সমন্বয়ের নতুন পরিবেশে প্রকল্পগুলি অনুমোদন এবং অর্থ বরাদ্দ প্রক্রিয়া দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার ফুলবাগানে তাঁর বাড়ি থেকে আজ সকালে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। এরপর তাকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, উদয়ন গুহের বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী হিংসাসহ একাধিক অভিযোগ রয়েছে। কলকাতা পুরসভা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষকে আজ পুরী থেকে গ্রেপ্তার করা হয়। বেশ কিছুদিন ধরে তিনি ফেরার ছিলেন। তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সুশান্ত ঘোষের গাড়ি চালককে কিছুদিন আগে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয়। তৃণমূল কংগ্রেস নেতা ও বিধাননগর পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের 5টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ফ্ল্যাট থেকে 1,00,000 টাকার সোনা কেনার রসিদ পাওয়া গেছে। বাজেয়াপ্ত 5টি অ্যাকাউন্টে জমা 3,70,00,000 টাকার উৎস কী তা অনুসন্ধান করা হচ্ছে। বাঁকুড়া ও সোনামুখীর পর আজ বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী ও উপপুরপ্রধান মহাবীর আগরওয়াল পদত্যাগ করেছেন। বিষ্ণুপুরের মহকুমা শাসকের কাছে তাঁরা নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শিউলি দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। 12 জুন রাজ্যে বর্ষা এলেও মৌসুমি বায়ুর দুর্বলতা ও বাতাসে কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতি না থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, কেন্দ্রের সঙ্গে সহযোগিতার পথেই চলবে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে সাজিয়ে তোলার অভিযানে আজ গঙ্গার কয়েকটি ঘাটে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। খবর শেষ হলো, এরপরের খবর শুনবেন 8:10 খেলার খবর।
1: নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন বিজ্ঞান ঘরে বাইরে, দেবাশিস ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকার। পর্বটি আপনারা শুনবেন সাক্ষাৎ।

0: গল্পটি নিয়েছেন মনুময় পাল।
1: বিজ্ঞান ঘরে ও বাইরে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমাদের আজকের ভাবনা জীবনের শিকড়। শ্রোতা বন্ধুরা, আমরা যখন অসুখে পড়ি ছুটি ওষুধের দোকানে, কিন্তু আমাদের ঠাকুমা দিদিমারা ছুটতেন বাড়ির পিছনের বাগানে। জ্বর হলে তুলসী পাতার রস, পেট খারাপে থানকুনি পাতা, কেটে গেলে দুর্বা ঘাসের রস, এটাই ছিল তাদের ফার্স্ট এইড বক্স। এই বক্সের সবথেকে বড় গুদামঘর হল আমাদের উত্তরবঙ্গ। হিমালয়ের পাদদেশ থেকে ডুয়ার্সের জঙ্গল পর্যন্ত ছড়িয়ে রয়েছে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদ। তার মধ্যে 700 বেশি প্রজাতি সরাসরি ওষুধের গুণে ভরপুর। বাসক, কালমেঘ, অর্জুন, হরিতকি, আমলকি, নিম, ঘৃতকুমারী, নামগুলো শুনলেই মনে হয় যেন আমাদের শরীরেরই এক একটা অঙ্গ। কেউ ফুসফুসের যত্ন নেয়, কেউ বা হৃদয়ের, কেউ রক্ত শুদ্ধ করে। কিন্তু ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড বলছে দেশের 60% বেশি ওষুধি গাছ আমরা জঙ্গল থেকে তুলে আনি, আর তুলে আনার সময় কোনো নিয়ম মানি না। ফলে সর্পগন্ধা, শতমূলি, চিরতার মতো মহামূল্যবান গাছ আজ বিপন্নের খাতায়। আমরা আয়ুর্বেদের কথা বলি, হার্বাল প্রোডাক্ট মাখি, কিন্তু যে গাছ থেকে সেটা তৈরি হচ্ছে

0: এবং তরাই এবং ডুয়ার্স অঞ্চল কিন্তু এই পূর্ব হিমালয় এলাকার মধ্যেই পড়ছে, অর্থাৎ শীত জলবায়ুর মেলবন্ধন এখানে দেখতে পাই। সেই কারণে এখানে অ্যালপাইন ফরেস্ট থেকে শুরু করে যে ট্রপিক্যাল অর্থাৎ ক্রান্তীয় বনভূমি, এই সব ধরনের উদ্ভিদ একই সাথে টিকে থাকতে পারে।
1: আচ্ছা,
0: এই কারণে।
1: আচ্ছা, এবার একটু অন্যদিকে যাব, একটু আমরা প্রাচীন, আমাদের নস্টালজিয়ায় ফিরব। আমাদের ঠাকুমা দিদিমারা যেই গাছগুলো ব্যবহার করতেন, তার কটা আজও আমরা আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাই, এমন কয়েকটা গাছের নাম বলুন।
0: হ্যাঁ, যেমন আমরা যদি বাড়ির আনাচে কানাচে একটু স্যাঁতস্যাঁতে ভিজে কোণগুলো খুঁজি উঠোনের কোনায়, সেখানে থানকুনি গাছ কিন্তু আমরা দেখতে পাবো, ছোট্ট ছোট্ট থানকুনি,
1: যেটা আমাদের
0: পাতা
1: পেটের রোগে কাজে লাগে।
0: একদম। এবং কালো মেঘ গাছ আমরা বাড়ির আশেপাশে এখনও আমার নজরে পড়েছে, পাথরকুচিও কিছু দেখতে পাই। পাথরকুচি মূলত কিডনি ও গল ব্লাডারের পাথর অপসারণে কিন্তু খুবই সাহায্য করে। এছাড়া নিম, তুলসী, বাসক এগুলো তো দেখি। আমি একটা বিশেষ গাছ বলবো যেটা গ্রামাঞ্চলে বেড়া বাঁধার জন্য মানুষ প্রায় ব্যবহার করে, সেটা হচ্ছে জগৎমদন, মানে বাসকেরই গণের এই উদ্ভিদটা জগৎমদন। এটা কিন্তু প্রাচীনকালে সর্পদংশনের চিকিৎসায় ব্যবহার হতো, তবে বর্তমানে তো আর সর্পদংশনের চিকিৎসায় এটা ব্যবহার হয় না, তবে ব্যথা এবং শ্বাসযন্ত্রের ব্যাধিতে কিন্তু আয়ুর্বেদে এর ব্যবহার রয়েছে। এগুলো আমরা মোটামুটি দেখতে পাই আমাদের বাড়ির আশেপাশে।
1: গুল্ম আর বৃক্ষ, আমরা প্রথমেই বলছিলাম, ঔষধি গুণের দিক থেকে এদের তফাতটা কোথায়?
0: গুল্ম বলতে আমরা ছোট আকারের যেমন ঝোপঝাড়যুক্ত গাছ বুঝি, যেমন ধরুন বাসক, কালো মেঘ, আকন্দ, এগুলো গুল্মের পর্যায়ে পড়বে। এবং এখানে কিন্তু ঔষধি গুণের দিক থেকে এদের পাতা, ফুল এগুলো বেশি ব্যবহার হয়। আর বৃক্ষ মানে তো আমরা বড় গাছ বুঝি, শক্ত কাঠের দীর্ঘস্থায়ী গাছ
1: যেমন
0: বুঝি।
1: অর্জুন গাছ নাকি?
0: হ্যাঁ, অর্জুন, নিম, বহেরা, আমলকি, এদের ক্ষেত্রে আবার ছাল, শিকড়, ফল এগুলো কিন্তু ঔষধি হিসাবে বেশি ব্যবহৃত হয়।
1: একদমই তাই। আমরা প্রাচীন শাস্ত্রের একটা প্রবাদ এই মুহূর্তে মনে করতেই পারি, যে নাস্তি মূল ঔষধা, মানে এমন কোনো উদ্ভিদ নেই, আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে যেই উদ্ভিদের মূল বা আমরা ধরে নিতে পারি উদ্ভিদের যে কোনো অংশ কোনো কাজে লাগে না, মানে প্রতিটা উদ্ভিদ থেকেই কিন্তু আমরা কোনো না কোনো ঔষধি গুণ কিন্তু আমরা তাদের কাছ থেকে পেতে পারি। এবারে যাই একটু ডিটেলসে, একটু গভীরে, নিম, তুলসী, বাসক এগুলো তো ঘরে ঘরেই আছে, উত্তরবঙ্গের জলবায়ুতে এদের ঔষধি গুণ কি অন্য জায়গার থেকে কিছুটা আলাদা হয়?
0: হ্যাঁ, এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবেই এটা সম্ভব। উদ্ভিদের ঔষধি গুণ নির্ভর করে তার মধ্যে থাকা যে অ্যাক্টিভ এলিমেন্ট, যেগুলোকে আমরা বলি সেকেন্ডারি মেটাবোলাইটস, এগুলো যেমন বিভিন্ন অ্যালকালয়েড, ফ্ল্যাবোনয়েড, টার্পিনয়েড ইত্যাদি রাসায়নিকের উপরে। এবার উত্তরবঙ্গের এই পাহাড়, তরাই ডুয়ার্স অঞ্চলের উর্বর মাটি, প্রচুর বৃষ্টিপাত এবং কম দূষণযুক্ত পরিবেশের কারণে এখানকার গাছে এই রাসায়নিক উপাদানগুলোর ঘনত্ব বা গুণমান অনেক সময় সমভূমির চেয়ে উন্নত এবং তীব্র হতে পারে।
1: আচ্ছা,
0: যেমন হলুদের ক্ষেত্রেও যদি আমরা দেখি, হলুদেরও কিন্তু মাটির গুণমান, আর্দ্রতা এবং বৃষ্টিপাতের ধরন অনুসারে হলুদের যে প্রধান যে উপাদান যেটা বিভিন্ন ক্ষত নিরাময় করে, যেমন কার্কিউমিন, কার্কিউমিনের ঘনত্ব কিন্তু ওঠানামা করে বিভিন্ন স্থান বিশেষে।
1: আচ্ছা, আমরা কিন্তু এক্ষেত্রে আরেকটা উদাহরণ দিতেই পারি, যেমন তুলসী গাছ, আমরা বলি সর্দি কাশির জন্য ভীষণ উপকারী, কিন্তু দেখা যায় যে সমস্ত তুলসীর যে পাতার গুণ কিন্তু সমান নয়, যে দেখা যাচ্ছে একটু কালো ধরনের যে তুলসী পাতাগুলো সেগুলো বেশি উপকারী, আবার যেটা সবুজ রঙের তুলসী পাতা সেইগুলোকে সম্ভবত রাধা তুলসী বা এমন কিছু বলা হয়, যে সেগুলোতে আবার দেখা যাচ্ছে যে তার গুণমানটা কিন্তু কালো তুলসীর থেকে কিছুটা কম, কী বলেন?
0: হ্যাঁ, এগুলো যেমন এই বিভিন্ন অ্যালকালয়েডের উপস্থিতিগুলো, এটা প্রজাতি হিসাবে কম বেশি হতে পারে, তো এটা কিন্তু ঘটনা যে প্রজাতি হিসাবে এই অ্যালকালয়েডের উপস্থিতি কম বেশি হয়। এছাড়া মাটির চরিত্র হিসাবেও আমরা যদি খুব সাধারণ গ্রামাঞ্চলের একটা গাছ দেখি, ভুই আমলা আমরা বলি বা ভূমি আমলা, সেই ভূমি আমলা খুব ছোট্ট গাছ, পাতাগুলো আমলকি পাতার মতনই দেখতে, এবং ওটা কিন্তু লিভারের সমস্যায় একেবারে অভ্যর্থ একটা কবিরাজি ওষুধ।

0: বা আদি আদিবাসী মানুষেরা সেটা ব্যবহার করে থাকেন। এবার ওই গাছ যদি ভিজে বা আর্দ্র মাটিতে যদি সংগ্রহ করা হয়, সেইটার গুণমান কিন্তু কম হবে তুলনায় ওটা যদি
1: শুষ্ক আবহাওয়ায় ভালো হবে।
0: পাথুরে বা বালিযুক্ত মাটি থেকে যদি সংগ্রহ করা হয় তাহলে কিন্তু তার গুণমানটা বেশি হয়, এটা প্র্যাকটিসে দেখা গেছে।
1: একটি বিষয় দেবশ্রীবাবু আমি আমার মনে আসছিল, সেটি হলো এই যে আপনি এত মূল বেশ কিছু আমরা ঔষধি বৃক্ষ বা গুল্মের আমরা কিন্তু পরিচয় ইতিমধ্যে পেয়ে গেলাম, একটা ঘটনা যে আমাদের যারা পরবর্তী প্রজন্ম বা আমরাই, আমরা কিন্তু অনেকে এই সমস্ত গাছগুলোকে চিনতে পারি না, তাই না? তো এই গাছগুলোকে চেনানোর জন্য কি কোনো রকমভাবে কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে?
0: হ্যাঁ, এটা একটা তো মূলত আমরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শুরু করতে পারি। বিভিন্ন সময় যে নেচার স্টাডিগুলো প্রোগ্রামগুলো হয়ে থাকে, সেটা বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন থেকেই হোক বা বিভিন্ন বিদ্যালয়ের উদ্যোগেই হোক, সেখানে মানে খুব সাধারণ স্তর থেকে বাচ্চাদেরকে এই ঔষধি গাছগুলোকে চেনানো যায়, যাতে ছোটবেলা থেকেই তাদের এই বিষয়ে আগ্রহ গড়ে ওঠে। হ্যাঁ, এবং ধীরে ধীরে তারা এগুলো দেখতে থাকবে এবং একটা ভালোবাসা জন্মাতে থাকবে, তখন তারা নিজেরাই এই বিষয়ে জ্ঞান অর্জন করতে সচেষ্ট হবে।
1: ঠিক, একদমই ঠিক। কারণ গাছগুলোকে যদি আমরা চিনতে না পারি তাহলে কিন্তু তার ঔষধি গুণকে আমরা কাজে লাগাতে পারবো না, তাই না?
0: একদম একদম।
1: আচ্ছা, এই যে চিরতা, চিরতাকে বলা হয় কিং অফ বিটার। দার্জিলিং কালিম্পংয়ে চিরতার ভীষণ কদর। এই কদরটা কেন? আসল এবং নকল চিরতাকে আমরা কীভাবে পৃথকীকরণ করবো কী করে?
0: প্রথম কথা, আমি পরবর্তী প্রশ্নটার উত্তর আগে দিই। বাজারে যে যেটাকে আমরা চিরতা বলে চিনি সেটা কিন্তু আসলে কালমেঘ। কালমেঘ গাছেরই কাণ্ডটা শুকিয়ে ওটা চিরতা বলে বিক্রি করা হয়, কিন্তু আসলে যেটা সত্যিকারের চিরতা সেটার বিজ্ঞানসম্মত নামই, তার একটা প্রজাতি হচ্ছে সোয়েটিয়া চিরাইতা, যেটা কি না আমাদের হিমালয়ের মানে পার্বত্য অঞ্চলের উদ্ভিদ এবং প্রচণ্ডভাবে সেটা বিপন্ন। এবং এই যে চিরতা, যে অরিজিনাল যে চিরতা পাহাড়ে পাওয়া যায়, তার কার্যকারিতা অসাধারণ। এবং এইটা তো দীর্ঘদিন ধরে যেমন আয়ুর্বেদিক পদ্ধতিতে বা ভারতীয় যে প্রাচীন পদ্ধতি সিদ্ধা বলে একটা পদ্ধতি আছে,
1: যেটা আয়ুষ আমাদের বর্তমানে ভারত সরকার আয়ুষ মন্ত্রক যেটাকে গ্রহণ করেছে,
0: হ্যাঁ, ইউনানিতেও এই চিরতা ব্যবহার করা হয়। এবং বিদেশের বিভিন্ন কোম্পানি কিন্তু এই চিরতা থেকে এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টকে নিষ্কাশন করে বিভিন্ন ওষুধও তৈরি করেছে। এবং মানে অতিরিক্ত তো এই আহরণের ফলে চিরতা জঙ্গল থেকে, এই চিরতা কিন্তু ধীরে ধীরে একদম হারিয়ে যাচ্ছে।
1: একদমই। চিরতা থেকে আমরা এবারে আসবো সর্পগন্ধার দিকে। আমরা একসময় জানি যে ডুয়ার্সে সর্পগন্ধার গাছ বেশ পাওয়া যেত, কিন্তু এই সর্পগন্ধা কিন্তু এখন বিলুপ্তির পথে। হাই ব্লাড প্রেশারের ওষুধ তো এই গাছ থেকেই তৈরি হয়। এই গাছ হারিয়ে গেলে আমাদের কেমন কী ক্ষতি হতে পারে?
0: হ্যাঁ, সর্পগন্ধার মূল থেকে যে রিজারপিন নামক যে অ্যালকালয়েডটা পাওয়া যায়, সেটাই মোটামুটি উচ্চ রক্তচাপ এটার ওষুধ তৈরি করা হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটার যে সিনথেটিক অল্টারনেটিভটা রয়েছে সেটা কিন্তু খুব একটা নিরাপদ নয়। মানে সিনথেটিক্যালি যদি যে রিজারপিন তৈরি করা হয় কৃত্রিমভাবে, সেটার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেক বেশি এবং খরচও অনেকটাই বেশি। ফলে সর্পগন্ধা গাছ যদি হারিয়ে যায় তাহলে এই প্রাকৃতিক উপায়ে যে রিজারপিন আমরা পাই, যেটা মানুষের মানে চিকিৎসা বিজ্ঞানে খুবই কাজে লাগে, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলবো।
1: আচ্ছা, এই আমাদের ডুয়ার্স ছাড়া অন্য কোথাও আর কোথায় কোথায় সর্পগন্ধার চাষ হয়?
0: সর্পগন্ধা মূলত পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়, যেমন জঙ্গলমহল এলাকা যদি ধরেন সেই সমস্ত এলাকাতেও সর্পগন্ধা দেখা যায়। পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু সর্পগন্ধা গাছ কম বেশি দেখা যেত আর কি।
1: আচ্ছা, এবারে দেবশ্রীবাবু আপনাকে যেটা বলবো, আপনি কিছুক্ষণ আগে বিপন্ন শব্দটি উচ্চারণ করছিলেন। উত্তরবঙ্গের কোন পাঁচটি ঔষধি বৃক্ষ বা গুল্ম এখন বিপন্নতার তালিকায়, এবং এদের হারিয়ে যাওয়ার পেছনে মূল কারণটাই বা কী?
0: এখানে আমি প্রথমে একটা গাছের কথা প্রথমেই বলবো, সেটা হচ্ছে অ্যাকোনাইট বলে একটা গাছ আছে।
1: হোমিওপ্যাথিক ওষুধও পাওয়া যায়?
0: হ্যাঁ, অ্যাকোনাইট হোমিওপ্যাথিক ওষুধ পাওয়া যায়। এবং আমাদের যে এই যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ যে শৃঙ্গ সান্দাকফু, যেখানে মানে সবাই ট্রেকিং করতে যায়, এই সান্দাকফু এটা তো আসলে একটা লেপচা শব্দ। এই সান্দাকফু শব্দের অর্থ হচ্ছে বিষাক্ত উদ্ভিদের পাহাড়, এবং এই বিষাক্ত উদ্ভিদটি কিন্তু মূলত অ্যাকোনাইট, এবং এই অ্যাকোনাইট থেকে কিন্তু মানে বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুত করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই গাছটা কিন্তু প্রচণ্ড বিষাক্ত, এই কারণে আগেকার দিনে যখন গরু ছাগল ভেড়া ছাগল চমড়ি গায়ের দল নিয়ে যখন রাখালরা যেতেন, তখন পশুদের মুখে জাল পরিয়ে নিয়ে যাওয়া হতো, যাতে তারা ভুল করেও এই গাছ চিবিয়ে না ফেলে, কারণ এটি খেলে পশুদের তাৎক্ষণিক মৃত্যু অবধারিত ছিল। এছাড়াও আরও কিছু উদ্ভিদ, যেমন একটু আগে আমরা আলোচনা করেছি, চিরতা রয়েছে, সর্পগন্ধা রয়েছে, যেগুলো হারিয়ে যাচ্ছে, এবং কিছু বন্য অর্কিড, বন্য অর্কিডগুলোও কিন্তু বিভিন্ন অসুখের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে।
1: একদম ঠিক, একদম দেবর্ষীবাবু বলছিলেন এই অ্যাকোনাইটের কথা। আমরা ব্যোমকেশ বক্সীর এর আগে আমরা যে ডিটেকটিভ যে উপন্যাস, সেখানে কিন্তু আমরা অ্যাকোনাইটের ব্যবহার পেয়েছি। আমরা আমাদের অনুষ্ঠানে এগিয়ে যাব। এবারে আসব অশ্বগন্ধা, শতমূলি বা জ্যোষ্ঠীমধু, এগুলো বাজারে বিক্রি হয়, কিন্তু আসল গাছ চিনে বন থেকে তুলে আনা কি এগুলো আইনত অপরাধ?
0: আসলে যদি বনদপ্তরের অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চল বা অভয়ারণ্য থেকে কিন্তু গাছ তোলা যায় না, কেননা এটা ভারতীয় বন আইন, এবং যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালের, এই অনুযায়ী কিন্তু এটা অপরাধ। আর আরেকটাও বিষয়ে, যদি আমরা জঙ্গল থেকে এই গাছগুলো উপড়ে নিয়ে আসি, তবে একটা জীববৈচিত্র্য নষ্ট হবে, বাস্তুতন্ত্র নষ্ট হবে, এগুলো ভাবার বিষয় আছে আর কি।
1: ঠিকই তাই। রুদ্রাক্ষ গাছ, এই গাছটিকে আমরা কিন্তু ধর্মীয় গাছ বলেই চিনি। আচ্ছা, এরও কি কোনো ঔষধি গুণ আছে?
0: আয়ুর্বেদ মতে রুদ্রাক্ষের যে জল, রুদ্রাক্ষ ভেজানো জল পান করলে একটা মানে স্ট্রেস কমে, স্ট্রেস
1: মানে মানসিক স্থিতিশীলতা আসে,
0: মানসিক স্থিতিশীলতা আসে, এবং এটা নাকি এটা হৃদরোগের জন্য ভালো, এরকম আমরা পাই।
1: এটা কি বিজ্ঞানসম্মত?
0: হ্যাঁ, এটা আয়ুর্বেদ অনুযায়ী, এটা তো মূলত আয়ুর্বেদটা তো মূলত প্র্যাকটিস, দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রসূত একটা জ্ঞান আর কি, ট্র্যাডিশনাল নলেজ, সেই অনুযায়ী এটা বলা হয়। এবং রুদ্রাক্ষ কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে জন্মায়, যেমন আমরা যদি শিলিগুড়ি পার করে সুকনার দিকে চলে যাই, সেখানে রুদ্রাক্ষ গাছ আছে, এবং এছাড়াও তরাই ডুয়ার্সের যে জঙ্গল এলাকা, সেখানে কিন্তু রুদ্রাক্ষ গাছ প্রাকৃতিকভাবে জন্মায়।
1: আচ্ছা, বায়োপাইরোসি বা ভেষজ চুরি, এই কথাটা কিন্তু আজকাল প্রায় শোনা যাচ্ছে, বিদেশি কোম্পানি কি আমাদের গাছের পেটেন্ট নিয়ে নিচ্ছে?
0: হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা রয়েছে। যেমন 1995 সালে ইউনিভার্সিটি অফ মিসিসিপি, এনারা কিন্তু আমাদের যে হলুদ, সেই হলুদের ওপরে একটা পেটেন্ট লাভ করেন।
1: আচ্ছা,
0: মানে হলুদের যে কার্কিউমিন, যে প্রধান উপাদান, সেইটার যে ক্ষত নিরাময়ের যে ক্ষমতা, সেটার উপরে তারা পেটেন্ট করে নেন। তো এইটার প্রতিবাদ করে সিএসআইআর, ভারতের বৈজ্ঞানিক শিল্প এবং গবেষণা পরিষদ, তারা বিভিন্ন প্রাচীন গ্রন্থ, সেটা চড়ক সংহিতা, ঋগ্বেদ ইত্যাদি প্রদর্শন করে এই পেটেন্টকে চ্যালেঞ্জ করে যে এটা ভারতের চিরায়ত জ্ঞান, এবং তাদের পেটেন্টটা কিন্তু ক্যান্সেল হয়। একইভাবে নিম গাছের ক্ষেত্রেও বিভিন্ন বিদেশি বহুজাতিক কোম্পানি কিন্তু এই নিম গাছের ক্ষেত্রেও পেটেন্ট করেছিল, এটাও ভারত থেকে চ্যালেঞ্জ হয়, শেষকালে পেটেন্টটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু হিমালয়ে আরেকটি গাছ আছে, সেটাকে আমরা বলি ট্যাক্সাস প্রজাতির গাছ।
1: আচ্ছা,
0: তার মধ্যে একটা প্রজাতি হচ্ছে ট্যাক্সাস ব্যাককাটা। এই ট্যাক্সাস প্রজাতির গাছ থেকে এক ধরনের রাসায়নিক বের করেছে বহুজাতিক কোম্পানিগুলো, যেটার নাম হচ্ছে ট্যাক্সল, এবং এই ট্যাক্সলটা কিন্তু ডিম্বাশয়, স্তন এবং ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় মানে বহুলভাবে ব্যবহার হয়, এবং এটা কিন্তু বিভিন্ন কোম্পানি বিদেশের এরা পেটেন্ট করে নিয়েছে, কিন্তু আমরা কিন্তু এখনও কিছু করতে পারিনি আর কি এই ক্ষেত্রে।
1: আচ্ছা, আমরা জানি দেবশ্রীবাবু যে আমাদের এই যে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ মানেই নৃতত্ত্বের সংগ্রহশালা। রাজবংশী, মেচ, টোটো, লেপচা বহু জনজাতির এখানে একসঙ্গে তারা সহাবস্থান করছে। মানুষের কাছে ভেষজ উদ্ভিদের যে লোকজ জ্ঞান আছে তা লিখিতভাবে সংরক্ষণ করা আপনার কি মনে হয়?

0: কতটা জরুরি, কারণ আমাদের বর্তমান প্রজন্ম কিন্তু আমরা এসব জিনিস প্রায় জানি না বললেই চলে। কিন্তু ওই সমস্ত জনজাতি যাদেরকে হয়তো আমরা এখন পিছিয়ে রাখি, এখনও হয়তো তার যাদেরকে আমরা সম্পূর্ণভাবে আমরা আলোর সামনে নিয়ে আসতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, তাদের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমরা কিভাবে তাদের এটাকে আমরা ব্যবহার করতে পারি আগামীর প্রজন্মের জন্য?
1: হ্যাঁ, এমনি আমরা যখন উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামেগঞ্জে যেসব মানুষরা এই ভেষজ উদ্ভিদ ব্যবহার করেন তাদের প্র্যাকটিসগুলো যদি দেখি, কিছু কিছু গাছ তারা বিভিন্ন অসুখের ক্ষেত্রে ব্যবহার করেন। যেমন দণ্ডকলস, খুব পরিচিত একটি গাছ, এটা কিন্তু দীর্ঘদিন ধরে ভেষজ চিকিৎসায় এই অঞ্চলে ব্যবহার করা হয়। আরেকটি গাছ আছে, খুব ছোট্ট গাছটা, সেটা বলে চিনি পাতা, মানে ওর পাতাগুলো কিন্তু মিষ্টি, মুখে দিলে কিছুক্ষণ পরে খুব মিষ্টি লাগে এবং এটা উত্তরবঙ্গে স্বাভাবিকভাবে হয়। এই চিনি পাতা কিন্তু পেটের সমস্যায় কিন্তু দেশীয় মানুষ, যারা রাজবংশী মানুষ গ্রামে, কিন্তু অনেকেই যারা জানেন এই বিষয়টা তারা কিন্তু ব্যবহার করেন। আবার আমরা যদি একটু পাহাড়ের দিকে যাই, লালি গুড়াস, অর্থাৎ লাল যে রডোডেনড্রনের কিছু প্রজাতি রয়েছে, যেমন রডোডেনড্রন আরবোরিয়াম বলতে পারি আমরা, এই লাল রডোডেনড্রনের যে ফুল সরাসরি কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আমাশয়, ডায়রিয়া এবং শ্বসনতন্ত্র ঘটিত রোগ। এছাড়াও আমরা যদি একটু ওই তিস্তা ভ্যালি লাগোয়া এলাকায় চলে যাই, সেখানে যে আমাদের যেই যে তিত বেগুন, মানে বেগুনের মতনই দেখবেন একটা জঙ্গলি বেগুন পাওয়া যায়, ছোট ছোট গোল গোল বেগুনের মতন হয়,
0: দেখতে বেশ সুন্দর হয়।
1: হ্যাঁ, দাঁত ব্যথার চিকিৎসার জন্য
0: অমোঘ ঔষধ,
1: ওই গাছের পাতাগুলো গোল করে চুরুট বা সিগারের মতো, কিন্তু তারা দিনে দুইবার সেটার ধোয়া ধূমপানের মতন করে নেন এবং এর ফলে নাকি দাঁত ব্যথা কমে যায়। আরেকটি গাছের কথা বলতে পারি, বন গাঁদা, এটা একটু ভিজে ভিজে জায়গায় গোটা উত্তরবঙ্গ জুড়ে হয়, ছোট্ট ছোট্ট ফুল হয়, এই ফুলগুলো মানে কিন্তু লোকাল অ্যানেস্থেশিয়ার কাজ করে, এটা সরাসরি যদি চিবোয় কেউ সে মুখের সেই অংশটা অসাড় হয়ে যায়, ফলে দাঁত ব্যথা কিন্তু সঙ্গে সঙ্গে কমে যায়। ফলে এই যে জ্ঞানগুলো আমরা দেশজ মানুষের কাছে পাই, তো এই জ্ঞানগুলো যদি আমরা না নথিবদ্ধ করি তাহলে কিন্তু এই নলেজগুলো, এই জ্ঞানগুলো হারিয়ে যাবে।
0: আমাদের উত্তরবঙ্গের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, এমন বহু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে বোটানি ডিপার্টমেন্ট বেশ সক্রিয়ভাবে কাজ করছে। আপনার কি মনে হয় না যে তাদেরও এই বিষয়ে একটু এগিয়ে আসা উচিত?
1: হ্যাঁ, বিভিন্ন, যেমন আমরা যদি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা পড়ি যখন, তখন দেখি যে সেখানে গবেষণাগারগুলিতে টিস্যু কালচার, জিনগত সংরক্ষণ, উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে বিভিন্ন গবেষণা হচ্ছে
0: হচ্ছে তো সেটা একটা দিক গেল হচ্ছে এই গবেষণা হচ্ছে। আরেকটি বিষয়, এই যে প্রাচীন যাদের কথা আপনি বলছিলেন, এই যে জনজাতিদের থেকে তাদের যে যে জ্ঞান, সেই জ্ঞান আহরণে তারা কতখানি সক্রিয় হয়েছেন?
1: হ্যাঁ, এটা ঠিকই যে এই জ্ঞানগুলো তো হারিয়ে যাচ্ছে, তবে যেটা ভারত সরকারের যে আয়ুষ ডিপার্টমেন্ট, তাদের যে ডেটাবেস রয়েছে সেখানে কিন্তু ভারতীয় এই যে ট্র্যাডিশনাল যে নলেজ, এই নলেজগুলো কিন্তু সংরক্ষণ করা হচ্ছে এবং এটা 2001 সাল থেকেই যদি আমরা দেখি এটা কিন্তু করা হচ্ছে, ফলে এটা ইন্টারন্যাশনালি গোটা পৃথিবীর কাছে পৌঁছে যাচ্ছে যে ভারতের যে এই ট্র্যাডিশনাল যে নলেজগুলো, এটা কিন্তু খুব ভালো পদক্ষেপ বলে মনে হয়।
0: আচ্ছা, হোম গার্ডেন বা বাড়ির বাগান, আপনি কোন তিনটি ঔষধি গাছ লাগানোর জন্য আপনি জনগণকে, আমাদের শ্রোতা বন্ধুদেরকে সাজেস্ট করবেন যেটা সহজে বাঁচে এবং কাজে লাগে?
1: একটা তো এমনিতে তো যে মানুষ মানে দীর্ঘদিন ধরে এটা ট্র্যাডিশনালি বিভিন্ন গাছ লাগিয়ে থাকেন, তবে আমি বলবো যে যেমন গ্রামাঞ্চলে বেড়াতে মানুষ বাসক গাছ ব্যবহার করতে পারেন। বাসক গাছ একদিকে যেমন একটা বেড়াও তৈরি করে দেয়, আবার এই সর্দি কাশিতে দারুণ ওষুধ আর কি। তুলসী গাছ তো ঘরে ঘরে আছে, ধর্মীয় কারণে পূজা পার্বণের ক্ষেত্রে ব্যবহার হয় তুলসী। আর অ্যালোভেরা, ঘৃতকুমারী, এটা ঘৃতকুমারী তো টবেই লাগানো যায় এবং কাটা ছেঁড়া বা ময়েশ্চারাইজার হিসেবে
0: খুব সহজেই তাকে বাঁচানো যায়।
1: এই তিনটে গাছ খুব সহজেই যে কোনো মানুষই লাগাতে পারেন।
0: ঠিক, তরাই অঞ্চলের

0: এ ঔষধি গুণ সম্পন্ন যে সমস্ত গুল্ম বা বৃক্ষ, এ বিষয়ে যদি একটু বলেন।
1: মূলত আমরা যারা উত্তরবঙ্গের বাসিন্দা, যখন আমরা রাস্তা দিয়ে যাই, মনে করুন আমরা যদি ন্যাশনাল হাইওয়ে দিয়েই যাই, রাস্তার দুপাশে অবহেলায় বেড়ে উঠছে অসংখ্য এই ধরনের মেডিসিনাল প্ল্যান্ট, যেগুলো মানুষ আর কি ঝোপঝাড় বলে মনে করে এবং সময় সময় এগুলো কেটে নিজেদের জমিটা পরিষ্কার করে দেয়। কিন্তু এটা আমি কাউকে দোষ দিচ্ছি না, এটা মানুষ জানেন না বলেই করেন। হয়তো অসাধারণ গুণসম্পন্ন সমস্ত গাছ সেখানে ছিল, কিন্তু এক কোপে কেটে পুরো জমি পরিষ্কার হয়ে যাচ্ছে। যেমন যদি আমরা রাস্তার ধারেই দেখা যায়, একটা গাছের নাম যদি বলি, এখানে দাঁতমর্দন, খুব সুন্দর উজ্জ্বল রঙের ফুল হয়। এই যে এই সময়টা মোটামুটি জুন, মে জুন জুলাই ধরে এর ফুল ফোটে, এবং এই দাঁতমর্দন হচ্ছে ট্র্যাডিশনালি চর্মরোগ নিরাময়ের একটা দারুণ ওষুধ। এটাতে ক্রাইসোফেনিক অ্যাসিড বলে যে অ্যাসিডটা রয়েছে, সেটাই কিন্তু চর্মরোগ নিরাময় করে। আরেকটা গাছ যদি আমরা দেখি, রাস্তার ধারেই দেখা যায় স্থলপদ্মের মতন পাতাগুলো, অনেকে ভুল করেন স্থলপদ্ম ভেবে, কিন্তু ছোট ছোট ফুল হয় উল্টো দিকে ঝোলে, ছোট্ট ছোট্ট লাল লাল ফুল। এই গাছগুলোর নাম হচ্ছে উলট কম্বল, কেউ একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন রাস্তার ধারে। এগুলো কিন্তু মহিলাদের যে মানে মায়েদের যে ঋতুস্রাবজনিত যে সমস্যা, সেই সমস্যায় কিন্তু এটা অসাধারণ কাজ করে, এবং বিভিন্ন দেশের এই গাছ নিয়ে গবেষণা হয়েছে, উলট কম্বল গাছ নিয়ে।
0: আচ্ছা,
1: আমরা একটু যদি বাড়ির বাইরে যাই, পাঁচিলের ধারে রাস্তার ধারে ছোট ছোট দেখতে পাই বেরেলা গাছ, মানে এগুলো চিনতে হবে। বেরেলা গাছের বিভিন্ন প্রজাতি আমাদের আশেপাশে আছে। এই বেরেলা গাছের যে মূল রুটের যে গুঁড়ো, সেই গুঁড়ো যদি আপনি একটু অ্যামাজন সার্চ করেন, দেখবেন যে সিডা পাউডার বলে বেরেলা পাউডার এখানে বেশ দামে বিক্রি হচ্ছে, অথচ এই গাছ আমাদের আশেপাশেই রয়েছে। প্রস্রাবের জটিলতা, হৃদরোগে এই কিন্তু এই গাছ ব্যবহার হয়। আমরা যদি একটু বাড়ির আশেপাশে একটু খাল এলাকা, মানে ভিজে ভিজে ভিজে যায়
0: জলাশয় এলাকা,
1: সেখানে দেখতে পাবো কুলেখাড়া। খুব উত্তরবঙ্গের খুব কমন এটা সিনারি যে কুলেখাড়া সেখানে থাকবেই,
0: রক্ত বৃদ্ধিতে সহায়তা করে,
1: অ্যানিমিয়া সারাতে দারুণ কুলেখাড়া কাজ করে। তারপরে ভৃঙ্গরাজ, যেটাকে আমরা বলি ছোট ভৃঙ্গরাজ বা কেশুত পাতা, কেশুত পাতা মানে অসংখ্য, এমনি যে কোনো শহর, শিলিগুড়ি শহরে হয়তো কোনো নালার ধারেই দেখতে পাবেন কেশুত পাতা জন্মে আছে। মানুষ জানে না ওর উপরে পানের পিক ফেলে রেখেছে, হ্যাঁ, কিন্তু এই কেশুত পাতা, এইটাই যখন ওই হেয়ার টনিক বা শ্যাম্পু হিসাবে বিক্রি হচ্ছে, মানুষ কিন্তু এটা প্রচুর টাকা দিয়ে কিনছে, কিন্তু এই কেশুত পাতাই নারকোল তেলের সঙ্গে মিশিয়েই চুলে লাগানো যেতে পারে। রাস্তার ধারে আমরা দেখি একদম যেটা পতিত জমি, লোকে নোংরা ফেলছে, সেখানে হয়ে থাকে ক্যাস্টর অয়েল প্ল্যান্ট, রেডি। এই রেডির তেল বা ক্যাস্টর অয়েল তেল, এটা মানুষ অনলাইনে অর্ডার দিয়ে ১০০ টাকা দিয়ে কিনছে। এই রেডির তেল চুলের যত্নে, ত্বকের যত্নে, কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ব্যবহার হয়। হ্যাঁ, এরকম অনেক গাছ আছে, যেমন অমলতাস, এই যে বসন্তর পরে যে গ্রীষ্মটা আসে, গ্রীষ্মকালে আমাদের জারুলের শোভা দেখতে পাই, অমলতাসের শোভা দেখতে পাই, এই দুটোই কিন্তু
0: ঠিক
1: অসাধারণ গুণসম্পন্ন উদ্ভিদ, কোষ্ঠকাঠিন্য দূর করে।
0: এবং
1: অমলতাসের ফলের যে শাঁস, এটা কিন্তু খাওয়া যায় এবং এটা ওই পেট পরিষ্কার করে দেয় আর কি।
0: আচ্ছা, বন দপ্তরের যে ঔষধি গ্রাম প্রকল্প বা JMFC, এটা কি সত্যি এই গাছগুলোকে বাঁচাতে পারছে? মাঠে ময়দানে কি সমস্যা দেখছেন?
1: এই ঔষধি গ্রাম প্রকল্প ভারতে, যেমন হিমাচল প্রদেশ বা কেরালায় বেশ সফল আমরা দেখতে পাই, এবং পশ্চিমবঙ্গ পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় ওই সমস্ত জায়গায় কিন্তু কিছু কিছু জায়গায় এটা হচ্ছে। যেমন যারা আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ, জঙ্গল লাগোয়া মানুষ, তারা তাদেরকে বিভিন্ন ভেষজ চাষে উৎসাহ দেওয়া হচ্ছে, এবং তারা তুলসী, থানকুনি, অশ্বগন্ধা, সর্পগন্ধা ইত্যাদি চাষ করে সরাসরি লাভবানও হচ্ছেন। এবং এর ফলে একদিকে যেমন বন সংরক্ষণ হচ্ছে, জীববৈচিত্র্য রক্ষা হচ্ছে, এবং এর ফলে কী হয়, চোরাগোপ্তা, অরণ্য নিধন,

0: চূড়া চালান এগুলো কমে,
1: কমে যাচ্ছে,
0: হ্যাঁ কমে যায়। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে যে সঠিক বাজারের অভাব, এটা একটা বড় সমস্যা। গ্রামবাসীরা গাছ তৈরি করলেও সঠিক দামে বিক্রি করতে পারেন না, ফলে উৎসাহ হারিয়ে ফেলেন। এছাড়া বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণেরও পরিকাঠামোর অভাব রয়েছে, এবং নজরদারির অভাবে এখনও কিছু এলাকায় এই চোরাগোপ্তা গাছ চুরির ঘটনা কিন্তু ঘটছে আর কি।
1: ঠিক। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম একটি আলোচনা। আমরা হারিয়ে গিয়েছিলাম উত্তরবঙ্গের প্রকৃতির মাঝে। আমাদের আজকের যে বিশেষ অনুষ্ঠান, অনুষ্ঠানের ভাবনা জীবনের শিকড়, অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। শ্রোতাবন্ধুরা, বিজ্ঞান ঘরে ও বাইরে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিজ্ঞান ঘরে বাইরে। এই অনুষ্ঠানে দেবর্ষী ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকার নিলেন মনোময় পাল, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী প্রজ্ঞা পাল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী প্রজ্ঞা পাল, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী প্রজ্ঞা পাল, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজলের অনুষ্ঠানে এবারে শিল্পী গুলাম আলী।

শ্রোতা বন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজলের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বেগম আক্তারের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে।

নমস্কার বন্ধুরা, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ফোন করুন এই নাম্বারে 9434076705 9434076705। বন্ধুরা, আজ গানে গানে এই অনুষ্ঠানে কেয়ার গিভার ও সম্পর্ক নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। কেয়ার গিভার বা পরিচর্যাকারী বা তত্ত্বাবধায়ক, সেই ব্যক্তি যিনি অসুস্থ, বৃদ্ধ বা অক্ষম প্রিয়জনের শারীরিক ও মানসিক যত্ন নেন। সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাব অত্যন্ত গভীর।

0: ভালোবাসার প্রকাশ হলেও অনেক সময় মানসিক চাপ সৃষ্টি করে, সেখানে নিজের চাহিদার চেয়ে অন্যের চাহিদা প্রাধান্য পায়। সম্পর্কের গতি প্রকৃতি ও বিভিন্ন রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয় কেয়ার গিভারদের। কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, নাম বলুন।
1: বৈতোষ দাস, পালারহাট থেকে।
0: হ্যাঁ বলুন।
1: ভালো ভালো গান চালান।
0: হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো গান চালাবো, আপনি শুনতে থাকুন। তো বন্ধুরা, চলে যাই কথা না বাড়িয়ে আমাদের প্রথম গানে। প্রথম গানের শিল্পী অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচি, শুধু তোমারই জন্য, ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানে কথা বলতে আপনারা ডায়াল করুন 9434076705। ফোন নম্বরটি আবার বলছি, 9434076705, এই নম্বরে। বন্ধুরা, কেয়ার গিভারও সম্পর্ক নিয়ে আজকে কথা বলছিলাম। এই সম্পর্কের কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথম, সম্পর্কের রূপান্তর। কেয়ার গিভার মানে যিনি পরিচর্যাকারী বা তত্ত্বাবধায়ক, ও কেয়ার রিসিভার যিনি সেবা নিচ্ছেন, এই দুজনের মধ্যে সম্পর্ক অনেক সময় স্বামী স্ত্রী বা বন্ধুর অবস্থান থেকে বদলে কেবল সেবা প্রদানকারী ও গ্রহীতার সম্পর্কে পরিণত হয়, যা মানসিক দূরত্বের সৃষ্টি করে। মানসিক চাপ ও ক্লান্তি, এগুলো চ্যালেঞ্জের মধ্যে পড়ে, যে অবিরাম সেবা প্রদানের পরে পরিচর্যাকারীরা ক্লান্তি এবং মানসিক অবসাদে ভুগতে থাকেন, অর্থাৎ বার্নআউট যেটাকে আমরা বলি। সহমর্মিতা ও ভারসাম্য, স্বাস্থ্যকর সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষেরই একে অপরের প্রতি সমর্থন থাকা প্রয়োজন, তবে অতিরিক্ত দায়িত্ববোধ অনেক সময় পরনির্ভরশীলতা বাড়িয়ে দেয়। এই সম্পর্কের প্রতি আমাদের একটা ভারসাম্য বজায় রাখতে হবে, যদি কেয়ার গিভার এবং রিসিভারের মধ্যে কোনো রকমের সম্পর্ক থাকে। চলে যাই আমাদের পরের গানে। শিল্পী অরিজিৎ সিং এবং অন্নিশা, ছায়াছবির নাম হরিপদ ব্যান্ডওয়ালা।

শ্রোতা বন্ধুরা, গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আমাদের সাথে সরাসরি এই অনুষ্ঠানে ফোন করতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705 9434076705। চলে যাই এবার আমাদের পরের গানে। শিল্পী কিশোর কুমার, আরাধনা ছায়াছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো,
1: হ্যালো দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল দিদিভাই।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ
1: হ্যাঁ, আমার একটা মানে গানের অনুরোধ ছিল, সেটা হচ্ছে আপনার এই অমানুষ ছবির গান কিশোর কুমারের কণ্ঠে, যদি থাকে আপনার সঙ্গে তাহলে শোনাবেন। আর কোনো বিষয় আছে নাকি দিদিভাই যে কিছু বলতে হবে কি কিছু?
0: আজকে আমি কথা বলছি কেয়ার গিভার ও সম্পর্ক, মানে পরিচর্যাকারী বা তার সাথে যে রিলেশন সম্পর্ক, মানে যে আমাদের তত্ত্বাবধায়ক দেখাশোনা করে তার সঙ্গে সম্পর্কের কথা।
1: হ্যাঁ, রিলেশন তো আমার মা, তারপরে আমাদের ঘরের আপনার দিদিভাই, মেয়ে, ছেলে।
0: হ্যাঁ, পরিচর্যাকারী যে কেউ হতে পারে, তাই না? সে নিজের সম্পর্কের মধ্যেও হতে পারে, বাইরের সম্পর্কের মধ্যেও হতে পারে।
1: এখন মানুষ হিসেবে মানুষটা যদি থাকে তাহলে সম্পর্ক সবার সাথে, দেখুন আজকে আপনার সাথেও আমার এই যে তারবিহীন বেতারের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটাও বিরাট সম্পর্ক দিদিভাই। কারণ আপনি ফোন করলেই বলবেন যে প্রভুবাবু বলছেন কি কিছু। হ্যাঁ, আমি এই এত দূর থেকে যে সম্পর্ক, এটাও একটা বিরাট সম্পর্ক দিদিভাই। এবং আমরা চাই যে আমাদের সম্পর্কটা যেন অটুট হয়ে থাকে,
0: একদম একদম
1: বন্ধন। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা কিন্তু নিজেদেরকে স্বয়ংশীলতা, মানে মানবিকতা, মানসিক ইয়েটা থাকলেই সবকিছু আমাদের মানে থাকবে এবং চলবে দিদিভাই।
0: হ্যাঁ
1: একটু বললাম, ভালো থাকবেন।
0: হ্যাঁ, আপনি কোন ছায়াছবি থেকে শুনতে চাইলেন? অমানুষ?
1: অমানুষ ছবির।
0: আচ্ছা
1: কিশোর কুমারের।
0: আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো প্রবীরবাবু, ভালো থাকবেন।

শ্রোতা বন্ধুরা, চলুন পরের গানটিতে চলে যাই। মান্না দের কণ্ঠে তিন ভুবনের পারে ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে আপনারা ফোন করুন 9434076705 9434076705 এই নম্বরে। তো বন্ধুরা,

আজ যে কথায় ছিলাম, কেয়ার গিভার এবং সম্পর্ক। তো এই দুটি সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখা ভীষণ জরুরি একটি কাজ। যেমন খোলামেলা যোগাযোগ, মানে দুজনের মধ্যে পরিষ্কার কথাবার্তা বলে নিজেদের মধ্যে যে দূরত্ব, যে অসুবিধে বা যা ঘটছে সেগুলি আপনারা নিজেদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সেগুলি সমাধান করে নিতে পারেন। নিজের যত্ন নেওয়া, খুব জরুরি। যিনি পরিচর্যাকারী বা তত্ত্বাবধায়ক, তিনি অবিরাম সেবা প্রদানের ফলে ক্লান্তি এবং মানসিক অবসাদে ভুগতে থাকেন, তখন নিজের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত জরুরি এবং এতেই দুটি সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় থাকে। আর একটা হচ্ছে সহায়তা নেওয়া, মানে কোনো অভিজ্ঞ ব্যক্তির থেকে ডাক্তারি পরামর্শ নেওয়া, মেডিটেশন করা, যোগা করা, এগুলির মাধ্যমেও নিজেকে সতেজ সজীব অনুভব করবেন। তো প্রবীর কুমার মণ্ডলবাবু, যিনি প্রতিশোধ ছায়াছবি থেকে কিশোর কুমারের একটি গান শুনতে চেয়েছিলেন, এখন ওনার জন্যেই শুনিয়ে দিই কিশোর কুমারের একটি গান প্রতিশোধ ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। আজ অনুষ্ঠানে আমরা কেয়ার গিভার এবং সম্পর্ক এই বিষয় নিয়ে কিছু কথা বললাম, আপনাদের কিছু সুচিন্তিত মতামত আমরা শুনলাম, অত্যন্ত ভালো লাগলো। আপনারা এভাবেই জুড়ে থাকুন আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে, আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে সময় প্রায় শেষের পথে, আমি তানিয়া ছিলাম আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকুন, শুভরাত্রি।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ফ্রান্সের অ্যাভিয়ানে G7 শীর্ষ বৈঠক শেষে 3টি ঘোষণাপত্র জারি। সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থার উপর জোর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, 22 জুন পেশ হবে রাজ্য বাজেট। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল কঙ্গোর, ইংল্যান্ড ক্রোয়েশিয়ার এবং ঘানা পানামার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন, বিশ্বের অর্থনীতিকে সচল রাখতে হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দেন। শ্রী মোদী আরও বলেন, সামুদ্রিক বাণিজ্যে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত রয়েছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: এক্সেলেন্সি, হম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সি ফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায় দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, অর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সি ফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি অর উসকো প্রাথমিকতা মিলেগি।
0: এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অগ্রগতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন। ওই অঞ্চলে শীঘ্রই শান্তি ফিরবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি বাণিজ্য আলোচনা যে সুচারুভাবে এগিয়ে চলেছে তা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। ফ্রান্সের অ্যাভিয়ানে চলতি G7

শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, লাতিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পের প্রস্তাবও দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নেতৃবৃন্দ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মত বিনিময় করেন। তারা শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি তাঁদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফ্রান্সের অ্যাভিয়ানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভা টেক 2026-এ ভারত প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এর উদ্বোধন করেন। সম্মেলনে ভারতের স্টার্টআপ ব্যবস্থা, ডিজিটাল অর্থনীতি, ডিপটেক উদ্ভাবন এবং কৃত্রিম মেধাভিত্তিক বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরা হয়। নতুন দিল্লিতে চতুর্থ ভারত নেদারল্যান্ড সাইবার সংলাপ আজ শেষ হয়েছে। এতে উভয় পক্ষ পরিবর্তনশীল সাইবার হুমকির পরিস্থিতিতে জাতীয় কৌশল নির্ণয়, তথ্য সুরক্ষা, আন্তঃসীমান্ত সাইবার অপরাধ নিয়ে মতবিনিময় করেছে। ফ্রান্সের অ্যাভিয়ে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল, নির্বিঘ্নে রপ্তানি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার কথাও এই বিবৃতিতে বলা হয়েছে। G7-ভুক্ত দেশগুলিতে মাদক পাচারের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বন্দর ও সামুদ্রিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছরে 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষের 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আগামীকাল। সকাল 11টায় রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। এরপর শুক্রবার 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। আগামী মঙ্গলবার 23 জুন রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। 24 ও 25 তারিখ বাজেটের ওপর 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি এবং ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতুবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6ই জুলাই। সেই পর্যায়ের আলোচ্যসূচি পরে চূড়ান্ত করা হবে বলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে। পাকিস্তানের অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তান সরকারের হিংসাত্মক দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জানা গেছে, চলতি মাসের 8 থেকে 16 তারিখের মধ্যে এই দমনপীড়নের ঘটনায় 32 জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন বা IHRF জানিয়েছে, এই দমনপীড়নের পরপরই পুরো অঞ্চল জুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। উত্তরপ্রদেশের বদায়ু জেলায় উঝানিতে আজ দুপুরে একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বদায়ুর জেলাশাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় এই দুর্ঘটনা। দুর্ঘটনার সঙ্গে জড়িত 2টি ট্রাক্টরকেই পুলিশ আটক করেছে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালিক সলিউশন প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বীণা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালিক এর মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেনের মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 এর কাজের পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্যও তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সাথে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্যও তিনি নির্দেশ দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপের খবর এবার। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল ভারতীয় সময় ভোর 4:30 কানাডার টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামার মুখোমুখি হবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান কলম্বোর মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় সকাল 7:30। রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলসে স্টেডিয়ামে রাত 12:30 সুইজারল্যান্ড বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার বিরুদ্ধে খেলবে। লিডসের হেডিংলিতে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে ভারত নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য 210 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 20 ওভারে ভারত 5 উইকেটে 209 রান তোলে। নেদারল্যান্ডস টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ বৈঠক শেষে 3টি ঘোষণাপত্র জারি। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন আপনার মোবাইলের মাধ্যমে নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন রীতা ঘোষের কণ্ঠে।

সুমিত্রা সেনের কণ্ঠে শুনলেন এ রবীন্দ্রসঙ্গীতটি। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এবারের শিল্পী মৃণাল চক্রবর্তী।

শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা।

শ্রোতা বন্ধুরা নমস্কার। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। চলে এলাম লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা নিয়ে। অনুষ্ঠানে সরাসরি ফোন করতে ডায়াল করুন এই নাম্বারে 9434076705, 9434076705। শ্রোতা বন্ধুরা, কোনো কথা বলার আগে চলে যাব আজকের প্রথম গানে, কথা পরে হবে। প্রথম গানের শিল্পী অনুপম রায়, বেলা শুরু ছায়াছবি থেকে।

0: অনুষ্ঠানের শুরুতেই এক শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন, দেখি কে আছেন। হ্যালো।
1: হ্যালো, হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ
1: এখন তো মনের জানলা,
0: হ্যাঁ
1: তা
0: হ্যাঁ
1: মনের জানলায় একটা জিনিসই আমি বলবো যে
0: হ্যাঁ
1: দিদি
0: বলুন।
1: ভাই, আমার নাম গোবিন্দ, খেতে পেলেই আনন্দ, কিন্তু এই আনন্দটা আমার চলে গেছে, কারণ এত গরম কিছু খেতে পারা যাচ্ছে না দিদি ভাই, যা মনে হচ্ছে এটা খেয়ে নেব। আর আমি তো চেটে পুটে খাওয়ার লোক,
0: হুম
1: কিন্তু সেই জায়গা থেকে এত গরমে
0: হুম
1: কিছু খেতে ভাল লাগছে না দিদি ভাই। দেখুন বাজারে এত আম, এত কাঁঠাল,
0: হ্যাঁ
1: হ্যাঁ এত লিচু, কিন্তু ভয় লাগছে যদি আম বেশি খেয়ে নি তাহলে আমাশা যদি হয়ে যায় তাহলে তো বিপদ। তো সেই জন্য এত কষ্ট, মানে কি বলবো, মনে মানে সামনে খাবার কিন্তু মনের দুঃখ যে না না না না, বেশি খেলে হবে না।
0: হুম
1: হ্যাঁ,
0: হুম হুম
1: এবং এবং বৃষ্টি যদি হতো তাহলেও কিছু খাওয়া যেত আর কি। আর চপ পেঁয়াজি তো খাওয়া হয় মাঝে মাঝে, কিন্তু এই গরমে মনে হচ্ছে যে কিছু খেতে ভালো লাগছে না, মানে খালি ওই জল ছাঁকা ভাত
0: হুম
1: আর আপনার ওই ছাতু মাখা পেঁয়াজ দিয়ে
0: হুম
1: আর কাঁচা লঙ্কা দিয়ে, এই জিনিসটা আর কি যদি হয় তাহলেই
0: হ্যাঁ।
1: ভালো।
0: তো
1: আর
0: প্রবীরবাবু,
1: পোস্ত,
0: যে কথা বলছি আপনাকে,
1: হ্যাঁ
0: যে এই যে খাওয়া, আজকে মনের জানালা অনুষ্ঠানে আমি আত্ম উন্নয়ন নিয়ে কথা বলছি। নিজেকে কিভাবে উন্নয়ন করা যায়, আত্ম উন্নয়ন, নিজের দক্ষতা বাড়ানো, তাহলে এটা আপনি চেষ্টা করুন, আপনার দক্ষতা বাড়ানোর, যে আপনি খাবার দেখে আপনার লোভ আসবে না, আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন।
1: মানে
0: হ্যাঁ
1: যোগাযোগটা করতে বলছেন তাই তো?
0: হ্যাঁ, কিছু একটা আপনার যে কন্ট্রোল করা, যে এই যে খাবার দেখে একটা খাবার ইচ্ছে হচ্ছে, আপনি খেতে পাচ্ছেন না, সেটার জন্য আপনার খুব দুঃখ হচ্ছে, তো তো এই জিনিসটা নিজেকে যদি কন্ট্রোল করা যায়, কিভাবে করা
1: হ্যাঁ
0: যায়, হ্যাঁ, তো সেইটাকেই আত্ম উন্নয়ন বলে। তো যে নিজেকে, নিজের উন্নয়নের যে চাবিকাঠি
1: হ্যাঁ
0: আমাদের
1: হ্যাঁ,
0: হাতেই
1: তাহলে
0: আছে।
1: ওটা ওটা যোগার মাধ্যমে করতে হবে
0: হ্যাঁ
1: দিদি ভাই,
0: হ্যাঁ,
1: কারণ
0: মনকে স্থির করা, মনকে
1: হ্যাঁ হ্যাঁ
0: শান্ত রাখা, যে
1: হ্যাঁ
0: ঠিক আছে আজকে পারছি না, কালকে পারবো, ঠিক আছে।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক
0: হ্যাঁ
1: ঠিক তাই ঠিক তাই।
0: একদম একদম,
1: খুব
0: ভালো থাকবেন
1: ভালো,
0: প্রবীরবাবু। হ্যাঁ
1: হ্যাঁ দিদি ভাই খুব ভালো উপদেশ দিলেন, এটার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ।
0: না না, ঠিক আছে, ভালো থাকবেন।
1: ঠিক আছে,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: ভালো
1: ভালো
0: থাকবেন।
1: থাকবেন।
0: হ্যাঁ চলে যাই আমাদের পরের গানে। তার আগে আত্ম উন্নয়ন নিয়ে কিছু কথা বলি। আত্ম উন্নয়ন হলো নিজের দক্ষতা, গুণাবলী ও সম্ভাবনার বিকাশ ঘটানোর একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করা, লক্ষ্য অর্জন করা এবং মানসিক শান্তি বজায় রাখা সম্ভব, যেটা কিছুক্ষণ আগে প্রবীরবাবু বলছেন।

0: ছিলেন, যে উনি অশান্তিতে ভুগছেন খেতে পাচ্ছেন না বলে। তো এই মানসিক শান্তিটাকেও বজায় রাখা কিন্তু সম্ভব এই আত্ম উন্নয়নের মাধ্যমে। একটি ফোন এসেছে আমাদের কাছে, আমাদের কোনো শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন। আচ্ছা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরে চেষ্টা করব আবার। তো আত্ম উন্নয়নের মূল চাবিকাঠি, নিজেকে জানুন ও লক্ষ্য স্থির করুন। আবার একজন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: বলছি ভালো গান চালান।
0: হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। তো আত্ম উন্নয়নের মূল চাবিকাঠি, যে নিজেকে জানুন এবং লক্ষ্য স্থির করুন, আপনার শক্তি ও দুর্বলতাগুলো চিহ্নিত করুন, জীবনে কি অর্জন করতে চান তা স্পষ্ট করে ছোট ও বড় লক্ষ্য নির্ধারণ করুন, নিয়মিত বই পড়ার অভ্যাস করুন। বই পড়ার কোনো বিকল্প কিন্তু নেই, আত্ম উন্নয়নমূলক প্রচুর বই রয়েছে, সেই বইগুলো পড়ুন এবং আপনার চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি বদলে দিতে সাহায্য করুন। এখন কথাটা একটু কম বলে চলে যাই গানে, শ্রেয়া ঘোষালের কণ্ঠে অটোগ্রাফ ছায়াছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন দেখি। হ্যালো।
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে
1: হ্যাঁ,
0: বলছেন?
1: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: আচ্ছা, বীরভূম থেকে বলছেন, নমস্কার, কেমন
1: হ্যাঁ
0: আছেন বলুন।
1: হ্যাঁ, ভালো আছি দিদি।
0: বলুন, আপনি শুনছেন আমাদের অনুষ্ঠান মনের জানালা?
1: হ্যাঁ হ্যাঁ, শুনছি, মনের জানালা। হ্যাঁ
0: হ্যাঁ
1: দেখুন, আমি যদি কোনো ভুল করি, সেই ভুলটা যদি আমি কারোর কাছে স্বীকার করে নি যে না আমার এটা ভুল হয়েছে, তাহলেও কিন্তু আমি জীবনে অনেকটাই মানে আমি সহজ পথে যেতে পারবো, বা আমার মনের শক্তিটা আরো বাড়বে, বা আমার জীবনযাত্রা সহজ সরল হবে। এছাড়াও যে ধরুন ছোটখাটো কেউ ইচ্ছাকৃত ভাবে কোনো ভুল করে নাই,
0: হুম
1: আমি
0: হুম
1: যদি তাকে ক্ষমা করে দিই,
0: হুম
1: তার
0: হুম
1: সেই অন্যায়টাকে যদি আমি বড় করে না দেখি, ছোট করে দেখি, বা ক্ষমাই হতে মানুষের পরম ধর্ম।
0: হুম
1: হ্যাঁ, ছোট ছোট কাজ, ছোট ছোট ভুল ভ্রান্তি, মানুষের মানে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকলে সেখানে ছোট ছোট ভুল ভ্রান্তি হয়,
0: হুম
1: হতেই পারে,
0: মানে
1: সেই
0: আপনি বলতে
1: ভুলটাকে।
0: চাইছেন যে এই এই গুণাবলী যেগুলো আপনি বললেন, যে ক্ষমা করে দেওয়া,
1: হ্যাঁ
0: ভুল
1: হ্যাঁ হ্যাঁ
0: স্বীকার করা, এই গুণাবলীর মাধ্যমেও আত্ম উন্নয়ন করা যায়, তাই তো,
1: হ্যাঁ,
0: নিজেকে?
1: আমাকে উন্নয়ন
0: হ্যাঁ
1: করা যায়,
0: হ্যাঁ হ্যাঁ
1: একদম।
0: একদম,
1: হ্যাঁ
0: বেশ বেশ,
1: হ্যাঁ
0: খুব ভালো
1: হ্যাঁ,
0: বলেছেন।
1: ভালো থাকবেন। হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো
1: ভালো।
0: লাগলো। হ্যাঁ, ভালো থাকবেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। অনুষ্ঠানে ফোন করতে আপনারা ডায়াল করুন এই নম্বরে 9434076705 9434076705। আমরা কথা বলছি আজকে মনের জানালা অনুষ্ঠানে আত্ম উন্নয়ন নিয়ে। তো এখন আমরা চলে যাব আরেকটি গানে। চন্দ্রবিন্দু ব্যান্ড অন্তহীন অ্যালবাম থেকে আমার ভিন দেশি তারা।

0: রাখো শরীরে হাত যদি।
1: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
1: হ্যাঁ বলুন, কেমন আছেন?
2: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চলছে, বলুন।
2: হ্যাঁ সুন্দর অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে।
1: হ্যাঁ আচ্ছা
2: তো যে গানগুলো আপনারা শোনাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু গানগুলো।
1: আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
2: হ্যাঁ
1: হ্যাঁ আপনি কিছু বলতে চান, কোনো গানের অনুরোধ?
2: হ্যাঁ গানের অনুরোধ আমার একটা আছে,
1: হ্যাঁ বলুন।
2: কিশোর কুমারের কণ্ঠে, কিশোর কুমারের কণ্ঠে অমানুষ ছবির একটা গান।
1: আচ্ছা অমানুষ ছবি, ঠিক আছে আপনি
2: হ্যাঁ
1: শুনতে থাকুন, আমরা চেষ্টা করব।
2: কি আশায় কি আশায় বাঁধি খেলা ঘর।
1: আচ্ছা শুনতে থাকুন নিতাইবাবু,
2: হ্যাঁ
1: অনেক ধন্যবাদ।
2: না নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোনের অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে সরাসরি ফোন করতে ডায়াল করুন 9434076705, 9434076705। চলে যাই আমাদের পরের গানে, শিল্পী লতা মঙ্গেশকর, শঙ্খ বেলা ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। আমাদের এক শ্রোতা বন্ধু নিতাইবাবু বীরভূম থেকে, উনি ফোন করে অনুরোধ করলেন অমানুষ ছায়াছবি থেকে একটি গান শোনানোর জন্য, কি আশায় বাঁধি খেলাঘর। এখন নিতাইবাবুর জন্য এই গানটি, আপনি শুনুন নিতাইবাবু।

0: লাইভ ফোনিন অনুষ্ঠান মনের জানালাতে। এবার চলে যাই আমরা পরের গানে, মান্নাতে এবং অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে সাথী ছায়াছবি থেকে গানটি শুনুন।
1: যেতে যেতে

ফোন এআইআর অ্যাপের মাধ্যমে। আমরা আজকে আত্ম উন্নয়ন নিয়ে কিছু কথা বললাম, আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের থেকে কিছু কথা শুনলাম, আমরা ঋদ্ধ হলাম। আপনারা এভাবেই জুড়ে থাকুন আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে এবং আমাদের অনুষ্ঠানগুলো শুনতে থাকুন, আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান। আজকে আমাদের হাতে সময় শেষ, আপনাদের সঙ্গে আবার অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন আকাশবাণী শিলিগুড়ি।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

0: that the Agreement on Social Security, also referred to as a Double Contribution Convention, DCC, to come into effect on the same day. The ministry also noted that the period of exemption under DCC has been increased from 3 years to 5 years, marking a major gain for India's temporary workers. Hailing the agreement as a trump of economic statecraft, Union Minister for Commerce and Industry Piyush Goyal stated that the simultaneous enforcement of the CETA and the Double Contribution Convention will open up significantly new opportunities for India's export. Union Ministry of Ayush today said that more than 1.7 lakh organisers have registered their event on the Yoga Sangam portal as part of the International Day of Yoga celebrations on the 21st of this month. The ministry said the enthusiastic response reflects growing participation by institutions, organisations and communities in promoting the message of yoga across the country. In the ICC Women's T20 World Cup, India defeated the Netherlands by 95 runs in a Group A match at Headingley in Leeds tonight. In reply, the Netherlands were bowled out for 114 in 17.3 overs, and for India, the Sri Charan start with a 4-wicket haul, while the Shefali Verma picked up 3 wickets and Nandini Sharma claimed 2. Batting India first posted a formidable 209 for 5 in their allotted 20 overs, powered by Smriti Mandhana in 74 and Shefali Verma by 55. In cricket, India beat Afghanistan by 170 runs in the second ODI of the three-match series in Lucknow to take an inaccessible 2-0 lead. And that's the end of the news bulletin.
1: Akashbani Shiliguri. অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন আবহাওয়ার পূর্বাভাস। সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী। 6:05 বন্দন বার ও চিন্তন, 6:35 রামচরিত মানস, 6:45 সঙ্গীত সরিতা, 7:00 ভুলে বিচরে গীত, 7:30 হাম হ্যায় রাহি প্যার কে, 8:30 অনুষ্ঠান চিত্রলোক, 9:00 শুনবেন ইন্দ্রধনু, 10:00 আজকে মেহমান, 11:00 অনুষ্ঠান চয়নিকা, 12:05 ইয়াদো কি মেহফিল, 13:00 সুরেলা সফর। এখন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। 6:05 প্রথমে অমৃতবাণী ও পরে বন্দনা, 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, 6:30 আরোগ্য, 6:35 প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী শৈবা বর্মন, 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাখি ধর, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুল গীতি শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে, 8:30 লাইভ ফোনের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে আধুনিক গান, 9:25 জেলার চিঠি, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী শাহিদ পারভেজ, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11:00 কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দ্বাদশ শ্রেণীর ভূগোল, পাঠদান করবেন মেষ মিশন বিদ্যালয়ের শিক্ষক বাণীপদ ভট্টাচার্য, 12:00 কথায় সুরে, 13:00 মহিলা মজলিস। শুনলেন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হল নিউজ অন এআইআর অ্যাপে আর 711 কিলোহার্টজে প্রচারিত হল আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ডের

খেলার ধারা বিবরণী। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। আগামীকালের অধিবেশন শুরু হবে 5:55। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি। জয় হিন্দ।